0: এখন তর্জমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ নেসারউদ্দিন।
1: তেলাওয়াতকৃত সূরা নাহাল এর 41 থেকে 44 আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যারা নির্যাতিত হওয়ার পর আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করেছে, আমি অবশ্যই তাদেরকে দুনিয়ায় উত্তম আবাস দান করব, আর আখিরাতের প্রতিদান তো আরও অনেক বড়, যদি তারা তা জানত। তারা এমন মানুষ যারা ধৈর্য ধারণ করে এবং নিজেদের প্রতিপালকের উপরেই পূর্ণ ভরসা রাখে। আপনার পূর্বেও আমি মানুষের মধ্য থেকেই রাসূল পাঠিয়েছি, যাদের প্রতি আমি ওহী নাজিল করেছি, যদি তোমরা না জানো তবে জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করো। আমি তাদেরকে সুস্পষ্ট নিদর্শন ও আসমানী কিতাব দিয়ে পাঠিয়েছিলাম, আর আপনার প্রতি আমি এই কোরআন নাজিল করেছি যাতে আপনি মানুষের কাছে স্পষ্টভাবে ব্যাখ্যা করে দেন যা তাদের জন্য নাজিল করা হয়েছে, যাতে তারা চিন্তা ভাবনা করে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় ক্ষমাশীল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সম্পর্কে বলছেন মাওলানা মিজানুর রহমান রায়হান।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পবিত্র কোরআনে তার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রশংসা করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সূরা আল কলাম আয়াত 4। সম্মানিত শ্রোতা, এ প্রশংসা কোনো সাধারণ প্রশংসা নয়, এটি স্বয়ং মহান আল্লাহর পক্ষ থেকে তার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের স্বীকৃতি। আর সেই মহান চরিত্রের অন্যতম উজ্জ্বল বৈশিষ্ট্য ছিল ক্ষমা। যে মানুষ তাকে কষ্ট দিয়েছে তিনি তাদের জন্য কল্যাণ কামনা করেছেন, যে তাকে অপমান করেছে তিনি তাকে প্রতিশোধের আগুনে পুড়িয়ে দেননি, যারা তার বিরুদ্ধে অস্ত্র ধরেছে তাদের অনেককেই তিনি ক্ষমা করে দিয়েছেন। তায়েফের ঘটনা, কত আশা নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন তারা হয়তো ইসলামের দাওয়াত গ্রহণ করবে, কিন্তু নির্মম আঘাত করে তায়েফের লোকেরা তাকে ফিরিয়ে দিয়েছিল। ব্যথায় কাতর হয়ে রক্তমাখা শরীর নিয়ে যখন তিনি একটি নিরাপদ জায়গায় আশ্রয় নিলেন, জিব্রাইল আল ইসলাম এসে প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি চাইলে দুই দিকের পাহাড় একত্রিত করে তায়েফবাসীকে পিষে মেরে ফেলতে পারি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধের পথ বেছে নিলেন না। তিনি আশা প্রকাশ করলেন, হয়তো তাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্য থেকে এমন মানুষ বের হবে যারা এক আল্লাহর ইবাদত করবে। সহি আল বুখারি হাদিস নম্বর 3231, সহি আল মুসলিম হাদিস নম্বর 1795। যে হৃদয় নিজের জন্য প্রতিশোধ চায় না, সে হৃদয়ই ছিল মানবতার নবীর পবিত্র হৃদয়। মক্কা বিজয়ের দিন তার অসাধারণ ক্ষমা ঘোষণাও অমর দৃষ্টান্ত বহন করে। যারা তাকে কষ্ট দিয়েছিল তাদের সামনে দাঁড়িয়ে তিনি শাস্তি ঘোষণা করতে পারতেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধের পরিবর্তে ক্ষমার পথ বেছে নিলেন। তিনি দেখিয়ে দিলেন ক্ষমা হল শক্তিকে নিয়ন্ত্রণ করার মহত্তম ক্ষমতা। পবিত্র কোরআনের সূরা নূরের 22 নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইগফিরাল্লাহু লাকুম, তারা যেন ক্ষমা করে এবং অন্তর থেকে প্রতিশোধ চিন্তা মুছে ফেলে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন? মহান রব্বুল আলামিন বান্দাকে কত গভীর প্রশ্ন করেছেন, তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন? এই প্রশ্নের মাধ্যমে আল্লাহ আমাদের বোঝাতে চান, তোমরা ক্ষমা পেতে চাইলে ক্ষমা করতে শেখো। আমরা চাই আল্লাহ আমাদের অপরাধ ক্ষমা করুন, কিন্তু অন্যের ছোট ভুলও আমরা ক্ষমা করতে চাই না। আমরা চাই আল্লাহ আমাদের দুর্বলতা আড়াল করুন, কিন্তু অন্যের দুর্বলতা প্রকাশ করতে আমরা একটুও দ্বিধা করি না। আমরা চাই আল্লাহ আমাদের প্রতি দয়া করুন, কিন্তু আমাদের হৃদয়ে অন্যের জন্য দয়া জাগে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ক্ষমা করো, কারণ ক্ষমাশীল হৃদয়ের জন্য আল্লাহর রহমত অধিক নিকটবর্তী। বুখারী মুসলিমের এক বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে অন্যকে পরাজিত করে, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। বুখারী হাদিস নম্বর 6114, মুসলিম হাদিস নম্বর 2609। প্রিয় শ্রোতা, আজ আমাদের সমাজের একটি কথায় সম্পর্ক ভেঙে যায়, একটি মন্তব্যে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, একটি ভুলে বছরের পর বছর অভিমান জমে থাকে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখালেন, নিজেকে থামাও, রাগের নিয়ন্ত্রণ করো, প্রতিশোধ নেওয়ার আগে বিবেককে জাগাও। কারণ যে অন্যকে পরাজিত করে সে হয়তো একজন মানুষকে হারিয়েছে, কিন্তু যে নিজের রাগকে পরাজিত করে সে নিজেকেই জয় করে। সম্মানিত শ্রোতা, ক্ষমার অর্থ এই নয় যে অন্যায়কে সমর্থন করা, জুলুমকে প্রশ্রয় দেওয়া, বরং ক্ষমার অর্থ হল প্রতিশোধের আগুনকে নিজের হৃদয়ে গ্রাস করতে না দেওয়া। আমাদের মনে রাখতে হবে, আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, দয়া, ভালোবাসা এবং ক্ষমাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। মহান আল্লাহ তার প্রিয় হাবিবের শানে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত 107। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন সমগ্র জগৎবাসীর জন্য রহমত, তাই তার উম্মত হওয়ার দাবি শুধু মুখের ভালোবাসায় নয়, তার চরিত্রকে নিজের জীবনে ধারণ করার মধ্যেই সত্যিকারের ভালোবাসা। আল্লাহ আমাদের সকলকে ইসলামের মহৎ গুণ ক্ষমা অর্জনের তৌফিক দান করুন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মহান আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। আমিন।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল ক্ষমাশীল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সম্পর্কে বললেন মাওলানা মিজানুর রহমান রায়হান। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: এতক্ষণ রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
2: বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। এটি সর্বজন বিদিত যে জন্মের সাথে মৃত্যু একই সূত্রে গাঁথা। জীবন হল জন্ম মৃত্যুর মধ্যবর্তী সময়। এই জীবনকাল যেমন দুঃখ পরাক্রান্ত, তেমনি লক্ষ্য বা কর্ম সাধনের জন্য অনন্য সময়। এই নিত্য সুখ দুঃখের প্রবাহের মধ্যেই চলে মানুষের জীবনের গতি। এমনকি ক্ষণিকের সামান্য সুখের জন্য মানুষকে পোহাতে হয় অনেক দুঃখ অনন্তকাল ব্যাপী। এই দুঃখের নানা কারণের মধ্যে বন্ধন হল অন্যতম একটি প্রধান কারণ। এই বন্ধনের সাথে তৃষ্ণা, আসক্তি ও আবেগ নানা বিষয়ে জড়িত। এজন্য প্রিয় বিয়োগের দুঃখ মানুষের সহজে প্রশমিত হয় না। মানুষ ক্রন্দন করে, শোক করে প্রিয়জনের মৃত্যুতে, কিন্তু এতে জীবিত বা মৃত জ্ঞাতি কারোরই কোনো কল্যাণ সাধন হয় না। এ বিষয়ে তথাগত বুদ্ধ সল্লা সূত্রে বিস্তৃত উপদেশ দিয়েছেন। প্রিয়জন বা জ্ঞাতির মৃত্যুতে করণীয় বিষয়ে সল্লসূত্র থেকে আজকের পবিত্র ত্রিপিটক পাঠে কিঞ্চিত তুলে ধরছি। অনিমিত্ত মনয়াতং মচ্ছানং ঈদ জীবিতং, কসিরঞ্চ পরিরঞ্চ তঞ্চ দুঃখেন সংযুতং, নহি সুপক্ষম অতি এন যাতা নমিয়বে, জরম পিপত্তা মরণং এবং ধম্মাহি পানিনো, ফলানমিব পক্ষানং পাত পতন্ত ভয়ং এবং যাতানং ধম্মানং নিচ্ছং মরণোত ভয়ং। অর্থাৎ, এই জগতে মানব জীবন নিমিত্তহীন এবং অবিদিত ও যন্ত্রণাদায়ক। এর স্থায়িত্ব স্বল্পকাল, কিন্তু দুঃখ মিশ্রিত। এখানে যারা জন্মগ্রহণ করে তাদের মৃত্যু থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। জীবনের গতিপ্রবাহের বার্ধক্য, জরা ও মৃত্যু, এটি সর্বপ্রাণীর জন্য নিশ্চিত গতি। মরণকে জয় করতে হলে জন্মকে জয় করা প্রয়োজন, আর জন্মকে জয় করতে হলে কুশল কর্ম সাধন অপরিহার্য, এবং জীবনের সকল স্তরে এরূপ সাধনায় নিমগ্ন থাকা উচিত। তথাগত বুদ্ধ এ বিষয়ে আরো বলেছেন, দহরাচ মহন্তাচ এ বালাচ চ পণ্ডিত সব্যে মচ্ছু বসংয়ন্তি সব্যে মচ্ছু পরায়ণং তেষং মচ্ছু পরেতানং গচ্ছতং পরলোকত ন পিতা তায়ত পুত্থং ইয়াতি বা পন ইয়াতকে। অর্থাৎ, তরুণ, বয়স্ক, মূর্খ, পণ্ডিত সকলেই মৃত্যুপরায়ণ। মরণের এই গ্রাস হতে পিতা পুত্রকে, জ্ঞাতি জ্ঞাতিকে কেউ কাউকে রক্ষা করতে পারে না। এখানে সকলেই অসমর্থ। সকলেই আপন কর্ম সাধনার মাধ্যমে স্বস্বচিত্তে প্রশান্তি আনায়ন করতে সমর্থবান হোক, জন্মকে জয় করতে সমর্থবান হোক, সকলেই দুঃখ হতে মুক্তিপ্রাপ্ত হয়ে নির্বাণ সুখের অনুগামী হোক। জগতের সকল প্রাণী সুখী হোক, সব্যে সত্তা সুখী থা ভবন্তু।
1: এতক্ষণ পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে স্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় স্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:37 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:23। আভার পূর্বাভার শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: বাংলাদেশ বেতার ঢাকা

শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠান মালা। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন 25 আগস্ট 2026 খ্রিস্টাব্দ থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত পক্ষকালব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করেছে। সন্ধ্যে 7টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদ ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে পক্ষকালব্যাপী অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জে এবং FM 106 মেগাহার্জে প্রচার হবে। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নতম অবসর সকাল 7:45 ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30 ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান ফোন ইন অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সন্ধ্যে 7:05। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত হারানো দিনের গানের অনুষ্ঠান সুরের মোহনায় রাত 10:05। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান ইয়া রাসূলুল্লাহ সালাম রাত 10:30।

প্রিয় বন্ধুরা, এফএম এ যে সকল অনুষ্ঠান, এফএম 92 মেগাহার্জ সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জ, এফএম 102 মেগাহার্জ ও এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আধার কেটে এসেছে নতুন প্রভাত। সুন্দর এই সকালে মিষ্টি প্রভাতে মিষ্টি সুরে মন রাঙাই। হ্যাঁ, আপেল মাহমুদের কণ্ঠে শুনব এ কেমন প্রভাত আমার, এমন একটি গান গীতিকার সুরকার শিল্পী নিজেই।

ভোরের গানটি শুনলেন। শিল্পী ছিলেন আপেল মাহমুদ। প্রিয় বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজনে এবারে নজরুল সঙ্গীত, প্রথম গানটি ভোরের স্বপনে কে তুমি দিলে দেখা। জাগতিক চেতনায় যাকে স্পর্শ করা যায় না, ভোরের স্বপ্নে তার আকস্মিক আবির্ভাব ও মুহূর্তের মধ্যে মিলিয়ে যাওয়া কবির মনে গভীর বিরহ অধীর ব্যাকুলতা তৈরি করে। তেমন একটি গান শুনব নীলুফার ইয়াসমিনের কণ্ঠে।

শুনছেন নজরুল সঙ্গীত। কবি নজরুলের এবারের অন্যতম একটি জনপ্রিয় গান কেউ ফোলে না কেউ ফোলে, শুনছেন নীলুফার ইয়াসমিনের কণ্ঠে।

0: দোকানি নজরুল সঙ্গে ছুললেন শিল্পী ছিলেন নীলুফার ইয়াসমিন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন। গেয়েছেন মহাদীপ ঘোষ। প্রথম গান, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি।

0: মহাদেব ঘোষের কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, কৃষি ও মৎস্য এই দুটি খাত আমাদের দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ স্তম্ভ। উর্বর মাটি, পর্যাপ্ত পানি এবং আবহাওয়া আমাদের কৃষি ও মৎস্য উৎপাদনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। আজকাল প্রযুক্তির ছোঁয়ায় কৃষিতে যেমন আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ছে, তেমনি মাছ চাষেও এসেছে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ। কৃষি ও মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে দরকার সঠিক জ্ঞান, সচেতনতা ও যুগোপযোগী উদ্যোগ। একই সাথে এ দুটি খাতকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা খুবই গুরুত্বপূর্ণ। এ দুটি খাতের উত্তরোত্তর সাফল্য কামনা করে শুরু করছি আজকের কৃষি সমাচার। কৃষিজীবী ভাই ও বোনেরা, বন্যা কবলিত এলাকায় কৃষি কার্যক্রম টিকিয়ে রাখতে ও ক্ষয়ক্ষতি কমাতে লাগোশাহী প্রযুক্তির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা আমার বাংলা পর্বে বন্যা কবলিত এলাকায় লাগোশাহী প্রযুক্তি এ বিষয়ে শুনব একটি সাক্ষাৎকার।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আপনাদের সাথে আছি আমি হাসনা ফিত্রিয়া ফাহমিদা বানু। আজ কথা বলব বন্যা কবলিত এলাকায় লাগসই প্রযুক্তি সম্পর্কে। এ বিষয়ে বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, বাংলাদেশে বন্যার ধরনগুলো কি কি এবং অতীতে ও বর্তমানে বন্যার প্রকৃতিতে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে?
2: বাংলাদেশে সংঘটিত বন্যাগুলোকে আমরা সাধারণত তিনটি শ্রেণী বা ভাগে বিভক্ত করতে পারি। যেমন প্রথমটি হলো মৌসুমি বন্যা বা মনসুন ফ্লাড। এটি সাধারণত রীতিগত কারণেই হয়ে থাকে, যেমন নদ নদীর পানি ধীরে ধীরে উঠানামা করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে যানমালের ক্ষতি করতে পারে। পরবর্তীতে যে বন্যাটি হয় সেটি আকস্মিক বন্যা বা ফ্লাশ ফ্লাড নামে পরিচিত। এগুলি আকস্মিক পাহাড়ি ঢল অথবা স্বল্প সময়ে সংঘটিত প্রবল বৃষ্টিপাত থেকে কিংবা প্রাকৃতিক অথবা মানব সৃষ্ট বাঁধ ভেঙে সংঘটিত হয়ে থাকে। এছাড়াও আরেক ধরনের বন্যা দেখা যায়, যেটি জোয়ার সৃষ্ট বন্যা বা টাইডাল ফ্লাড বলে থাকি। এগুলো সময় খুবই সংক্ষিপ্ত, সাধারণত এরা 3-6 মিটার পর্যন্ত এই বন্যার উচ্চতা হয়ে থাকে এবং ভূভাগের নিষ্কাশন প্রণালীকে আবদ্ধ করে রাখে। পূর্বে আমরা দেখতাম যে প্রাকৃতিকভাবেই বন্যার পানি খুব দ্রুত নিচে নেমে যেত, যার ফলে ফসলি জমিতে পলি পড়ার কৃষকদের একটি উর্বর জমি উপহার দিত, এতে মাটির উর্বরা শক্তি বৃদ্ধি পেত। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে নদী ও জলাশয়গুলো ভরাট হয়ে যাওয়ার কারণে একবার প্লাবিত হলে প্রায় মাসব্যাপী জলাবদ্ধতার সৃষ্টি করে, জমিতে পলিও ঠিকমতো পড়ে না।
1: কৃষিতে আমরা লাগসই প্রযুক্তি বলতে কি বুঝি?
2: লাগসই প্রযুক্তি হল সেই ধরনের প্রযুক্তি যা একটি দেশের আর্থসামাজিক পরিবেশের সাথে সঙ্গতিপূর্ণ হয়ে থাকে। আমাদের দেশে সাধারণভাবে উত্তর পশ্চিমাঞ্চলে খরা দেখা যায়, তাছাড়া উত্তরে রবি মৌসুমে শৈত্যপ্রবাহ, হাওরে বৈশাখী ডল, নদীর আশপাশ দিয়ে ভাঙন ও বন্যা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততা, জোয়ার ভাটার প্রভাব, এগুলো যুগ যুগ ধরে আমাদের জীবনযাত্রার সাথে ভালোভাবে মিশে গেছে আর এভাবেই আমাদের গতানুগতিক কৃষির উদ্ভব হয়েছে। বর্তমানে গবেষণা নির্ভর শিক্ষা ও সম্প্রসারণের ফলে বাংলাদেশে কৃষি, প্রাণী ও মৎস্য উৎপাদনের আমূল পরিবর্তন হয়ে গেছে। এতে আমাদের ভাত মাছের যোগান নিশ্চিত হয়েছে ঠিকই, অন্যদিকে এগুলো যোগান দিতে গিয়ে আমাদের প্রাকৃতিক পরিবেশের উপর আমরা নানাভাবে ক্ষতি করে ফেলছি, যেগুলো অত্যধিক পেস্টিসাইড ব্যবহারের কারণে হতে পারে বা অন্যান্য সার ব্যবহারের কারণে হতে পারে। সুতরাং আমাদেরকেই আসলে এই বিষয়ে সচেতন থাকতে হবে।
1: বন্যা কবলিত এলাকায় ফসলের চাষাবাদে, বিশেষ করে ধান চাষে, কৃষক ভাইদের জন্য লাগসই প্রযুক্তিগুলো কি কি?
2: বন্যা পরবর্তী সময়ে উঁচু এলাকায় আপৎকালীন নাবি জাতের রূপা আমন বীজতলা তৈরি, ভাসমান বীজতলা তৈরি, স্থানীয় জাতের পরিবর্তে উচ্চ ফলনশীল জাত আবাদ, স্বল্পমেয়াদী রূপা আমন ধান যেমন ব্রিধান 56, ব্রিধান 57, 75, 87, এছাড়াও বিনা ধান 7, বিনা ধান 17, বিনা ধান 22 ইত্যাদি আবাদ করা যেতে পারে। তাছাড়া বন্যা সহনশীল কিছু জাত রয়েছে, যেমন ব্রিধান 51, 52, 79, এসবের আবাদ বৃদ্ধি করতে হবে। তাছাড়া ভাসমান বেডে শাকসবজির আবাদ করা, বস্তায় লতা ও মশলা জাতীয় ফসলের আবাদ করা, আগাম জাতের শীতকালীন সবজির উৎপাদন শুরু করা, নাবি জাতের রূপা আমন যেমন বিআর 22-23 এবং স্থানীয় কিছু জাত রয়েছে সেগুলো চাষ, তাছাড়া ড্রাবল ট্রান্সপ্ল্যান্টিং পদ্ধতিতে রূপা আমন চাষ বৃদ্ধি ও ধানের অঙ্কুরিত বীজ সরাসরি বপন করা যেতে পারে।
1: ভাসমান পদ্ধতিতে ফসলের চাষাবাদ কিভাবে হয়?
2: বর্ষা মৌসুমে অথবা দীর্ঘ জলাবদ্ধতায় অনেক জমি পানিতে তলিয়ে যায়, আবার জোয়ার ভাটার কারণেও প্লাবিত হয়। তখন যেসব জমিতে কোনো ফসল চাষ করা যায় না, সেখানে এই ভাসমান পদ্ধতিতে যেগুলো আমরা বেড বা ধাপ বলি সেগুলো তৈরি করে নানা ধরনের ফসলে চাষ করা যায়।
1: ভাসমান বেডে ফসল চাষের সুবিধাগুলো কি কি?
2: ভাসমান বেডে ফসল চাষের সুবিধাগুলো হলো, অতিরিক্ত বৃষ্টি ও মৌসুমি বন্যায় ফসলের তেমন কোনো ক্ষতি হয় না। বন্যা ও জলাবদ্ধতা এলাকায় জলবায়ু পরিবর্তনের অভিযোজন কৌশল হিসাবে ভাসমান ধাপে সবজি ও মশলা চাষ একটি লাকসই প্রযুক্তি। স্থায়ী জলাবদ্ধতা এলাকায়, যেগুলো খাল হাওর বা হ্রদ এলাকায়, সারা বছর এই পদ্ধতিতে সবজি ও মশলা উৎপাদন করা যেতে পারে। নিচু ও পতিত জলমগ্ন অনাবাদি জমিকে এই পদ্ধতির মাধ্যমে চাষের আওতায় আনা যায়। এছাড়া পরিবেশ বান্ধব ও জৈব পদ্ধতিতে ফসল আবাদ করা যায় এই পদ্ধতিতে, এবং গ্রাম অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও পুষ্টির যোগান বাড়ানো যায়। তাছাড়াও এই পদ্ধতির ফলে সেচ কম লাগে, বিদায় ফসলের উৎপাদন খরচ কম হয়।
1: অনেক ধন্যবাদ আপনাকে।
2: আপনাকেও ধন্যবাদ।
0: কৃষিজীবী ভাই ও বোনেরা, জলবায়ু পরিবেশ পরস্পরের সাথে গভীরভাবে যুক্ত এবং এদের ভারসাম্য রক্ষা না হলে জীববৈচিত্র্য, কৃষি, স্বাস্থ্য ও মানব জীবনের উপর সরাসরি প্রভাব পড়ে। এ পর্যায়ে শুনবেন জলবায়ু পরিবেশ বিষয়ক গান সমবেত কণ্ঠে। গানটির রচয়িতা কল্পনা সরকার, সুর করেছেন শাহিন।

প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। তাই আসুন আমরা বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজি ঘেরা এই দেশটিকে আরো সবুজময় করে গড়ে তুলি। এমনই শুভ আহ্বানে আজকের মতো বিদায় নিচ্ছি।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনে উপস্থাপনে ছিলেন তানিয়া সুলতানা, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় কথা নয়, আপনি দেশের জন্য যে কাজটি করবেন সেটাই গৌরবের বিষয় হয়ে থাকবে। বাংলাদেশ বেতার, কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ মঙ্গলবার, 10ই ভাদ্র, 11ই রবিউল আউয়াল, 25ই আগস্ট। বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফাহমিদা হক। শুরুতেই শিরোনাম। আর্মড পুলিশ ব্যাটেলিয়ন আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। ফেনীর আলোচিত নুসরাত জাহান হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন দিয়েছে হাইকোর্ট। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে সীমান্ত হাট পুনরায় চালু ও স্থলবন্দর কার্যকর করার বিষয়ে আলোচনা। আগামী বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে 14ই মার্চ। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর অভিনন্দন। দুদেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও গভীর করতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ। ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের, মিত্রদের যোগ দেওয়ার আহ্বান ওয়াশিংটনের। এবং অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের একাদশ ম্যাচে ভিক্টোরিয়া সিএ কে 5 উইকেটে হারাল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। আর্মড পুলিশ ব্যাটেলিয়ন আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিদ্যমান আইনে বেশ কিছু পরিবর্তন এনে এ অনুমোদন দেয়া হয়। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত মন্ত্রিসভার 18তম বৈঠকে আইনটির খসড়ায় অনুমোদন দেওয়া হয়। খসড়া আইনে বলা হয়, আর্মড পুলিশ ব্যাটেলিয়ন পুলিশ বাহিনীর অধীনে পরিচালিত হবে। পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শক এই বাহিনীকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করবেন। আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচার পদ্ধতির প্রস্তাব করা হয়েছে। দ্য আর্মড পুলিশ ব্যাটেলিয়ন্স অর্ডিন্যান্স 1979 এর অধীনে গঠিত আর্মড পুলিশ ব্যাটেলিয়নকে আরও জনবান্ধব করার লক্ষ্যে বিদ্যমান অধ্যাদেশটি যুগোপযোগী করে বাংলায় আর্মড পুলিশ ব্যাটেলিয়ন আইন 2026-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। খসড়া আইনটি জনমত যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশ দেন। বৈঠকে মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহাল করা হলে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং এর প্রত্যাশিত সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়। একই সঙ্গে ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। আলোচনায় মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে মেয়েদের জন্য চালু হওয়া সার্বজনীন উপবৃত্তি ইতিবাচক প্রভাবের বিষয়টি উঠে আসে। বৈঠকে বিদ্যালয় পর্যায়ে মিড ডে মিল কার্যক্রমের ব্যবস্থাপনা, খাবারের পুষ্টিমান এবং শিশুদের জন্য নিরাপদ খাদ্য প্রস্তুত ও সরবরাহ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সরবরাহ করা খাবার যাতে পুষ্টিকর, নিরাপদ ও মানসম্মত হয় এবং কোনোভাবেই খাদ্যের মানের সঙ্গে আপোষ করা না হয় সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন। মিড ডে মিল কার্যক্রম বাস্তবায়নে ব্যয়, ব্যবস্থাপনার দক্ষতা, স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ এবং খাবারের মান নিয়ন্ত্রণের বিষয় বিবেচনায় রেখে বিকল্প পদ্ধতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। ফেনী সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন ও অন্য দশ আসামিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে গতকাল বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: নুসরাত হত্যার রায় শোনার পরপরই সন্তুষ্টি প্রকাশ করেন নুসরাতের মা শিরিন আক্তার। বিভিন্ন হুমকির অভিযোগ তুলে পরিবারের নিরাপত্তার দাবি করেছেন তিনি। শিরিন আক্তার বলেন, নুসরাত হত্যাকাণ্ডের পর অনেকেই ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করেছিল, কিন্তু এই রায়ের মধ্য দিয়ে এটি হত্যাকাণ্ড হিসেবে আবারও প্রমাণিত হল।
3: নিরাপত্তার প্রয়োজন। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারক রহমানের কাছে ধন্যবাদ জানাই আমার তিনটা ছেলের প্রতি যেন খেয়াল রাখে।
2: নুসরাতের বাড়িতে পুলিশি নিরাপত্তা অব্যাহত থাকবে বলে বাংলাদেশ বেতারকে জানালেন সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক পলাশ চন্দ্র রায়।
4: নুসরাতের বাড়িতে নিরাপত্তার জন্য তাদের পরিবারের নিরাপত্তার স্বার্থে আমরা সোনাগাজী মডেল থানা পুলিশ ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।
2: এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলছে এলাকাবাসী।
5: আমাদের যে প্রত্যাশা ছিল ওই প্রত্যাশা অনুযায়ী আমরা আজকে রায় পেয়েছি।
6: তবে এর মাধ্যমে এখানে আইন বিভাগের যে বিচার বিভাগের যে ন্যায় বিচার সেটি প্রতিষ্ঠিত হলো বলে আমি মনে করি।
2: উচ্চ আদালতের এই রায়ে সন্তুষ্ট স্বজনরা এখন অপেক্ষা করছেন দ্রুত রায় কার্যকরের। আব্দুল্লাহ মামুন, বাংলাদেশ বেতার, ফেনী।
0: বাংলাদেশে পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে একসঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা ও ওয়াশিংটন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ আগ্রহ প্রকাশ করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন এ সকল খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ ব্যক্ত করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্ত হাট পুনরায় চালু, স্থলবন্দরগুলোকে পূর্ণ সক্ষমতায় কার্যকর করা এবং স্থলপথে সুতা আমদানির উপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে। গতকাল সচিবালয়ে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করার বিভিন্ন বিষয় উঠে আসে। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়াতে একটি যৌথ টাস্ক ফোর্স গঠন এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নের বিষয়েও বৈঠকে প্রস্তাব করা হয়।
7: ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটা টাস্ক ফোর্স করা, তো এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাণিজ্যিক সম্পর্কের মধ্যে গতি আনা, ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়া, নতুন বিনিয়োগের সুযোগ এবং ক্ষেত্র খোঁজা, এটি একটি বহমান প্রক্রিয়া, এটি চলতে থাকে।
0: বৈঠকে ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে কিছু মতপার্থক্য থাকলেও বিশেষ করে তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে। 2027 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা আগামী বছর 14 মার্চ থেকে শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক আদেশের প্রেক্ষিতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি গতকাল পরীক্ষার এই সময়সূচি প্রকাশ করে। সময়সূচি অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা 15 এপ্রিল শেষ হবে এবং সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা 22 এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে। একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হবে আগামী 2 সেপ্টেম্বর এবং সারা দেশে একযোগে শ্রেণী কার্যক্রম শুরু হবে 23 সেপ্টেম্বর থেকে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে। নীতিমালা অনুযায়ী কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই কেবল এসএসসির ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। দেশের বিনিয়োগ ব্যবস্থাপনা এসেছে নতুন কাঠামো, যাত্রা শুরু করেছে ইনভেস্ট বাংলাদেশ। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং সরকারি বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষ পিপিপিএ একীভূত করে গঠিত এই সংস্থার মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য সরকারের সেবা আরও কার্যকর হবে এবং অর্থনীতিতে গতি আসবে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: ইনভেস্ট বাংলাদেশ আইন 2026 এর গেজেট প্রকাশের পর বিডা, বেজা ও পিপিপিএ কে একীভূত করে গঠিত দেশের শীর্ষ বিনিয়োগ সেবা প্রতিষ্ঠান ইনভেস্ট বাংলাদেশ রোববার প্রথম কর্মদিবসেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন নতুন এই সংস্থাকে দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে বলে বাংলাদেশ বেতারকে জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা ও ফোকাল পারসন মোহাম্মদ আবু হানিফ।
9: ইনভেস্ট বাংলাদেশ আইন 2026 এর আওতায় গ্যাজেট প্রকাশের পর রবিবার প্রথম কর্মদিবসেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইনভেস্ট বাংলাদেশ। বিডা, বেজা ও পিপিপিএ কে একীভূত করে গঠিত এই নতুন সংস্থা এখন দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে বিনিয়োগকারীকে কেন্দ্রে রেখে সেবা আরো সহজ, দ্রুত ও সমন্বিত করা, বিনিয়োগ সহায়তা, নীতি সমন্বয়, অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বের সক্ষমতা এখন একটি প্রতিষ্ঠানের আওতায় এসেছে।
8: শুধু সেবা দেওয়ার প্রক্রিয়া সহজ করাই নয়, বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত কার্যক্রমকে প্রযুক্তি নির্ভর করার উদ্যোগও রয়েছে নতুন প্রতিষ্ঠানের।
9: একই সঙ্গে বাংলা বীজের মাধ্যমে বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত সেবাকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হচ্ছে। আমরা 14 দিনের ব্যবসায়িক লাইসেন্সিং কাঠামো কার্যকর করার কাজ করছি। এর মাধ্যমে বাংলাদেশে আরো দ্রুত পূর্বানুমানযোগ্য ও বিনিয়োগ বান্ধব ব্যবসা পরিবেশ তৈরির পথে আমরা এগিয়ে যেতে চাই।
8: সংশ্লিষ্টরা বলছেন, সহজ ও দ্রুত প্রক্রিয়ায় দেশি বিদেশি বিনিয়োগ বাড়িয়ে অর্থনীতিতে নতুন গতি আনতে চায় ইনভেস্ট বাংলাদেশ। আসাদুজ্জামান্নুর, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
10: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ আব্দুল্লাহ। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট পরিস্থিতিতে সৌদি আরবকে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। গতকাল ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি দুই দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। সৌদি আরবে 35 লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছেন উল্লেখ করে রাষ্ট্রপতি ভবিষ্যতেও বাংলাদেশ থেকে অগ্রাধিকার ভিত্তিতে জনশক্তি নেওয়ার আহ্বান জানান। সৌদি রাষ্ট্রদূত এ সময় জ্বালানি সহায়তা ও বিনিয়োগ অব্যাহত রাখার আশ্বাস দেন। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে দুই দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও গভীর করতে তার সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। গতকাল এক অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, বাংলাদেশ ও চীন দীর্ঘদিন ধরে বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ। পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও এই দ্বিপক্ষীয় সম্পর্ক অটুট রয়েছে। তিনি বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 51 বছরে দুই দেশ সবসময় একে অপরকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে, একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে। নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও প্রযুক্তি নির্ভর করতে হ্যালো ডিসি নামের একটি মোবাইল অ্যাপ চালু করেছে ঢাকা জেলা প্রশাসন। নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের সময় নেওয়া থেকে শুরু করে ভূমি, লাইসেন্স, এনজিও, জন অভিযোগ সহ বিভিন্ন সেবা ও আবেদনের অগ্রগতি ঘরে বসেই জানা যাবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: ঢাকা জেলা প্রশাসনের সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে সম্প্রতি জেলা প্রশাসক ফরিদা খানমের উদ্যোগে চালু হয়েছে হ্যালো ডিসি মোবাইল অ্যাপ। এর মাধ্যমে সাধারণ নাগরিক ঘরে বসেই জেলা প্রশাসনের বিভিন্ন সেবা, অভিযোগ, আবেদন ও তথ্য এক প্ল্যাটফর্মে পাবেন। প্রাথমিকভাবে অ্যাপটি হ্যালো ডিসি ডট বিডি থেকে ডাউনলোড করা যাবে। গুগল প্লে স্টোরে রিভিউ শেষে অ্যাপটি প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকেও ডাউনলোড করা যাবে। এছাড়া জেলা প্রশাসন ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও অ্যাপটি ডাউনলোড করে সেবা নেওয়া যাবে। এখন থেকে এই অ্যাপের মাধ্যমেই জেলা প্রশাসকের সঙ্গে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে। এনজিও ও লাইসেন্সিং সেবা, মিউটেশন, অর্পিত সম্পত্তি, সহায়তা সহ নানা ধরনের নাগরিক সেবা এক অ্যাপেই মিলবে। এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, এই উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সময়, খরচ ও হয়রানি কমবে।
12: হ্যালো ডিসি নামে আমরা একটা ইনোভেশন নিয়ে এসেছি। এখানে হবে কি যে গ্রাহককে সরাসরি আসতে হবে না, আমরা দেখি যে গ্রাহককে সরাসরি এসে তারপরে সেবা নিতে হয়। হ্যালো ডিসির মাধ্যমে সার্ভিস পৌঁছে যাবে গ্রাহকের দোরগোড়ায়, যে কোনো একটা জায়গা থেকে। এক্সাম্পল দিয়ে যদি বলি, ধামরাই থেকে কোনো একজন ভদ্রলোক বা কোনো একজন সেবা প্রত্যাশী ফোন করে আমাদের মাধ্যমে সেবা পেতে পারবেন।
11: জেলা প্রশাসনকে আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী করতেই হ্যালো ডিসি অ্যাপ চালু করা হয়েছে জানিয়ে ফরিদা খানম বলেন,
12: আমরা বিভিন্নমুখী সেবা দিয়ে থাকি, ভূমি সংক্রান্ত সেবা, আইন শৃঙ্খলা সংক্রান্ত সেবা, শিক্ষা, এনজিও, বিভিন্ন ড্রিলিং লাইসেন্স সহ নানা ধরনের সেবা আমরা প্রদান করে থাকি। তো সেই সেবা সম্পর্কিত যে যে প্রয়োজনীয়তা থাকবে গ্রাহককে আমরা সেটা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এতে কি হবে, টাইম কস্ট ভিজিট, এই তিনটা টায়ার কমে আসবে।
11: জেলা প্রশাসনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চালু করা হ্যালো ডিসি উদ্যোগে ব্যাপক সাড়া মিলেছে। চালুর পর গত এক মাসের সেবা প্রতিবেদনে দেখা গেছে এই প্ল্যাটফর্মে মোট 944টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে 742টি আবেদনের সেবা সম্পূর্ণ হয়েছে। এছাড়া ফোন কল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে 1,349 জন সেবা গ্রহণ করেছেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
10: এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট তেহরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন, যা ইরানকে টিকিয়ে রাখা প্রতিটি অর্থনৈতিক লাইফলাইন ছিন্ন করবে। অর্থমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন মিত্রদের এই পদক্ষেপে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ঘোষণাটি এমন এক সময় দেওয়া হল যখন ইরান সতর্ক করে বলেছে যে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের ক্ষেত্রে দেশটির নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোর উপর জরিমানা, আটক বা বাজেয়াপ্ত সহ বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই সতর্ক করে বলেছেন যে ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ চলতে থাকলে তেহরান উপসাগরীয় অঞ্চল থেকে সমস্ত তেল রপ্তানি বন্ধ করে দেবে এবং মার্কিন নিষেধাজ্ঞার প্রতি যে কোনো দেশের সমর্থনকে যুদ্ধ ঘোষণার সামিল হিসেবে গণ্য করবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে ইউক্রেনে নিজের প্রথম সরকারি সফরে মস্কোর কঠোর হুমকি সত্ত্বেও রাশিয়ার উপর চাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। বার্নহ্যাম ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেন। এ সময় তিনি তার পূর্বসরী স্টার কিয়ার স্টারমারের গড়ে তোলা যুক্তরাজ্য ফ্রান্স কোয়ালিশন অব উইলিং এর প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন। হাইতির রাজধানী পোর্টো প্রিন্সে একদল সন্ত্রাসীর রাতভর হামলায় অন্তত 47 জন নিহত ও 22 জন আহত হয়েছে। হাইতির জাতিসংঘের সমন্বিত কার্যালয় গতকাল জানায় হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-20 ক্রিকেট টুর্নামেন্টে 71তম ম্যাচে গতকাল বাংলাদেশ হাই পারফরমেন্স দল 5 উইকেটে ভিক্টোরিয়া একাডেমিকে পরাজিত করে তাদের জয়ের ধারা অব্যাহত রাখছে। আজ বাংলাদেশ হাই পারফরমেন্স দল তাদের চতুর্থ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে। ডারউইনে বাংলাদেশ সময় বেলা 3:30 খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:37 এবং সূর্য অস্ত যাবে 6:23। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন 2026 খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। ফেনীর আলোচিত নুসরাত জাহান হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন দিয়েছে হাইকোর্ট। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারি, সীমান্ত হাট পুনরায় চালু ও স্থলবন্দর কার্যকর করার বিষয়ে আলোচনা। আগামী বছর এসএসসি পরীক্ষা শুরু হবে 14 মার্চ। এবং অস্ট্রেলিয়ার ডারউইনে টপ টি-20 ক্রিকেট সিরিজের একাদশ ম্যাচে ভিক্টোরিয়া সিএকে 5 উইকেটে হারালো বাংলাদেশ হাই পারফরমেন্স দল। খবর শেষ হলো। আমাদের প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা, আমাদের শ্রবণ যন্ত্র নিয়ে অনেক ভাবনা থাকে এবং তাকে সক্রিয় রাখার চেষ্টা আমরা করে থাকি। আসুন আজকের প্রসঙ্গ সুখের ঠিকানায়, শ্রবণ প্রতিবন্ধকতায় আধুনিক চিকিৎসা। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশ্ব নাক কান গলা বিশেষজ্ঞ, যিনি সাবেক পরিচালক জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ঢাকা, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু হানিফ। সাথে রয়েছে আমি ডাক্তার রেজাউল আলম খান। আমরা জানতে চাই, শ্রবণ প্রতিবন্ধকতা বলা হয়, এটা বলতে কি বোঝায়?
2: শ্রবণ একটা আমাদের স্পেশাল অর্গান বা স্পেশাল ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের যে অনুভূতি, সেটাকে আমরা বলি শ্রবণ। কোনো শব্দ যদি হয় বা কেউ যখন কথা বলে, সেই কথা আমার কানের ছিদ্রর ভিতর দিয়ে টিম্পানিক মেমব্রেন বা ইয়ার ড্রামকে সে স্পন্দন তৈরি করে, ভাইব্রেশন। সেই ভাইব্রেশন কিছু ছোট হাড় আছে যেমন মেলিয়াস, ইনকাস, স্টেপিস, এর মাধ্যমে সেটা ইনার ইয়ারে ঢুকে। সেই ইনার ইয়ারে কিছু পানির মতো ফ্লুইড আছে, সেই ফ্লুইডের মধ্যে পেরিলিম্ফ, এন্ডোলিম্ফ, এন্ডোলিম্ফের মধ্যে কিছু সেল থাকে, সেই সেলের সাথে নার্ভ যুক্ত থাকে। যখন শব্দটা এই ফ্লুইডের মধ্যে, পানির মধ্যে ধাক্কা দেয়, তখন একটা তরঙ্গের সৃষ্টি হয়। সেই তরঙ্গের মধ্যে কিছু কারেন্ট তৈরি হয়, সেই কারেন্টের মাধ্যমে সেল থেকে আমাদের নার্ভের মাধ্যমে ব্রেনের একটা জায়গায়, এরিয়া 41-42, সেখানে যায়। সেখানে যাওয়ার পরে মানুষ অনুভব করে এই শব্দটা কিসের, এটা কি ঘান, এটা কি কোনো কথা, এটা কি কোনো নয়েজ ইত্যাদি। এই যে একটি শব্দ মানুষের শ্রবণ যন্ত্রের মাধ্যমে ব্রেনে প্রবেশ করলো এবং প্রবেশ করার পরে সে একটা কিছুর অনুভব করলো এবং সে অ্যানালাইসিস করে বুঝতে পারলো এর মিনিং, এইটাই হলো শ্রবণ। এবং এই শ্রবণ যখন নাকি আমাদের কোনো কারণে মানুষ শুনতে পায় না বা এই শ্রবণ শক্তি তার থাকে না, তখনই আমরা তাদেরকে শ্রবণ প্রতিবন্ধী বলি।
1: ধন্যবাদ। তাহলে সমস্যা তৈরি হতে পারে, এই সমস্যা তৈরি হলে শ্রবণের সমস্যা হয়, এর পেছনে কারণ কি?
2: শ্রবণের অনেকগুলো কারণ আছে শ্রবণহীনতার, যেমন কতগুলো আছে, যেমন জন্মগতভাবেই তারা জন্মে সেখানে তাদের কোক্লিয়া তৈরি হয় না। জন্মগতভাবেই যারা বধির তারা যেহেতু শুনে না, সেই জন্যে তাদের ব্রেনের মধ্যে শব্দের অনুভূতি পৌঁছে না, যার কারণে তাদের শব্দ তৈরি হয় না এবং তারা কোনো কথা বলতে পারে না, মিনিংফুল কোনো ওয়ার্ড তারা বলতে পারে না।
1: আপনি তো নাক কান গলা বিশেষজ্ঞ, জানতে চাই তাহলে কি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হব আমরা যে কানের সমস্যা তৈরি হয়েছে বা শ্রবণ যন্ত্রের সমস্যা রয়েছে?
2: আমরা সাধারণত হিস্ট্রি নেই এবং আমরা কানটাকে পরীক্ষা করি। যেমন শুধু ওয়াক্স যদি হয়, এক্সটার্নাল অডিটরি ক্যানেল বা কানের যে ছিদ্র, সেখানে যদি ওয়াক্স পুরো ছিদ্রটাকে বন্ধ করে রাখে তাহলে সে শুনতে পাবে না। তাহলে আমি শুধু পরীক্ষা করে বুঝতে পারতেছি যে কী কারণে সে শুনছে না। যদি কোনো ইনফেকশনের কারণে তার টিম্পানিক মেমব্রেন ছিদ্র হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলি CSM, ক্রনিক সাপোর্টিভ অটিস মিডিয়া, সেটার কারণে সে শুনে না। তাহলে আমি পরীক্ষা করে সেটা বুঝতে পারছি যে সে শুনছে না। তারপরে যদি মিডিলিয়ারে কোনো পানি থাকে, ফ্লুইড, যেটাকে আমরা বলি OME, অটিস মিডিয়া উইথ ইফিউশন, সেটা যদি হয় বা কোনো ইঞ্জুরির মাধ্যমে যদি তার হাড় ভেঙে যায় অথবা অটোস্ক্লেরোসিস হয়ে তার হাড়ের মুভমেন্ট যদি কমে যায়, তাহলে আমরা বুঝতে পারি যে এটা তার কি হয়েছে। এই সকল যে কন্ডাক্টিভ এলিমেন্টের ডিফেক্ট আছে, সেই জন্য সে শুনতে পাচ্ছে না। ইনার ইয়ারের মধ্যে যদি যায়, যদি ধরেন হঠাৎ করে একটা বোম ব্লাস্টের সামনে একটা লোক পড়ে যায় অথবা তার মাথায় খুব ইঞ্জুরি হয়, তারপরে সে বলছে আমি কানে শুনি না, তাইলে আমরা বুঝতে পারি এই যে সাডেন হেভি সাউন্ড বা লাউড সাউন্ডের জন্য সে কানে শুনছে না, তার নার্ভ ড্যামেজ হয়ে গেছে অথবা হেড ইঞ্জুরির কারণে তার নার্ভ ড্যামেজ হয়েছে। তাহলে আমরা কতগুলো জিনিস আছে আমরা হিস্ট্রি নিয়ে এবং দেখে বুঝতে পারি, আর কতগুলি আছে আমাদের অডিওলজিক্যাল টেস্ট আছে, তারপরে আমাদের প্রয়োজনে সিটি স্ক্যান, MRI করতে। এবং সবচেয়ে কমন যেটা শ্রবণ মাপার, যে কি পরিমাণ তার শ্রবণ শক্তি হীন হয়েছে, কতটুকু লস হয়েছে, সেটার জন্য আমরা PTA, পিউটন অডিমেট্রি, খুব সিম্পল, আরটা হলো টিম্পানোমেট্রি, এগুলো যদি করি আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি তার লেভেলটা, কোয়ান্টিটি, যে 10% 10 decibel, 20 decibel, 30 decibel লস হয়েছে। আরেকটু যখন সাসপিশাস কেজে আমরা মনে করি যে তার কানের মধ্যে কোনো টিউমার হয়েছে কিনা বা এটা ইন্টারক্রিনিয়াল কোনো কমপ্লিকেশন হয়েছে কিনা, তখন আমরা সিটি স্ক্যান এমআরআইয়ের সাহায্য নিতে পারি। তাহলে দেখা যাচ্ছে হিস্ট্রি, এক্সামিনেশন এবং কিছু অডিওলজিক্যাল এবং কিছু রেডিওলজিক্যাল টেস্টের মাধ্যমে আমরা রোগটা নির্ণয় করতে পারি কী কারণে সে শুনছে না বা কী কারণে তার শ্রবণহীনতা হয়েছে।
1: ধন্যবাদ। পরিশেষে জানতে চাইব অনুষ্ঠানের শেষ পর্যায়ে যে কানের চিকিৎসা দীর্ঘদিন যাবৎ চলছে, বর্তমানে এই প্রেক্ষাপটে আধুনিক চিকিৎসা কী ব্যবস্থাপনা হয়েছে যেটার সুযোগ আমরা পাব?
2: আমাদের কানের যে সকল সমস্যা যেগুলো সবচেয়ে বেশি হয় সেটা হলো কানের পর্দা ছিঁড়ে যায়, কারণ ছোটবেলায় যখন ইনফেকশন হয় বা নদীতে তারা ডুব দিয়ে গোসল করে সেই সকল বাচ্চারা ছোটবেলার থেকেই তাদের কানের প্রদাহ বা ইনফেকশন হয়, পর্দা ছিঁড়ে যায়। যদি চিকিৎসা না করে ক্রমাগত এইটা এইভাবেই থাকতে থাকে, কান দিয়ে পুঁজ আসছে, ভালো হচ্ছে, আবার আসছে, এবং তখন তার কানের শ্রবণ শক্তি কমে যায়। এটা খুব সিম্পল, কানের পর্দা যদি আমরা রিপেয়ার করে দিই, যেটাকে বলি আমরা টিম্প্যানোপ্লাস্টি, এটা খুব সহজ একটা অপারেশন, মাইক্রো সার্জারি, এইটা করে দিলে এবং এটাতে কিন্তু কোনো ভয়ের অপারেশন না এবং সহজ অপারেশন, এবং তাদের কোনো ক্ষতের সৃষ্টি হচ্ছে না, কারণ মানুষ ভয় পায় এই অপারেশন, আসলে এই অপারেশনটা খুব সোজা, সেই অপারেশন করে দিলে কানের আপনার হিয়ারিংটা কারেক্ট হয়ে যায়। দীর্ঘদিন যদি আপনি পুষে না রাখেন তাহলে আপনি সম্পূর্ণ ভালোই হয়ে যাবেন, এটা একটা। তারপরে আরেক ধরনের কানের রোগ আছে যেটাকে আমরা বলি অটাইটিস মিডিয়া এটিকান্ট্রাল ব্যারাইট বা ডেঞ্জারাস টাইপ, সেখানে আমাদের মাস্টোডেক্টমি করতে হয়, যে হার্টের মধ্যে যে ইনফেকশন ঢুকে গিয়েছে আমরা অপারেশন করে সেই হার্টটাকে যদি আমরা ফেলে দিই তাহলে সে তার জীবনটা রক্ষা হবে এবং সে সুস্থ হয়ে যাবে। অটোস্ক্লেরোসিস হলে স্টেপিডোটোমির মাধ্যমে অপারেশন করা যায়। আর আজকাল যেগুলো আছে আধুনিক সেগুলিকে আমরা বলি কোক্লিয়ার ইমপ্লান্ট, যারা হঠাৎ করে যারা কানের শ্রবণ শক্তি হারিয়ে ফেলছে এরকম হয়, এটাকে বলে সাডেন সেন্সরিলার হিয়ারিং লস, রাত্রে ঘুমিয়েছিল সকালবেলা উঠে দুই কানে এক কানেও শুনছে না, তাদেরকে আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করি। ওষুধ দিয়ে চিকিৎসা করার পরেও যদি ভালো না হয় তখন আমরা অন্তত ৬ মাস এক বছর অপেক্ষা করার পরে তাদেরকে আমরা কোক্লিয়ার ইমপ্লান্ট লাগিয়ে দিতে পারি, এটাকে বলে বাইনোকিয়ার, এইটা দিলে ও আবার শুনতে পাবে। সাধারণত আমাদের দেশে আমরা ছোট বাচ্চা যারা জন্ম থেকে বধির কনজিউনিটাল হিয়ারিং লস, তাদের জন্য আমরা কোক্লিয়ার ইমপ্লান্টটা ব্যবহার করছি এবং এটা সরকার সাপ্লাই দিচ্ছেন, বিনে পয়সায় আমরা সেই অপারেশনগুলো করে দিচ্ছি। একটা যন্ত্র দাম ৭-৮ লাখ টাকা, বাইরে ১১-১২ লাখ টাকা, এবং তার যে অপারেশনের খরচ প্রায় ১ লাখ টাকার মতো, পুরো জিনিসটাই আমরা বিনে পয়সায় সরকারি হাসপাতালে করে দিচ্ছি, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে সেই জিনিসটা আমাদের হচ্ছে।
1: সময় স্বল্পতায় অনেক তথ্য জানার সুযোগ হলো, অর্থাৎ আমাদের দেশ থেকে বিদেশ যে চিকিৎসা করবার নাক কান গলা বিভাগের কোনো প্রয়োজন নেই, আমাদের দেশে আমরা সার্বিকভাবে স্বয়ংসম্পন্ন বলতেই হয়। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু হানিফ আজকে শ্রবণ প্রতিবন্ধকতায় আধুনিক চিকিৎসায় অনেক তথ্য জানিয়েছেন, সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য শুভেচ্ছা। প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে জানাই ধন্যবাদ। আজ এই অনুষ্ঠানটির শব্দগ্রহণ এবং সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটির প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি স্।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান সে আমি এই আমি, সঞ্চালনায় সাজিয়া সুলতানা পুতুল।

0: প্রিয় শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি পুতুল। প্রখ্যাত ব্যক্তিদের নিয়ে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সেই আমি এই আমি, এই অনুষ্ঠানটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যেই মানুষটিকে নিয়ে, যে শিল্পীকে নিয়ে বসেছি, যে মানুষটিকে জানবার জন্য এবং জানাবার জন্য বসেছি, তার সম্পর্কে আমি জানি না একটা কিংবা দুটো পর্বে কথা বলা কতটুকু সম্ভব, কারণ দীর্ঘ সঙ্গীত জীবন তার। তিনি সঙ্গীতের এমন একটি মাধ্যমকে বেছে নিয়েছেন যেখানে তার নিঃশ্বাসও যেন সুরেলাভাবে কথা বলে এবং তার এক একটা ফুঁতে যেন মন্ত্রমুগ্ধ হয়ে যায় সকলে, একেবারে বলতে পারি হ্যামিলনের বাঁশিওয়ালার মতন। আমাদের একজন হ্যামিলনের বাঁশিওয়ালা আছেন। বাংলাদেশের সঙ্গীতের এই যে ভুবনকে তিনি দীর্ঘ সময় ধরে কিন্তু সমৃদ্ধ করে আসছেন এবং আমি আজকে ভীষণ সম্মানিত বোধ করছি এই মানুষটাকে সঙ্গে নিয়ে বসেছি বলে, তাকে জানতে পারবো বলে এত কাছাকাছি। আজকে আমার অতিথি প্রখ্যাত যন্ত্রসঙ্গীত শিল্পী, বাঁশি শিল্পী গাজী আব্দুল হাকিম। শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি সেই আমি এই আমি অনুষ্ঠানে।
1: তোমাকেও স্বাগত এবং এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত সবাইকে আমার তরফ থেকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি।
0: বাংলাদেশের সঙ্গীতে আপনি এমন এক নাম, এমন এক শ্রদ্ধার মানুষ, এমন এক ভালোবাসার মানুষ যাকে অনেকগুলো প্রজন্ম ধরে কিন্তু আমরা পেয়েছি এবং আপনি আপনার মতন স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল হয়েছেন, সমস্ত গল্পগুলো নিয়ে আজকে কথা বলতে চাই। একদম যদি শৈশব থেকে শুরু করি, খুলনার সন্তান আপনি,
1: খুলনা ডুমুরিয়া।
0: হ্যাঁ, এবং সেই যে একটা মিষ্টি টান কথায়, সেটা খুব ভালো লাগে আপনার কথায়। এখন শ্রোতারা যখন শুনবেন সেটা অনুভব করতে পারবেন। শৈশবটা কি খুলনাতেই?
1: একেবারে শৈশব খুলনাতেই।
0: পরিবারে গানের
1: কেউ ছিল না?
0: ছিল না। কি অদ্ভুত বিষয়, কি করে সম্ভব এটা? মানে পরিবারে কোন রকমের প্রেক্ষাপট নেই?
1: আমার একটা কথা মনে পড়ে, পুতুল তুমি তো আমার সন্তান, এই জন্য এত তোমরা বেশি ভালোবাসো, এই জন্য অনেক কিছু বাড়িয়ে বলছো। আমি যেটা মনে করি, আল্লাহ পাকের যেটা অভিপ্রায় হয় সেটাই হয়। এবং আমার মা ছোটবেলায় আমি দেখেছি আমাকে যখন ঘুম পড়াতেন একেবারে ছোটবেলায়, তখন আব্বাসউদ্দিন সাহেবের ওই সমস্ত গান, ওরে আমার গহীন গাঙ্গের নাইয়া, এই সমস্ত গান টানগুলো গিয়ে গিয়ে আমাকে ঘুম পড়াতেন। সুরটা অটোমেটিক্যালি আমার ওইখান থেকে এসছে। এবং আমার বাড়ির পাশে আমার এক চারুকাকা ছিলেন, স্কুলের হেডমাস্টার ছিলেন, ওনার বাড়িতে সবসময় হারমোনিয়াম বাজত, উনি নিজে বাঁশিও বাজাতে পারতেন। সে কাকা মানে আমাদের একেবারে ফ্যামিলির মতন, তা আমার গান বাজনার ভিতর দিয়ে বেড়ে ওঠা। এই জন্যে সুরটা আমি কখন আমার ভিতরে চলে এসছে সেটা আমি জানি না। ওই যে বললাম, আবার বললাম, আল্লাহ পাকের যেটা অভিপ্রায় হয় সেইটাই হয়।
0: সেখানে সঙ্গীতের এতগুলো মাধ্যম ছিল, কিংবা আপনি কণ্ঠসঙ্গীত শিল্পী হতে পারতেন, কিংবা যন্ত্রশিল্পী হলেও অন্য অনেক কিছু তো আরো ছিল, বাঁশির প্রতি প্রেমটা কিভাবে, কখন?
1: ছোটবেলা তো গান করতামই, সত্যি কথা বলতে কি, আর যারা বাঁশি বাজায় তারা অবশ্যই, তুমি গলা দিয়ে গান গাইছো আর আমি ফুয়ের মাধ্যমে আমার ভিতরটা গাইছে এবং সেইটা ফুয়ের মাধ্যমে করছি, জিনিসটা একই, সব সম্পূর্ণ এক। আমি ছোট্টবেলায় যখন আমাদের এলাকায় মেলা হতো, তো সে মেলাতে গিয়ে অন্য কোথাও না যেয়ে, ছোট মানুষ আমি, খাবার দোকানে যাই বা অন্য কোনো জায়গায়, আমি ওই যেখানে বাঁশি বাজে, বাঁশি ঠাসি বিক্রি করে না মেলাতে, ওইখানে গিয়ে আমি দাঁড়াতাম। আমাকে অনেক সময় বলতো, মনি তুমি বাঁশি নেবে একটা? আমি বলতাম হ্যাঁ হ্যাঁ একটা বাঁশি নেবো, পয়সা আছে তোমার কাছে? আমি আছে। তখন আমি হয়তো বলতাম যে হ্যাঁ আমার কাছে একান আছে বা দিয়ান আছে, ওইটা দিয়ে আমাকে একটা বাঁশি দিয়ে দিত।
0: আচ্ছা।
1: বা কখনো পয়সাও নিত না, ছোট মানুষ আমি, ওই বাঁশি নিয়ে আমি সারাদিন বাঁশি বাজাতাম। এবং আমাদের বাড়িতে অনেক বড় বাঁশের ঝাড় ছিল, বাঁশের বাগান, একটা গাছের আগা থাকতো না, সব কেটে কেটে আমি বাঁশি বানাতাম। আর কারো বাড়িতে পেঁপে গাছ আছে না, পেঁপে গাছের ওই যে ডাল হয় না, ওইটাই বাজানো শুরু করতাম। মানে এতই আমি আসলে বাঁশির প্রতি অনুরক্ত ছিলাম। এবং একটা পাতা পেলে, মানে যে কোনো একটা লেবু পাতা বা অন্য কোনো যে কোনো একটা পাতা পেলে ওই পাতাই ধরে বাজানো শুরু করতাম। আমি বললাম না, আমি একেবারে জন্মগত ভাবেই বাঁশির প্রতি আমার প্রেমটা।
0: গল্প শুনতে শুনতে ওই যে ওই গানটা মনে পড়ছে, আমি মেলা থেকে তাল পাতার এক বাঁশি কিনে এনেছি। বাঁশি যন্ত্রটা মানে ঠিক কোন মাত্রার ফুঁয়ে সুরটা আসবে সেই ধারণাটা আমার না, বাঁশি ব্যাপারটাকে বা যে কোনো ফুৎকার যন্ত্র যেগুলো ব্লোয়িং ইনস্ট্রুমেন্ট, এত অদ্ভুত লাগে যে ফুঁটা কি করে সুরেলা হচ্ছে সেটা বোঝার কি উপায়?
1: সুরেলা হচ্ছে মানে বাঁশিটা একটু টিউনে থাকতে হবে এক, আর সুরটা বললাম না এত বেশি তাকে, মানে যে সুরের প্রতি নিবিষ্ট হতে হবে, তা না হলে তুমি বাঁশির সুরটা ধরে রাখতে পারবে না।
0: এরপরে প্রাতিষ্ঠানিক ভাবে কোন গুরুর কাছে শেখাটা কখন শুরু হলো?
1: প্রথম আমার গুরু ছিলেন মুকুল বিশ্বাস, দেন দুলাল বাবু, দেন বিনয় রায়, দেন শেখ আলী আহমেদ, চারজনের কাছে আমি শিখেছি। এবং অল্প কয়েকটা দিন আমি সাধন সরকারের কাছেও আমি একটুখানি তালিম নেওয়ার সুযোগ আমার হয়েছে। এই চারজন মেনলি আমার চারজন ছিলেন গুরু, অরিজিনাল গুরু। আর নিজের প্রচেষ্টা তো থাকবেই। আর আমি এত ছোটবেলার থেকে বাঁশিটা বাজাই, আমার বয়স এখন যদি অফিসিয়ালি না আনঅফিসিয়ালি হবে 75 হয়তো প্লাস হবেই, অফিসিয়ালি হয়তো 72 এরকম হবে। আমি অনেক বড় হয়ে আমি স্কুলে গেছি, আমার মনে আছে এটা। এইভাবে আমার তো দিন কেটেছে। আর পুরো এলাকার ভিতরে যে কোনো জায়গায় অপেরা পার্টি তখন খুব নাম করা, অপেরা পার্টি, নাটক, তারপরে যাত্রাপালা, যাত্রাপালা যেটা বলে এগুলো হতো, আর বিভিন্ন মেলা, মেলাটা বেশি হতো, নাটক হতো, সেখানে আমার ডাক পড়তো এবং আমি যে হাজির হয়ে যেতাম বাঁশি নিয়ে। বাঁশি বাজালে কেউ কখনো 5 টাকা 10 টাকা দিয়ে দিলে আমি খুব খুশি, বাচ্চা মানুষ, কিন্তু এটা মানে আমার বাবা জানলে আবার খুব রাগারাগি করবে, কিন্তু মাকে এসে বললে, মা এসে কিচ্ছু বলতো না কখনো না। মা একটা কথাও শুধু বলতো, যখন যেটাই তুমি হবে সর্বশ্রেষ্ঠ যেন হও। এবং উনি, আমার মনে আছে, উনি আমাকে আমার যে স্কুল সেই স্কুলে নিয়ে যেতেন সাথে করে নিয়ে, একটা কলসি কাকে করে নিয়ে। আমাদের তখন তো পাকিস্তান আমল বলছি, সারা থানার ভিতরে হয়তো একটা দুইটা ডিপ টিউবওয়েল থাকতো, আমাদের খুলনার অঞ্চল তো একটু লবণাক্ত, তো সেই চাপকলের পানি আনার নাম করে আমাকে সবার আগে স্কুলে বেঞ্চ, তখন বেঞ্চ ছিল আর কি, বেঞ্চে আমাকে আগে বসাতো, প্রথম বেঞ্চে প্রথম সারিতে, যাতে আমার ছেলে কখন সেকেন্ড এসে না বসে। আমি তখন বুঝতাম যে আমার মা আসলে খুব বেশি ভালোবাসতেন আমাকে, দেখতেও এরকম সুন্দরী ছিলেন, খুব সুন্দর, দেখতেও সুন্দর, আমার মায়ের মতন এমন আর পৃথিবীতে আমি কখনো দেখিনি। সবার মা সবার কাছে প্রিয়, কিন্তু আমার মা একটু অন্যরকম, আমাকে নিয়ে অনেক কষ্ট করেছেন জীবনে। মানে কষ্ট বলতে, এই বাঁশি বাজানো নিয়ে গ্রামে কত মানুষ, তখন তো এত বেশি গান বাজনার প্রচলন ছিল না, তখন একটা ছেলে লেখাপড়া শিখে সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সিএসপি অফিসার হবে, এরকম ধরনের চিন্তা মা বাবার থাকতো, কিন্তু কেউ কখনো তখন ভাবেনি যে একটা ছেলে বাঁশি বাজায়ে তার জীবনযাপন করবে, এটা তো কেউ কখনো ভাবে না। অনুকূল পরিবেশ তো ছিল না, প্রতিকূলতার ভিতর দিয়ে আমাকে বেড়ে উঠতে হয়েছে। সেখানে আমার সব থেকে বড় সাপোর্ট ছিল সেটা আমার মা।
0: মা কি আপনার সাফল্য দেখে যেতে পেরেছেন?
1: অনেক, অনেকখানি।
0: তখন কেমন দেখেছেন তাকে, আপনার এক একটা অর্জনে তার কেমন লাগতো? এটা হয়তো কখনো তিনি ভাষায় জানি না, কোনো মাই প্রকাশ করতে পারেন
1: না। উনি উনি রেডিও শুনলেন, তখন তো এরকম টেলিভিশন ছিল না, রেডিও শুনলে, আমি তখন খুলনা রেডিওতে চাকরি করি, তখন ওই যে বাঁশি বাজাতে লাগলেই উনি, অন্য কেউ বাঁশি বাজাচ্ছে কিন্তু আমার মাকে বলতো ময়না, মাকে সবাই কমন ময়না বলে ডাকতো, ময়না ওই দেখো মানে যে তোমার হাকিম বাঁশি বাজাচ্ছে, একটুখানি শোনার পরে বলতো না এটা আমার হাকিমের বাঁশি না, আবার আবার মানে যে উনি শুনে একটু বুঝে ফেলতো, সাথে সাথে বলতো এটা আমার হাকিমের বাঁশি, বুঝতেন।
0: কি অদ্ভুত। পেশাগত জীবনে সবচেয়ে সম্মানজনক বা স্মরণীয় পারফরমেন্সের কথা যদি বলি সেটা কোনটা হবে?
1: এটা বলা খুব কঠিন পুতুল, তবে আমার কাছে যেটা মনে হয়, 94 আমি হাউস অব কমন্সে প্রোগ্রাম করেছিলাম, এটা একটা বিশাল একটা স্মরণীয় ব্যাপার, যে তখনও পর্যন্ত 94 পর্যন্ত কোনো বাঁশিবাদক সেখানে প্রোগ্রাম করেনি। এবং তারপরের দিন এশিয়ান টাইমসে বিশাল করে একটা লেখা বেরিয়েছিল, এশিয়ান টাইম ইভিনিং স্ট্যান্ডার্ড, তোমরা জানো নাম করা, সেখানে একটা বড় আমার ছবি দিয়ে বিশাল করে লেখা, নাও গাজী আব্দুল হাকিম ওয়ান অব দ্য বেস্ট ফ্লুটিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমি এই কাগজটা দেখার পরে আমি নিজেকে কখনো বিশ্বাসও করতে পারি। এবং হাউস অব কমন্সে সব এমপি সাহেবরা ছিলেন, এবং আমাদের 3 জন অ্যাম্বাসেডার ছিলেন, পাকিস্তানি অ্যাম্বাসেডার, ইন্ডিয়ান অ্যাম্বাসেডার এবং বাংলাদেশি অ্যাম্বাসেডার। ডক্টর ইউসুফ সাহেব ছিলেন বাংলাদেশি অ্যাম্বাসেডার। তখন আমাকে যখন আমার অনুভূতি জানতে চাইল, তখন আমি বললাম আমি গাজী আব্দুল হাকিম, বাংলাদেশের গাজী আব্দুল হাকিম।
0: যখন সাদাদের ভিতরে কিংবা ভিন্ন ভাষাভাষী কিংবা ভিন্ন জাতির সামনে যখন বাজাচ্ছেন, এবং যেহেতু সেখানে ভাষার কোনো ব্যাপার নেই, সীমাবদ্ধতা নেই, সেটা সার্বজনীন একটা অনুভূতির ব্যাপার, ওদের চেয়ে মুগ্ধতা আপনি দেখেন মঞ্চে দাঁড়িয়ে বাজাবার সময়ে, ওই মুহূর্তে কেমন লাগে?
1: তুমি তো একটা পারফর্মার, তুমি ভালো বোঝো, যখন অডিয়েন্স তোমার দিকে তাকায় তুমি বুঝতে পারো না যে এই অডিয়েন্স কিভাবে আমাকে নিচ্ছে, তো ওই অনুভূতিটা তো আমারও হয়। এবং সব থেকে একটা ভালো লাগার ব্যাপার যে আমার অনেক ছাত্রছাত্রী বিদেশে আছে, বিদেশি। এবং আরো একটা ব্যাপার, অনেক বড় ব্যাপার এটা, আমি ফরিদা পারভীন এবং ফ্রান্সের একটা গ্রুপের সঙ্গে আমাদের বাংলা লালনের 6টা গান, আমার বাঁশি এবং আদামের একটা অপেরা সিঙ্গার, আদাম নাম, লরেন্ট এটা মিজিটে একটা কম্পোজার ছিল, ইউরোপের ওয়ান অব দ্য বেস্ট কম্পোজার, তাদের অর্কেস্ট্রেশনে আমি বাজাইছি যখন, তখন সে একটা অনুভূতি। এবং যখন আমি বেলজিয়ামে রেকর্ডিং ওইটি আবার রেকর্ডিং করছি, তখন সারাদিন আমরা রেকর্ডিং করেছি। ওদের রেকর্ডিস্ট দুইজন থাকে, আমাদের মিউজিক ডিরেক্টর, ওদের স্টুডিওর মিউজিক ডিরেক্টর, দাদা রেকর্ডিং স্টুডিও। বেরোয় বলতেছে, বাঁশিটা মনে হচ্ছে যে কোথা থেকে ঈশ্বর, কোথা থেকে বেশি বেশি বেশি বেশি আসতেছে। মানে তখন এটা মনের ভিতরে একটু ভালো লাগার কাজও করে, আবার মনে হয় যে আর একটু বোধ হয় ভালো করলেই পারতাম, এরকম কখনো কখনো মনে হয়। আমার আর একটা খুব দারুণ, সেটাও ফৈদা পারভীন ছিল আমার সঙ্গে, আরও দুই একজন আর্টিস্ট সিঙ্গারও ছিলেন। আমি কমনওয়েলথের একটা প্রোগ্রামে ব্রিসবেনে, তো সেখানে আমি যখন প্রোগ্রাম করে আমি বাঁশি বাজাই, তারপর সব জায়গায় আমরা দুইজন ডুয়েট করতাম, তারপরে একটা যে আমার সলো হতো, তারপরে আবার ডুয়েট করে শেষ করতাম। তো সেখানে আমাকে অলিভিয়া নিউটন জন, তোমরা নাম শুনে থাকবে, খুব নাম করা স্যার এলটন জন, অলিভিয়া স্যার এলটন জনের সঙ্গে আমি মরক্কোতে একসাথে প্রোগ্রাম করেছি। তো এই যে প্রাপ্তি, মানে যে কত কত বড় বড় মানুষের সামনে, এবং সে আমাকে বলেছে জেনেভাতে আমার সঙ্গে তুমি একটু ফিউশন করবে, তুমি যেভাবে বাজাচ্ছ। আমি বললাম যে আমি বাংলাদেশে যাই, সবাই আমার উপর রাগ করলো, ফৈদা পারভীন রাগ করলো যে তুমি কি বললে, তুমি জানো নাকি। বললাম আমি জানি না, আমি আমি খুব হালকা ভাবেই নি, তুমি আমার নেচার সম্পর্কে জানো, সারা জীবনে আমি খুব সহজ সাবলীল, আমার মাথা কখনো উঁচু হয়নি। এবং আমরা যখন ঈশ্বরের কাছ থেকে বা আল্লাহর কাছ থেকে আমরা যখন এসছি, তো আমরা আবার ওই মূলের কাছে যাওয়ার জন্য, আমি একটা গ্রামে জন্মাইছি, আমার 75 বছর বয়সে এসে আমার মনে হয় আমি যে গ্রামে ওই যে নদীর পারে বাঁশি বাজাতাম, ওইখানে যদি বাঁশি বাজাতে পারতাম। আমি জার্মানিতে হ্যামিলটন শহর, ওটা আমি সেই নেপ নদীর ধারে, আমি ফরিদা পারভীন, আয়েশা খানম, জাফর ইকবাল, যে আমরা সেইখানে বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে, অনেক দূর থেকে এসছি আমরা ট্রেনে করে, ওরা সবাই বলছে ওরা পাগল হয়ে গেছে এই শীতের ভিতরে, আমি সেখানে বসে একটু বাঁশি না বাজালে আমার মনটা, এটা আমার তৃপ্তি,
0: মনের খোরাক একদম। একটু যে শুনতে ইচ্ছা করছে কিছু, এত গল্প শুনছি, হারি হারি, আমি জানি যে এত ছোট্ট আয়োজনে হয়তো আমরা
1: কি বাজাবো বলো, তুমি বলো
0: যা খুশি।

অনেকগুলো পর্ব করলেও হয়তো আপনার যেই অভিজ্ঞতার গল্প, যেই স্মৃতিচারণ, সেগুলো শেষ করতে পারবো না। পরবর্তী পর্বের জন্য আমরা আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানিয়ে রাখছি, কারণ পরবর্তী পর্বে আমাদের এই শ্রদ্ধেয় গাজী আব্দুল হাকিম শোনাবেন তাঁর জীবনের আরো অনেক না জানা কথা। নিশ্চয়ই সঙ্গেই থাকবেন। সবার জন্য শুভকামনা।

0: বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান সেই আমি এই আমি এখানেই শেষ হল। অনুষ্ঠানে আজকের অতিথি ছিলেন শিল্পী গাজী আব্দুল হাকিম, সঞ্চালনায় সাজিয়া সুলতানা পুতুল, সম্পাদনায় মোহাম্মদ আরিফুল ইসলাম, তত্ত্বাবধানে কানেজ কলসুম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নসীন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: শুভ সকাল সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের অনেক অনেক শুভকামনা জানাই আমাদের আজকের চির অন্যতম মুশির এই অনুষ্ঠান থেকে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন যে আমাদের 2026-27 এই এক বছর নজরুল বর্ষ হিসেবে ঘোষিত হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন নজরুল বর্ষ। সুতরাং আমরা সমস্ত নজরুল চর্চা যারা করি, সঙ্গীত বা কাব্য সাহিত্য সব কিছুতে, সবাই আমরা একেবারেই উদ্যোগী হয়েছি এই নজরুল বর্ষকে সফল করার জন্য। বাংলাদেশ বেতার অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই অনুষ্ঠানটি শুরু করেছে চির অন্যতম মসির। তো আজকের চির অন্যতম মসিরে আমাদের প্রিয় শিল্পী ইয়াকুব আলী খান। ইয়াকুব আলী খান, কেমন আছো তুমি?
1: আমি ভালো আছি এবং আমার শ্রোতা ভাই বোনদের জন্য শুভকামনা রাখছি।
0: অনেক ধন্যবাদ, তোমার জন্য অনেক ধন্যবাদ। তা আমরা এই অনুষ্ঠানে প্রথমে আমরা কোন গানটি তোমরা শুনবো?
1: সকালবেলার অনুষ্ঠান, আমি সকালের একটা রাগ দিয়ে শুরু করছি, কাবেরী নদী জলে কে গো বালিকা।
0: শুধু মন্ডলী শুনি আমরা গানটি।

0: অসাধারণ, একেবারে সকালবেলাকার যে আবহ, সকালবেলাকার যে চেহারা, সেটাকে চমৎকারভাবে প্রস্ফুটিত করার জন্য এরকম একটি গানই যথেষ্ট। অনেক ধন্যবাদ তোমাকে। দ্বিতীয় গান কোনটি শোনাবে?
1: দ্বিতীয় গান শোনাচ্ছি একটা গজল পর্যায়ের গান, রাগ তিলং রাগের নিবদ্ধ, আব্বাসউদ্দিন সাহেবের গাওয়া। সাত জাগে মনে পর জীবনে তব কপলে যেন তিল হই।
0: অনেক ধন্যবাদ তোমাকে, ভারী চমৎকার দুটো গান তুমি, একটা একদম সকালের আবহ এবং আরেকটি একেবারেই মানে রাগকে ব্যবহার করে গজলের চালে একটি গান গাওয়া। অনেক ধন্যবাদ শ্রোতা মণ্ডলী, শুনি আমরা সাত জাগে মনে পর জীবনে।

অনেক ধন্যবাদ আজকে শিল্পীকে। তুমি খুব ভালো থাকো, তোমার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করি। নিশ্চয়ই আপনারা ইয়াকুব আলী খান তথা আমাদের দেশের অনেক গুণী শিল্পীদের গান শুনবেন এই অনুষ্ঠানের মাধ্যমে, চির উন্নত মমশির এই অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, শুভ সকাল।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। গ্রন্থনা ও উপস্থাপনা সালাউদ্দিন আহমেদ, সঙ্গীত পরিচালনায় ইয়াকুব আলী খান, অনুষ্ঠান সম্পাদনা তানভীর সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং চির উন্নত মমশির অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কোটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচে ট্রেতে জমা থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Tuesday, the 10th of Bhadro, the 11th of Rabiul Awal, and August the 25th. The news read by Shamsur Rahman. First, the headlines. Cabinet approves draft of Armed Police Battalion Act 2026. Prime Minister directs feasibility study on reintroducing universal stipends for girls. High Court upholds death sentence of two convicts and commutes for four in Nusrat murder case. Bangladesh and India discuss reopening border hearts and operationalizing land ports to boost trade. Next year's SSC exam to begin on 14th March. U.S. announces new sanctions against Iran, asks allies to join. And Bangladesh High Performance Team beat Victoria CA by 5 wickets in 11th match of top T20 cricket series in Darwin of Australia. Now the details. Government has approved a draft law proposing expanded authorities of Armed Police Battalion APBN, empowering it to combat terrorism, human and drug trafficking, and rape. A cabinet meeting chaired by Prime Minister Tariq Rahman at Secretariat in the capital yesterday gave the final approval to the proposed APBN Act 2026 by scrapping an ordinance framed in 1979 to form the Special Police Unit. According to a cabinet division statement, the Home Ministry drafted the proposed law aimed to make the unit more people-friendly while retaining the validity of actions taken under the existing ordinance. The new law would empower the unit to investigate criminal offences and conduct related proceedings subject to the Code of Criminal Procedure and other prevailing laws. Prime Minister Tariq Rahman has asked the authorities concerned to assess the feasibility of reintroducing universal stipends for female students from class 6 to the undergraduate level. He gave the directive at a meeting of the Prime Minister's Education Assistance Trust at the Secretariat yesterday. The meeting stressed preparing a clear proposal, analysing the possible cost, number of beneficiaries, implementation mechanism, and expected social and educational impacts of reinstating the universal stipend programme for girls. Providing stipends to boys based on merit and eligibility was also discussed in the meeting. The meeting discussed two alternative approaches to implementing the midday meal program. The Prime Minister directed to launch pilot projects in two separate districts following that two alternative approaches to assess their effectiveness, feasibility and potential outcomes. The High Court has upheld the death sentences of two convicts in Nusrat murder case. It also commuted the death sentences of four other convicts to life imprisonment and acquitted 10 others initially sentenced to death by lower court concerned. The High Court bench of Justice Bishwadev Chakraborty and Justice K.M. Rashiduzzaman Raja pronounced the verdict yesterday. The condemned convicts are S.M. Shirajur Dawla, expelled principal of Shonagaji Islamia Senior Fazil Madrasa, and Shahadat Hussain alias Shamim. Bangladesh and India have discussed measures to remove trade barriers and further expand bilateral commerce. The two sides, to this end, focused on reopening closed border hearts, fully operationalizing land ports, and easing restrictions on yarn imports through land routes. A meeting between Commerce, Industries and Jute and Textile Minister Khandakar Abdul Muqtadir and Indian High Commissioner Dinesh Trivedi at the Secretariat discussed these issues yesterday. After the meeting, the Commerce Minister said, the meeting proposed the formation of a joint task force to increase cooperation between businessmen of the two countries and the development of digital infrastructure. Indian High Commissioner Dinesh Trivedi said, despite some differences between the two countries on political and economic issues, people of both the countries want development and progress. The secondary school certificate SSC examinations for 2027 will begin on 14th March. The Inter Education Board Examination Controllers Committee published the schedule yesterday following an order issued by the ministry. According to the schedule, the theoretical examinations will end on 15th April, while the practical examinations will be completed by 22nd April. This is Bangladesh Betar giving you the news. President Mirza Fakhrul Islam Alamgir has sought Saudi Arabia's cooperation and support for Bangladesh amid the current global energy crisis. He sought the cooperation while Ambassador of Kingdom of Saudi Arabia to Bangladesh, Dr. Abdullah Jafar H. bin Abiyah, paid a courtesy call on him at Bongo Bhavan in the capital, East Jem. The president also urged Saudi authorities to make the Hajj more convenient for Bangladesh nationals. In response, the Saudi ambassador assured that his country would continue support to energy, trade and investment sectors. Chinese President Xi Jinping has congratulated Mirza Fakhrul Islam Alamgir on his inauguration as 23rd President of Bangladesh, expressing readiness to work with him to further deepen the comprehensive strategic cooperative partnership between the two countries. In a congratulatory message yesterday, Xi Jinping said China and Bangladesh are neighbors enjoying a long-standing friendship and their bilateral relations have withstood the test of changing international circumstances. Over the past 51 years since the establishment of diplomatic relations, the two countries have always respected and treated each other as equals, supported each other on issues concerning their respective core interests and major concerns, and pursued their paths towards modernization hand in hand, he said. U.S. Treasury Secretary Scott Bessent has announced new sanctions on Tehran to sever every economic lifeline that sustains Iran, saying President Donald Trump is asking U.S. allies to join the measure. The announcement came after Iran issued a warning that vessels violating its rules for transiting the Strait of Hormuz could face restrictions including fines, detention or confiscation. Iran's security chief Mohsen Rezai warns that if Trump's economic war continues, Tehran will halt all oil exports from the Gulf and treat any country's support for U.S. sanctions as an act of war. Iran's foreign minister said Oman's foreign minister Said Badr al-Busaidi will travel to Tehran today for meetings with Iranian officials over the Strait of Hormuz. At least 47 people were killed and 22 more injured in an overnight gang raid on a neighborhood overlooking Haiti's capital of Port-au-Prince. The United Nations Integrated Office in Haiti yesterday said estimates could still change. The hillside community of Kenskov, in a strategic position overlooking routes into the capital, has suffered a dozen attacks by armed gangs since last year, forcing thousands to flee their homes. Cricket and Bangladesh high-performance team continued their winning streak by defeating Victoria Academy by 5 wickets in the 11th match in the top T20 tournament in Darwin, Australia. Bangladesh will take on Adelaide Strikers in their fourth match at Darwin today. The match is scheduled to start at 3:30 p.m. Bangladesh time. Dhaka Meteorological Office says the low-pressure area over Northwest Bay and adjoining coastal area moved northwestwards and now lies over Gangetic West Bengal and adjoining areas of North Odisha and Northwest Bay. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Mamunsingh, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Cabinet approves draft of Armed Police Battalion Act 2026. Prime Minister directs feasibility study on reintroducing universal stipends for girls. High Court upholds death sentence of two convicts and commutes for four in Nusrat murder case. Bangladesh and India discuss reopening border huts and operationalizing land ports to boost trade. Next year's SS exam to begin on 14th March. U.S. announces new sanctions against Iran, asks allies to join. And Bangladesh high performance team beat Victoria CA by 5 wickets in 11th match of top NT20 cricket series in Darwin of Australia. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বৌমা,
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুন তো সি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাছ তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
2: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারে যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা, এসব কথা কইন না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছাই দিতে হইব বাবা।
2: হ্যাঁ।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন আধুনিক গান, শিল্পী আনিকা আফরোজ অনন্যা। গানের কথা সাজিয়েছেন জেবুন্নেসা জামাল, সুর করেছেন করিম শাহবুদ্দিন।

আনিকা আফরোজ অনন্যার কণ্ঠে শুনছেন আধুনিক গান। এবারের গানের কথা লিখেছেন লতিফুল ইসলাম শিবলি, সুর করেছেন আশিকুজ্জামান টুকু।

এবারের আধুনিক গানের শিল্পী মোহাম্মদ আতিকুর রহমান আতিক। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন সম খায়রুল ইসলাম।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন আধুনিক গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

শুভ সকাল প্রিয় শ্রোতা, আজ 25 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 10ই ভাদ্র 1433 বঙ্গাব্দ, শরৎকাল।

0: প্রিয় বন্ধুরা, বাংলাদেশের অর্থনীতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ মানুষের জীবন জীবিকার সঙ্গে মৎস্যখাত গভীরভাবে জড়িত। মৎস্যখাতের গুরুত্ব ও সম্ভাবনাকে সামনে রেখে সারা দেশে 16 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত পালিত হচ্ছে জাতীয় মৎস্যপক্ষ 2026। এবারের প্রতিপাদ্য হচ্ছে রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ।
1: হ্যাঁ বন্ধুরা, স্বনির্ভরতা আমাদের অর্জন করতে হবে। গত 16 আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদিতে জাতীয় মৎস্যপক্ষের কেন্দ্রীয় উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মৎস্য সম্পদ সংরক্ষণ, পোনা অবমুক্তকরণ, মৎস্যচাষীদের উৎসাহিত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
0: বন্ধুরা, মৎস্যখাত দেশের মানুষের প্রাণীজ আমিষ ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। একই সঙ্গে চিংড়িসহ বিভিন্ন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রাও অর্জনে এ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমাদের মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সংরক্ষণের মাধ্যমে একটি সমৃদ্ধ, পুষ্টি নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
1: নদীমাতৃক বাংলাদেশ, অসংখ্য নদী, খাল, বিল, হাওড় বাওড় আর বিশাল সমুদ্রবেষ্টিত এই দেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার সঙ্গে মাছের সম্পর্ক যেন অবিচ্ছেদ্য। ভোরের আলো ফুটতেই নদীতে জাল ফেলেন জেলে, পুকুরে মাছের খাবার দেন মৎস্যচাষী, আর সকাল থেকেই বাজারে শুরু হয় মাছের কেনাবেচা। মাছ আমাদের প্রিয় খাবারের সাথে সাথে বাংলাদেশের অর্থনীতি, পুষ্টি, কর্মসংস্থান ও গ্রামীণ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
0: প্রিয় বন্ধুরা, আমরা মাছে ভাতে বাঙালি, মাছ আমাদের প্রাণ। আমাদের মৎস্যখাত সমৃদ্ধ হলে সমৃদ্ধ হবে প্রিয় বাংলাদেশ। জলাশয়ের প্রতি যত্নশীল হলে মাছের উৎপাদন বাড়বে, মানুষের পুষ্টির চাহিদা পূরণ হবে, সেই সাথে জেলে ও মৎস্যচাষীর জীবনমান উন্নত হবে এবং দেশের অর্থনীতিতে মৎস্যখাত আরও শক্তিশালী ভূমিকা রাখবে।
1: হ্যাঁ প্রিয় শ্রোতা, একটি মাছ যখন পুকুর বা নদী থেকে ভোক্তার খাবারের টেবিলে পৌঁছায়, তখন তার সঙ্গে জড়িয়ে থাকে বহু মানুষের শ্রম ও জীবিকা। মাছ প্রাণীজ আমিষের গুরুত্বপূর্ণ উৎস, বিশেষ করে শিশু, কিশোর কিশোরী, গর্ভবতী নারী ও বয়স্ক মানুষের সুষম খাদ্য নিশ্চিত করতে মাছ ভূমিকা রাখছে। তাই মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর মাছ সবার কাছে পৌঁছে দেওয়া জরুরি।
0: বন্ধুরা, চিংড়িসহ বিভিন্ন মৎস্য মৎস্যজাত পণ্যের আন্তর্জাতিক বাজারে চাহিদা রয়েছে। সরকার মৎস্য উৎপাদন বৃদ্ধি, রপ্তানি ত্বরান্বিত করা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দিয়েছে। তাই মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে, প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে, অভয়াশ্রম রক্ষা করতে হবে এবং আইন মেনে মাছ আহরণ করতে হবে।
1: হ্যাঁ বন্ধুরা, আমাদের সব ধরনের জলাশয় ও নদীকে দূষণমুক্ত রাখতে হবে, সেই সাথে মা মাছ ও পোনা রক্ষা করা আমাদের সবারই দায়িত্ব। বাংলাদেশের মৎস্য সম্পদের টেকসই উন্নয়নের জন্য মাছ চাষের পাশাপাশি নদ নদী, খাল বিল, হাওড় বাওড় ও অন্যান্য জলাশয় সংরক্ষণ এবং দূষণমুক্ত রাখা অত্যন্ত জরুরি।
0: দেশের অভ্যন্তরীণ মৎস্য সম্পদের বড় একটি অংশ নদী, বিল, প্লাবনভূমি এবং অন্যান্য উন্মুক্ত জলাশয় থেকে আসে। তাই নদী খাল দখল ও ভরাট বন্ধ করতে হবে। শিল্প কারখানার বর্জ্য ও পয়বর্জ্য অপরিশোধিত অবস্থায় জলাশয়ে ফেলা থেকে বিরত থাকতে হবে। কৃষিজমি থেকে ক্ষতিকর রাসায়নিকের প্রবাহ কমানো এবং নিয়মিত জলাশয় পরিষ্কার রাখার উদ্যোগ নিতে হবে।
1: হ্যাঁ বন্ধুরা, একই সঙ্গে প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ করতে হবে, ক্ষতিকর ও অবৈধ জাল ব্যবহার রোধ করতে হবে, পোনা ও মা মাছ সংরক্ষণ এবং প্রয়োজনীয় স্থানে মৎস্য অভয়ারণ্য গড়ে তুলতে হবে। আসুন আমরা সবাই সচেতন হই।
0: হ্যাঁ বন্ধুরা, এমন আহ্বানে আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। আজকের মহানগর উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি খান নাজম ই এলাহি
1: এবং আমি ইশরাত জাহান নীলা।
0: প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আজকের মহানগরে আপনাদের জন্য যা যা রয়েছে।
1: আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা থাকবে।
0: নগর পরিক্রমা পর্বে থাকছে ঢাকা মহানগরীর সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং।
1: স্বপ্নের আগামী পর্বে রয়েছে নারীর ক্ষমতায়ন নিয়ে সাক্ষাৎকারমূলক প্রতিবেদন।
0: মহানগরের আয়োজন থেকে আরও শুনতে পাবেন একটি ছায়াছবির গান।
1: রয়েছে শ্রোতাদের পাঠানো চিঠি ও ইমেইলের উত্তরদানের আয়োজন, বাঁধন ও ই বাঁধন পর্ব।
0: শুভযাত্রা পর্বে রয়েছে অভ্যন্তরীণ বিমান বাস ট্রেন ও লঞ্চের যাতায়াতের সময়সূচির তথ্য। প্রিয় বন্ধুরা, আশা করছি অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। এবারে আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায়।
1: প্রিয় শ্রোতা, আজ একটু ভিন্নতা আমাদের আয়োজনে। আমরা প্রতিদিনই আজকে ঢাকা শুনিয়ে থাকি, কিন্তু আজ না হয় হোক একটু ব্যতিক্রম। আজ শোনাব প্রথমেই নগর পরিক্রমা, আর নগর পরিক্রমায় থাকছে মহিলা বাস সার্ভিস নিয়ে স্পট রিপোর্টিং, গবেষণা গ্রন্থ নাও সাক্ষাৎকার গ্রহণে মামুনুর রশিদ।
2: ঢাকায় নারী যাত্রীদের চলাচলে সুবিধার জন্য চালু করা হলো বিশেষ বাস সার্ভিস। পিআরটিসির উদ্যোগে চালু হওয়া মহিলা বাস সার্ভিস প্রাথমিকভাবে রাজধানীর 10টি রুটে এই বাস চলাচল করবে। নারী যাত্রীদের জন্য নির্ধারিত ওইসব বাসে ই টিকিটিং, সিসি ক্যামেরা এবং জিপিএস সুবিধা রাখা হয়েছে। বিশেষ এই বাস সার্ভিসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন নারীরাই। চলুন কথা বলি কজনার সাথে।
3: এটা আসলে আমাদের যে শুরু থেকেই আমরা এখানে বিআরটিসিতে ছিলাম ট্রেনার হিসেবে, তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন এটা সিদ্ধান্ত নিল যে উনি বাংলাদেশে মহিলাদের জন্য একটা আলাদা বাস সার্ভিস শুরু করবে, তখন আমাদের যে মহিলা 16 জন বিআরটিসি থেকে সিলেক্ট করেছে, হ্যাঁ, এই বাসগুলো দিয়ে আমাদেরকে ট্রেনিং করানো হয়েছে। তো ওই ইয়ের থেকে আমাদের এই বাসে আসা।
4: আমার অনেক ভালো লাগছে, আমি খুবই সুপার এক্সাইটেড, কারণ হচ্ছে এই প্রথমবার বাংলাদেশে চালু হতে যাচ্ছে মহিলা বাস সার্ভিস। এবং বাস সার্ভিস আগেও ছিল, কিন্তু এই নজিরবিহীন যে আমরা একজন মহিলা ডাবল ডেকার এত বড় একটা বাস কন্ট্রোল করব, খুবই আসলে ভালো ফিল করছে।
5: এটা শুধু মহিলারাই থাকবে, মহিলাদের সার্ভিস, মহিলা টার্গেট, আমাদের তো আর পুরুষ টার্গেট না, কারাকারি পাড়াপাড়ি এটা তো থাকবে না। হ্যাঁ, কন্ট্রাক্টর মহিলা, আমি তো ড্রাইভার, ড্রাইভারও মহিলা। আমাদের যে পারফরমেন্স খুব ভালো, আমরা খুব ভালো ড্রাইভ করতে পারতাছি, খুব ভালো তাদেরকে স্টপিস করে নামাইয়া দিতে পারতাছি, তারা যখন দেখবে তখন ওরা এই গাড়িতেই আমার আসা হয়, এই গাড়িতেই ওরা যাতায়াত করবে, অন্য গাড়িতে আর যাবে না। আমরা আসলে চালাইতে চালাইতে এখন অভ্যস্ত হয়ে গেছি, তো এখন আর ওইটা সমস্যাটা আসলে আমাদের নাই।
2: কথা বলছি আরো এক চালকের সাথে।
6: আমরা নারী হয়ে এত বড় একটা ডাবল ডেকার বাস হ্যান্ডেল করব, এটা আসলে অনেক খুশির ব্যাপার, অনেক টাফ বিষয়, যারা না পারে এখন আমরা পারি, আমাদের অনেক সহজই লাগে।
2: কথা হলো কয়েকজন যাত্রী এবং এই চালকের সাথে।
7: আমার নাম জাকিয়া বেগম ডেইজি।
2: আচ্ছা, আপনার অফিস কোথায়?
7: আমার অফিস মতিঝিল শাপলা চত্বরে।
2: আচ্ছা, আপনি গতকাল গিয়েছেন, আপনার অভিজ্ঞতা একটু বলেন, কেমন লাগলো?
7: আমরা মনে করি যে আমরা আগেও যেভাবে চলাফেরা করেছি ঠিক সেইমভাবে, সেইম টাইমে যদি কোনো সমস্যা হওয়ার কথা না।
2: ঠিক আছে, আপনি আপনার নামটা বলেন।
8: আমার নাম ফারহানা হাবিব।
2: আচ্ছা, আপনার অফিসটা কোথায়?
8: আমার অফিস মতিঝিল।
2: এই যে মহিলা বাসে যাচ্ছেন, আপনাদের প্রত্যাশা একটা আছে, আপনাদের কী ধরনের প্রত্যাশা?
8: না, আমাদের প্রত্যাশা হয় কি, আমাদের আগের ড্রাইভারগুলো বিআরটিসি খুবই ভালো, ওরা একদম টাইমলি ওদের একটা দায়িত্ব নিয়ে আমাকে ওদের পৌঁছে দেয়। হ্যাঁ, আর এটা বড় যেহেতু ডাবল ডেকার, এটা ম্যানেজ করার ব্যাপার আছে, অনেক ঝামেলার মধ্যে ওরা খুব মানে আল্লাহ দিলে পর্যন্ত আমি 2015 সাল থেকে একবারও অ্যাক্সিডেন্ট হয়নি। হ্যাঁ, খুব কেয়ারফুলি চালায় ড্রাইভারগুলো, খুবই ভালো।
2: কথা, আপু আপনার নামটা বলেন।
9: শুনি,
2: আপনাদের কী প্রত্যাশা? আর মহিলা বাসে যাচ্ছেন, আপনাদের প্রত্যাশাটা কী?
9: প্রত্যাশা হচ্ছে মানে টাইমিংটা আমাদের ঠিক থাকতে হবে।
10: আমার নাম লিপি খাতুন।
2: আপনার অফিসটা?
10: আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চাকরি করি।
2: আচ্ছা, ভেরি নাইস। আপনাদের কী প্রত্যাশা বলেন?
10: আমাদের প্রত্যাশা গাড়ির যদি টাইমটা মেনটেন হয়, তাহলে আমার যেহেতু ঢাকা শহরে জ্যাম, প্রচুর জ্যাম হয়, আমরা জ্যামে থেকে অনেক সাফারার হই, এজন্য আমরা চাচ্ছিলাম যে গাড়িটা যদি সকালবেলা দেওয়া হয় 8:30টার মধ্যে, যাদের 9টা থেকে মানে 9:30টার মধ্যে অফিস, তাদের জন্য সুবিধা হবে।
2: ঢাকায় যেসব এলাকা থেকে এই সেবা পাওয়া যাবে সেগুলো হলো নতুন বাজার মতিঝিল, তালতলা মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে মতিঝিল, মিরপুর 12 থেকে মতিঝিল, আবদুল্লাপুর থেকে মতিঝিল, মিরপুর থেকে মতিঝিল এবং মোহাম্মদপুর থেকে মতিঝিল। এই রুটে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান এবং অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রেও এটি ইতিবাচক ভূমিকা পালন করবে বলে সাধারণ যাত্রীরা মনে করেন। স্পট রিপোর্টিং শেষ হল।
1: প্রিয় শ্রোতা, এখন শুনলেন নগর পরিক্রমা পর্বে মহিলা বাস সার্ভিস নিয়ে প্রতিবেদন।
0: আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। প্রিয় বন্ধুরা, এবারে স্বপ্নের আগামী পর্বে রয়েছে নারীর ক্ষমতায়নের উপর একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণে নাসরিন রহমান।
11: শুভেচ্ছা নিন সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নের আগামী পর্বে। নারী উদ্যোক্তাদের নিয়ে এ পর্বে আজ আমাদের অতিথি একজন তরুণ উদ্যোক্তা ইরিনা আফ্রিনিভা। কথা বলবো তার সাথে, জানবো তার কাজ সম্পর্কে। ইরিনা, আপনি তো এখনো একজন শিক্ষার্থী, কোন বিষয়ে পড়াশোনা করছেন, কোথায় পড়াশোনা করছেন, এবং শিক্ষার্থী হওয়া সত্ত্বেও কিভাবে উদ্যোক্তা হয়ে ওঠা, সেই গল্পটা আপনার কাছ থেকে জানতে চাইব।
12: আমি বর্তমানে আসি হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আর আমার উদ্যোক্তা হয়ে ওঠার ইচ্ছা আসে ছোটোবেলা থেকেই ছিল, স্কুল লাইফের পরে, স্কুল জীবনটা পার করার পরেই আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম যে না, আমি নিজে কিছু করব, 9টা 5টা চাকরি, এই নিয়মের মধ্যে আমি আসলে কখনো থাকতে চাইনি। আমি যেহেতু হচ্ছে কৃষক ফ্যামিলিতে বড় হয়েছি, আমার বাবা যেহেতু কৃষক, তো ওই ক্ষেত্রে হচ্ছে আমার জুটের সাথে ছোটোবেলা থেকেই ওঠা বসা, যেটা নিয়ে আমি ডিজাইন যদি আমার কাছে থাকে, আইডিয়া যদি আমার কাছে থাকে, আমি যে কোনো একটা জিনিসের মধ্যে ওটাকে কীভাবে নতুনভাবে প্রেজেন্ট করতে পারি, ওইটা হচ্ছে কি আমার উপরে ডিপেন্ড করে।
11: পাট নিয়ে কাজ করছেন, পাট আপনার পণ্য উৎপাদনের মূল কাঁচামাল, এই কাঁচামাল কীভাবে সংগ্রহ করছেন আর এই কাঁচামাল দিয়ে কি ধরনের পণ্য উৎপাদন করছেন?
12: আমাদের পাট নিয়ে যেহেতু কাজ, আমরা জুটের যত ধরনের ব্যাগ পাওয়া যায়, শোল্ডার ব্যাগ, পার্স, সাইড ব্যাগ, যেটা হোক, ওই সব ধরনের ব্যাগ হচ্ছে গিয়ে আমরা বর্তমানে করে থাকি।
11: তো এটা করতে গেলে তো কারিগরের দরকার হয়, হ্যাঁ? তাই সেই আপনার, আপনি সব কিছু পরিকল্পনা করলেন, কিন্তু এটা তৈরি যখন হাতে করতে হয় তখন তো কর্মী লাগে। এখন আপনার কতজন কর্মী আছে বা আপনার এই আয়োজনটা কীভাবে আপনি সম্পূর্ণ করেন?
12: আমার প্রথম যে প্যাটার্ন মেকিংটা হয় এবং ডিজাইনটা, ওটা হচ্ছে আমি নিজেই করি। প্রথমে একটা প্যাটার্ন বের করে দেয় এবং ওইটার যে কাটিং হয় ওটা আমি ফার্স্টে করা হয়। তার পরবর্তীতে আমার একজন এমপ্লয়ি আছে এবং আমার ছোট্ট একটা ফ্যাক্টরি আছে, ওইখানেই আমি হচ্ছে সব কাজ করি। কারণ আমি সবসময় চেয়েছি কোনো প্রোডাকশনে যাই এবং কোনো বড় ফ্যাক্টরিতে যাই, ওইখানে অনেক বড় একটা কস্ট চলে যায়। বাট আমি যেহেতু স্টুডেন্ট, আমি চাই স্টুডেন্টের কাছে হচ্ছে স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট পাঠাতে। তো ওই জন্য আমার একটু কষ্ট হলে আমি চেষ্টা করেছি যে না, আমার একটা ছোট ফ্যাক্টরি হোক, বাট ওইখানে আমি আমার মন মতো, আমি আমার নিজের অনুযায়ী হচ্ছে আমি আমার প্রোডাক্টগুলো ওইখানে বানাবো। সেই জন্য আমি এবং আমার একজন এমপ্লয়ি আছে, দুজন মিলে কাজ করি। তো তাকে আমি হচ্ছে একটা প্যাটার্ন কেটে দিই এবং তার পরবর্তীতে হচ্ছে সে ওই অনুযায়ী প্যাটার্ন কেটে তারপরে সেই বাকি প্রসেসিংগুলো কমপ্লিট করে।
11: যেহেতু আপনি অনলাইনে আপনার উৎপাদিত পণ্য বাজারজাত করছেন, সেখানে গ্রাহক যারা, প্রথমত আপনি লাইভে আসেন, আপনার দর্শক থাকে, তার এই দর্শকদের মধ্যে ক্রেতাও থাকেন, তাদের কাছে আপনার এই পণ্যের চাহিদা কেমন?
12: হ্যাঁ, আমাদের এখন পর্যন্ত বলা চলে যে হচ্ছে বেশ ভালো রেসপন্স আমরা পাচ্ছি জুট নিয়ে। কারণ আমরা সাধারণত হচ্ছে একটা প্রোডাক্ট ইউজ করার পরে ওটাকে ধুতে চাই, যে না, ওটা বারবার ওয়াশ করে করে করে করে যেন আমরা ইউজ করতে পারি যত দিন যায়। এটা আমাদের সবারই মেন্টালিটি সেট হয়ে আছে যে না, আমরা একটা প্রোডাক্ট কতদিন হচ্ছে ইউজ করতে পারি। বাট আমাদের জুট তো হচ্ছে ধোয়া যায় না, এটা তো নট ওয়াশেবল, যেহেতু হচ্ছে গিয়ে এটা আমাদের ইকো ফ্রেন্ডলি। তো সেই ক্ষেত্রে হচ্ছে জুটের আবার আমরা দুইটা প্রসেসের মধ্যে দেওয়া যায়, একটা হচ্ছে জুট ন্যাচারাল কালার, আর একটা হচ্ছে ওইটাতে আমাদের আর্টিফিশিয়াল কালার ইউজ করতে হয়, যেটা কৃত্রিম রং। ওই কৃত্রিম রংটা ইউজ করার ক্ষেত্রে আমরা জুটটাকে ধুইতে পারি না, কিন্তু আমাদের যেটা ন্যাচারাল ডাই, যেটা হচ্ছে একদম জুটের র কালার, ওইটার উপরে আমরা যে কোনো ডিজাইন ফুটিয়ে তুলতে পারি এবং ওইটা কিন্তু আমরা আবার ওয়াশ করতে পারি।
11: আপনি বলছিলেন যে আপনি প্রাকৃতিক রং নিয়ে আপনার প্রশিক্ষণ আছে এবং আপনি কাপড়ের ওপর করেন, কিন্তু জুটের ওপর আপনি যখন প্রাকৃতিক রং ব্যবহার করতে যাবেন তখন আপনার এটা কতটা আর্থিকভাবে, কতটা আপনার অনুকূলে?
12: এটা আমার অনুকূলে বলা চলে না, আমার মোটামুটি

0: আর ভবিষ্যতে এটাকে ন্যাচারাল ডাই দিয়ে আপনি জুট গুডসগুলো তৈরি করতে গেলে আপনার সেখানে পুঁজির সংস্থানের বিষয়ে কি আপনার কোনো চিন্তাভাবনা আছে?
1: আমি যখন কাজটা প্রথম শুরু করি তখন হচ্ছে আমাকে বাসা থেকে যে টাকাটা দেওয়া হতো, ওই আমি আমার হোস্টেল খরচের সাইডে কিছু টাকা জমিয়ে জমিয়ে মাত্র 2500 টাকা দিয়ে শুরু করা হয়, এবং আমার ভাইয়া হচ্ছে আমাকে 4000 টাকা দিয়েছিল। তো সেখান থেকে হচ্ছে কি আমাদের পথ চলা সেই 4000 আর 2500, এই দুটা মিলিয়ে এখন আল্লাহর রহমতে বেশ 1.5 বছর পার করে দিয়েছে।
0: এই পর্বটির নাম হচ্ছে স্বপ্নের আগামী। প্রত্যেক উদ্যোক্তা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন, যখন তিনি উদ্যোক্তা হয়ে যান তার এই উদ্যোগটাতে তার এই উদ্যোগকে কত দূর নিয়ে যাবেন সেটা নিয়েও তো একটা ভাবনা থাকে, স্বপ্ন থাকে। সে ধরনের স্বপ্ন কি আপনার আছে?
1: যখন একজন উদ্যোক্তা কোনো একটা উদ্যোগ শুরু করে তখন তো অবশ্যই কোনো না কোনো স্বপ্ন নিয়েই শুরু করে। সেই স্বপ্নের শোভাযাত্রা মাত্র শুরু হয়েছে, এবং এটাও হয়তো বা আমরা যখন সময়ের সাথে তাল মিলিয়ে যেতে পারবো তখন আমরা ইনশাল্লাহ সামনের দিকে আগাতে চেষ্টা করব।
0: আপনি আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের শ্রোতাদের জন্য সময় দিলেন, সেজন্য আপনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের দেশের এই স্বপ্নদর্শী তরুণদের কল্যাণে আমাদের দেশ ও জাতির অর্থনৈতিক ভিত্তি অগ্রসর হবে, একই সাথে এই ক্ষুদ্র উদ্যোক্তারা প্রতিষ্ঠিত হবেন সফল উদ্যোক্তা হিসেবে, এমনই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।

0: প্রিয় শ্রোতা, শুনছিলেন স্বপ্নের আগামী পর্বে নারীর ক্ষমতায়ন নিয়ে একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন। প্রিয় বন্ধুরা, অনেক কথা হলো, এবারে ভাসাতে চাই সুরের ভেলায়। মহানগরের আয়োজন থেকে এখন শুনতে পাবেন একটি ছায়াছবির গান। কণ্ঠ দিয়েছেন মাহমুদুন নবী, গীতিকার কেজি মুস্তফা, সুরকার রবিন ঘোষ, ছায়াছবি নাচের পুতুল।
1: সেই আমি

0: প্রতীক শীর্ষক চিত্র প্রদর্শনী চলছে শিল্পচর্চার প্ল্যাটফর্ম রাজধানীর উত্তরার গ্যালারি কায়ায়। প্রদর্শনীতে মকবুল, ফিদা হোসাইন, যোগেন চৌধুরী, রফিকুল নবী এবং শাহাবুদ্দিন আহমেদের মতো প্রখ্যাত শিল্পীদের বিভিন্ন প্রিন্ট মেকিং ও চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। আর্ট ডেমোক্রেটিক প্রদর্শনীটি প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা সর্বসাধারণের পরিদর্শনের জন্য খোলা থাকে। প্রদর্শনী চলবে আগামী 31 আগস্ট পর্যন্ত। এছাড়া লালমাটিয়ার ডি ব্লকের 9/3 নম্বর বাড়িতে কলা কেন্দ্রে চলছে শিল্পী সুমন বর্মার ভাস্কর্য ও স্থাপনা নিয়ে একক প্রদর্শনী অন্তঃস্রোত। আগামী 31 আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত উন্মুক্ত থাকবে দর্শকদের জন্য। আর চিত্রগ্রাহক ও শিল্পী রাশেদ জামানের একক ভিজুয়াল আর্ট প্রদর্শনী রাজধানীর ধানমন্ডির 27 নম্বর সড়কের 42 নম্বর বাড়িতে বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসানের প্রদর্শনী গ্যালারিতে চলছে। দ্য পোয়েট উইদিন শীর্ষক এ প্রদর্শনীর মূল বিষয়বস্তু নিরবতা, আলো ছায়ার খেলা এবং প্রকৃতি ও মানুষের ভেতরে শান্ত সংযোগ। আগামী 27 আগস্ট পর্যন্ত প্রদর্শনীটি প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের ঢাকার আয়োজন।
1: প্রিয় শ্রোতা, শুনছিলেন আজকের ঢাকা পর্বটি। প্রিয় বন্ধুরা, এবারে রয়েছে আপনাদের পাঠানো চিঠিপত্র এবং ইমেইলের উত্তরদানের আয়োজন। বাঁধন ও ইবাঁধন পর্ব গ্রন্থনায় রয়েছেন জান্নাতুল ফেরদৌস তমা।
0: শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ আজকের বাঁধন ও ইবাঁধন পর্বে। চলুন পড়ে নিই আপনাদের পাঠানো লেখাগুলো। ইমেইল থেকে পড়ছে আরিফ মাহমুদ পরশ, দীপশিখা বেতার শ্রোতা ক্লাব, ডুমুদিয়া, কাপাসিয়া, গাজীপুর থেকে লিখেছেন, 350 বছরের মুঘল আমলে নির্মিত চকবাজার শাহি জামে মসজিদের অজানা কথা। চাকরির সুবাদে আমি 2008 থেকে 2013 সাল পর্যন্ত পুরনো ঢাকার চকবাজারে অবস্থান করায় চকবাজার শাহি জামে মসজিদ নামে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে। অত্যন্ত কারিগরি দক্ষতা ও নিপুণ কারুকাজের বিচিত্র দৃশ্যের সুন্দর এই মসজিদটি নিয়ে আলোচনার জন্য মহানগর পরিবারের কাছে বিনীত অনুরোধ করছে।
1: ইমেলের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের বন্ধু আরিফ মাহমুদ পরশকে। ইতিমধ্যে আপনি নিজেই চকবাজার শাহি মসজিদ নিয়ে চমৎকার করে দু লাইন লিখেছেন, যেখানে ফুটে উঠেছে আপনার ফেলে আসা দিনগুলো। বন্ধুরা, আশা করছি আগামীতে আপনার স্মৃতি জাগানিয়া চকবাজার শাহি মসজিদ নিয়ে বিস্তারিত প্রতিবেদন শুনতে পাবেন, আর সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকতে হবে।
0: মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন, 13 আগস্ট প্রিয় মহানগর অনুষ্ঠান, এর প্রিয় মুখ পর্বে আমার প্রিয় অভিনেত্রীদের একজন আইনুন নাহার পুতুলের সাক্ষাৎকার শুনতে পেয়ে আনন্দিত হয়েছে। এমন একটি চমৎকার ও হৃদয় ছোঁয়া আয়োজন উপহার দেওয়ার জন্য প্রিয় অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। পরবর্তীতে এই পর্বে চলচ্চিত্র অভিনেত্রী, শিল্পী এবং নদীর সাক্ষাৎকার প্রচারের অনুরোধ জানাচ্ছি।
1: বন্ধু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ রাসেল শেখ। আর আপনার অনুরোধে অভিনেত্রী, শিল্পী ও নদীর সাক্ষাৎকার প্রচারের চেষ্টা করব আমরা, আবারও লিখবেন।
0: শ্রী দীপক চক্রবর্তী ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব হাজরাডাঙ্গা সুন্দর দীঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে লিখেছেন, জীবন জীবিকা পর্বে একজন ফল বিক্রেতার সাক্ষাৎকার প্রচার করার জন্য অনুরোধ করছে।
1: দীপক চক্রবর্তী, আপনাকে ভালোবাসা জানাচ্ছি, আর আগামীতে ফল বিক্রেতার সাক্ষাৎকার প্রচারের চেষ্টা করব, আবারও লিখবেন।
0: মেহেদি হাসান মামুন আপন বেতার শ্রোতা সংঘ জীবনপুর চড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন, এই স্নিগ্ধ সকালে শরতের শুভ্র কাশফুলের শুভেচ্ছা রইল। গত 9 আগস্ট সকালে মহানগর শুনছিলাম খুব মনোযোগ সহকারে। সেদিন ঢাকার শাখারি বাজার নিয়ে দারুণ একটি পর্ব প্রচারিত হল যা মন ছুঁয়ে গেছে। সবশেষে পার্থর কণ্ঠে গানটি মনটাকে ভরে দিল। মহানগর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। তাঁতিবাজার সম্পর্কে প্রচারের অনুরোধ রইল, ভালোবাসা সবসময়, এমনটাই লিখেছেন।
1: আমরাও শরৎ স্নিগ্ধ শুভেচ্ছা গ্রহণ করলাম বন্ধু মেহেদি হাসান মামুন। মহানগর অনুষ্ঠানের প্রতি আপনার ভালো লাগার কথা জেনে আমাদের ভীষণ ভালো লাগছে। আপনার অনুরোধে তাঁতিবাজার সম্পর্কে প্রচারের চেষ্টা থাকবে, আবার লিখবেন, ধন্যবাদ।
0: মোহাম্মদ শহীদুল ইসলাম শেখপাড়া সোনাপুর বাগাতিপাড়া নাটোর থেকে লিখেছেন, মহানগর অনুষ্ঠান আমার ভীষণ ভীষণ ভালো লাগার একটি অনুষ্ঠান, তাই এই অনুষ্ঠান নিয়মিত শুনি। গত 9 ও 16 জুলাই প্রচারিত প্রিয় মুখ পর্ব খুবই ভালো লেগেছে। এছাড়াও গত 4 আগস্ট প্রচারিত নগর পরিক্রমা পর্বে নজরুল শতবর্ষ উপলক্ষে স্পট রিপোর্টিং শুনে মন ছুঁয়ে গেছে। আমি প্রিয় মুখ পর্বে শিল্পী ফাতেমা জোহরার সাক্ষাৎকার শুনতে চাই।
1: আমাদের বন্ধু মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনার লেখা কিন্তু অনেকদিন পর আমরা পেয়েছি। আশা করছি এখন থেকে আপনি নিয়মিত লিখবেন, আর আগামীতে কোন এক প্রিয়মুখ পর্বে আপনার পছন্দের শিল্পীর সাক্ষাৎকার প্রচার করা হবে। ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকবেন।
0: যেহেতু হাতে সময় কম তাই কিছু ইমেইল একসাথে পড়ে দিচ্ছে। মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জ থেকে লিখেছেন, সপ্তাহে তিন দিন আসো, তিন রকম পরিবেশনা, নতুনত্বের ছোঁয়া নিয়ে, ভালো লাগে, ভালোবাসা নিয়মিত শুনে থাকি। 20 আগস্ট মহানগর অনুষ্ঠানে প্রচারিত আজকের ঢাকা প্রিয়মুখ পর্ব অনেক ভালো লেগেছে। আগামীতে প্রিয়মুখ পর্বে শিল্পী কণার সাক্ষাৎকার শুনতে চাই। এরপর আছেন আফিয়া খানম চুলি, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদার সুলতানশাহী গোপালগঞ্জের বন্ধু তিনি। 16 আগস্ট প্রচারিত অনুষ্ঠানে খাদ্যে ভেজাল, কার্যকরী খাদ্য এবং খাদ্য নিরাপত্তা বিষয়ে জনসচেতনতামূলক অনেক তথ্য জানা হল। জীবন ও জীবিকা, নগর পরিক্রমা ও নগর প্রকৃতি পর্বে চমকপ্রদ অজানা তথ্য জেনেছে। বিস্তারিত প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। একই ক্লাব থেকে ফয়সাল আহমেদ শিপন লিখেছেন, 20 আগস্ট বিশ্ব মশা দিবস উপলক্ষে প্রাসঙ্গিক অনেক তথ্য জানা হল। এই ঢাকা পর্বে বাংলাদেশের রাজধানী ও বৃহত্তম শহর ঢাকার বিভিন্ন প্রথম স্থাপনা সম্পর্কে জানা হল। প্রিয়মুখ পর্বটি ভীষণ উপভোগ্য ছিল। আগামীতে এই পর্বে কণ্ঠশিল্পী কনার কনক চাপ্পার সাক্ষাৎকার শুনতে চাই।
1: আমাদের বন্ধু ওয়াসিউর রহমান মিন্টু, আফিয়া খানম জুলি এবং ফয়সাল আহমেদ শিপন, আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য আর লেখার জন্য। আগামীতে আপনাদের অনুরোধে সাক্ষাৎকার প্রচারের চেষ্টা থাকবে। অনেক ধন্যবাদ।
0: এই ছিল আজকের আয়োজন। জানিয়ে দেব আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা, বাঁধন ও বাঁধন, প্রযোজক মহানগর, প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার, শেরবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আর আমাদের কাছে ইমেল পাঠাবার ঠিকানাটি হচ্ছে mohanagorbb@gmail.com। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই বাঁধন ও বাঁধনের আয়োজন।
1: প্রিয় শ্রোতা, শুনছিলেন বাঁধন ও বাঁধন পর্ব। আমন্ত্রণ জানাচ্ছি শুভযাত্রা পর্বে। জানিয়ে দিচ্ছি কয়েকটি আন্তনগর ট্রেনের সময়সূচি।
0: সুবর্ণ এক্সপ্রেস 701 নম্বর ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন সকাল 7টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় বেলা 11:55। অন্যদিকে সুবর্ণ এক্সপ্রেস 702 নম্বর ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন বিকেল 4:30 ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় রাত 9:25।
1: পার্বত এক্সপ্রেস 709 নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল 6:30 ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছায় বেলা 1টায়। অন্যদিকে পার্বত এক্সপ্রেস 710 নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন বিকেল 4টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় রাত 10:40।
0: চট্টলা এক্সপ্রেস 801 নম্বর ট্রেনটি শুক্রবার বাদে প্রতিদিন সকাল 6টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় দুপুর 12:40। অন্যদিকে চট্টলা এক্সপ্রেস 802 নম্বর ট্রেনটি শুক্রবার বাদে প্রতিদিন বেলা 2:15 ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় রাত 8:30।
1: প্রিয় শ্রোতা, যানবাহন ওঠানামার সময় তাড়াহুড়ো করবেন না, সাবধানে পথ চলুন। আপনাদের যাত্রা শুভ হোক।
0: শ্রোতা বন্ধুরা, মহানগরের নির্ধারিত সময় প্রায় শেষ, আমরা বিদায় নিতে হচ্ছে, বিদায় নেব এবারে। তবে যাবার আগে বলতে চাই শেষের কথাগুলো। আজকের মহানগর অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন খান নজম ইলাহি, উপস্থাপনে ছিলাম আমরা দুজন, আমি ঈশ্বর জাহান নীলা
1: এবং আমি খান নজম ইলাহি,
0: প্রযোজনের সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম,
1: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার,
0: এবং আজকের মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ইশরাত শারমিন।

0: কিছু বলছো না যে?
1: কি বলবো?
2: মহানগরের আয়োজন থেকে শুনছিলেন নাচের পুতুল ছায়াছবির গান। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। এবারে আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা। গ্রন্থনায় রয়েছেন সাইফুল ইসলাম।
1: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ আজকের ঢাকায়। আর্ট ডেমোক্রেসি

ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর আজকের মতো এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল ৯টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীতা চৌধুরী। আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬ এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিদ্যমান আইনে বেশ কিছু পরিবর্তন এনে এই অনুমোদন দেওয়া হয়। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৮তম বৈঠকে আইনটির খসড়ায় অনুমোদন দেওয়া হয়। খসড়া আইনে বলা হয়, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পুলিশ বাহিনীর অধীনে পরিচালিত হবে। পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শক এই বাহিনীকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করবেন। আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচার পদ্ধতির প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশ দেন। বৈঠকে মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহাল করা হলে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং এর প্রত্যাশিত সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব প্রণয়নের উপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ছেলেদের শিক্ষা উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। আলোচনায় মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষা জীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে মেয়েদের জন্য চালু হওয়া সর্বজনীন উপবৃত্তির ইতিবাচক প্রভাবের বিষয়টি উঠে আসে। বৈঠকে বিদ্যালয় পর্যায়ে মিড ডে মিল কার্যক্রমের ব্যবস্থাপনা, খাবারে পুষ্টিমান এবং শিশুদের জন্য নিরাপদ খাদ্য প্রস্তুত ও সরবরাহ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত আলোচনা হয়। ফেনী সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন ও অন্য ১০ আসামিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে গতকাল বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড বহাল রাখা আসামিরা হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেন শামী। এই রায় সন্তুষ্টি প্রকাশ করেছেন নুসরাতের মা। একই সঙ্গে তিনি পরিবারের নিরাপত্তার দাবি জানান। ২০২৭ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা আগামী বছর ১৪ মার্চ থেকে শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক আদেশের প্রেক্ষিতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি গতকাল পরীক্ষার এই সময়সূচি প্রকাশ করে। সময়সূচি অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা ১৫ এপ্রিল শেষ হবে এবং সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ২২ এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে। একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হবে আগামী ২রা সেপ্টেম্বর এবং সারাদেশে একযোগে শ্রেণী কার্যক্রম শুরু হবে ২৩শে সেপ্টেম্বর থেকে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে। নীতিমালা অনুযায়ী কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই কেবল এসএসসির ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। বাংলাদেশে ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে দুদেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও গভীর করতে রাষ্ট্রপতির সঙ্গে কাজ করারও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। গতকাল এক অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, বাংলাদেশ ও চীন দীর্ঘদিন ধরে বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ। পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও এই দ্বিপক্ষীয় সম্পর্ক অটুট রয়েছে। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ হাই পারফরমেন্স দল আজ তাদের চতুর্থ ম্যাচে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা ৩:৩০টায় খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশী উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়। বাংলাদেশ বেতার ঢাকা। এখন পল্লী গীতি শুনবেন শফি মণ্ডলের কণ্ঠে। প্রথম গানটির গীতিকার সৈয়দ শফিউল আজম, সুরকার বাবু সরকার।

0: এতক্ষণ পল্লীগীতে শুনলেন, শিল্পী ছিলেন শফি মণ্ডল।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। তাই আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, মাসের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। ডেঙ্গু মুক্ত সমাজ করুন, জীবন করুন।
0: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন, গেয়েছেন সীমা হাওলাদার।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন সীমা হাওলাদার।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজনে এবারে শোনাব আধুনিক গান। প্রথমে ভালোবাসার নোনা জলে তোমায় পেয়েছি। গানটি গিয়েছেন হুমায়রা বশির ও রাজা বশির। গানটির রচয়িতা মোহাম্মদ ফখরুল করিম, সুর দিয়েছেন রাজা বশির।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আধুনিক গান। এবারের গানের শিল্পী বশিরুজ্জামান সাব্বির। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ জাহিদুর রহমান, সুর করেছেন মোহাম্মদ জুয়েল আল দিন।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আধুনিক গান। গানে গানে এবারে শোনাব আমায় তুমি যত পারো অবহেলা করতে পারো। শিল্পী অপু আমান ও জানিতা আহমেদ ঝিলিক, গানের কথা সাজিয়েছেন যতীন্ময় সেন, সুর করেছেন রিপন খান।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আধুনিক গান। এবারে শিল্পী সানিয়া সুলতানা লিজা, গানের কথা ও সুর করেছেন কবির বুকুল।

প্রিয় শ্রোতা, নজরুল সঙ্গীত শুনছেন। যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে। সালাউদ্দিন আহমেদের কণ্ঠে এবারের গান।

সঙ্গীত শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান। শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার, গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফারজানা রফিক বাবলি। আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬ খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৮তম বৈঠকে আইনটির খসড়ায় অনুমোদন দেওয়া হয়। খসড়া আইনে বলা হয়, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পুলিশ বাহিনীর অধীনে পরিচালিত হবে। পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শক এ বাহিনীকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করবেন। আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচার পদ্ধতির প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশ দেন। বৈঠকে মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহাল করা হলে সম্ভাব্য ব্যয়, উপকারভোগের সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং এর প্রত্যাশিত সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়। একই সঙ্গে ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। আলোচনায় মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে মেয়েদের জন্য চালু হওয়া সর্বজনীন উপবৃত্তির ইতিবাচক প্রভাবের বিষয়টি উঠে আসে। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন ও অন্য ১০ আসামিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে গতকাল বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড বহাল রাখা আসামিরা হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেন শামীম। ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা আগামী বছর ১৪ই মার্চ থেকে শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক আদেশের প্রেক্ষিতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি গতকাল পরীক্ষার এই সময়সূচি প্রকাশ করে। একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হবে আগামী ২রা সেপ্টেম্বর এবং সারা দেশে একযোগে শ্রেণী কার্যক্রম শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে। নীতিমালা অনুযায়ী কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই কেবল এসএসসির ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে দুদেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও গভীর করতে রাষ্ট্রপতির সঙ্গে কাজ করারও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। গতকাল এক অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, বাংলাদেশ ও চীন দীর্ঘদিন ধরে বন্ধুপ্রতিম প্রতিবেশ দেশ। পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও এ দ্বিপক্ষীয় সম্পর্ক অটুট রয়েছে। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল আজ তাদের চতুর্থ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা ৩:৩০ খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, এখন স্টুডিও থেকে সরাসরি পল্লী গীতি গিয়ে শোনাবেন শিল্পী আব্দুস সালাম খান, গানের গীতিকার ও সুরকার জসীমউদ্দিন। সুপ্রিয় বন্ধুরা, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকেও আপনারা সরাসরি অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। চলুন চলে যাই আব্দুস সালাম খানের সরাসরি গাওয়া পল্লী গানে।

0: প্রিয় শ্রোতা, স্টুডিও থেকে সরাসরি দোকানে পল্লী গীতি গেয়ে শোনালেন আব্দুস সালাম খান।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহাসাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন 25 আগস্ট 2026 খ্রিস্টাব্দ থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আজ 25 আগস্ট মঙ্গলবার সন্ধে 7টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড ও বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জে এবং FM 106 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অল্পনা ভৌমিক।

0: আলপনা ভৌমিকের কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, এবারে স্টুডিও থেকে সরাসরি আধুনিক গান গেয়ে শোনাবেন শিল্পী রাশেদ জামান। গানের গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার। বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকেও প্রিয় শ্রোতা সরাসরি আপনারা এই গান শুনতে পাবেন। তো চলুন রাশেদ জামানের গাওয়া সরাসরি আধুনিক গানে।

0: সুপ্রিয় শ্রোতা, মিল্টন খন্দকারের রচনায় ও সুরারোপে দুখানে আধুনিক গান স্টুডিও থেকে সরাসরি গেয়ে শোনালেন শিল্পী রাশেদ জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন পল্লী গীতি শুনবেন শিল্পী বোরহানউদ্দিন। গানের গীতিকার ও সুরকার সেলিম মাহমুদ ও টিপু সুলতান বাবর।

সেলিম মাহমুদের লেখা টিপু সুলতান বাবরের সুরে পল্লীগীতি শুনছেন বোরহানউদ্দিনের কণ্ঠে।

0: দুখানি পল্লীগীতি শুনলেন, শিল্পী ছিলেন বুরহানউদ্দিন, বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হল এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
1: নতুন বাংলাদেশ।
0: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন স্টুডিও থেকে সরাসরি নজরুল সঙ্গীত গেয়ে শোনাবেন সুস্মিতা সাহা। বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকেও আপনারা সরাসরি অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। চলুন চলে যাই নজরুল সঙ্গীত শোনার জন্য সুস্মিতা সাহার কাছে।

0: এতক্ষণ আমাদের স্টুডিও থেকে সরাসরি দুখানি নজরুল সঙ্গীত গেয়ে শোনালেন শিল্পী সুস্মিতা সাহা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতামূলক গান শুনবেন সমবেত কণ্ঠে। গীতিকার মোহাম্মদ মামুন আল ফরিদ, সুরকার বিশ্বজিৎ সরকার।

0: এতক্ষণ ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতামূলক গান শুনলেন সমবেত কণ্ঠে।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করে তুলি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত, এসবে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশেপাশে পরিষ্কার রাখুন। বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাহানা পারভিন লিটা। আর্ম পুলিশ ব্যাটেলিয়ন আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত মন্ত্রিসভার 18তম বৈঠকে আইনটির খসড়ায় অনুমোদন দেওয়া হয়। খসড়া আইনে বলা হয়, আর্ম পুলিশ ব্যাটেলিয়ন পুলিশ বাহিনীর অধীনে পরিচালিত হবে। পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শক এই বাহিনীকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করবেন। আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচার পদ্ধতির প্রস্তাব করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন রোগের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অবিলম্বে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক সেমিনারে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জটিল রোগ ও সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন বলেছেন, সরকারের সঙ্গে আলোচনা ও পরামর্শ করে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। সিইসি বলেন, বিগত সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়নি, সে কারণে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে নির্বাচন কমিশন সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। জাতীয় সংসদের ঠাকুরগাঁও এক আসনে উপনির্বাচন সম্পর্কে তিনি বলেন, 90 দিনের মধ্যে এই আসনের নির্বাচন আয়োজনে কমিশন কাজ করছে। 2027 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা আগামী বছর 14 মার্চ থেকে শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ে জারি করা এ আদেশের প্রেক্ষিতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি গতকাল পরীক্ষার এই সময়সূচি প্রকাশ করে। সময়সূচি অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা 15 এপ্রিল শেষ হবে এবং সকল বিষয়ে ব্যবহারিক পরীক্ষা 22 এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে। একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হবে আগামী 2রা সেপ্টেম্বর এবং সারাদেশে একযোগে শ্রেণী কার্যক্রম শুরু হবে 23 সেপ্টেম্বর থেকে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে। নীতিমালা অনুযায়ী কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই কেবল এসএসসির ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং। একই সঙ্গে দুদেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও গভীর করতে রাষ্ট্রপতির সঙ্গে কাজ করারও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। গতকাল এক অভিনন্দন বার্তায় সি জিনপিং বলেন, বাংলাদেশ ও চীন দীর্ঘদিন ধরে বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ। পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও এ দ্বিপক্ষীয় সম্পর্ক অটুট রয়েছে। বিশ্ব অর্থনীতি থেকে ইরানকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন গতকাল এক সংবাদ সম্মেলনে এই নিষেধাজ্ঞার ব্যাপকতা তুলে ধরে বলেন, তেহরানের জন্য সব ধরনের অর্থনৈতিক সরবরাহ ব্যবস্থা খর্ব করা হবে। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে ওয়াশিংটনের মিত্রদেশগুলোর সহায়তা কামনা করেছেন। এদিকে ইরান সরকারি মুখপাত্র ফাতেমে মোজামেন বলেছেন, মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিভাবে মোকাবেলা করা যায় সে ব্যাপারে ইরানের নেতৃত্ব দেশের জনগণের প্রতি দিক নির্দেশনা দেবেন। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ হাই পারফরমেন্স দল আজ তাদের চতুর্থ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 3:30 খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সম্পর্কে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজন এবারে শুনবেন আধুনিক গান। শিল্পী মিজান মোহাম্মদ রাজীব, গানের কথা সাজিয়েছেন বাঁশরী মোহন দাস, সুর করেছেন অশোক কুমার সরকার।

মিজান মাহমুদ রাজীবের কণ্ঠে শুনছেন আধুনিক গান। এবারের গানের কথা লিখেছেন এস এম নাসির উদ্দিন, সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন মিজান মাহমুদ রাজীব।
1: বাংলাদেশ বেতার ঢাকা আবহাওয়ার সতর্ক বার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর ওড়িশা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তা শুনলেন।
0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন, গেয়েছেন অঙ্কিতা বড়ুয়া।

0: অঙ্কিতা বড়ুয়ার কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করে তুলি। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি পাঁচ দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থেকে থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে,
3: তাইলে
2: একটা জরুরি কথা বলি। শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
4: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
2: শোনেন, সরকার ছয় মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
3: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
2: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
4: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
2: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
4: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
2: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
4: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
2: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
4: জি অবশ্যই।
3: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
2: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
3: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
4: আচ্ছা,
3: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
4: তারপর?
3: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
2: তারপর কি হইল?
3: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
2: কিন্তু আবার কি,
3: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
2: আল্লাহ সবাইরে হেফাজত করুন।
5: আমিন।
2: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
6: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এ পালার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে শামীম আহমেদ, ফরজানে ইয়াসমিন, ওয়াহিদা রহমান ও ফাতেমা ইশরাত জাহান। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আমিরুল ইসলাম, মোহাম্মদ আরিফ বিল্লাহ, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ সিরাজুল আলম, তাহিদা আফরোজ। অধিবেশন তত্ত্বাবধানে আছেন হেলাল উদ্দিন আহমেদ।
7: ছেলে মেয়ে বিভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই, জাতীয় উন্নয়নে মানসম্পন্ন শিক্ষার বিকল্প নাই। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বেশি করে গাছ লাগান। গাছ আমাদের পরম বন্ধু, আমাদের অক্সিজেন দেয়, আসবাবপত্র দেয়, অর্থনৈতিকভাবে মুক্তিদান করে। তাই বেশি করে গাছ লাগান, গাছের যত্ন নিন। বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

প্রিয় শ্রোতা, এমনই এক মিষ্টি বেলাতে সবাইকে আমন্ত্রণ আজকের কথায় জ্ঞানে সঙ্গীতমালার আয়োজনে। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ ও সুন্দর আছেন, আর এমন প্রত্যাশা আমাদের সব সময়ের। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এবারে চলুন যাওয়া যাক আপনাদের পাঠানো চিঠির কাছে। দেখা যাক আমাদের বন্ধুরা কে কে লিখেছেন আর কি গানই বা শুনতে চেয়েছেন। প্রথম চিঠি মোসাম্মদ রওশনারা লাবণীর, শঙ্করদিয়া গোস্বামী দুর্গাপুর কুষ্টিয়ার বন্ধু। শুরুতেই সালাম জানিয়েছেন এবং রজনীগন্ধার শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন, আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা, ঘর গৃহস্থালির সকল কাজের মাঝেও নিয়মিত কথা জ্ঞানে সঙ্গীতমালার আয়োজন উপভোগ করি, মতামত সহ কুইজেও অংশ নিচ্ছি নিয়মিত, তাই ভীষণ ভালো লাগলো বন্ধু। এমনি করে সবসময় সাথেই থাকুন। তো চলুন শুনে আসি গান। শিল্পী চন্দনা মজুমদার, কথা লিখেছেন সালমা আক্তার, সুর করেছেন লোকমান হাকিম।

এবারে চিঠি সিরাজুল ইসলাম সৈকতের, জিগাতলা গোবিন্দা সি ভুয়াপুর টাঙ্গাইলের বন্ধু। শুভেচ্ছা জানিয়েছেন, সেই সাথে সবার সুস্থতা কামনা করেছেন এবং একটি গান শুনতে ও শোনাতে চেয়েছেন সকল শ্রোতা বন্ধুকে। চলুন তবে শুনে আসি শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি, গানের কথা সাজিয়েছেন সিকদার ইসাক আলী, সুর করেছেন বাবু সরকার।

নকুল কুমার বিশ্বাস বগাজান বনকোয়া ভালুকা ময়মনসিংহ থেকে লিখেছেন, আপনি ভালোবাসা জানিয়েছেন, বলেছেন এই অনুষ্ঠানে আমি নিয়মিত শুনে থাকি এবং কুইজে অংশগ্রহণ করি। এসএলকে আমি খুব বেশি ভালোবাসি। গান শোনাতে চাই মিলন কুমার মণ্ডল, লাইভ মল্লিক বেতার এবং রুবেল ইসলাম হৃদয় এবং সেই সাথে রানু বালাকেও। তাই ঠিক আছে, চলুন শুনে আসি গান। শিল্পী গোলাম মোস্তফা, কথা লিখেছেন আব্দুল লতিফ ইমদাদুল আর সুর করেছেন লোকমান হাকিম।

হাতে তুলে নিলাম রঞ্জান আলী রিপনের চিঠি। নলুয়াকান্তি আজিজাবাদ তারা সিরাজগঞ্জের বন্ধু, আমাদের নিয়মিত একজন বন্ধু। আপনি বাল্যবিবাহ নিয়ে অনেক কথা বলেছেন, বলেছেন বাল্যবিয়ে থেকে দূরে থাকতে হবে, এতে করে সবাই সমস্যায় পড়বে, তাছাড়া যৌতুক দেয়া এবং নেয়া থেকেও বিরত থাকতে হবে। সবশেষে আমাদের পছন্দের একটি গান শুনতে চেয়েছেন, তাই শোনাব গান। তবে তার আগে একটি কথা, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, আমরা যেন নির্দিষ্ট বয়সের আগে ছেলে মেয়েকে বিয়ে না দেই। আর যৌতুকের কথা যদি বলি, তাহলে ছেলের বিয়েতে যৌতুক নিব না আর মেয়ের বিয়েতে যৌতুক দিব না, এ বিষয়টিও খেয়াল রাখতে হবে। চলুন তবে এবারে গান শুনে আসি। শিল্পী মোহাম্মদ বশিরুজ্জামান সাব্বির, গীতিকার মোহাম্মদ হাবিবুর রহমান, সুরকার বাবু সরকার।

আব্দুল কাদের ফকির, কালাদাহ নিজপাড়া, ফকিরবাড়ি, কালাদাহ বাজার, ফুলবাড়িয়া ময়মনসিংহের বন্ধু শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন, একে অপরের উপর নির্ভরশীল হয়ে যে সমাজ গড়ে উঠেছে সেখানে কল্যাণ চিন্তাই প্রধান। যে মানুষ অন্যের উপকারের কথা সবসময় ভাবে সেই কিন্তু সমাজে সম্মানিত হয়, সমাজের সবাই তাকে সম্মানের চোখে দেখে। এমনি করে সবাইকেই উচিত একে অপরকে সম্মান করা, একে অপরকে ভালোবাসা। এমনি করে একে অপরকে ভালোবেসেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এমনি করেই আপনি আপনার চিঠিতে বেশ কিছু কথা তুলে ধরেছেন, ভীষণ ভালো লাগলো। আসুন আমরা সবাই যেন একে অপরকে সম্মান করতে পারি। শুনবো এবারে গান শিল্পী রাজীব দাস ও রোজনা শারমিন নিঝুম। কথা লিখেছেন মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন মোহাম্মদ রেজওয়ান পারভেজ।

জুবাইরুল ফাহাদ ধামাইল গফরগাঁও ময়মনসিংহের বন্ধু, আমাদের নিয়মিত একজন বন্ধু, সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন আমাদের সচেতন থাকতে হবে, চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে এডিস মশা জন্ম নিতে না পারে। সবশেষে জনসংখ্যা বিষয়ক গান শুনতে চেয়েছেন, তাই ঠিক আছে চলুন শুনে আসি গান। আর ভীষণ ভালো লাগলো আপনার এই সচেতনতার কথা জানতে পেরে। এমনি করে আসুন আমরা সবাই সচেতন থাকি। চলুন শুনে আসি গান, শিল্পী সুস্মিতা সাহা, কথা লিখেছেন নুরুজ্জামান তুষার, সুর করেছেন মোহাম্মদ সাদেক আলী।

শুনছিলাম গান, নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। সে সাথে জানাও হলো অনেক কিছু। আসলে আমাদেরকে সচেতন থাকতে হবে, পুষ্টিকর খাবার বেশি করে খেতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আমাদেরকে একটু বুঝে শুনে খেতে হবে, তেল মশলা জাতীয় খাবার একটু পরিহার করে চলতে হবে। এছাড়াও ডেঙ্গু বিষয়ে সচেতন থাকতে হবে, বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোথাও যেন পানি জমে থাকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, আর ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে।

0: আমাদের পরবর্তী অনুষ্ঠান এসে করি ছোট পরিবার প্রচারিত হবে আজ বিকেল 4:05। শোনার সাদর আমন্ত্রণ জানিয়ে বলছি শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
1: শাহিদা মঞ্জুরি।
2: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি জুই ফারহানা। আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন 2026 খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে অনুষ্ঠিত মন্ত্রিসভার 18তম বৈঠকে আইনটির খসড়ায় অনুমোদন দেওয়া হয়। খসড়া আইনে বলা হয়, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পুলিশ বাহিনীর অধীনে পরিচালিত হবে। পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শক এ বাহিনীকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করবেন। আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচার পদ্ধতির প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে দুদেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও গভীর করতে রাষ্ট্রপতির সঙ্গে কাজ করারও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। গতকাল এক অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, বাংলাদেশ ও চীন দীর্ঘদিন ধরে বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ। পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও এই দ্বিপক্ষীয় সম্পর্ক অটুট রয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন রোগের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অবিলম্বে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক সেমিনারে একথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জটিল রোগ ও সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেছেন, সরকারের সঙ্গে আলোচনা ও পরামর্শ করেই স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। সিইসি বলেন, বিগত সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। সে কারণে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে নির্বাচন কমিশন সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। জাতীয় সংসদে ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচন সম্পর্কে তিনি বলেন, 90 দিনের মধ্যে এই আসনের নির্বাচন আয়োজনে কমিশন কাজ করছে। 2027 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC পরীক্ষা আগামী বছর 14 মার্চ থেকে শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক আদেশের প্রেক্ষিতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি গতকাল পরীক্ষার এই সময়সূচি প্রকাশ করে। সময়সূচি অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা 15 এপ্রিল শেষ হবে এবং সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা 22 এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে। একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হবে আগামী 2রা সেপ্টেম্বর এবং সারা দেশে একযোগে শ্রেণী কার্যক্রম শুরু হবে 23 সেপ্টেম্বর থেকে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে। নীতিমালা অনুযায়ী কোন ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই কেবল SSC-র ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিশ্ব অর্থনীতি থেকে ইরানকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট গতকাল এক সংবাদ সম্মেলনে এই নিষেধাজ্ঞার ব্যাপকতা তুলে ধরে বলেন, তেহরানের জন্য সব ধরনের অর্থনৈতিক সরবরাহ ব্যবস্থা খর্ব করা হবে। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে ওয়াশিংটনের মিত্র দেশগুলোর সহায়তা কামনা করেছেন। এদিকে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মহাজেরানি বলেছেন, মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিভাবে মোকাবেলা করা যায় সে ব্যাপারে ইরানের নেতৃত্ব দেশের জনগণের প্রতি দিক নির্দেশনা দেবেন। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি-20 ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ হাই পারফরমেন্স দল আজ তাদের চতুর্থ ম্যাচে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 3:30 খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর ওড়িশা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

বাংলাদেশ বেতার ঢাকা, একটি স্বাস্থ্য বার্তা। 22 আগস্ট থেকে মুখে খাওয়া কলেরার টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে, চলবে আগামী 21 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। কলেরা টিকা মারাত্মক, কলেরা একটি মারাত্মক সংক্রমণ ডায়রিয়াজনিত রোগ, দূষিত পানি ও খাবারের মাধ্যমে এই রোগ ছড়ায়। কলেরা থেকে মুক্তির সহজ উপায়, নিরাপদ পানি পান করুন, খাবারের আগে ও মলত্যাগের পরে দু হাত সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করুন এবং এক ও এক বছর ও তদূর্ধ্ব বয়সী গর্ভবতী মা ব্যতীত সকলে 2 ডোজ টিকা নিন। এছাড়া বারবার পাতলা পায়খানা হলে তাৎক্ষণিক চিকিৎসার হিসেবে খাবার স্যালাইন খান এবং নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। তাই নিজে ও প্রিয়জনকে কলেরা থেকে সুরক্ষিত রাখতে আজই বিনামূল্যে টিকা নিন এবং মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন সার্থক করে তুলুন। ক্যাম্পেইনের নির্ধারিত থানা সমূহ লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী, কামরাঙ্গীরচর, শেরে বাংলানগর, খিলক্ষেত, তেজগাঁও এবং নির্ধারিত উপজেলাসমূহ ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর, তারাইল, করিমগঞ্জ, হোসেনপুর, মুন্সীগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সদর। মনে রাখবেন, ওরাল কলেরার টিকাদান ক্যাম্পেইন 2026 প্রথম ডোজ 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর এবং দ্বিতীয় ডোজ 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত। স্বাস্থ্য বার্তাটি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্জ, FM 106 মেগাহার্জে এবং FM 102 মেগাহার্জে অনুষ্ঠান প্রচার বিরতি। শ্রোতাবন্ধু, পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, FM 90 মেগাহার্জে ও FM 102 মেগাহার্জে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এবারে আরও একটি আবহাওয়া সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
0: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ 25 আগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সন্ধে 7টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদ ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জে এবং FM 106 মেগাহার্জে প্রচার করা হবে।
3: ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত ফোন ইন অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত হারানো দিনের গানের গ্রন্থিত অনুষ্ঠান সুরের মোহনায় রাত 10:05। পবিত্র ঈদি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান ইয়া রাসুল্লাহ সালাম রাত 10:30। এরপর রয়েছে FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
4: নৈতিকতা গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝে এবং সত ন্যায় পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন, আজকের বিষয় দুর্নীতির পরিণাম, সঞ্চালনে ফারহান আহমদ।
5: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের অত্যন্ত জনপ্রিয় নিয়মিত ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবনে। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে শুনছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে যথারীতি আপনাদের সঙ্গে রয়েছি আমি ফারহান আহমদ। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আগামীকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী, সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ রহমাতুল্লিল আলামিন আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শুভাগমনের মহিমান্বিত দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জাহিলি যুগে পৃথিবীতে এসেছিলেন যখন অন্যায়, অবিচার, জুলুম এবং অন্যের সম্পদ লুণ্ঠন ও খেয়ানতের কালো আধারে মানব সমাজ নিমজ্জিত ছিল। সেই চরম দুর্নীতিগ্রস্ত ও নীতিহীন সমাজকে তিনি ঠিক করেছিলেন তার সততা, আমানতদারি ও তাকওয়ার আলো দিয়ে। নবুয়ত লাভের পূর্বেই তার নিখাত সততার কারণে মক্কার কাফের সমাজও তাকে এক বাক্যে ডেকেছিল আলামিন বা পরম বিশ্বস্ত বলে। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে আমরা কিভাবে আমাদের ব্যক্তি জীবনে ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং এই সময় উপযোগী একটি বিষয় আমাদের আজকের আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে, সেটি হচ্ছে ইসলামের দৃষ্টিতে দুর্নীতির পরিণাম। আজকের বিষয় আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাওলানা কাজী আবু হুরায়রা, সভাপতি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি। মোদারামকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি।
6: আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
5: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা মূল আলোচনায় যাওয়ার আগে এবং আপনাদের ফোন ইন শোনার আগে আমরা জেনে নিতে চাই দুর্নীতির পরিণাম সম্পর্কে খুব পবিত্র কোরআন এবং সুন্নাহর দিক নির্দেশনা। পবিত্র কোরআনে সূরা আল বাকারার 188 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়াতাদুলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তাআলামুন। অর্থাৎ তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পদের কিয়দাংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে বিচারক বা শাসক গোষ্ঠীকে তা ঘুষ হিসেবে দিও না। তাছাড়া পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যখন সমাজে দুর্নীতি বেড়ে যায় তখন বিপর্যয় গ্রাস করে। আল্লাহ তাআলা বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে তোমাদের কৃতকর্মের দরুন জলে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। তাছাড়া সুপ্রিয় শ্রোতাবৃন্দ, দুর্নীতির একটি বড় দিক হচ্ছে ঘুষ এবং অন্যের সম্পদ আত্মসাৎ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, লানাতুল্লাহি আলা রাশি ওয়া মুতাশি, যে ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ের উপরে আল্লাহ তাআলার লানত। এইজন্য সুপ্রিয় শ্রোতা, আমরা আজকে এই সমাজের অত্যন্ত ভয়াবহ একটি দিক দুর্নীতির পরিণাম এবং এর কি কি ক্ষতিকর দিক রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে আমাদের একটি নম্বর রয়েছে, সেই নম্বরে আপনারা আমাদেরকে আজকের যে মূল আলোচ্য বিষয় দুর্নীতির ভয়াবহ পরিণাম সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমি নম্বরটি বলছি 01553841500। আমি নম্বরটি আবারও বলছি 01553841500। তাছাড়াও সুপ্রিয় শ্রোতাবৃন্দ, যেহেতু আমাদের সময় খুবই স্বল্প, যার কারণে আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব আমরা নিতে পারি না, যার কারণে আমাদের বাংলাদেশ বেতারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আজকের অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হচ্ছে। সেখানে কমেন্ট করার মাধ্যমেও আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। তাছাড়া সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা জানেন যেহেতু আগামীকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশ বেতারের একটি বিশেষ আয়োজন আগামীকাল দুপুর 2:20 থেকে অনুষ্ঠিত হবে। আশা করি সেই অনুষ্ঠানেও আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে আপনাদের ফোন কল নেওয়ার আগে আমরা চলে যেতে চাই আমাদের পবিত্র আমাদের সম্মানিত অতিথি কাজী মাওলানা কাজী আবু হুরায়রা হুজুরের কাছে। যে হুজুর, আমাদের আজকের যে বিষয়, যে ঈদে মিলাদুন্নবী সম্পর্কে যদি একটু সংক্ষেপে আলোচনা করতেন, যে যেহেতু আগামীকাল ঈদে মিলাদুন্নবী, সে সম্পর্কে এবং কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুর্নীতিগ্রস্ত সমাজকে ঠিক করার জন্য কাজ করে গিয়েছেন এবং সমাজের এই দুর্নীতিকে মূলোৎপাটন করার জন্য কি কি দিক নির্দেশনা দিয়েছেন এবং দুর্নীতির ভয়াবহ পরিণাম সম্পর্কে আল কোরআন এবং হাদিস শরীফে কি কি দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সে সম্পর্কে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি সংক্ষেপে কিছু আলোচনা করতেন।
6: আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আপনি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি পবিত্র রবিউল মাসে সারা বিশ্বে আলোচিত এবং সমাদৃত, কারণ এ মাসেরই বারোই রবিউল আউয়াল, যেটাকে বলা হয় 570 খ্রিস্টাব্দের এমন এক দিনে আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী এবং সকল নবীদের যিনি নেতা সর্দার এবং সারা বিশ্বের জন্য যিনি করুণা বা রহমত স্বরূপ আল্লাহ যাকে পাঠিয়েছেন, তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। এই জগতে আগমনের ধারা তার সকলের পর, সকল নবী রাসূলের পরে হলেও আসলে তার জন্ম সূত্রেই সকল সৃষ্টির জন্ম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, যে আপনি নবুয়ত পেয়েছিলেন কখন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে ওয়া আদামু বাইনাত তিন ওয়াল মা, আদম আলাইহিসসালামকে অর্থাৎ মানব জাতির আদি পিতা যিনি, তাকে সৃষ্টি করার জন্য যখন মাটি আর পানি মিশ্রিত করা হচ্ছিল আমি তখনও নবী এবং আমার নাম আরশে আজিমে লেখা ছিল। আমাকে সর্বশেষ পাঠানোর উদ্দেশ্য হচ্ছে এই যে সকল নবী রসুলগণ আমার ব্যাপারে সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছেন যে এমন একজন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী আসছেন পৃথিবীতে, তিনি মানবতার মুক্তি দান করবেন এবং মানব জাতিকে সরল সঠিক পথের দিশা দান করবেন। এবং পরে আসার উদ্দেশ্য এই যে আগেকার নবী রসুলগণ, যেহেতু আমি বিশ্ব নবী, সারা বিশ্বকে তারা জানিয়ে দিয়েছেন, এই বার্তা সারা পৃথিবীর আসমান জমিনে পৌঁছে গেছে, আমার আগমনের বার্তা। এবং এমন এক সময় নবীজিকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যখন দীর্ঘকাল যাবৎ কোনো নবী রসুল পৃথিবীতে আসেননি। ইতিহাস বলে যে 550-600 বছর পৃথিবীতে নবী রসুল আগমনের পথ বন্ধ ছিল ঈসা আলাইহিস সালামের পরে। তখন আল্লাহ তাআলা এই পৃথিবীর অবস্থা সম্পর্কে পৃথিবীর মানুষকে জানিয়েছেন, আমাদের নবীজিও বলেছেন যে তখনকার পৃথিবী ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ, যে রুল অফ জঙ্গলস প্রিভেলড এভরিহোয়ার, যে জঙ্গলের শাসন অর্থাৎ পশুত্ব বিরাজ করছিল, কোনো মানবতা বলতে কিছুই ছিল না, মানুষের মনুষ্যত্ব বলতে কিছুই ছিল না, এবং কোনো ন্যায় নীতি অথবা মানুষের বাক স্বাধীনতা অথবা অর্থের সম্পদের স্বাধীনতা, তাদের যে মানবিক যে সমস্ত মৌলিক অধিকারগুলো আছে এগুলো কিছুই ছিল না। এমন এক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এই পৃথিবীকে এমন এক দিশা দিলেন, এমন এক আলোর আলোকবর্তিকা ছড়িয়ে দিলেন যে অবশ্যই তার ফাইট করতে হয়েছে সেই সমাজকে পরিবর্তনে, তার অনেক শ্রম মেধা ব্যয় করতে হয়েছে, এবং আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে তাকে পাঠিয়েছিলেন সেই উদ্দেশ্য অবশ্যই তিনি সফল করবেন এবং সফল করেছেন। মক্কার জীবনে 13 বৎসর ছিল। আপনি আপনার প্রারম্ভিক আলোচনায় বলেছেন যে আরব তথা কোরাইশ বংশের যে মক্কাবাসীরা এত দুর্নীতিগ্রস্ত ছিল, এত তাদের অন্যায়ের তারা আশ্রয় নিয়েছিল, যেখানে ন্যূনতম কোনো মানুষের অধিকার ছিল না, কোনো ন্যায় নীতি ছিল না, সেই সমাজেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র আদর্শ এবং তার চরিত্র মাধুর্যের কারণে, তার সততা নিষ্ঠার কারণে তখনকার সেই দুর্নীতিগ্রস্ত সমাজেও তাকে আল আমিন অথবা বিশ্বাসী রূপে আখ্যায়িত করেছিল। এবং এই আল আমিন উপাধি নিয়ে তিনি নিজে গর্বিত হন নাই, তিনি কাজ করেছেন,
7: এই যুব সমাজকে কিভাবে কাজে লাগানো যায় এবং যুব সমাজকে কিভাবে ন্যায় নীতির পথে আনা যায়, এই জন্য তিনি হেল্পফুল ফজুল করেছিলেন, যুবকদের সংগঠন করেছিলেন। আজকে সারা পৃথিবীতে এটা প্রতীয়মান হয়েছে যে যুবকরাই হচ্ছে দেশের চালিকা শক্তি। এই যুব সমাজ বা যৌবন, যৌবনকালটা যে একটা গুরুত্বপূর্ণ সময় সেটা সর্বযুগে সর্ব অবস্থায় তা স্বীকৃত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীরভাবে গবেষণা করে তিনি চিন্তা করলেন যে আমি এই সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করা, সমাজের দুর্নীতি বন্ধ করা, অন্যায় অবিচার বন্ধ করা, নারী নির্যাতন বন্ধ করা, মানুষের সম্পদের অধিকার, মানুষের চলার অধিকার, শান্তিতে থাকার অধিকার আমি কিভাবে রক্ষা মানে এস্টাবলিশ করতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি, সেই জন্য তিনি গবেষণা করে এই যুব সমাজের জন্যই তিনি চিন্তাটা নিবদ্ধ করলেন যে আমি যুবকদের একটা সংগঠন করব। এবং এই সংগঠন এত কার্যকরী হয়েছিল যে কোনো ভুক্তভোগী লোক যদি সে মজলুম হতো সে নোটিশ দিয়ে দিত যে আমি কিন্তু হেল্পফুল ফজিলে জানাই দেব। তাহলে এই কথাটা সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল প্রত্যেকটি মানুষের কাছে যে হেল্পফুল ফজুলের কাছে এই নালিশ দেয়া হলে, বিচার দেয়া হলে সেখানে যথাযথ ন্যায় ইনসাফের বিচার হবে এবং মানুষ ইনসাফ পাবে। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম কার্যকরী জীবন সেখান থেকে আরম্ভ হয়েছে এবং তিনি এমন আদর্শ, এমন চরিত্র, এমন তিনি ভালোবাসা দিয়ে মানুষকে আকৃষ্ট করেছেন সত্যের প্রতি, ন্যায় ইনসাফের প্রতি। অবশেষে তিনি মদিনায় গিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে, হিজরত কেন হয়েছিল আমরা জানি যে এখানে আল্লাহ তাআলা বলেছেন যে এখানে আপনি যেই সমাজ তৈরি করতে চান, যে দেশ, যে রাষ্ট্র তৈরি করতে চান, সেই সমাজ রাষ্ট্র তৈরি করার জন্য এখানকার আপনার আপন লোকেরা আপনার বিরোধিতা করছে। সুতরাং আমি এমন একটি জায়গা আপনার জন্য ঠিক করে রেখেছি যেখানের মানুষ আপনাকে আলিঙ্গন করবে এবং আপনার বিরোধিতার বিপরীতে তারা আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে।
8: জাযাকুমুল্লাহ খায়রান মুহতারামকে। আমরা মুহতারামের কাছে আবারও ফিরত আসবো। আমরা মুহতারামের কিছু সংক্ষেপে আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জাহিলিয়াতের যুগ থেকেই কিভাবে তিনি সমাজ থেকে দুর্নীতি মূলোৎপাটন করার জন্য কাজ করে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শ্রোতা আমাদেরকে প্রশ্ন করছেন, তো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে সরাসরি ফোন ইনে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
9: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন?
8: জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সকলেই ভালো আছি।
9: জি আমি গ্রাম পাউদরিল্লা উপজেলা নামদাই জেলা মানসিং থেকে বলছি।
8: জি
9: আমার প্রশ্ন হলো যে আমাদের সমাজের মধ্যে যে দুর্নীতি যে বিষয়টা,
8: জি
9: দুর্নীতি অনেকেই কিন্তু করতেছে, আমরা মানে পরিবারে বলি, সমাজে বলি বা রাষ্ট্রীয় ভাবে বলি, দুর্নীতি ভালো কোনো বিষয় নাই।
8: জি
9: হ্যাঁ, ভালো কোনো মানে শাস্তি নাই, ভালো কোনো ইয়ে নাই। তো এই দুর্নীতির জন্য যে দুনিয়ার মধ্যে যারা দুর্নীতি করবে, যারা লুটপাট করবে, তাদের জন্য দুনিয়ার মধ্যে কি শাস্তি রয়েছে?
8: ধন্যবাদ
7: প্রশ্নকর্তাকে ধন্যবাদ। দুর্নীতির পরিণাম বা পরিণতি ভোগ করতেই হবে, ইহকালেও এবং পরকালেও। এমন নয় যে যে শুধু পরকালে ভোগ করবে, ইহকালেও ভোগ করতে হবে। কারণ দুর্নীতি এমন একটি ব্যাধি, এমন একটি অপকর্ম যার দ্বারা মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়, মানুষের শান্তি বিঘ্নিত হয় এবং মানুষের স্বাভাবিক জীবনের চলার পথ বা গতিকে স্তব্ধ করে দেওয়া হয়। সমাজ এবং দেশের ব্যক্তি থেকে আরম্ভ করে সমষ্টিগত সকলের ক্ষতি হয় এবং উন্নয়ন ব্যাহত হয়। এজন্য এই দুর্নীতি যারা করে তারা বুঝিও করে, না বুঝিও করে। এই দুর্নীতির পরিণতি দুনিয়াতে যেটা, এটা লঘু শাস্তি হবে, কিন্তু আসল গুরু দণ্ড হবে পরকালে, এটা কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত। তো দুনিয়াতে কি লঘুদণ্ডগুলো আমরা যদি একটু আলোচনা করি, আমরা দেখতে পাব যে দুর্নীতি যারা করে তাদের শান্তি হয় না, তাদের পরিবারে শান্তি বিঘ্নিত হয়, তাদের রিজিকে বৃদ্ধি হয়, রিজিক বৃদ্ধি হয় না, সাময়িক তারা একটু আনন্দ ভোগ করে কিন্তু পরক্ষণেই তাদের অশান্তি সৃষ্টি হয়ে যায়, তাদের কোনো জায়গায় বরকত হয় না, তারা মানুষের চোখে ঘৃণিত থাকে, তাদেরকে মানুষ বিশ্বাস করে না এবং তাদের থেকে মানুষ সতর্ক হয় এবং সমাজে তা সে অপমানিত লজ্জিত হয়, মানুষের চোখে একজন ঘৃণিত ব্যক্তি হিসেবে সে পরিচিতি লাভ করে। যদিও হয়তো ক্ষমতাধররা দুর্নীতি করে, তার সামনে না বলতে পারলেও পেছনে তার যথেষ্ট সমালোচনা হয় এবং মানুষ বলাবলি করে যে এই লোকটি একজন খুবই সমাজের দুর্নীতিগ্রস্ত এবং মন্দ মানুষ। তো এটা ছাড়া আরো অনেক শাস্তি আছে, সমাজে মানুষ তাকে কোনো দায় দায়িত্ব দিতে চায় না এবং তার অনেক রকমের রোগ ব্যাধি এবং কঠিন পরিণতি আমরা দেখেছি পৃথিবীতে। আমরা দেখেছি যে অতীতকাল থেকে যারা এই সমাজে অন্যায় করেছে, নীতিবিরুদ্ধ কাজ করেছে, মানুষের ক্ষতি করেছে, পৃথিবীর ইতিহাসে কোনো জালেম কোনোদিন তাদের স্বাভাবিক মৃত্যু হয়নি, তারা কঠিন শাস্তি ভোগ করেছে। সাদ্দাত বলেন, নমরুদ বলেন, ফেরাউন বলেন এবং বখতে নসর বলেন, আবু জেহেল বলেন, আবু লাহাব বলেন, যেই যুগের যারাই সমাজে দুর্নীতিগ্রস্ত ছিল, মানুষের উপর অন্যায় জুলুম অত্যাচার করেছে, তাদের কোনোদিন শান্তিতে তারা থাকতে পারে নাই এবং তাদের শেষ মৃত্যু অত্যন্ত ভয়াবহ মারাত্মক মৃত্যু হয়েছে। মানুষ তাদেরকে অত্যন্ত ঘৃণিত চোখে দেখেছে এবং ফেরেশতাদের দপ্তরে তার নাম একজন সন্ত্রাসী এবং অপরাধী হিসেবে লিখিত হয়েছে। পরকালে যে ভয়াবহ, সে তো জাহান্নামে যাবে। সে যদি দুনিয়াতে থাকতে, মৃত্যুর পরে কোনো আর আমল নেই, দুনিয়াতে থাকতেই সে যদি এগুলার প্রায়শ্চিত্ত না করে, তাওবা না করে এবং ফেরত না আসে, মানুষের কাছে ক্ষমা না চায়, আল্লাহর কাছে ক্ষমা না চায়, তাহলে তার কোনোদিন রেহাই নেই, সে জাহান্নামে হবেই হবে এবং জাহান্নামে নিকৃষ্ট স্থানে তার আল্লাহ তাআলা স্থান করে রেখেছেন।
8: জি, এই সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু হাদিসেও তো এসেছিল যে যেই দেহ হারাম এবং হারাম উপার্জনে গঠিত সেই দেহের জন্য এই জাহান্নামের আগুনই সর্বশ্রেষ্ঠ।
7: হ্যাঁ, আল জাসাদুল্লাযী গুযিয়া বিল হারাম ফাহুয়া ফিন্নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেছেন যে বডি বা যে শরীর হারাম দিয়ে তৈরি, সেই বডিটা কখনো জান্নাতে যাবে না, সেটা স্থান হবে জাহান্নামে।
8: আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মহতারামকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে খুবই চমৎকার এবং যথাযথ উত্তর দেওয়ার জন্য। আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার উত্তরটি পেয়েছেন। আমরা আমাদের দ্বিতীয় ফোন কলে যাব, তার আগে আমরা জেনে নিতে চাই কে কে আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন ফারুক মোগল টাঙ্গাইল থেকে, আমাদের নড়াইল থেকে রয়েছেন আমাদের সাথে মারিয়া জুমির এবং আমাদের সাথে বরিশাল থেকে রয়েছেন মোহাম্মদ বাইজিদ হাসান, আমাদের সাথে আরও রয়েছেন চুয়াডা আমাদের চুড়িভাঙ্গা থেকে রয়েছেন মেহেদী হাসান মামুন এবং বগুড়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন ওহাব প্রধান সম্রাট। মোহাম্মদ বাইজিদ হাসান তিনি বরিশাল থেকে একটি প্রশ্ন করেছেন, আমরা যেমন জিনদেরকে দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিনদেরকে দেখতে পেতেন না? শুধু সংক্ষেপে যদি একটু বলতেন।
7: না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদেরকে দেখতে পেতেন, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে তা তিনি মানুষ হলেও তিনি হচ্ছেন আমাদের সাধারণ মানুষের মতো না, তার কাছে ওহী আসতো এবং আল্লাহ তাআলা জিনদেরকেও নবীজির উম্মত করেছেন, মানুষকেও উম্মত করেছেন, সুতরাং সমানভাবে তাদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথোপকথন কাজকর্ম হতো।
8: জাযাকুমুল্লাহ খায়রান। আমরা এখন চলে যেতে চাই আমাদের দ্বিতীয় ফোন কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
10: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ বাইজিদ বৈশাখ থেকে বলছি।
8: জি,
10: আমার প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা হয়েছিল তখন তিনি কোন ধরনের কষ্ট দেখা বা মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছিলেন?
8: জি, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে, আমাদের আজকের যে আলোচ্য বিষয় দুর্নীতির ভয়াবহ পরিণাম, এই সম্পর্কে যদি আপনারা প্রশ্ন করতেন তাহলে আমরা অনেক খুশি হতাম। তো আপনার প্রশ্নের উত্তরের জন্য আমি চলে যাচ্ছি আমাদের অতিথি সাহেব হুজুরের কাছে। যদি একদম সংক্ষেপে একটু উত্তর
7: কি বলেছেন উনি?
8: ওনার প্রশ্নটা উত্তর ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো মৃত্যু যন্ত্রণা এরকম পেয়েছেন কিনা? এরকম
7: অবশ্যই মৃত্যু যন্ত্রণা হয়েছে, এমন কোন ব্যক্তি নাই নবী রসুল সহ যাদের মৃত্যু যন্ত্রণা হবে না, তবে সেটা সাধারণ মানুষের মতো না। এই মৃত্যু যন্ত্রণা এটা দুনিয়ার মানুষকে শিখানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামগণ এটা বলে গেছেন। মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল মৃত্যুর পরে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হয়, যে আপনার মৃত্যু যন্ত্রণা কেমন ছিল? তিনি বলেছেন যে একটা ছাগল বা পশু তার জবাই করা ছাড়া তাকে চামড়া থেকে তার বডি থেকে চামড়া যেভাবে ছিনিয়ে নেওয়া হয়, ছিলিয়ে ফেলা হয় বা খসে নেওয়া হয়, আমার মনে হচ্ছিল আমার মৃত্যু যন্ত্রণা সেরকম হয়েছে। তো সাকরাতুল মাউত বলে এটাকে, সাকরাতুল মাউত হাক্কুন, হাদিসে আসছে সাকরাতুল মাউত হবেই, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা হয়েছে সেটা আমাদের মতো না। এটা উম্মতকে শিখানোর জন্য তিনি বলেছেন যে আমার সাকরাতুল মাউত বা মৃত্যু যন্ত্রণা হয়েছিল।
8: জাযাকুমুল্লাহ খায়রান মুতানামকে, আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমরা চলে যাচ্ছি এখন আমাদের পরবর্তী ফোন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
10: ওয়ালাইকুম আসসালাম। হুজুর
8: জি,
10: আমি আবারো বিল্লাল বলছি মানবেন থেকে।
8: জি,
10: আমার প্রশ্ন হলো যে দুর্নীতি যে বিষয়টা আমি যে প্রশ্ন করেছিলাম, যে দুর্নীতি যে যারা করে চুরি করে, আমি মানে সুন্দরভাবে বলি, আমাদের আমি একটু সুন্দর করে বলি, কারণ বিষয়টা হচ্ছে যে চুরি যারা করে, তো আমি বিভিন্ন রকমের মানে ইসলামী প্রোগ্রামের মানে শুনি যে চুরি করলে হাত কাটা বা এরকম মানে কিছু মানে বিধান রয়েছে। তো দুর্নীতি যারা করে, তো দুর্নীতি মানে একটু চুরি, তো আমাদের বাংলাদেশে তো সেটা সেই আইন নাই। এখন
8: জি, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। আমি প্রশ্ন উত্তর জন্য হুজুরের কাছে চলে যাচ্ছি, যেহেতু উনি আগেও একবার প্রশ্ন করেছেন, যদি একটু সংক্ষেপে বলতেন।
7: না, দুর্নীতি দমনের জন্য তো আইন অবশ্যই আছে, সেটা হয়তো কার্যকরী আছে অথবা নেই।
8: জি,
7: আইন প্রত্যেকটি অন্যায়ের জন্যই, আইন লঙ্ঘনের জন্য আইন আছে এবং তার শাস্তিও আছে, কিন্তু সেটা আমাদের দেশে হয়তো পুরোপুরি কার্যকরী হয় না, সকল ক্ষেত্রে হয় না। তো দুর্নীতির জন্য আইন না থাকলেও কিন্তু মানুষের সমাজে এটার আইন আছে, মানুষের সমাজে সে ঘৃণিত আমি বলেছি এবং সে মানুষের দুশ্মন হিসেবে পরিচিতি লাভ করে, মানুষের বন্ধু হতে পারে না। আর আল্লাহর কাছে তো চূড়ান্ত তার ফয়সালা আছেই। তো এখন দুর্নীতি মানে চুরি, শুধু চুরি নয় মহাচুরি, চুরি যে কোনোভাবে করা যায়, হয়তো চোর ঘরে ঢুকে কারো পকেট কেটে বিভিন্নভাবে চুরি করে, কিন্তু এখানে আমাদের দেশে যেই চুরি হয় অথবা দুর্নীতি হয় তা বিভিন্ন প্যাটার্ন বা বিভিন্ন স্ট্যান্ডার্ডে হয়। কেউ ফাইল আটকে রেখে ঘুষের জন্য দুর্নীতি করে, কেউ সুদ খেয়ে দুর্নীতি করে, কেউ সমাজে কাউকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে দুর্নীতি করে, কেউ ঘুষের টাকা দিয়ে চাকরির যোগ্য না তারপরেও সে চাকরি বাগিয়ে নেয়, অথচ মেধাবী যারা আসল যারা হকদার তাদেরকে ঠগিয়ে। তো সুতরাং দুর্নীতির বিভিন্ন স্তর আছে এবং বিভিন্ন ওয়েতে বিভিন্ন পদ্ধতিতে দুর্নীতি করে। দুর্নীতিবাদ যারা, তারা এই ব্যাপারে খুবই ওস্তাদ এবং পটু, এবং তাদের এই যে হটকারিতা, এই যে সমাজে তাদের বিশৃঙ্খলা সৃষ্টি এবং সমাজকে যে তারা দুর্নীতিগ্রস্ত করছে, সমাজকে যে ঠকাচ্ছে, মানুষকে অধিকার বঞ্চিত করছে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, দ্রব্যমূল্য বাড়িয়ে দিচ্ছে, কারণ যে দুর্নীতি করলো সে তো একটা বড় রুই কাতল কিনে ফেললো, তার চোখের সামনে আরেকজন দেখে আছে, আরেকজন সৎলোক কোন রকমে জীবনযাপন করছে, কিন্তু এই ব্যক্তি সর্বশেষ কি করলো? আমি একটু আমাদের শ্রোতাদের বোঝার উদ্দেশ্যে বলছি, যে দুর্নীতি করে দুর্নীতির পাহাড় গড়ে টাকা পয়সার যথেষ্ট সে মালিক হয়ে যায় এবং সে মনে করে যে আমি একটা মসজিদ বানিয়ে দেব, আমি ওমরা করব 10 বার, এই করব সেই করব, আমি একটা এতিমখানা বানিয়ে দেব, তাহলে তো আমার সব মাফ হয়ে যাবে। একেবারে ভুয়া কথা, মিথ্যা কথা, এবং বরঞ্চ তার আরো ডাবল স্ট্যান্ডার্ড হবে, তার ডাবল ক্ষতি হবে। কারণ তার এই হারামের টাকা দিয়ে মসজিদ বানানো, এতিমখানা বানানো অথবা যে কোনো ন্যাক কাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। ন্যাক হালাল ইনকাম ছাড়া, হালাল রুজি ছাড়া যেমন এবাদত কবুল হয় না, হালাল এবাদত ছাড়া কোনো ন্যাক কাজ করলেও সেটা গৃহীত হয় না আল্লাহর দরবারে। সুতরাং আমরা এক কথাই বলবো যে যারা মনে করছে যে চোরা গলিতে হেঁটে ওই ওমরা করে মসজিদ বানিয়ে মাপ পেয়ে যাবে, না, এত সহজ না। আল্লাহর দরবারে কোনো ঘুষ চলে না, কোনো সুদ চলে না, কোনো সুপারিশ চলে না, সেখানে আল্লাহ তাআলা একমাত্র হালাল এবং ন্যায় ছাড়া কোনো কিছুকে আল্লাহ গ্রহণ করেন।
8: জাযাকুমুল্লাহু খায়রান মুহতারামকে অত্যন্ত চমৎকার আলোচনা করার জন্য। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ফোন কল। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
11: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইজ মোহাম্মদ আনোয়ার হোসেন সভাপতি প্রতিবন্ধী সংগঠন ও মানবাধিকার সমিতি ঈশ্বরদী পাবনার, সাথে আমাদের প্রতিবন্ধ ভাই আবেদ নুরুল আমিন সাহেব আছেন।
8: জি,
11: আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন আমার জানার ইচ্ছা যে আমরা অনেক সময় দেখা যায় যে দুর্নীতির টাকা দিয়ে বিভিন্ন সময় মসজিদ মাদ্রাসা বা বিভিন্ন জায়গাতে আমরা দিয়ে থাকি।
8: জি,
11: এই যে আমরা জেনে বুঝে আমরা এই সমস্ত টাকাগুলো দিয়ে থাকি মসজিদ মাদ্রাসা করার জন্য,
8: জি,
11: এটা মসজিদ ওই মসজিদের জন্য আমরা তো নামাজ আদায় করব,
8: জি,
11: তাহলে আমাদের সহকারে বলতে হবে কেন একটু জানালে খুশি হব।
8: জি,
11: আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে দুর্নীতি করতে যায় দেখা যায় যে আপনার ছেলে সন্তানকে দিয়ে বা ছেলে মেয়েকে মানুষ করছে,
8: জি,
11: এই দুর্নীতির টাকা দিয়ে, এই দুর্নীতির টাকা দিয়ে মানুষ করার কারণে ছেলে মেয়েদের তার কেমতের মাঝে কতটুকু শাস্তি হবে একটু জানালে খুশি হতাম।
8: জি, জাযাকুমুল্লাহ খায়রান আপনার দুটি প্রশ্ন করার জন্য। আপনার প্রশ্ন দুটি খুবই আমাদের সমাজের সাথে জড়িত। ওনার প্রথম প্রশ্নটা ছিল যে দুর্নীতির টাকায় যে মসজিদ বা অথবা এতিমখানা দেওয়া হয়, সেখানে যারা আমরা ইবাদত করতেছি তাহলে আমাদের ইবাদতে কি কোনো অসুবিধা হবে কিনা?
7: অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন ভাইকে, ধন্যবাদ। আমি একটু আগে এ ব্যাপারে বলেছি যে দুর্নীতির টাকা দিয়ে দুর্নীতি করে তারা সহজে মনে করে যে পার পেয়ে যাবে, এই জন্য কিছু মসজিদ মাদ্রাসা করবে অথবা উমরা করবে, এগুলো দিয়ে তারা পার পাবে না। দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে ওনার এই টাকা দিয়ে যে মসজিদ নির্মাণ হবে, এটা আসলে হচ্ছে কি যে একটা কঠিন ব্যাপার। কারণ একটা মসজিদ বা মাদ্রাসা বানাতে হলে অনেক হালাল রোজগার লোকেরাও হালাল রোজগার থেকে দান করে, আবার অনেক হারাম রোজগারের লোকেও এই উনি যে বললেন যে এখানে যুক্ত করে তার সাহায্যটা। এখন ওনার দানটা কবুল হবে না, কিন্তু মসজিদে নামাজ পড়াটা ওনার জন্য জায়েজ হয়ে যাবে।
8: উনি ছাড়াও বাকি মসজিদের বাকি মুসল্লি যারা আছে তাদের ইবাদত,
7: না না, ইবাদত বন্দেগী কবুল হবে, কারণ ওরা তো আর জানেও না অনেকে যে এর টাকাটা ইনকাম হালাল কিনা। আমি তো জানি না, যে ইনকাম করেছে সে এটার জন্য দায়ী। আর যদি জানি যে এর টাকাটা হারাম, এর টাকাটা হালাল নয়, তাহলে না নেয়াই ভালো। আর যদি উনি জোর করে সমাজের হয়তো একটা প্রভাবশালী লোক, আমার টাকা নেবেন না কেন, তাহলে নেয়া যাবে। ওলামায়ে কেরাম সর্বশেষ এটা বলেছেন যে ওনার টাকাটা দিয়ে বাথরুম প্রস্রাবখানা

0: দুর্নীতিগ্রস্ত পিতা মাতা অথবা যদি হারাম উপার্জনে ছেলে মেয়েদেরকে বড় করে, তাহলে এক্ষেত্রে কেয়ামতের ময়দানে কি ছেলে মেয়েরা সন্তানরা কি দায়ী থাকবে, যে তারা যেহেতু হারাম উপার্জনে বড় হয়েছে সেটার জন্য কি তাদের গুণাগার হবে কিনা?
1: এখন কথা হলো, যিনি দুর্নীতি বা অন্যায় করেছেন তার ছেলে মেয়েরা যদি তারা প্রাপ্তবয়স্ক হয়, তাদের উচিত ছিল তাকে বাধা দেয়া। যেমন আমার জানামতে আমরা শুনেছি অনেক স্ত্রী আছেন স্বামী ঘুষ খেত, স্বামীকে বলেছেন যে আমরা ডাল ভাত খাবো কিন্তু তুমি ঘুষ খাবে না, তোমার এই হারামের টাকা ঘরে আনবে না, এবং সেই লোক হেদায়েত হয়ে গিয়েছে। তাহলে এমন সন্তান, এমন পরিবার, এমন স্ত্রী দরকার। তো উনার সন্তানরা যদি সেটা জানতো তাহলে নিষেধ করা একদিকে যেমন উচিত ছিল, আর হয়তো তারা অপ্রাপ্ত বয়স্ক ছিল বলতে পারে নাই, তারপরে উনার সম্পদকে এজন্য উনার সম্পদ তাদের তারা কিভাবে ব্যবহার করবে, তারা তো জানতো না যে উনার ইনকামটা কি ছিল। এখন উনারা ইনকাম করবে কিন্তু হাসরের ময়দানে উভয় ধরা পড়ে যাবে, তখন সন্তানেরা বলবে যে ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনা আল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যে আল্লাহ তাআলা বলেছেন যে হাসরের ময়দানে এই সন্তানরা, এই বিবি বাচ্চারা যারা তার এই সম্পদগুলো খেয়েছে, এখন তারাও আসামি হয়ে গিয়েছে। এখন তারা বলবে রব্বুল আলামিন আমাদের ওই পিতামাতা বা আমাদের পিতা তাকে হাজির করো, আমরা তো জানতাম না সে আমাদেরকে হারাম খাইয়েছে অথবা আমাদেরকে নষ্ট করে ফেলেছে, আমাদেরকে দিন শিখায় নাই, আমাদেরকে নিজেও সঠিক পথে চলে নেই, আমাদেরকে চালায়নি, এখন তাকে হাজির করো, তার ঘাড়ে ছড়ে আমরা জাহান্নামে যাব, যেন আমরা একটু উপরে থাকি সে একেবারে নিচে থাকে, এমন শাস্তি তাদের জন্য রয়েছে।
0: জাযাকুমুল্লাহ খায়রুল মুহতারামকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার প্রশ্নের যথাযথ দুটি উত্তরই পেয়েছেন। আমরা চলে যাচ্ছি এখন আমাদের পরবর্তী ফোন কল। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।
0: জি ওয়া আলাইকুম আসসালাম। জি জি
2: মানে ইসলামিক আইনটা ব্যবহার করা হয়, এটা যদি আমরা কায়েম করতে পারতাম, যেমন চুরির জন্য হাত কাটা, ব্যবসায়ীর জন্য গলা কাটা, এই আইনটা যদি করতে পারতাম তাহলে মনে হয় অনেক কমে থাকতো। তবে দেখা যাচ্ছে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা দুর্বল থাকার কারণে সেজন্য আমরাও দেয়, আমাদের সরকার বাহাদুর যারা আছে তারাও দেয়, কেননা যে 97 লাখ মুসলিম রাষ্ট্রে কেন ইসলামিক আইন কার্যকর হবে না।
0: জি জাযাকুমুল্লাহ খায়রুল, আপনার প্রশ্ন করার জন্য, আপনার প্রশ্নের উত্তরের জন্য আমি চলে যাচ্ছি মোতাবেক, যদি একদম সংক্ষেপে একটু ওনার উত্তরটা দিন।
1: উনি বলেছেন যে
0: 96-97 ভাগ মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও কেন ইসলামী শরিয়া আইন আমাদের দেশে প্রতিষ্ঠিত,
1: মানে 96% বা 95% জনসংখ্যা মুসলিম, এত সত্ত্বেও কোরআনের আইন বাস্তবায়িত হচ্ছে না কেন?
0: জি
1: তো এটা তো আমাদের সকলেরই কথা, যে ব্যর্থতা আমাদের সকলের। তো আমাদের দেশের মানুষ যারা, আমরা মনে করেন আপনি উপস্থাপক, আপনার মতো একজন মানুষকে আপনি নির্বাচনে দাঁড়াইলে ভোট দিবে না, ভোট দিবে কিন্তু যে ঘুষ খেতে পারবে, সুদ খেতে পারবে তাকেই দিবে। তো এদেশের মানুষ আমাদের অ্যাজ এ হোল আমাদের সকলের আমরা দেই। তা আল্লাহ তাআলা একটা হাদিস আছে, আমি সেটার হাদিসটা আরবি জানি না, তবে ইংলিশে বলা হয়েছে, হোয়েন এ গ্রেট সিনস বিকেম কমন এট এনি প্লেস অ্যান্ড দোজ হ্যাভ পাওয়ার টু চেক দ্যাম ডো নট ডু সো, গড সেন্ডস কমন পানিশমেন্ট ফর অল। আজকে আমরা সবাই কেন এই পানিশমেন্টের অধীনে, আমরা কেন শাস্তি ভোগ করছি সবাই অ্যাজ এ হোল, এটা দুর্ভোগ সকলের উপরে। কারণ কোন একটা পাপ কাজ যখন শুরু হয় তখন যাদের কথা বলার কথা ছিল তারা কথা বলে নাই, যাদের অধিকার ছিল বা শক্তি ছিল এটা প্রতিরোধ করা তার প্রতিরোধ করে নাই, তখন আল্লাহ তাআলা অ্যাজ এ হোল সবাইকে আজাব দেন, সবাইকে কমন পানিশমেন্ট দান করেন তাদেরকে। তো এটা আখেরাতেও এটার জন্য আমরাও দায়ী হয়ে যাব, দুনিয়াতেও দায়ী হব। এখন উনার কথার সবচেয়ে বড় কথা হলো যে চুরির জন্য হাত কাটা, জিনার জন্য সঙ্গে সার করা ইত্যাদি ইত্যাদি, যে কোরআনের আইনগুলো বাস্তবায়িত হলে তো আর সমাজে কোনো অন্যায় হতো না। এবং এই যে দেখুন ব্যবিচার, আজকে যে ইফটেজিং হচ্ছে, ব্যবিচার হচ্ছে, নানান ভাবে ফরকিয়া হচ্ছে ইত্যাদি, সমাজ পরিবার ধ্বংস হয়ে

0: যাচ্ছে, বিদেশে যাচ্ছে তার স্ত্রী নিয়ে, ইত্যাদি হচ্ছে। এখন এগুলির জন্য যথাযথ আইন যদি প্রয়োগ থাকতো তাহলে আর হতো না, কিন্তু এগুলো হচ্ছে না। কেন হচ্ছে না? যেহেতু আমাদের এখানে যারা আইন বাস্তবায়ন করে তারা হয়তো ঘুষ খায় অথবা তারা অন্যায়ের আশ্রয় নেয়, তারা এটাকে ভয় পায় এই আইন কার্যকরী করতে। কারণ ইসলাম ইসলামী রাষ্ট্র, আমরা আমরা আমাদের দেশটা কিন্তু ইসলামী রাষ্ট্র আমরা বলবো না, এটাকে আমরা বলবো মুসলিম রাষ্ট্র, যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তো ইসলামী রাষ্ট্র, ইসলামী শরিয়া আইন বাস্তবায়িত হলে তাহলেই এগুলি হতো আর কি। তাহলে আমাদের দেশে এই যে ব্যভিচারের জন্য যেটা বলছিলাম, যে সকলের সামনে পাথর মেরে মারার জন্য পাবলিক একত্র করে, যে সো ইট উইল বি এক্সাম্পল, এ বেটার এক্সাম্পল ফর দ্য হিউম্যান বিইং, যে মানুষের জন্য এটা একটা বড় উদাহরণ হয়ে যাবে যে এই ব্যভিচার করলে তো তাকেই পাথর মেরে নির্মমভাবে মৃত্যু আল্লাহ তাআলা বলেছেন তাকে মারতে হবে। তো এই জন্য সবাইকে হাজির রেখে এটা শাস্তি দিতে বলেছে, যাতে সমাজে এটা আর দ্বিতীয়বার না হয়। কিন্তু আমরা তো সেটা দুর্ভাগ্যবশত করতে পারি না।
1: জাযাকুমুল্লাহ খায়রান মুহতারামকে। আশা করি আমাদের এই সমস্ত অনুষ্ঠান গুলার প্রচার করার উদ্দেশ্য এটাই, যাতে সমাজের সকলের মধ্যে ইসলামী যে মূল্যবোধ, কোরআন হাদিসের শিক্ষাটা আমরা সেটা দ্বারা আমরা অনুপ্রাণিত হতে পারি, এবং পরিশেষে এবং সর্বশেষে যাতে করে আমরা একটা বৃহৎ আমাদের যে আদর্শ, আমাদের যে উদ্দেশ্য একটা কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র গঠন করা, সেটা যাতে আমাদের পক্ষে সম্ভব হয়। কিন্তু তার আগে আমাদের জন্য যেটা সবচেয়ে জরুরি, কোরআন সুন্নাহর আলোকে নিজেদের জীবনকে পরিচালনা করা। এই জন্য আজকের অনুষ্ঠানে আমরা সেই বিষয়ে আলোচনা করছি, দুর্নীতির ভয়াবহ পরিণাম নিয়ে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনার প্রশ্নের করার জন্য আমরা খুশি হতাম যদি আপনি আমাদের আলোচ্য বিষয় প্রশ্ন করতেন, যেহেতু উনি প্রশ্ন করেছেন একদম সংক্ষেপে যদি বলতেন।
0: গ্রহণ হাদিয়া গ্রহণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ করেছেন, সেটা মুসলিম হোক অমুসলিম হোক।
1: জি, জাযাকুমুল্লাহ খায়রান। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: জি,
2: আপনারা ভালো আছেন?
1: জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা ভালো আছি।
2: জি আলহামদুলিল্লাহ, রাজমিস্ত্রি মামা ডাক্তার সাহেব ছাত্রজনের বারবার প্রস্তুত থেকে সবাই যেহেতু প্রশ্ন করছে, দুর্নীতি বিষয়ে আজকে আলোচনা হচ্ছে। তো বাংলাদেশে বলা হচ্ছে যে
1: আমাদের মোহতারাম আগে আলোচনা করেছেন দুর্নীতির যে শাস্তি হবে, সে রাষ্ট্র ব্যবস্থা থেকে দুর্নীতি করুক অথবা ব্যক্তি জীবন থেকে দুর্নীতি করুক, দুর্নীতির যে ভয়াবহ পরিণাম সম্পর্কে আমাদের মোহতারাম একটু আগে আলোচনা করেছেন। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা দেখি আমাদের শেষ প্রশ্নটা নিতে পারি কিনা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা ভালো আছি। আপনার প্রশ্নটা যদি করে ফেলেন। জি, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের মতো আমাদেরকে এখানে বিদায় নিতে হচ্ছে। আমাদের সঙ্গে থাকা আমাদের অতিথি হুজুরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং প্রিয় কৃতজ্ঞতা প্রিয় শ্রোতাদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আশা করি আগামী সপ্তাহে ইসলাম ও জীবন অনুষ্ঠান আপনারা শুনবেন, সেই কথা বলেই আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
3: পবিত্র কুরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনে ছিলেন ফরহান আহমদ, প্রকৌশল সহযোগিতায় শামীম আহমেদ, অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।
1: সেট আছে, এখন স্যারেদের সাথে কথা বলেন, নইলে উপর থেকে দিবেন।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুক। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বুদ্ধিভিত্তিক ফ্যাসিজম চর্চাকারী মিডিয়াগুলোকে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা অতীতের চেয়ে বর্তমানে বেশি। তিনি জানান, বিটিভিকে আনুপাতিক হারে বিরোধী দলের খবর প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি আজ নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টেন ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠককালে একথা বলেন। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন। বৈঠকে সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্প তৃতীয় ধাপে ডেনমার্কের অর্থায়ন ও সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পটিতে ডেনমার্ক সরকার 4,500 কোটি টাকা অর্থায়ন করবে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্কের সহযোগিতা সরকারের জন্য একটি বড় সাফল্য। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা শহরে ক্রমবর্ধমান বিশুদ্ধ পানি চাহিদার চাপ অনেকাংশে কমানো সম্ভব হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, চলতি অর্থবছরের মধ্যে দেশের 5 ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনের জন্য বাজেটে 6,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মাগুরায় 8 বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামির ডেথ রেফারেন্স এবং আপিলের রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী 31 আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় ঘোষণার জন্য নির্ধারিত থাকলেও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে সময় আবেদন করা হলে তা পিছিয়ে দেওয়া হয়। গত 11 আগস্ট হাইকোর্টের এই বেঞ্চ বিষয়টির উপর শুনানি শুরু করেন। গতকাল শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করেছিলেন আদালত। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামী 27 আগস্ট। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এর অংশ হিসেবে 26 আগস্ট রাত 12টা থেকে সংশ্লিষ্ট এলাকায় অস্ত্র বিস্ফোরক বহন সহ সভা, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ডিএমপির এক গণ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের দ্রুত সমাপ্তি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য একদিনের সফরে তেহরানে আলোচনা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের ISPR জানিয়েছে, সফরের অংশ হিসেবে আসিম মুনির ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ISPR আরও জানিয়েছে, উভয় পক্ষই উত্তেজনা বৃদ্ধি রোধ করা এবং সমঝোতার মাধ্যমে সংঘাত নিরসনের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। সংলাপ সহজতর করতে পাকিস্তানের এই মধ্যস্থতাকারী প্রচেষ্টাকে ইরানের কর্মকর্তারা ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছেন। খেলার খবর, ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ হাই পারফরমেন্স দল আজ তাদের চতুর্থ ম্যাচে এডেলাইড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 3:30 খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: This is Bangladesh Beta Dhaka. And you are tuning into World Music.

0: দিলা ফ্রুজের এবার কণ্ঠে লালন গীতি শুনলেন।
1: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনডালিতে এখন আপনাদের জন্য রয়েছে উচ্চাঙ্গ সঙ্গীত। শুনবেন, পরিবেশনায় রয়েছেন সুরঞ্জিত রায়।

0: এতক্ষণ উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে তবলায় লহরায় চিতল শুনলেন, বাজিয়েছেন সুরজিৎ রায়, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাহিদা জাহান। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্তালিব রহমান বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারী মিডিয়াগুলোকে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা অতীতের চেয়ে বর্তমানে সবচেয়ে বেশি। প্রতিমন্ত্রী জানান, বিটিভিকে আনুপাতিক হারে বিরোধী দলের খবর প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি আজ নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান বিক্স মুলারের সঙ্গে বৈঠককালে একথা বলেন। বৈঠকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন। বৈঠকে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প তৃতীয় ধাপে ডেনমার্কের অর্থায়ন ও সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পটিতে ডেনমার্ক সরকার 4,500 কোটি টাকা অর্থায়ন করবে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্কের সহযোগিতা সরকারের জন্য একটি বড় সাফল্য। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা শহরে ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদার চাপ অনেকাংশে কমানো সম্ভব হবে। মাগুরায় 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামির ডেথ রেফারেন্স এবং আপিলের রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী 31 আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় ঘোষণার জন্য নির্ধারিত থাকলেও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে সময় আবেদন করা হলে তা পিছিয়ে দেওয়া হয়। গত 11 আগস্ট হাইকোর্টের এই বেঞ্চ বিষয়টির উপর শুনানি শুরু করেন। গতকাল শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করেছিলেন আদালত। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামী 27 আগস্ট। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এর অংশ হিসেবে 26 আগস্ট রাত 12টা থেকে সংশ্লিষ্ট এলাকায় অস্ত্র বিস্ফোরক বহনসহ সভা মিছিল শোভাযাত্রা ও বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। হাইতির রাজধানীর কাছে একটি গির্জায় আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষের উপর সশস্ত্র গ্যাং সদস্যদের হামলায় 40 জন নিহত হয়েছেন। নিহতদের কয়েকজনকে গণহত্যার মতো করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র। মেয়র এএফপি কে বলেন, রাজধানীর পাহাড়ি এলাকায় অবস্থিত কেনসকফ শহরে রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে। তিনি ঘটনাটিকে সন্ত্রাসের রাত হিসেবে বর্ণনা করেন। কয়েক মাস ধরে শহরটি গ্যাং সহিংসতায় ঝরঝরিত। মেয়র জানান, হামলাকারীরা এমন একটি স্থাপনাকেও লক্ষ্যবস্তু করে যেখানে আগে সহিংসতার কারণে ঘরবাড়ি ছেড়ে আসা মানুষ আশ্রয় নিয়েছিলেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের দ্রুত সমাপ্তি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য একদিনের সফরে তেহরানে আলোচনা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, সফরের অংশ হিসেবে আসিম মনির ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। আইএসপিআর আরও জানিয়েছে, উভয় পক্ষই উত্তেজনা বৃদ্ধি রোধ করা এবং সমঝোতার মাধ্যমে সংঘাত নিরসনের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। সংলাপ সহজতর করতে পাকিস্তানের এই মধ্যস্থতাকারী প্রচেষ্টাকে ইরানের কর্মকর্তারা ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছেন। খেলা খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের বিপক্ষে এখন অ্যাডিলেড স্ট্রাইকার্স ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 4 ওভারে 1 উইকেটে 35 রান করেছে। টসে জিতে বাংলাদেশ অ্যাডিলেড স্ট্রাইকার্সকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আগামীকাল সকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো।
আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।

জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।

0: প্রিয় শ্রোতা, আশা করি ভালো আছেন। আমরা এই সময়ে মঙ্গলবার আপনাদের সাথে সংযোগ নেই, কথা বলি, আপনারা আমাদের সাথে পরামর্শ করেন, নানা প্রসঙ্গে আলাপচারিতায় আমরা নানা চিন্তা চেতনায় নানা পরামর্শে উদ্ভাসিত হয়েছি। অর্থাৎ আমরা আগের চেয়ে অনেক এখন বুঝতে শিখেছি, আমরা সচেতন হয়েছি। এটা একটা বড় ধরনের বিষয়। এসো গড়ি ছোট পরিবার ফোন অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সচেতনতা বৃদ্ধি পেয়েছে প্রতিটি পরিবারে। এটা খুব মূল্যবান একটা বিষয়। আজকে যে বিষয়ে নির্বাচন করা হয়েছে, খাবার বড়ি খাওয়ার সঠিক নিয়ম। দেখুন, খাবার বড়ির সাথে পরিচিত অনেকেই, কিন্তু যদি ভিন্নভাবে প্রশ্ন করা হয় আলাদা আলাদা বসে, এটা সঠিক নিয়ম কি, দেখা যাবে এক একজন এক এক কথা বলছেন। অর্থাৎ মন গড়া কথাই বেশি হচ্ছে, আজকাল মন গড়া কথা নয়। সুতরাং আমরা আজকে এই আলোচনাটা করব আপনাদের সঙ্গে। আপনারা থাকুন, প্রশ্ন করবেন। দুজন বিশ্বকাপ পর্যায়ে ব্যক্তিত্বকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকে স্টুডিওতে। পরিচয় করে দিই, ডাক্তার নুরুন্নাহার বেগম, যিনি লাইন ডিরেক্টর সিসিএইচডিপি ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর, এবং রয়েছেন এবিএম শাহিনুজ্জামান শিশির, থানা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, থানা পরিবার পরিকল্পনা কার্যালয় মিরপুর ঢাকা। আমাদের সাথে ফোনে কথা বলুন, ফোন নাম্বার 01553 841 500। নাম্বার আবারও জানিয়ে দিই, 01553 841 500। আমাদের সাথে কথা বলুন, প্রশ্ন করুন, জানতে চেষ্টা করুন। চমৎকার প্রসঙ্গ আজকে, খাবার বড়ি খাওয়ার সঠিক নিয়ম। আমরা আলোচনা থাকবো, আপনারা ভেবে চিন্তে বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন দয়া করে। বিষয়ভিত্তিক প্রশ্ন না করলে আমরা হারিয়ে যাব, কোন কথায় কোথায় চলে যাব, মূল তথ্য আর জানা হবে না। শুরুতে আসি, এবিএম শাহিনুজ্জামান শিশির, আপনি তো থানা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আপনার কাছে আসে এই খাবার বড়ি সম্পর্কে নিশ্চয়ই তারা জানতে চায়।
1: জি,
0: যদিও বিষয়টা সহজ সাধারণ, কিন্তু তারা কি জানতে চায় আপনাদের কাছে?
1: ধন্যবাদ আপনাকে খুব চমৎকার একটি প্রশ্ন করার জন্য। এবং যেটি বলতে হয় সেটি হচ্ছে যে খাবার বড়ি হচ্ছে বহুল প্রচলিত একটি পরিবার পরিকল্পনা পদ্ধতি। হ্যাঁ, এবং এটি নবদম্পতি থেকে শুরু করে যারা হচ্ছে আমাদের দীর্ঘদিন বিয়ে হয়েছে এ ধরনের দম্পতিরাও কিন্তু আমাদের কাছে আসে। এসে যে জিনিসগুলো জিজ্ঞেস করে যে আসলে এটি খাওয়ার নিয়মটা কি, এটি খেলে কোনো সুবিধা বা অসুবিধার কোনো বিষয়গুলো আছে কি না, হ্যাঁ কোনো অসুবিধা আছে কি না, এবং ঠিক হচ্ছে যে আপনার কোন সময় থেকে মানে খেতে হবে। তারপরে আরেকটি বিষয়ও তারা জিজ্ঞেস করে যে যেই খাবার বড়িটি আমরা খাবো বা নেব সেটার গুণগত মান কেমন, এই বিষয়টিও কিন্তু আসলে ওনারা আমাদেরকে জিজ্ঞেস করেন। ঠিক আছে,
0: খুব সুন্দর বলেছেন এবিএম শাহিনুজ্জামান শিশি। আপনার কথার আলোকে আমরা বুঝতে পারলাম যে আগ্রহ আছে কিন্তু জানার মধ্যে কোনো সমস্যা তৈরি হয়েছে। তো সুতরাং আমাদের সমস্যার সমাধান কল্পে আমাদেরকেও এগিয়ে আসতে হবে আর পরামর্শের জন্য কোথাও যেতে হবে। এই যে কথাটি বললাম ডাক্তার নুরুন্নাহার বেগম, পরামর্শের জন্য কোথায় যেতে হবে?

0: এমন একটি জিনিস যেটা কিন্তু দোকান থেকে মানুষ কিনে খেলেও এটা ইচ্ছা মতো খাওয়া যায় না। এটি অবশ্যই কিভাবে খেতে হবে, কখন খেতে হবে, তার শরীরে যে অবস্থা সেই অবস্থার সঙ্গে যে মানানসই কিনা, যেহেতু এটি একটি ঔষধ এবং এর হরমোন রয়েছে, তাহলে আমি ইচ্ছা করলেই খেতে পারি না। তবে শুরু করতে পারি আমি, যে কারণ দেরি করলেই কিন্তু বিপদের সম্ভাবনা আরও বেশি। সেই জন্য আমরা বলি যে আপনি যখনই ভাবছেন খাবার বড়ি খাবেন, কিভাবে কিভাবে খাইতে হবে, এটা কোনো না কোনো কারো কাছ থেকে বুঝিয়ে নিতে হবে। সাধারণত খাবার বড়ির মধ্যে একটি লিফলেট থাকে যেখানে সুন্দর করে লেখা থাকে, তো যারা পড়তে পারেন তারা এখান থেকে দেখেও পড়তে পারবেন বা এটা খেতে পারবেন। কিন্তু যারা এটা পড়ার পর যদি না বুঝেন বা মনে হয় যে এটা আমি আরও সুন্দরভাবে বুঝে খেতে চাই, তাহলে অবশ্যই একজন মাঠকর্মী অথবা একজন গাইনির চিকিৎসক অথবা একজন কোনো যে কোনো চিকিৎসকের কাছে গেলেও তিনি কিন্তু এটি কিভাবে খেতে হবে, কখন খেতে হবে, এগুলো বুঝিয়ে বলতে পারবেন এবং সেই মতোই শুরু করা যাবে।
1: আচ্ছা, একটা প্রশ্ন আমি করি ডাক্তার নুরুন্নাহার বেগম, এই যে আমরা খাবার বলি কথা বলি, এটা কি শুধু বাংলাদেশেই না পৃথিবীর সব জায়গাতে পাওয়া যায়?
0: পৃথিবীর সব দেশেই পাওয়া যায় এটি অবশ্যই। এটা বাংলাদেশে তৈরি হয় না, বাংলাদেশ থেকে অন্য দেশ থেকে র ম্যাটেরিয়ালস নিয়ে এসে এখানে তৈরি করে এখানে হয়তো বা প্যাকেটজাত করা হয়, কিন্তু র ম্যাটেরিয়ালগুলো বাইরে থেকে নিয়ে আসতে হয় এবং সারা পৃথিবী জুড়েই মহিলারা এই খাবার বড়ি খেয়ে থাকে।
1: তাহলে বেশি পছন্দ করবার জন্য আমাদের বাজারে দামি বড়ি খুঁজতে চেষ্টা করেন, তারা সুখী আপন এগুলোর দিকে অত কেয়ার করে না। বিদেশি বড়ি কি আছে এটা নিশ্চয়ই আপনারা শুনেন, তো বিষয়টা কি দাঁড়ায়?
0: এটি মানুষের একটি ভ্রান্ত ধারণা, কারণ প্যাকেট জাত করার পরে প্যাকেটের মূল্যের জন্য কখনো কখনো দামের কম বেশি হতে পারে, আর যেহেতু সরকার এটি কিনে নেন, কিনে তারপর এটি মানুষকে বিনামূল্যে দেন, কাজে সরকারও কিন্তু যথেষ্ট মূল্য দিয়ে এই বড়িগুলো কেনেন, কেনার পরে এইগুলো বিনামূল্যে মানুষকে দেন। তার মানে এই না যে সরকারি বড়ির মূল্য নেই, এগুলোও মূল্যবান বড়ি এবং বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলোর মূল্যের সমানই, প্রায় সমমূল্যের। তারপরেও যেহেতু ওগুলো বাইরে থেকে কিনতে হয় এই জন্য টাকা দিয়ে কিনতে হয়, আর সরকার যেহেতু মানুষ চায় যে মানুষের একটু উপকার হোক, এই জন্য সরকার বিনামূল্যে এটি দিয়ে থাকে।
1: সরকার গবেষণা করে কিন্তু এগুলো সংগ্রহ করে,
0: অবশ্যই,
1: অর্থাৎ মন চাইলেও একটা নিয়ে আসলো ঠিক তা নয়, এটার পেছনে অনেক যুক্তি আছে, সরকারের নানা অধ্যায় আছে, নানা পরিকল্পনা আছে, তাদের গবেষণা ধর্মী কাজ রয়েছে এবং সর্বোপরি ক্রয় ক্ষেত্রে যেমন তেমনভাবে ক্রয় করা হয় না, এটাই বড় ধরনের বিষয়, এটাই জানতে চাইলাম। আমরা আলোচনা আছি আজকে খাবার বড়ি খাওয়ার সঠিক নিয়ম, তো এই প্রসঙ্গটা এত জরুরি যে নিয়ম বলতে খাবার বড়ি খাবো, কখন খাবো, কয়টা খাবো, ভুলে গেলে কি করব, এই প্রসঙ্গটা এসেই যায়। ডাক্তার নুরুন্নাহার বেগম,
0: অবশ্যই আমাদেরকে কতগুলো জিনিস, যেহেতু বড়ি এটা প্রতিদিনে খাওয়ার জিনিস, তো এই জন্য প্রথমে আগে যেটা জানতে হবে যে এটা কারা খাবে। যাদের বিবাহ হয়েছে তার স্বামী আছে প্রথম কথা তারা খাবে, যাদের বাচ্চা হওয়ার বয়সের মধ্যে রয়েছে তারা খাবে, অবশ্যই কারো কাছ থেকে শুনে খাবে না, এটি খেতে হবে সাধারণত মাসিকের প্রথম দিন থেকে, সর্বোচ্চ কখনো কখনো আমরা বলি দুই বা তিন দিনের দিন থেকেও শুরু করা যায়, তবে বেস্ট হচ্ছে মাসিক যেদিন শুরু হবে সেদিন থেকেই বড়ি খাওয়া শুরু করবে এবং প্রত্যেক দিন খেতে হবে, একদিনও বাদ দেওয়া যাবে না, এবং একটা নির্দিষ্ট সময়ে খেতে হবে। যদি নির্দিষ্ট সময়ে না খায় তাহলে ভুলে যাওয়ার বা অন্যান্য বিব্রতকর পরিস্থিতিতে পড়ার সমস্যা সম্মুখীন হতে পারে, এই জন্য একটা নির্দিষ্ট সময়ে এটা খেতে হবে। আর যদি স্বামী নাও থাকে তাহলেও খেতে হবে, স্বামী থাকলেও খেতে হবে, অর্থাৎ স্বামীর সঙ্গে মেলামেশা করলেও খেতে হবে, না মেলামেশা করলেও খেতে হবে, বড়ির নিয়মই হচ্ছে এরকম। এবং ভুলে গেলে যেটি আমরা বলি যে ভুলে যাওয়ার কিছু নিয়ম আছে, যে একদিন বা দুই দিন ভুলে যায় যদি তাহলে সঙ্গে সঙ্গে একটি বড়ি খাবে এবং ওই দিনের নির্দিষ্ট সময়ের বড়িটাও খাবে, এক বা দুই দিন ভুলে গেলে, এবং অবশ্যই এটি সুখী বড়ি বা মিশ্র খাবার বড়ির ক্ষেত্রে প্রযোজ্য। তিন দিন ভুলে গেলে কিন্তু আমরা বলি যে যখন মনে পড়বে তখন খাবে, ওই দিনের বড়িটা খাবে, এবং একই সঙ্গে স্বামীকে সাত দিন কন্ডম ব্যবহার করতে হবে অথবা স্বামীর সঙ্গে সাত দিন মেলামেশা করা যাবে না। আর যদি আমরা আপন বড়ির কথা বলি, সেটি কিন্তু সাধারণত বাচ্চার বয়স ছয় মাস পর্যন্ত, বাচ্চা যখন সন্তান জন্ম দিয়ে থাকেন একজন মা তার বাচ্চার বয়স ছয় মাস হওয়া পর্যন্ত এই বড়িটা খেতে পারেন। এবং এই বড়ির কিন্তু একদিনও গ্যাপ থাকে না, অর্থাৎ সুখী বড়িতে যে লাল বড়ি রয়েছে এখানে কিন্তু কোনো লাল বড়ি নেই, এই বড়িটা প্রতিদিন খেতে হবে, একদিনও বাদ যাবে না। এবং ছয় মাসের বেশি না খাওয়াই ভালো। এই বড়িটা ভুলে যাওয়ার ক্ষেত্রে আমরা বলি যদি তিন ঘন্টার বেশি সময় হয়ে যায় ভুলে যাওয়াটা, আমরা আগেই বলেছি যে একটি নির্দিষ্ট সময় বড়ি খেতে হবে, এই আপন বড়িটি যদি তিন ঘন্টার বেশি সময় ভুলে যায় তাহলে সঙ্গে সঙ্গে খাবে বড়িটা, এবং পরের দিনও পরের দিনের নিয়মিত বড়ি খাবে। আর দুই দিন কন্ডম ব্যবহার করতে হবে স্বামীকে। আর যদি একদিনের বেশি সময়ের জন্য ভুলে যায় কেউ আপন বড়ি খেতে, তাহলে অবশ্যই যথানিয়মে পরবর্তী মনে পড়ার সঙ্গে সঙ্গে সেই বড়ি একটি খাবে, এবং নিয়ম মতো রাতের যে বড়িটা সেটিও খাবে, এবং স্বামীকে সাত দিন কন্ডম ব্যবহার করতে হবে।
1: ধন্যবাদ। গর্ভবতী মহিলা নয়, মহিলারা খাবার বড়ি যারা খান তাদের বিষয়ে বলা হচ্ছে যে গর্ভধারণ যেন না হয়, গর্ভ সঞ্চার যেন না হয়, এই যে উপকারিতা এটা সঠিকভাবে জানতে হবে এবং জানার চেষ্টা করতে হবে, কারণ এটা আপনার জন্য খুব প্রয়োজনীয় একটা অধ্যায়। তাহলে এটাকে একটা নির্দিষ্ট সময়ে খাওয়ার একটা অভ্যাস তৈরি করতেই হবে, এই পরামর্শ বারবার দেওয়া হয়। আমরা ভুলে যাই যে দিনের যে কোনো একটা সময় খেলেই হয়, কিন্তু এই কথা বারবার পরামর্শ দেওয়া হয় যে দিনের একটা নির্দিষ্ট সময়ে আপনি বেছে নেবেন। এটা কেন বলা হয় এই বিষয়ে? শিশি,
2: আসলে দিনের নির্দিষ্ট সময়ের এখানে দুটো বিষয় রয়েছে। সেটি হচ্ছে যে আমরা সাধারণত যেসব দম্পতি তাদেরকে একটি বিষয়ে একটু কাউন্সেলিং করার চেষ্টা করি, আপনি রাতে হয় শোবার আগে বা শোবার পরে হচ্ছে এটি খাবেন, তার পিছনে দুটি বিষয় আছে। একটি হচ্ছে যেহেতু একজন দম্পতি সারা দিন হচ্ছে যে বিভিন্ন কর্মকাণ্ডে কাজে হচ্ছে যে ব্যস্ত থাকেন, এবং হচ্ছে রাতে শোয়ার সময়টাতে হচ্ছে উনি ফ্রি থাকেন, ঠিক আছে, সেটা একটা বিষয় আছে। আর আরেকটি যেটি বিজ্ঞান ভিত্তিক যদি ব্যাখ্যাটি বলি, সেটি হচ্ছে একই সময়ে আমাদের যেহেতু একটি হরমোন জনিত একটি বড়ি, সেহেতু একই সময়ে খেলে মানে শরীরও সেই সময়টার সাথে হচ্ছে মানিয়ে নেবার যে প্রক্রিয়াটি আছে অভ্যাস হয়ে দাঁড়ায়।
1: ফোন এসেছে, কথা বলবো। ওয়েলকাম সালাম, জি বলুন। জি শুনতে পাচ্ছি আপনাকে, বলুন।
3: আমি দৃষ্টি প্রতিবন্ধী
1: জি প্রশ্ন
3: হচ্ছে যে আমার একটা আমার একটা বোন আছে দৃষ্টি প্রতিবন্ধী, হ্যাঁ
1: জি,
3: তো উনি মানে আমার আপন বোন না, ওর শাশুড়ি বোন
1: জি,
3: তো উনি মানে ইয়ে হয়েছে, তো ওনার যে উনি বড়ি বড়ি মানে খেতে মানে অসুবিধা হয়, অসুবিধা বলতে যে উনি তো দেখে না মানে কোনভাবে কিভাবে মানে বড়ি মানে খাওয়া যায় সেটা মানে উনি বুঝতে পারে না, তো মানে বেজার লাগে।
1: আমাদের দুপুরের খাওয়ার একটা সময় আছে, সকালের নাস্তার একটা সময় আছে। ধন্যবাদ। এই বড়ি খাওয়ার ব্যাপারে আমি একটু আগে বলছিলাম যে দুপুরে খাওয়ার একটা সময়, সকালে নাস্তার সময়, রাতে খাওয়ার সময়, সময় বলে একটা কথা আছে। তাহলে উনি বুঝবেন না কেন যে কোন সময় খেতে হবে?
2: আচ্ছা, আমার মনে হয় উনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে উনার বোন হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা যেমন হচ্ছে যে যেই নির্দিষ্ট পথরেখা তীর দিয়ে যে আস্তে আস্তে করে সিরিয়াল অনুযায়ী খাই, উনি যেটি প্রশ্ন করেছেন এই ক্ষেত্রে উনার বোন তো দেখতে পান না, সেই ক্ষেত্রে আসলে আমরা কিভাবে সহযোগিতাটি করতে পারি?
1: সময় নির্ধারণ করতে পারেন না এটি বলছি। জি হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ লুৎফর জোয়ার, কি জানতে চান? জি জি জি
3: সবাই তো লেখাপড়া জানে না এখনো, তারপরে ওই যে কিভাবে খাবি, আর আটা প্রশ্ন
1: সে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে যে সুখী আর আপনের পার্থক্যটা কি, এটাই জানা দরকার সবার জন্য।
0: জি, খুবই আসলে গুরুত্বপূর্ণ ব্যাপারটা, কারণ সুখী বড়িটা হলো যেখানে সেখানে দুইটা হরমোন রয়েছে, এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এবং এটি নিয়মিত খাবার বড়ি, যেটি সব মারাই খেতে পারেন। কিন্তু আপন যেটি, সেটি কিন্তু শুধুমাত্র প্রোজেস্টেরন থাকে, এবং সেটি সন্তান, যে মায়ের সন্তান বুকের দুধ খাচ্ছে সেই মায়ের জন্য কিন্তু এই বড়িটা প্রযোজ্য।
1: কতদিন?
0: এটা 6 মাস পর্যন্ত।
1: 6 মাস। আমরা আরেকটা প্রশ্নে যাই। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি? জি জি,
3: আমার জানার ইচ্ছা যে আমরা যে বিশেষ করে আমাদের মেয়েরা অনেক সময় দেখা যায় বড়ি খেতে ভুল করে, অনেক সময় একসঙ্গে দুইটা বা তিনটা বড়ি খায়, এতে পার্শ্বপ্রতিক্রিয়া কি কি হতে পারে এটা একটু জানালে খুশি হতাম।
1: আমাদের সঙ্গে থাকুন, একসঙ্গে একটি দুটি তিনটি বড়ি এটা তো কোনো কথা হলো না। খাবার বড়ি খেতে হলে তার উপকারিতা জানতে হবে, তার নিয়ম জানতে হবে, একটি দুটি তিনটি এ কথা প্রচার করাও যাবে না। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন এসো গড়ি ছোট পরিবার ফোন অনুষ্ঠান। আমাদের আজকের প্রসঙ্গ, খাবার বড়ি

0: একটা ফোন নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, ওনার স্বামীও কি প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী? ওনার স্বামী, ওনার স্বামীও দৃষ্টি প্রতিবন্ধী? তো স্বামী এবং স্ত্রী দুজনেই প্রতিবন্ধী, খাবার বাড়ি খেতে চান। ডক্টর নুনা বেগম, কি পরামর্শ দেওয়া যায়?
1: অবশ্যই এটি একটি মানে স্পেশাল ঘটনা যে ওনারা দুজনেই দৃষ্টি প্রতিবন্ধী। তাহলে অবশ্যই আমি মনে করি এই বড়িটা যখন খাবেন তখন ওনার তৃতীয় কারো সাহায্য নিতে হবে, প্রথম বড়িটা অ্যাটলিস্ট। তাহলে সেই প্রথম বড়িটা যেখানে যদি প্রথম দিনটা সে বুঝতে পারে, এরপরের দিনগুলো কিন্তু সে আস্তে আস্তে হাত দিয়ে ফিল করে করে পরের বড়িগুলো খেতে পারবে। কিন্তু যদি কেউই না দেখতে পায়, একদম না দেখে এটা খাওয়া তো ঠিক হবে না। এটা দেখা গেল যেই বড়িটা যেদিন খাওয়ার নিয়ম, উল্টা দিকে করে পাতাটা ধরে ফেললে কিন্তু এটার খাওয়ার নিয়মটা ঠিক হবে না। কারণ বড়ির উপরের দিকে তিনটা লাইন থাকে সাদা, আর লাস্টের একটা লাইন থাকে লাল। এই লাল বড়িটা কিন্তু একদম মাসিক যখন শুরু হবে তার আগের সময় বা মাসিকের সময় মানুষ খায়, আর সেটাই যদি সে মাসিকের প্রথমে খায় তাহলে কিন্তু এটা ঠিক মতো কাজ করবে না।
0: তাহলে বুঝতে পারছেন যে জানার প্রয়োজন আছে, জানার কোনো বিকল্প নেই। আপনি আন্দাজ করে একটা বড়ি খাবেন, আন্দাজ করে আপনি চিনি খেলেন লবণ খেলেন, তাই তো বুঝতে পারবেন না। আপনার সামনে চিনি আছে লবণ আছে।
1: তবে আমি একটু আরেকটু বলতে চাই, উনি যে কথাটা উঠিয়েছেন আমি মনে করি এটা আমাদেরও একটু গুরুত্ব সহকারে চিন্তা করব ভবিষ্যতে। বর্তমানের কোনো বড়িতে এরকম কোনো চিহ্ন দেয়া নেই, হয়তোবা ভবিষ্যতে আপনি যেহেতু বলেছেন এবং বাংলাদেশ কিন্তু প্রতিবন্ধীদের জন্য বাংলাদেশ সরকার স্বাস্থ্য ব্যবস্থাপনায় এবং অন্য সকল ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য বিশেষ গুরুত্ব সহকারে চিন্তা করছেন। পৃথিবীর অন্যান্য দেশ যেরকম করছে আমাদের দেশ কিন্তু পিছিয়ে নেই। তো আমরাও ভবিষ্যতে বড়ি তৈরির সময় এমন কোনো চিহ্ন দেওয়ার ব্যবস্থা করব, বা অন্য কোনো দেশে আছে কিনা আমরা জানবো, জেনে আমাদের বড়িগুলোতেও সেই ব্যবস্থা রাখবো
0: ইনশাআল্লাহ। হ্যাঁ বলুন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আমরা চিকিৎসা ব্যবস্থা নিয়ে অন্য একটা অনুষ্ঠানে কথা বলবো। আজকের প্রসঙ্গ খাবার বড়ি খাবার সঠিক নিয়ম। আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবেন না, এখানে অনেক কথা জানার আছে। স্বাস্থ্য ব্যবস্থা, অন্য ব্যবস্থা আমরা অন্য একটা অনুষ্ঠানে কথা বলবো। আমাদের সাথে কথা বলুন, আমাদের ফোন নাম্বার 01553 8415000। আপনারা শুনছেন এসব।

0: হ্যালো, আমরা সংযোগ পেলে কথা বলবো, আমরা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আছি। হ্যালো জি, তো শাহিনুজ্জামান,
1: জি
0: যারা, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথায় বলছেন? জি বলুন। জি পর্যন্ত কিন্তু খায় না, দুটোর মধ্যে খাওয়া যায়। জি, রাষ্ট্রপতি থেকে জানতে চাই
2: আপনি। না, ঠিকই উনি উনি যে কথাগুলো বলেছেন সেটি তো অবশ্যই গুরুত্ব সহকারে দেখা উচিত আমি মনে করি। তবে মানুষ কিন্তু ভুলে দুইটা বড়ি খায় এরকম খুব কমই আছে, কারণ বড়িগুলোতে কিন্তু এরও দেয়া থাকে, এবং আমরা যখন খাওয়ার নিয়ম শেখাই তখন তাদেরকে কিন্তু বলে দেয়া হয় যে আপনি যে বড়িটা খাবেন আজকে, এবং ক্যালেন্ডারে কিন্তু ওই দিন দাগ দিয়ে রাখবেন যে আপনি শুরু করেছেন রবিবারে কিংবা সোমবারে কিংবা মঙ্গলবারে। তাহলে আপনার এই যে গ্যাপ যদি হয় বা একটা যদি বেশি খাওয়া হয়ে যায় তাহলে এখানে বুঝতে পারবে, এটা হলো প্রথম কথা। সাধারণত আমরা এরকম কমপ্লেন কমই পেয়ে থাকি যে একদিনে দুটো বা তিনটা খেয়েছেন, তবে ভুলে যাওয়ার সংখ্যাটা বেশি যদি একটা বা দুটো বড়ি বেশি খেয়ে ফেলেন। দুটো তো খাবে না, হয়তো খুব বেশি হলে একটা বড়ি খাওয়ার কথা দিনে দুটো খাবে। কিভাবে খাবে? যার নিয়ম ঠিক নাই, আপনি যদি প্রতিদিন রাত 9টার সময় বড়িটা খান তাহলে রাত 9টার সময় তো দুটো বড়ি খাওয়ার কোনো সুযোগই নেই, এটা মনে রাখতে হবে। আর ভুলে যাওয়া যেটা, সেটা ধরেন কোনোখানে বেড়াতে গেলেন, বড়িটা নিয়ে গেলেন না, কিংবা আপনি অসুস্থ অন্য কিংবা বাসায় কোনো অন্য কোনো বিপদ, সেই সময় আপনি হয়তো একদিন বা দুই দিন বড়ি খেতে ভুলে গেলেন। সেই জন্য সেই সময়টিতে জন্য আমরা নিয়ম বলেছি। তারপরেও যদি জানতে চান আমি আবারও বলবো যে একটি বা দুইটি বড়ি যদি পরপর ভুলে যায় কেউ, তাহলে যখনই মনে পড়বে তখন সেই ভুলে যাওয়ার জন্য একটা বড়ি খাবে এবং ওই দিনের বড়িটা নির্দিষ্ট সময়ে খাবে, অর্থাৎ সেই রাত 9টায়, এবং আর কিছুই করতে হবে না। জাস্ট একদিন বা দুই দিন ভুলে গেলেন, এটি নিয়ম। যদি পরপর তিন দিন ভুলে যায় সেক্ষেত্রে আমরা একটু বলবো যে তিন দিন ভুলে গেলে কিন্তু বিপদ, অর্থাৎ এই বড়িটা আর ঠিকমতো কাজ করবে না। তাহলে কি করতে হবে? তাহলে বড়িটা ঠিকই খেয়ে যেতে হবে, কিন্তু হাজবেন্ডকে 7 দিন কন্ডম ব্যবহার করতে হবে, অথবা হাজবেন্ডের সঙ্গে মেলামেশা করা যাবে।
0: ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
2: খুব ভালো কথা। প্রথম কথা হলো যে মাসিকের পরে কখন মেলামেশা করা যাবে। সাধারণত আমরা বলে থাকি যে মাসিকের রক্ত যতক্ষণ দেখা যাবে অতক্ষণ পর্যন্ত মেলামেশা না করা উচিত, কারণ সেক্ষেত্রে ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। কাজেই এটাও ধর্মেও লেখা আছে যে কয়দিন মাসিক থাকবে, অর্থাৎ সাধারণত কারো 5 দিন কারো 7 দিন, এই কয়দিন মেলামেশা করবে না, এবং যখন এটা ভালো হয়ে যাবে তখন মেলামেশা করবে।
0: জীবাণু সংক্রমণ একটা বড় ধরনের বিষয়, এটাও ভাবতে হবে।
2: এবং একইভাবে উনি যেটা বলেছেন যে সিজারিয়ান অপারেশন, এটা কিন্তু ডাক্তাররা যারা অপারেশন করেন তারা লিখে দেন একদম, এবং বলেও দেন মুখে যে আপনারা 1.5 মাস স্বামী সহবাস করবেন না। এবং আমরা বলি যে 1.5 মাস থেকে 3 মাস পর্যন্ত ভারী কাজ করবেন না। তো এখন যদি মেলামেশা করেও খুব সফটলি এবং জেন্টলি 1.5 মাস পরে তারা মেলামেশা করতে পারবে, কারণ 1.5 মাস পর্যন্ত রক্ত থাকে।
0: হ্যালো, ওয়ালাইকুম সালাম, ভালো আছি। জুয়েল রানা নাটোর থেকে প্রশ্ন। আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। আমরা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আলোচনা করছি আজকে, খুব মনোযোগ দিয়ে অনুষ্ঠান শুনবেন, ভেবে চিন্তে প্রশ্ন করুন, জানতে চেষ্টা করুন, যে তথ্য জেনে অন্যকেও জানাবেন। তা হল খাবার বড়ি খাবার সঠিক নিয়ম। সঠিক নিয়ম না জানলে তো অনিয়ম হয়ে যাবে, আর যে কোনো অনিয়ম দুর্ভাবনার কারণ, জটিলতার কারণ, সমস্যা তৈরি কারণ। কেন বুঝতে চেষ্টা করব না আমরা যে খাবার বড়ি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সঠিক নিয়মে খেতে হবে। সংক্ষেপে আবারও জানতে চাই, সঠিক নিয়ম বলতে বারবার কেন বলা হচ্ছে শাহিনুজ্জামান?
1: সঠিক নিয়ম বলতে যেটি মানে বলা হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের আজকের ডাক্তার ম্যাডাম কিন্তু এটা বলেছেন, সঠিক নিয়মের আমি শুধু যেহেতু আমি মাঠের মানুষ, আমি মাঠের একটি অবজারভেশন থেকে একটু বলতে চাই, বলি সেটি হলো যে অনেকে আসে বলে যে খাবার বড়ি খাচ্ছি কিন্তু হচ্ছে আমি তো কনসিভ করে ফেলছি, ঠিক আছে, এই কথা কিন্তু বলে, তখন হয় কি বড়ির দোষ হয়ে যায়, বলে যে আমি, তখন সেই দম্পতিকে যখন আমরা কিছু প্রশ্ন করি যে আপনি এটা কিভাবে খেয়েছেন, উনি হয়তো বলে যে এইভাবে এইভাবে, তারপরে দিনের একটা নির্দিষ্ট সময়ের কথা হয়তো বলা হয়, না এইভাবে তো না, আমি আজকেটা দুপুরে খেয়েছি বা সকালে খেয়েছি, এই যে তার মানে
0: তাহলে ডাক্তার নুরানুগ আপনার কাছে আসি, খাবার বড়ি খাচ্ছে তারপর কি গর্ভসঞ্চার হতে পারে?
2: খুবই কম,
0: খুবই কম,
2: খুবই কম, যদি কিছু কিছু অনিয়মের জন্য কিছু ভুলটা হতে পারে, অর্থাৎ যেই দিন খাওয়া শুরু করার কথা আমরা বলছি প্রথম দিন শুরু করতে হবে, মাসিকের প্রথম দিন, তবে পাঁচ দিন পর্যন্ত শুরু করা যেতে পারে, বেস্ট হচ্ছে প্রথম দিন, প্রতিদিন একটি নির্দিষ্ট সময় খেতে হবে, একদিনও বাদ দেওয়া যাবে।
0: আরেকটা ফোন আছে, শুভেচ্ছা আপনাকে। পঞ্চগড় থেকে দীপক চক্রবর্তী, হ্যাঁ প্রশ্ন করুন।
2: উনি যেটা বলতে চাচ্ছে যে কেউ কেউ বড়ি হয়তো শুরু করলেন, তারপরে মেলামেশাও করলেন, কিংবা হঠাৎ করে আবার খেলেন না, ছেড়ে দিলেন, তাহলে কি হতে পারে? আমি যতটুকু বুঝলাম তো ছেড়ে দিলে কিন্তু বড়ি হঠাৎ করে ছেড়ে দিলে কিন্তু তার আবার মাসিক শুরু হবে, এবং মাসিকের একটা যে সাইকেলটা সেটা নষ্ট হয়ে যাবে, দেখা যাবে হঠাৎ করে একদিন মাসিক হচ্ছে, আবার বন্ধ হচ্ছে, আবার মাসিক হচ্ছে, তখন সে অসুস্থ হলো নাকি তার ঠিক থাকলো এটা বোঝা যাবে না। এই জন্য বড়ি খেতে খেতে হঠাৎ করে মাসের মাঝখানে ছেড়ে দেওয়া যাবে না, আবার যেদিন হাজবেন্ডের সঙ্গে থাকলো সেদিন খেলো, বড়ি তো এরকম না, বড়ি কিন্তু ক্রমান্বয়ে বডির মধ্যে, একটা মানুষের, একটা মেয়েদের শরীরের মধ্যে এটা একটু একটু করে কাজ করায়, এবং সেটা কাজ করে কোথায়? জরায়ুর মধ্যে, জরায়ুর মধ্যে বাচ্চা তৈরির যে বেড তৈরি হয় সেই বেডটা তৈরি হতে দেয় না, এখন সে যদি একদিন খেলো একদিন খেলো না,
0: তার গুরুত্বপূর্ণ কথা বলেছেন,
2: সমস্যা হয়ে যাবে,
0: মনে রাখতে হবে যে অনিয়মিত মাসিক এটা যেন মুখোমুখি হতে না হয়, আরো অনেক সমস্যা আছে, একটি কথা
2: প্রেগন্যান্ট হয়ে যেতে পারে।
0: জি হ্যালো, ওয়ালাইকুম সালাম, হ্যাঁ হাজি মোহাম্মদ মিঠু চাঁদপুর থেকে প্রশ্ন। হ্যাঁ আপনি একটু একটা বিতর্কে জড়ালেন, আমরা বড়ি নিয়ে কথা বলছি, আপনার কন্ডম নিয়ে কথা হচ্ছে, ডাক্তার নুনা
2: উনি উনি খুবই ভালো কথাও বলেছেন একদিক দিয়ে, যদি আমি বলি যে বড়ি বা কন্ডম নিয়ে একটা কম্পেয়ার করতে চাচ্ছেন যে কোনটা বেটার, অবশ্যই বড়ি তো স্ত্রীলোক খাচ্ছে, কন্ডম কিন্তু আমাদের দেশে শুধু পুরুষরা ব্যবহার করে, মহিলাদের যে কন্ডম সেটা আমাদের দেশে নেই, তো বড়ি হলো তাকে বাচ্চা বন্ধ হওয়া থেকে রক্ষা করবে। আর কন্ডম কখন নিতে হবে? কন্ডম যদি কোনো কারণে ইনফেকশন ছড়ায়, আমরা বলি যে এসটিআই, আরটিআই, হেপাটাইটিস বি, এইডস, তারপরে গনোরিয়া, এই যে কিছু কিছু
0: হঠাৎ করে স্বামী
2: হঠাৎ করে আসছে, তখন বড়ি খাওয়ার সুযোগ ছিল না, আগে থেকে খায় নাই, এরকম সময় কিন্তু কন্ডম, কন্ডম দুটো কাজ করবে, একটা হলো বাচ্চা বন্ধ করবে। এই মেলামেশার মাধ্যমে ছড়ায় সেই রোগগুলো থেকেও কিন্তু তা আমাদেরকে রক্ষা করবে।
3: হ্যালো,
0: আমরা একটা ফোনে যাই। হ্যালো, কে বলছেন?
3: জি যে ভাই, আমি আবার একটু কথা বলতে
0: চাই। জি জি জি, বলুন বলুন।
3: আমি যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমার সেটা কি এক বছর থেকে যে টিকা দিয়ে থাকে, তিন মাস পর যে টিকাটা হয় সেটা দিয়ে থাকে। এখন এই টিকাটা দিচ্ছে কিন্তু বডি খাচ্ছে না। এখন এই টিকাটা দিয়ে টিকা বন্ধ করলে চলবে না আবার বডি খালে চলবে?
0: ইনজেকশন নিচ্ছে তিন মাস পর পর,
2: দুটো প্রভেদা।
0: জি, আবার গুড়িও খাবেন কিনা বা কি করবেন?
2: না, আসলে দুটো পদ্ধতি তো একই সঙ্গে কারোর জন্য মানানসই না। এখন বডির এক ধরনের সমস্যা, ইনজেকশনের একজন সমস্যা। ওনারা যদি ইনজেকশনে মানে অ্যাডাপ্টেড হয়ে যান এবং ইনজেকশন পাইতে কোনো সমস্যা নেই, ওনার নিজেরও কোনো সমস্যা হচ্ছে না, তাহলে তো হঠাৎ করে আবার চেঞ্জ করে বডিতে আসার দরকার নাই। বড়ি খেতে হবে প্রতিদিন, আর ইনজেকশন ওনার কিন্তু তিন মাস পর পর একটা করে নিলেই হচ্ছে। এটা একটা বড় ধরনের সুবিধা। কাজেই যদি কোনো সমস্যা না থাকে তাহলে উনি অবশ্যই ইনজেকশনেই থাকেন, বডিতে আসার দরকার নেই।
0: হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম। কি জানতে চান? আমরা সংযোগ হারিয়েছি। প্রিয় শ্রোতা, এসো গড়ি ছোট পরিবার ফোনের আপনারা শুনছেন খাবার বড়ি খাওয়ার সঠিক নিয়ম নিয়ে আমরা কথা বলছি ডাক্তার নুরনার বেগম এবং এবিএম শাহিনুজ্জামান শিশির স্টুডিওতে আছেন। সরাসরি প্রশ্ন করুন, জানতে চেষ্টা করুন। আমাদের ফোন নাম্বার 01553841500। একটা ফোন নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, কি জানতে চান?
3: আমি জানতে চাচ্ছিলাম যে মানে খাবার বড়ি যে জিনিসটা, অনেকেই তো মনে করেন যে খাবার বড়ি খেতে পারে না,
0: একটা ভালো কথা সংক্ষেপে শেষ করি, খাবার বড়ি সহ্য হচ্ছে না, তো কি বিকল্প হতে পারে?
2: প্রথম কথা হলো যে যে কোনো পদ্ধতি আমরা শুরু করি যখন, তখন কিন্তু এটা বডিতে যে হরমোন আছে বা বডি যেভাবে কাজ করে তাকে কিন্তু একটু হলেও মানে উল্টায় পাল্টায় দেয়। তো খাবার বড়ি প্রথম প্রথম খেতে পারবে না, এটা অস্বাভাবিক কিছু না, এটাই স্বাভাবিক। অবশ্যই যেটা করতে হবে যে তাকে তিন থেকে ছয় মাস অপেক্ষা করতে হবে বডির সঙ্গে মানিয়ে যাওয়ার জন্য। আর যদি একবার বড়ি খাচ্ছে, আবার আবার ইনজেকশন নিচ্ছে, আবার কপারটি নিচ্ছে, এরকম যদি উল্টাপাল্টা করে তাহলে কিন্তু বড়ি কখনোই তার সঙ্গে মানানসই হবে না। জি
0: জি, আপনার বক্তব্য কি?
1: না, অবশ্যই। এটি যেটি আসলে বিজ্ঞান ভিত্তিক যেই ব্যাখ্যায় আমি আসি, সেটা তো হচ্ছে যে একটা হরমোন, এবং সেই হরমোনটাকে শরীরের সাথে কিন্তু অল্প অল্প করে মানানসই হতে হবে, এবং সময়ের প্রয়োজন।
0: হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, শামীম শরীফ নারায়ণগঞ্জ থেকে। প্রশ্ন, হ্যাঁ, ভালো প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন করেছেন ডাক্তার নুরা বেগম। দিনে খাবেন রাতে খাবেন?
2: সাধারণত দিনে না খাওয়াই ভালো, দিনে আমরা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, তো সেই জন্য ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি। আমরা সবসময় বলে থাকি যে খাবার বড়িটা আপনি জাস্ট শোয়ার আগ দিয়ে,
0: খুব মূল্যবান সেটি,
2: অথবা নিয়মিত ভাবে রাত নয়টার সময় খাবেন।
0: হ্যালো
3: হ্যালো,
0: জি হ্যাঁ বল, শুনতে পাচ্ছি। জি জি, ধন্যবাদ। আমাদের সময় হাতে একেবারে নেই, আমরা আজকে এগোতে পারছি না। আমরা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই, প্রিয় শ্রোতা, আজকে চমৎকার প্রসঙ্গ নিয়ে কথা হলো ডাক্তার নুরনা বেগম এবং এবিএম শাহিনুজ্জামান শিশির দুজনে সময় দিয়েছেন আমাদের সাথে, আপনারা কথা বলুন। এবার বিদায় পালা জানিয়ে দিই, আজকে অনুষ্ঠানের প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম, সম্পাদনা ছিলেন মোহাম্মদ নুরুল আমিন, তত্ত্বাবধানে সৈয়দ তসলিমা আক্তার, এবং অনুষ্ঠানটি প্রযোজনা ছিলেন শাহিদা মঞ্জুরি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।

0: তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তবে তা আরও ভালো, আর তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করে দেন। তোমরা যা করো আল্লাহ তা সব জানেন। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। বাংলাদেশ বেতার ঢাকা, এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসর নামাজের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ভক্তিমূলক গান। শিল্পী খালিদ হোসেন, গীতিকার সাবির আহমেদ চৌধুরী, সুর করেছেন আলাউদ্দিন মিয়া।

0: খালিদ হোসেনের কণ্ঠে ভক্তিমূলক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে

0: পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার আপনার আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্রতত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্রতত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কথাই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি, গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারব, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারব। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এখন শুনবেন কৃষক গানের গান। শিল্পী মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার, গানের কথা লিখেছেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার, শুরু করেছেন শিল্পী নিজেই।

0: প্রিয় শ্রোতা, কৃষক কাটের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর, প্রথমে ইংরেজিতে, তারপর বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by Farah Tabassum Tanisha. The chiefs of the three services today paid a courtesy call on President Mirza Fakhrul Islam Alamgir at Bongo Bhavan. Chief of Army Staff General Wakaruzzaman, Chief of Naval Staff Admiral Khondokar Misbah-ul-Azim and Chief of Air Staff Air Chief Marshal Hassan Mahmud Khan met the President. They congratulated the President on assuming office and conveyed their best wishes to him. They briefed the President on various activities of their respective services and sought his guidance and cooperation as the Supreme Commander of the Armed Forces in discharging their duties. The President expressed satisfaction over the activities of the Armed Forces and said the incumbent government is working to build the Armed Forces as a modern and four-dimensional force. The President assured the three service chiefs that during his tenure he would continue to provide the highest level of cooperation for enhancing the professional skills of Armed Forces personnel as well as for the overall development of the Armed Forces. Information and Broadcasting Minister Andalib Rahman has called for a social boycott of those who practice intellectual fascism. He made the remarks while responding to a question at a weekly press briefing on the progress of various government activities at the conference room of the Press Information Department in the Secretariat of the Capital today. The Information and Broadcasting Minister said, "Those who do not believe in the spirit of a free Bangladesh and a newly independent Bangladesh deserve to be socially boycotted, which is the greatest form of justice for them." At the beginning of the event, the Information and Broadcasting Minister unveiled the cover of a book titled I Have a Plan, 6 Months of the Democratic Journey, published by the Press Information Department, highlighting the government's special achievements over the past 6 months. Local Government, Rural Development and Cooperatives Minister Dr. Abdul Moin Khan has said Denmark's cooperation will play an important role in addressing the capital's growing demand for clean water and worsening water crisis. He made the remarks when Danish Ambassador to Bangladesh Christian Brix Moller called on him at the Secretariat in the capital today. State Minister for LGRD and Cooperatives Mir Shahe Alam was present at the meeting. Dr. Abdul Moin Khan said, Denmark can play an important role in key sectors such as water supply and waste management in Bangladesh. He said, they also discussed various aspects of Denmark's financing and cooperation in the Saidabad Water Treatment Plant Project Phase 3. The Danish government will finance 4,500 crore taka in the project. Briefing reporters after the meeting, State Minister for LGRD and Cooperative said Denmark's support in the third phase of the Saidabad Water Treatment Plant project is a big success for the government. He also said 5 local government elections will be held in the country within the current fiscal. A total of 6,000 crore taka has been allocated in the budget for these elections, he added. High Court today fixed August 31st for pronouncing its judgment on the death reference and jail appeals in the case filed over the rape and murder of 8-year-old Asia in Magura. The High Court Division Bench of Justice Vishmadev Chakraborty and Justice K.M. Rashiduzzaman Raja said the death this morning. Deputy Attorney General Imam Hossein Tariq argued for the state, while state-appointed defense counsel Hafizur Rahman Khan defended the convict. Earlier, Magura Women and Children Repression Prevention Tribunal on May 17th last year convicted and sentenced the prime accused, Hitu Sheikh, father-in-law of the elder sister of Asia, to death in the case. Pakistan's Army Chief Asim Munir today met with Iranian President Masoud Pezeshkian in Tehran. State Television of Pakistan reported that Islamabad is trying to mediate a resolution to the Middle East war. Asim Munir also met with Iran's Parliamentary Speaker and Chief Negotiator Mohammad Bagir Ghalibaf. Iran's foreign minister said Asim Munir's visit is part of Pakistan's ongoing efforts to help consolidate peace and security in the region. Pakistan has played a key role in efforts to halt the conflict between Iran and the United States, brokering a memorandum of understanding in June. However, peace negotiations currently appear to be stalled. Cricket and Adelaide Strikers were 116 for 4 in 14 overs against Bangladesh, high performance team in top in T20 series at Darwin when reports last came in. Earlier, winning the toss, Bangladesh invited Adelaide Strikers to bat first. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland evaporate warning and no signal is to be wasted. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি নাজবুল হুদা। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে চলতি অর্থবছরে প্রায় 8,000 কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। ভোজ্যতেল, মসুর ডাল ও চিনির পাশাপাশি ছোলা ও খেজুরও ক্রয় করবে সংস্থাটি। প্রাথমিকভাবে এইসব পণ্যের প্রায় অর্ধেক দেশীয় এবং বাকি অর্ধেক আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে টিসিবির। এলসির পাশাপাশি এখন থেকে মূল্যসীমা ছাড়াই ক্রয় বিক্রয় চুক্তির মাধ্যমে পণ্য আমদানি করতে পারবেন শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানের আমদানিকারকরা। আজ বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। এই নীতিমালার আওতায় 375 সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির সুযোগ পাবে আমদানিকারকরা। এছাড়া প্রবাসীদের অনুমোদিত শিল্প প্রতিষ্ঠানের জন্য মূলধনী, যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানি প্রক্রিয়াও সহজ হবে। নতুন আমদানি নীতিতে ফ্রি ট্রেড জোন ও সেন্ট্রাল বন্ডেড ওয়ারহাউস প্রতিষ্ঠানের বিধান যুক্ত করা হয়েছে। সরকারের প্রত্যাশা, এর মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক বাণিজ্য, লজিস্টিক্স ও পুনরপ্তানির কেন্দ্র হিসাবে গড়ে তোলার সুযোগ তৈরি হবে। দেশে বাধ্যতামূলক এক দেশ এক কিউআর ব্যবস্থা চালুর পর থেকে বাংলা কিউআর মাধ্যমে লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ এবং আর্থিক লেনদেনের পরিমাণ প্রায় তিন গুণ বেড়েছে। গত জুলাই মাসের শুরুতে বাংলা কিউআর মাধ্যমে দৈনিক গড় প্রায় 1,78,000 লেনদেন সম্পন্ন হয়েছে। এই লেনদেনের আর্থিক পরিমাণ ছিল প্রতিদিন প্রায় 37,33,00,000 টাকা। গত এক সপ্তাহে বাংলা কিউআর মাধ্যমে দৈনিক লেনদেনের গড় সংখ্যা বেড়ে প্রায় 3,03,000 দাঁড়িয়েছে। একই সময়ে দৈনিক গড় লেনদেনের পরিমাণ বেড়ে প্রায় 110,38,00,000 টাকায় উন্নীত হয়েছে। এদিকে চলতি বছরের 21 জুলাই পর্যন্ত বাংলা কিউআর ব্যবহারকারীর ব্যবসায়ীর সংখ্যা প্রায় 16,00,000 থেকে বেড়ে 30,00,000-এর বেশি হয়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউস চলতি মাসে নিলামযোগ্য 442টি কন্টেনার পণ্য ই অকশন পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নিয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড NBR এই তথ্য জানায়। এতে বলা হয়, চট্টগ্রাম বন্দরে কর্ম উপযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, বিদ্যমান কন্টেনার জট নিরসন এবং নিলামযোগ্য বিভিন্ন পণ্য নিয়মিতভাবে নিলামের মাধ্যমে নিষ্পত্তি করছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এর ধারাবাহিকতায় এই নিলামের উদ্যোগ নেওয়া হয়েছে। নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় এই নিলাম পরিচালিত হবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। DSE 391টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 175টির, কমেছে 152টির এবং অপরিবর্তিত ছিল 64টির। এর প্রভাবে প্রধান সূচক DSEX 3 পয়েন্ট কমে অবস্থান করছে 5,640 পয়েন্টে। আজ DSE 506 কোটি 71 লাখ টাকা শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 601 কোটি 97 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.40 টাকা, ক্রয় 122.30 টাকা, ইউরো বিক্রয় 145.34 টাকা, ক্রয় 142.60 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 169.89, ক্রয় 166.66, সৌদি রিয়াল বিক্রয় 33.09, ক্রয় 32.40, দিরহাম বিক্রয় 33.77, ক্রয় 33.12, কুয়েত দিনার বিক্রয় 404.35, ক্রয় 396.63, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.60, ক্রয় 95.76, মালয়েশিয়ান রিগিত বিক্রয় 30.67, ক্রয় 30.04, এবং থাই ভাত বিক্রয় 3 টাকা 79 পয়সা, ক্রয় 3 টাকা 71 পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হল, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর, পরিচালনায় মোহাম্মদ নাজমুল ইসলাম।
3: সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করছি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। কথা বলছি আমি মোহাম্মদ নাজমুল আলম, ICT শিক্ষক, কুর্মিটোলা স্কুল এন্ড কলেজ, এবং আমার সাথে একজন শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তোমার নাম বলো।
4: আমার নাম মাইন হাসান সোহান, কুর্মিটোলা হাই স্কুল, নবম শ্রেণী।
3: আজ আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের নবম ও দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স সম্পর্কে আলোচনা করব। আলোচনার আমাদের যেসব বিষয়গুলি থাকবে সেগুলো হচ্ছে, আমরা এই অধ্যায় পাঠ করে আমরা মাল্টিমিডিয়ার ধারণা ব্যাখ্যা করতে পারব, মাল্টিমিডিয়ার মাধ্যমসমূহ সম্পর্কে জানব, মাল্টিমিডিয়ার ব্যবহারের ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারব, প্রেজেন্টেশন সফটওয়্যারের ধারণা ব্যাখ্যা করতে পারব, প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে যে বিষয়টি দিয়ে শুরু করবো সেটি হচ্ছে মাল্টিমিডিয়ার ধারণা। মাল্টিমিডিয়া শব্দ থেকে বোঝা যাচ্ছে মাল্টিমিডিয়া, তার মানে হচ্ছে বহু মাধ্যম। শিক্ষার্থীবৃন্দ, আসলে আমরা মাল্টিমিডিয়ার ধারণাটি আসছে বহু পুরাতন কাল থেকেই, আদিকাল থেকেই মানুষ নিজেকে প্রকাশ করে। বর্তমান ডিজিটাল যুগে মাল্টিমিডিয়ার ধারণাটি ব্যাপক, কারণ আমরা প্রতিনিয়তই এর ব্যবহার করে থাকছি। আমরা যখন অনেকগুলো প্রকাশ মাধ্যমকে নিয়ে কথা বলি তখন ওই মাল্টিমিডিয়ার বলে তাকে চিহ্নিত করে থাকি। সভ্যতা বিবর্তন ও প্রযুক্তির কারণে এই মাধ্যমগুলো বহুবিধ ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে আমরা যখন ডিজিটাল যুগে বাস করছি তখন আমাদের প্রকাশ মাধ্যমের ধারণা এবং ধরন বদলে গেছে। আজ আমরা মাল্টিমিডিয়ার বিভিন্ন ব্যবহার সম্পর্কে জানব এবং এটি কোন কোন জায়গায় ব্যবহার হয় সেটি তো জানবই, তারপরে আবার এর যে বিভিন্ন মাধ্যম আছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো শিক্ষার্থীবৃন্দ, মাল্টিমিডিয়া হলো মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয়। আমরা অন্তত 3টি মাধ্যম বা মিডিয়া ব্যবহার করে নিজেদেরকে প্রকাশ করি, এবং সেগুলো কি জানো?
5: জি স্যার, সেগুলো হলো বর্ণ, চিত্র বা শব্দ।
3: ঠিক বলেছ, আমরা আসলে এই 3টি দিয়েই আমরা আমাদের নিজেদেরকে প্রকাশ করতে পারি। এই মাধ্যমগুলোর বিভিন্ন আবার রূপও রয়েছে। এই 3টি মাধ্যম তাদের বিভিন্ন রূপ নিয়ে কখনো আলাদাভাবে কখনো একসাথে আমাদের সামনে আবির্ভূত হয়। এসব মাধ্যমের প্রকাশকে আমরা কাগজের প্রকাশনা, রেডিও, টেলিভিশন, ভিডিও, সিনেমা, ভিডিও গেমস, শিক্ষামূলক সফটওয়্যার, ওয়েব পেজ ইত্যাদি নানা নামে আমরা এগুলোকে চিনি। তবে এই সবগুলোই বা একাধিক মাধ্যমকে আমরা আলাদাভাবে মাল্টিমিডিয়া বলবো না। কাগজের প্রকাশনা বা রেডিওকে কেউ মাল্টিমিডিয়া বলতে চাইবেন না, এটি বলা ঠিকও হবে না। টেলিভিশন, ভিডিও, সিনেমাকে আমরা মাল্টিমিডিয়া বলতে পারি, আবার ভিডিও গেমস, শিক্ষামূলক সফটওয়্যার বা ওয়েব পেজকে আমরা ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া বলতে পারি। মাল্টিমিডিয়া সচেতনের সহায়তায় ধারণ বা পরিচালনা করা যায়। এটি সরাসরি মঞ্চে প্রদর্শিত হতে পারে বা অনুরূপ সরাসরি সম্প্রসারিত হতে পারে। মাল্টিমিডিয়ার বিষয়বস্তু ধারণ ও পরিচালনা করার ইলেকট্রনিক যন্ত্রকেও মাল্টিমিডিয়া নামে চিহ্নিত করা হয়ে থাকে। কোনো একটি কর্মকাণ্ডে 3টি মাধ্যমকে একসাথে ব্যবহার করাকে মাল্টিমিডিয়া বলে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন বুঝতে পেরেছ মাল্টিমিডিয়া আসলে কি?
5: জি স্যার।
3: মাল্টিমিডিয়া হচ্ছে তাহলে এই আমরা যে 3টি বিষয়ের কথা বললাম, বর্ণ, চিত্র এবং শব্দ, এবং এই 3টি সমন্বয়ে যখন একসাথে ব্যবহার করা হয় তখন আমরা তাকে মাল্টিমিডিয়া বলে থাকি। 19 শতকের শেষ প্রান্তে 1895 সালে সিনেমা বা চলচ্চিত্র উদ্ভব করার পর তাতে বর্ণ, যাকে ইংরেজিতে টেক্সট বলে, চিত্র মানে গ্রাফিক্স, এবং শব্দ সাউন্ড, এবং চলমানতা যেটিকে ইংরেজিতে অ্যানিমেশন যুক্ত হওয়ায় বিভিন্ন মাধ্যমের পরস্পর সংলগ্ন হবার ব্যাপারটি ঘটতে থাকে, যা মাল্টিমিডিয়ার একটি রূপ। আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ বলতে তাই সিনেমাকে স্মরণ করতে হবে। তবে প্রযুক্তিগতভাবে বিভিন্ন মাধ্যমে যুক্ত হওয়ার পর সেই সূচনাকালটি অনেক আগের হলেও এসবের সাথে কম্পিউটার যুক্ত হওয়া খুব বেশি দিনের ব্যাপার নয়। এবার আমরা মাল্টিমিডিয়ার বিভিন্ন মাধ্যম সম্পর্কে আমরা জানব। শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই জানি সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র হচ্ছে কম্পিউটার, যেটিকে শুধু এখন গণনাকারী যন্ত্র বা হিসাব নিকাশ করা যন্ত্র হিসাবেই বললেই হবে না। এটি দিয়ে আমরা আমাদের তথ্যকে প্রক্রিয়া করতে পারি, আমরা আমাদের তথ্যকে ধারণ করতে পারি এবং আমাদের প্রয়োজন অনুযায়ী সেটিকে ব্যবহার করতে পারি। কাজে একটি সময় ধারণা ছিল কম্পিউটার শুধু গণনাকারী যন্ত্র, কিন্তু এখন সেটি আর সেই গণনাকারী যন্ত্র হিসাবে নয়, এটি আমাদের তথ্য প্রক্রিয়াকরণের একটি যন্ত্র। কাজে আমরা এই মাল্টিমিডিয়ার ধারণাটি কম্পিউটার সাথে খুবই গুরুত্বপূর্ণ। তথ্য প্রক্রিয়াকরণ ও যোগাযোগে কম্পিউটারের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল। এরপর লেখালেখি করার জন্য একটি যন্ত্রটি ব্যাপক ব্যবহার শুরু হয়। কিন্তু এত সব কাজ করার জন্য শুরুতে কম্পিউটারের একটি মাত্রা, কম্পিউটারের একটি মাত্র মিডিয়া যথা বর্ণ ব্যবহার করতে হতো, কিন্তু কালক্রমে কম্পিউটারের চিত্র এবং শব্দ সমন্বিত হয়। তাছাড়া কম্পিউটারের রয়েছে প্রোগ্রামিং করার ক্ষমতা। বস্তুত কম্পিউটারের মাল্টিমিডিয়ার মানে হল বর্ণ, চিত্র ও শব্দের সমন্বয় একটি ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতা। অতীতের চাইতে এখনকার মাল্টিমিডিয়ার অভিজ্ঞতা অনেক সমৃদ্ধ। যন্ত্র হিসেবেও মাল্টিমিডিয়ার ব্যবহার কেবল কম্পিউটারে সীমাবদ্ধ নয়, পাশাপাশি আমাদের হাতের কাছের মোবাইল ফোন, স্মার্টফোন, ট্যাবলেট ও অন্যান্য ডিজিটাল যন্ত্র এখন মাল্টিমিডিয়ার ধারণ ও পরিচালনার জন্য ব্যবহৃত হয়।
5: জি,
3: তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা মাল্টিমিডিয়ার মাধ্যম সম্পর্কে একটু ধারণা পেলাম। এখন আমরা আর একটু বিস্তারিত ধারণা নিব মাল্টিমিডিয়ার প্রধান মাধ্যম সমূহগুলো কি। মাল্টিমিডিয়ার প্রধান মিডিয়াম বা মাধ্যমগুলো তো আমরা অলরেডি জেনে গিয়েছি, কিন্তু আমরা একটু বিস্তারিত জানব যাতে করে আমাদের পরবর্তীতে এসব বিষয়ে জানতে এবং বুঝতে আরও সুবিধা হয়। আমরা আগেই বলেছি মাল্টিমিডিয়ার তিনটি সমন্বয়ে গঠিত, বর্ণ, চিত্র এবং সাউন্ড। এর সাথে আমাদের সাথে আরও যুক্ত হয়েছে অ্যানিমেশন, যেটি চলমান বা স্থির হতে পারে, তবে এটি দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক হতে পারে। আমাদের দেশে অ্যানিমেশনের ব্যবহার ক্রমশ ব্যাপক হচ্ছে, বিশেষত বিজ্ঞাপন চিত্রে অ্যানিমেশন আমরা প্রায় দেখে থাকি। তো আমরা শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রধান মাধ্যম সমূহ সম্পর্কে একটু জানব। আমরা প্রথমে জানব বর্ণ বা টেক্সট কি। বর্ণ বা টেক্সট, সারা দুনিয়াতে টেক্সটের যাবতীয় কাজ এখন কম্পিউটার হয়ে থাকে। তোমরা নিশ্চয়ই জানো আমরা কম্পিউটারে আমাদের ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে আমরা টেক্সট এডিট করে থাকি এবং আমরা এটিকে ব্যবহার করি এবং এটি সব মাধ্যমে এটি ব্যবহার করা হয়ে থাকে। এক সময় টাইপরাইটার দিয়ে এসব কাজ করা হতো, এখন অফিস আদালত থেকে পেশাদারী মুদ্রণ পর্যন্ত সর্বত্রই কম্পিউটার ব্যবহার হচ্ছে এবং সেখানে আমরা অতি সহজে সফটওয়্যারের মাধ্যমে এই কাজটি করতে পারি। তার শিক্ষার্থীবৃন্দ, আমরা বর্ণ বা টেক্সট সম্পর্কে জানলাম, যেটি কম্পিউটারের মাধ্যমে এখন করা হয়ে থাকে, আগে যেটি টাইপরাইটার দিয়ে করা হতো। দ্বিতীয়টি হচ্ছে চিত্র বা গ্রাফিক্স। দুনিয়ার সর্বত্র গ্রাফিক্স তৈরি, সম্পাদনা ইত্যাদি যাবতীয় কাজ এখন কম্পিউটার ব্যবহার করেই করা হয়। আমাদের দেশে গ্রাফিক্স ডিজাইন, পেন্টিং, ড্রয়িং বা কমার্শিয়াল গ্রাফিক্স নামক চারুকলার যে অংশটি রয়েছে তাতে কম্পিউটারের ব্যবহার অত্যন্ত সীমিত, তবে এটি একটি ব্যতিক্রমী এলাকা হচ্ছে মুদ্রণ ও প্রকাশনা। মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয় 90-এর দশকে। প্রথমে ফটোশপ দিয়ে স্ক্যান করা ছবি সম্পাদনা দিয়ে এর সূচনা হয়, ক্রমশ ডিজাইন এবং গ্রাফিক্সে কম্পিউটার জায়গা করে নিতে থাকে। কাজে আমরা বর্তমানে যেসব গ্রাফিক্স বা চিত্র দেখি সেগুলোতে কিন্তু কম্পিউটারের ব্যবহার ব্যাপক। আমরা বিভিন্ন ধরনের গ্রাফিক্স সফটওয়্যার ব্যবহার করে এখন আমরা এই ধরনের কাজগুলো করে থাকি কম্পিউটারের মাধ্যমে। কাজে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি এই মাধ্যমটির মাধ্যমে বিভিন্ন ধরনের কমার্শিয়াল কাজ করা হয়ে থাকে, যেগুলো অত্যন্ত জনপ্রিয়তা পাচ্ছে দিন দিন, এবং সবগুলোই করা হয় কম্পিউটারের মাধ্যমে।
6: কম্পিউটার ছাড়া তো হবে না।
3: এরপর যেটি আমরা জানবো সেটি হচ্ছে ভিডিও। ভিডিও কার্যত এক ধরনের গ্রাফিক্স, একে চলমান গ্রাফিক্স বললে ভালো হয়। বিশ্বজুড়ে ভিডিও একটি সুপ্রতিষ্ঠিত মিডিয়া। টিভি, হোম ভিডিও, মাল্টিমিডিয়া সফটওয়্যার, ওয়েব ইত্যাদি সকল ক্ষেত্রেই ভিডিওর ব্যাপক ব্যবহার রয়েছে। এরপর আমরা জানবো অ্যানিমেশন কি, অ্যানিমেশন আমাদের কি কাজে লাগে, আমরা অ্যানিমেশন দিয়ে কি করি। অ্যানিমেশন এক ধরনের গ্রাফিক্স বা চিত্র, তবে সেটি চলমান বা স্থির হতে পারে। আমি আগে বলেছি, এটি দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিকও হতে পারে। আমাদের দেশের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বিশেষত বিজ্ঞাপনের ক্ষেত্রে এর ব্যবহার ব্যাপক। তবে অ্যানিমেশনে কাজ করার লোকের অভাব রয়েছে, দক্ষ অ্যানিমেটর দ্বারা এই কাজটি করা হয়। আসলে অ্যানিমেশন কখনোই কেবল একক মিডিয়া হিসাবে ব্যবহৃত হয় না, এর সাথে অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স ইত্যাদি সম্পর্ক রয়েছে। শব্দ বা অডিও যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম আমাদের এই যোগাযোগের জন্য, শব্দ বা অডিও রেকর্ড সম্পাদনা ইত্যাদি ক্ষেত্রে সারা দুনিয়া এখন কম্পিউটারের উপর নির্ভর করে। সাউন্ড ইঞ্জিনিয়ারিং এ অ্যানালগ পদ্ধতি এখন কার্যত সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। কম্পিউটার দিয়ে উন্নত মানের সাউন্ড রেকর্ডিং করতে
4: পারবো আমরা এখন,
3: সেজন্য আমরা কম্পিউটারের সহায়তা নিয়ে থাকি এবং উন্নত সাউন্ড সিস্টেমের জন্য কম্পিউটারের বিকল্প নেই। এখন আমরা জানব তথ্য যোগাযোগ প্রযুক্তিতে মাল্টিমিডিয়ার ব্যবহার। শিক্ষার্থী বন্ধু, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে মাল্টিমিডিয়ার ব্যাপক ব্যবহার রয়েছে। তোমরা নিশ্চয়ই জানো মাল্টিমিডিয়া ক্লাসরুম,
5: জি,
3: মাল্টিমিডিয়ার মাধ্যমে আমরা শিক্ষা কার্যক্রম চালিয়েছি। সুতরাং এসব এটার একটি অংশ। প্রথমে আমরা জানব শিক্ষার উপকরণ হিসেবে মাল্টিমিডিয়া। শিক্ষার উপকরণ হিসেবে বর্তমানে মাল্টিমিডিয়ার ব্যবহার ব্যাপক। শ্রেণীকক্ষগুলো মাল্টিমিডিয়া ব্যবহার হলে শিক্ষার্থী সহজে বিষয়টি বুঝতে পারবে, শিক্ষক শিক্ষণীয় বিষয়টি মাল্টিমিডিয়ার মাধ্যমে সহজে উপস্থাপন করতে পারেন। এছাড়া রয়েছে মাল্টিমিডিয়ার সফটওয়্যার, যেটির মাধ্যমে আমরা শিক্ষাকে আরও ইন্টারেক্টিভ করে ছাত্রদের ছাত্রীদের আরও মজাদারভাবে আমরা এটিকে উপস্থাপন করতে পারি। তো শিক্ষাক্ষেত্রে এর ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আমরা জানব মাল্টিমিডিয়ার সফটওয়্যার, যেসব সফটওয়্যার মাল্টিমিডিয়া সফটওয়্যার হিসেবে ব্যবহৃত হয় সেগুলো অলরেডি আমাদের দেশে শুরু হয়েছে, যেমন বাংলাদেশ একাত্তর, অবসর, বিশ্বকোষ, নামাজ শিক্ষা, বিজয় শিশু শিক্ষা, এমন কয়েকটি সিডিতে মাল্টিমিডিয়া প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে। এখানে প্রকৃত ইন্টারেক্টিভ এখনও নেই বললে চলে, তবে আশা করা হচ্ছে যে একুশ শতকে বাংলাদেশে ব্যাপকভাবে মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরি হবে। শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে শিক্ষার উপকরণ এবং মাল্টিমিডিয়া সফটওয়্যার সম্পর্কে জানলাম। এখন আমরা জানব ডিজিটাল প্রকাশনা, বিনোদন, বিজ্ঞাপন, গেমস ইত্যাদি ক্ষেত্রে মাল্টিমিডিয়ার ব্যবহার। ডিজিটাল প্রকাশনা আমাদের দেশে এখনও কাগজ নির্ভর, তবে একুশ শতকের অবশ্যই ডিজিটাল প্রকাশনা হতে হবে বাংলাদেশেও। তোমরা নিশ্চয়ই জানো ডিজিটাল প্রকাশনা অলরেডি শুরু হয়ে গেছে, আমরা এখন অনেক পত্রিকা ইলেকট্রনিকভাবেই দেখতে পারি, আমরা কম্পিউটারে ইন্টারনেট ব্রাউজ করে আমরা সেই তাদের ওয়েবসাইটে ঢুকে আমরা এই পত্রিকাগুলো আমরা দেখতে পারি। তাহলে আমাদের ডিজিটাল কাগজ বা ডিজিটাল নিউজ পেপার অলরেডি চলে আসছে। এরপর আমরা জানবো বিনোদন। বিনোদনের অধিকাংশ এলাকায় মাল্টিমিডিয়া জুড়ে রয়েছে। সিনেমা বা নাটকের ক্ষেত্রে মাল্টিমিডিয়ার সাহায্যে স্পেশাল ইফেক্ট ব্যবহার করে আরও প্রাণবন্ত করা হচ্ছে। বিনোদনের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আমরা জানব বিজ্ঞাপনের ক্ষেত্রে ব্যবহার। বিজ্ঞাপনে মাল্টিমিডিয়া ব্যবহারের ফলে অত্যন্ত আকর্ষণীয়ভাবে তা উপস্থাপন করা সম্ভব হচ্ছে। সম্ভব অসম্ভব অনেক কিছুই দেখানো হচ্ছে এই বিজ্ঞাপনে, এবং সেটি কিন্তু এই কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমেই করা হয়।
5: জি।
3: এরপর আমরা জানব গেমস। গেমসে কম্পিউটার গ্রাফিক্সের ব্যবহার অত্যন্ত ব্যাপক, নিশ্চয়ই তোমরা জানো, এবং যারা গেমস খেলে এই অভিজ্ঞতা আরও ভালো। কম্পিউটার গেমস বা ভিডিও গেমসগুলোতে মাল্টিমিডিয়া ব্যবহার ব্যাপক। গেমসগুলোতে মাল্টিমিডিয়া ব্যবহারের ফলে প্রকৃত অর্থে রিয়ালিটি বা বাস্তবতা ছোঁয়া পেতে শুরু করেছে। তোমরা নিশ্চয়ই জানো যে অগমেন্টেড রিয়ালিটি বা ভার্চুয়াল রিয়ালিটি যে বিষয়গুলো, সেগুলো কিন্তু এই মাল্টিমিডিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্ভব হচ্ছে। অ্যানিমেশনও এক ধরনের গ্রাফিক্স বা চিত্র, তবে এটি চলমান বা স্থির হতে পারে, এটি দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক হতে পারে, আমরা আগে এটি সম্পর্কে বলেছি। আমাদের দেশে অ্যানিমেশনের ব্যবহার ক্রমশ ব্যাপক হচ্ছে, বিশেষত বিজ্ঞাপন চিত্রে অ্যানিমেশন একটি প্রিয় বিষয়। তবে অ্যানিমেশনে কাজ করার লোকের অভাব রয়েছে। আসলে অ্যানিমেশন কখনো কেবল একক মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় না, এর সাথে অডিও, ভিডিও, টেক্সট ইত্যাদি সম্পর্ক রয়েছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে মাল্টিমিডিয়ার যেসব ক্ষেত্রে ব্যবহার হয় সেসব বিষয় সম্পর্কে জানলাম। আমরা জানলাম শিক্ষার উপকরণ হিসেবে ব্যবহার হয়, মাল্টিমিডিয়া সফটওয়্যার হিসেবে মাল্টিমিডিয়া ব্যবহার রয়েছে, ডিজিটাল প্রকাশনা, বিনোদন, বিজ্ঞাপন, গেমস এবং অ্যানিমেশনের ক্ষেত্রে মাল্টিমিডিয়ার ব্যাপক ব্যবহার এবং চাহিদা রয়েছে। এবার আমরা একটি বিষয় জানব, সেটি হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার, যেখানে মাল্টিমিডিয়া ব্যবহার করে তৈরি করা হয়ে থাকে। প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমাদের যে সফটওয়্যারটি লাগে সেটির নাম কি তোমরা জানো?
5: জি স্যার।
3: সেটি হচ্ছে
5: মাইক্রোসফট
6: অফিস পাওয়ার পয়েন্ট।
3: ঠিক বলেছ, সেটি হচ্ছে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট। এটি আমরা কোথা থেকে পাইতে পারি? আমরা সেটি মাইক্রোসফট অফিস থেকে
6: পেতে পারি।
3: হ্যাঁ, এটি মাইক্রোসফট অফিসের একটি প্যাকেজ এবং আমরা সেই মাইক্রোসফট অফিস ব্যবহার করে এই মাল্টিমিডিয়া পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা আমাদের প্রেজেন্টেশন সফটওয়্যার তৈরি করতে পারি, প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে পারি।
6: স্লাইড,
3: হ্যাঁ। আর মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার, এর মাধ্যমে আমরা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধু, কিভাবে প্রেজেন্টেশন তৈরি করা হয় সেই বিষয়টা আমরা এখন জানব। বর্তমান সময় হচ্ছে তথ্য বিনিময় এবং তথ্যের প্রবাহ অব্যাহত করে মানবতার কল্যাণে নিশ্চিত করার যুগ। এখন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের গবেষক, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং পেশাজীবীদের মধ্যে তথ্য বিনিময় বা তথ্য আদান প্রদানের প্রয়োজনীয়তা সর্বাধিক গুরুত্ব লাভ করেছে। সকল প্রকার তথ্যের ভান্ডার সকলের জন্য সহজলভ্য করার উদ্দেশ্যে প্রতিনিয়ত সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদি আয়োজন করা হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধু, এইসব সেমিনার, সভা, কর্মশালা ইত্যাদি আয়োজনের মাধ্যমে আমরা অনেক বিষয় জানতে পারছি এবং সেগুলোকে একটি অর্গানাইজড ভাবে যদি উপস্থাপন করা হয় তখন আমরা এই মাল্টিমিডিয়া ব্যবহার দেখি। তখন সাধারণত প্রেজেন্টেশনের সফটওয়্যার ব্যবহার করে স্লাইড তৈরি করে তখন সেখানে উপস্থাপন করা হয়। ফলে যেটি সুবিধা হয় সেখানে কম্পিউটারের সাহায্যে করা হয়, যেহেতু সেই জন্য এটি অত্যন্ত আকর্ষণীয় এবং কার্যকরভাবে তথ্য উপস্থাপন করার প্রধানত প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে করা হয় এবং সেটি হচ্ছে পাওয়ার পয়েন্ট, পিকাসা, ইমপ্রেস ইত্যাদি। এবং যাতে এটি আকর্ষণীয় এবং যারা দর্শক থাকবেন তারা যাতে এটিকে ভালোভাবে অনুধাবন করতে পারে সেই জন্য এই পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করে উপস্থাপন করা হয়। পাওয়ার পয়েন্ট স্লাইডটি হচ্ছে মাইক্রোসফট অফিসের অন্তর্ভুক্ত একটি জনপ্রিয় সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করা হয়। এই সফটওয়্যারটিকে প্রেজেন্টেশন সফটওয়্যারও বলা হয়। বাংলাদেশের শিক্ষক, শিক্ষার্থী সহ প্রায় সকলের সুবিধার জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি নিয়ে আলোচনা এখন এই অধ্যায়টিতে রয়েছে। শিক্ষার্থী বন্ধু, পাওয়ার পয়েন্টের সাহায্যে অনেক কিছু করা যায়, যেমন লেখা, ছবি, অডিও, ভিডিও, গ্রাফ ইত্যাদির সমন্বয়ে এটিকে অত্যন্ত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়। প্রকৃতপক্ষে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে কার্যকরভাবে তথ্য উপস্থাপন করার জন্য পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি খুব সহজে এবং চমৎকারভাবে ব্যবহার করা যায়। এদিক থেকে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটির বিকল্প নেই বললে চলে। এই জন্য সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে তথ্য উপস্থাপনের জন্য সর্বাধিক গুরুত্ব পেয়ে থাকে এই পাওয়ার পয়েন্ট স্লাইডটি। একে পাওয়ার পয়েন্টে ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের এক একটি অংশকে স্লাইড বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে যেমন একটি ফাইলের মধ্যে অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি প্রেজেন্টেশনে একাধিক স্লাইড থাকে। একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে হ্যান্ড আউটসও বলা হয়।
6: হ্যান্ড আউটস
3: পরিকল্পিতভাবে একটি পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করার জন্য খসড়া করে নিতে হয়। এই খসড়াকে বলা হয় স্লাইড লেআউট। আমরা বিভিন্ন ধরনের স্লাইড লেআউট এবং টেম্পলেট ব্যবহার করে এটিকে আরও নান্দনিক এবং আকর্ষণীয় করে তুলতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা জানব এখন পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম কীভাবে খুলতে হয় এবং স্লাইড কীভাবে তৈরি করতে হয়। আমরা আগে বলেছি এটি মাইক্রোসফট অফিস প্যাকেজের অন্তর্ভুক্ত। মাইক্রোসফট অফিসে গিয়ে আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট ওপেন করে আমরা এই কাজটি করতে পারবো। আমরা অত্যন্ত সংক্ষেপে আমরা এটি জেনে নেব কিভাবে এই কাজটি করা যায়। শিক্ষার্থী বন্ধু, তোমার নিশ্চয়ই কম্পিউটার কিভাবে ব্যবহার করতে হয় অলরেডি জেনে গিয়েছ। আর তোমরা জানো যে কম্পিউটার লেফট সাইডে যে স্টার্ট বাটন রয়েছে সেখানে ক্লিক করে এরপর অল প্রোগ্রামসে গিয়ে মাইক্রোসফট অফিস মেনু থেকে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টকে ক্লিক করলেই তোমাদের এই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে এবং সেখানে যে পর্দাটি বা স্ক্রিন আসবে সেখানে তোমরা তোমাদের এই পাওয়ার পয়েন্ট স্লাইডের কাজগুলো সম্পূর্ণ ভাবে করতে পারো। সেখানে হোম স্ক্রিনে থেকে বিভিন্ন ধরনের আইকন আছে, সেই আইকন ব্যবহার করে তোমরা তোমাদের প্রয়োজনীয় কাজগুলো করে নিতে পারো। শিক্ষার্থী বিন্দু, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমরা আজকে যে আলোচনা হলো সেটি বুঝতে পেরেছ।
6: জি স্যার।
3: পরবর্তীতে আবারও কথা হবে, সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো। তোমাদের শুভকামনায় আজকে এ পর্যন্ত ধন্যবাদ।
2: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন মোহাম্মদ নাজমুল ইসলাম, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ বাকির মাহমুদ।
7: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা,
2: আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন, কানিজ ফাতেমা লুনা, রাবিয়া সুলতানা শিউলি এবং আমি নওশিন ফারহান নূর। প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে রয়েছেন ইফতেহাজ আহমেদ, নাসরিন আক্তার, মোহাম্মদ রাসেল খান, মোহাম্মদ রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভীন।
7: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেট স্পিক ইংলিশ, পরিচালনায় এস এম রফিকুল ইসলাম।
8: Hello listeners, welcome to our program Let's Speak English of Bangladesh Betar. This is SM Rafiqul Islam, your host, and I'm very happy to have you here today. I hope you are doing well and feeling positive. Today we are going to talk about a very important topic. The topic is, are you with your wrong friends or choosing good friends? Dear listeners, there will be a conversation on the topic. But before listening to the conversation, it's better to have a short discussion on friendship and why are they important. There are two types of friendship, a good friendship, which is a healthy friendship, and a bad friendship, which is healthy friendship. A bad friendship, what is an unhealthy friendship? A good friendship is a healthy relationship created over time. It's based and built on trust, caring, and support. If you want to talk about a true quality friendship, then we will find many qualities. For example, friends enjoy spending time together. Friends are loyal. They are trustworthy. Friends care and willing to listen. Friends accept us as who we are. And friends are also understanding. Now, how can we identify with bad friendship? Usually, there is one or more characteristics like a person spreads gossip. They harm or hurt you. Another one, they place you in danger. The relation is one-sided. And another one is the person doesn't care about you. Dear listeners, now we are going to listen to a conversation on the topic. And we are very happy to invite Rishit and Tafi to participate in the conversation. Would you please start the conversation?
9: Hey Rishit, thanks for meeting me at the cafe.
10: No problem, Tafi. I'm happy to be here. It's on me today.
9: Really? That is very kind of you.
10: You always listen when I need to talk.
9: So today's theme is friendship, am I right?
10: Yes. Let's start with how we met our good friend.
9: I met my best friend, Tasneem, in school on my first day. I forgot my notebook. He shared his. That small act made me feel safe.
10: That's great. I met my best friend, Tanzil, at a football game. I was just watching. He said, join us. We need one more. We lost the game, but I want a friend.
9: Amazing. Remember, one small act of kindness that started a friendship sends a message today. Like, I still remember when you helped me, it meant a lot.
10: Now, qualities of a good friend. For me, honesty, loyalty, patience, and fun.
9: I would like to add, a good listener. A friend listens to understand, not judge.
10: Trust is also a key. I can share secret with Tanzil and I know they stay safe.
9: Yes, respect too. A friend supports your goals. If I say I need to study, a real friend would respond, go for it, I'm proud of you.
10: Let's talk about spending time together.
9: Friendship grows in simple moments, like walking in the park, eating outside, or watching a movie.
10: Even short tea breaks keep us close or online calls if distance is a problem. Keeping friendship alive is important. I schedule a friend check in every Friday. Just two quick messages. Thinking of you and how are you?
9: I like that. I also share photos or articles that remind me of my friends. It's like watering a plant.
10: You can even make small challenges like reading a short book together or learning new English words each week.
9: Now, true friends stay in difficult times. When my grandfather was sick, Tasneem sent me a short message every night. Want to talk or should I just send a voice message? That meant the world.
10: I lost my very important papers once. Tanzil came to me with some food and said, I am here. No big speech, just gives that support.
9: It's really great to say I'm here for you.
10: And remember, boundaries. A real friend can say, I need rest tonight. Can we talk tomorrow?
9: Exactly. Boundaries protect friendship, and if you feel hurt, be gentle. I felt sad when plan changed. Can we try to confirm earlier next time?
10: Let's do a mini role play now. I invite you to hang out.
9: Go ahead.
10: Hey, Tafid. I'm free on Saturday. Do you want to hang out?
9: That sounds good. What do you have in mind?
10: Maybe a short walk and then tea or coffee. If you're busy, no problem.
9: I like that. Could we do 11 a.m.?
10: Sure. See you at 11 a.m.
9: Well, that was easy and friendly. Now let's share some phrases. For example, how are you today?
10: I'm proud of you. Keep going.
9: Would a short call help? 10 minutes is fine.
10: I saved this article for you. Thought you might like it.
9: Friendship is built with small, honest actions.
10: Exactly. And to our listeners, study English every day, learn something new, and share it with a friend.
9: You're all doing great. Keep going.
8: Dear listeners, you have just listened to the conversation between two friends about friendship and its different aspects. Now we are going to break down the conversation between Rishit and Tawfiq. Don't worry if you didn't understand everything the first time. Now we will explain the key sentences, vocabulary, and also give you a few cultural tips. We will go through some of the most important parts of the conversation. First, let's look at the conversation line by line, and I will share some examples. You can use these phrases in your own life. At the beginning, Rishit says, "It's on me today." That phrase means, "I will pay for you." It's very common in English. When you want to treat your friend, for example, if you are at a restaurant, you can say, "Don't worry, lunch is on me." Then Tawfiq answers, "Really? That's kind." This is a polite way to accept the offer. You can also say, "Thanks, that's very nice of you." Notice how short and simple these sentences are, perfect for daily conversations. Later, Tawfiq says, "I met my good friend or best friend, Tasneem, in school." This is a classic way to introduce a story. You can change it to your own life. "I met my best friend at work," or "I met my best friend in the gym." Rishit adds, "We lost the game, but we won a friend." This is a very natural English way to play with words. You lose something, but you win something more important. You can try making your own examples like, "I failed the test, but I learned a lot." Another important sentence is, "Trust is the key." Trust means confidence that your friend will respect you and keep secrets safe. You can use it in many ways. "I trust my teacher. I trust this company. I trust this brand." Tawfiq also said, "Friendship grows in simple moments, walking in the park or watching a movie." This is powerful because it teaches that friendship doesn't need big events. Try making your own versions. Friendship grows in simple moments, sharing lunch, sending a short message, or laughing together. When they talked about support, Rishit said, "Tanzil came over food and said, 'I'm here.'" That's a short but very strong phrase. If you want to support a friend, sometimes you don't need big speeches. Just say, "I'm here for you." Rishit says, "Hey Tawfiq, I'm free Saturday. Wanna hang out?" "Hey Tawfiq, I'm free Saturday. Want to hang out?" That's a classic invitation. You can also use same pattern. "Hey, I'm free tonight. Want to watch a movie?" Or, "I'm free this afternoon. Want to go for a walk?" Finally, Tawfiq used phrases of encouragement like, "I'm proud of you. Keep going." These small phrases can change someone's days. Let's review some key words from the conversation. Best friend, your close and most trusted friend. For example, "Adnan is my best friend. I tell him everything." Trust means confidence that someone is honest. The opposite word is doubt. There's an example sentence that is, "I trust him with my secrets and I am honest telling the truth." Example sentence is, "He was honest about his mistake." Opposite word of honest is dishonest. Next word is loyal, means staying true to your friend even in hard times. Example sentence is, "A loyal friend never leaves you when things are bad." Another phrase is hang out. It means spend time with someone. Examples, let's hang out at the park after class. Another word is support. It means help, care, or encouragement. Here is an example sentence that is, "My friends give me support during exams." A best friend is usually honest and loyal. You trust them. You hang out together. You support each other. In the end, you build strong memories. Now explore some cultural points of friendship in the English-speaking countries. Small talk in the US and the UK. Many friendships start with small talk, short, simple conversation in everyday places. In English, friend can mean someone you know casually,
11: But the more precise word is acquaintance. For example, he's not my friend, just an acquaintance from work. A best friend is very close, while acquaintance is just someone you know. Dear listeners, that's all for today. Thanks for listening. Hope to talk to you in our next episode. Bye-bye.
7: এতক্ষণ শুনলেন লেট স্পিক ইংলিশ, ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান। পরিচালনায় এস এম রফিকুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমানারা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নসীন।
12: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন 25 আগস্ট 2026 খ্রিস্টাব্দ থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আজ 25 আগস্ট মঙ্গলবার সন্ধ্যে 7টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদ ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্স এবং FM 106 মেগাহার্সে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন বৃক্ষরোপণের গান। এসো মাটির টানে গানে গানে বৃক্ষরোপণ করি। শিল্পী শান শাহ, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদার। গীতিকার সিরাজুল হক সিরাজ। সুর করেছেন শান শাহ।

0: বৃক্ষরোপণের গান শুনলেন শাহ শাহ, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদারের কণ্ঠে। গাছ আমাদের সবুজ বন্ধু, গাছ আমাদের পরম বন্ধু। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসার,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই। দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে। কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই। বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস, তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি। আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না। এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ। এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা? খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
0: বাংলাদেশ বেতার ঢাকা। ভালোবাসাকে যে জীবনে অপমান করে সে জীবনে আর ভালোবাসা পায় না। প্রেম হল ধীর, প্রশান্ত ও চিরন্তন, বলেছেন কাজী নজরুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, গেয়েছেন ফেরদৌস আরা।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৬টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকি। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ। আজ বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবা উল আজিম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান চৌধুরী রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তারা অভিনন্দন জানান। সাক্ষাৎকালে তারা স্ব স্ব বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রপতি তাঁর দায়িত্ব পালনকালে বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্তালিব রহমান বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারী মিডিয়াগুলোকে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা অতীতের চেয়ে বর্তমানে সবচেয়ে বেশি। প্রতিমন্ত্রী জানান, বিটিভিকে আনুপাতিক হারে বিরোধী দলের খবর প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবেলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি আজ নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠককালে একথা বলেন। বৈঠকে সায়দাবাদ পানি শোধনাগারে প্রকল্প তৃতীয় ধাপে ডেনমার্কের অর্থায়ন ও সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পটিতে ডেনমার্ক সরকার ৪,৫০০ কোটি টাকার অর্থায়ন করবে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সায়দাবাদ পানি শোধনাগারে প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্কের সহযোগিতা সরকারের জন্য একটি বড় সাফল্য। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা শহরে ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদার চাপ অনেকাংশে কমানো সম্ভব হবে। মাগুরায় ৮ বছরের শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামির ডেথ রেফারেন্স এবং আপিলের রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেছে হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় ঘোষণার জন্য নির্ধারিত থাকলেও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে সময় আবেদন করা হলে তা পিছিয়ে দেওয়া হয়। গত ১১ আগস্ট হাইকোর্টের এই বেঞ্চ বিষয়টির ওপর শুনানি শুরু করেন। গতকাল শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করেছিল আদালত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধে দ্রুত সমাপ্তি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য একদিনের সফরে তেহরানে আলোচনা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের ISPR জানায়, সফরের অংশ হিসেবে আসিম মুনির ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ISPR আরও জানায়, উভয় পক্ষই উত্তেজনা বৃদ্ধি রোধ করা এবং সমঝোতার মাধ্যমে সংঘাত নিরসনের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। হাইতির রাজধানীর কাছে একটি গির্জায় আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষের ওপর সশস্ত্র গ্যাং সদস্যদের হামলায় ৪০ জন নিহত হয়েছেন। স্থানীয় মেয়র AFP কে জানায়, রাজধানীর পাহাড়ি এলাকায় অবস্থিত ক্রেন্সকফ শহরে রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে। তিনি ঘটনাটিকে সন্ত্রাসের রাত হিসেবে বর্ণনা করেন। কয়েক মাস ধরে শহরটি গ্যাং সহিংসতায় জর্জরিত। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইন টপ অ্যান্টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ১৬৪ রানে জয়ের লক্ষ্যে অ্যাডলেড স্ট্রাইকার একাডেমির বিরুদ্ধে এখন ব্যাট করছে বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ ওভারে ১ উইকেটে ১৬ রান করেছে। এর আগে অ্যাডলেড স্ট্রাইকার্স প্রথমে ব্যাট করে তাদের নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সমুদ্রবন্দরসমূহের উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে পর সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তরবঙ্গ উপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আগামীকাল সকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা ৭টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনা।

0: আসসালামাইকুম। সবাই ভালো আছো বোঝাই যাচ্ছে? আর মাসাল্লাহ, আমার আগেই সবাই এসে হাজির হয়েছে, বসেছ, সুন্দর একটা পরিবেশ আজকে, খুব পুতো পবিত্রময় একটা দিন এবং পরিবেশটা খুব ভালো লাগছে আমার কাছে। তো যাই হোক, সন্ধ্যাকালে আমরা একসাথে হতে পেরেছি, এটা খুব ভালো লাগে একটি বিষয়। তো আমরা শুরুতেই কথাবার্তা কিছু বলার আগে একটা বিষয় একটু শুনে নিই। আজকের প্রাসঙ্গিক বিষয় হচ্ছে যে মানব ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন হল পবিত্র ঈদে মিলাদুন্নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আওয়াল মহান আল্লাহ তাআলা তাঁর প্রিয় হাবিব সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে রহমত হিসেবে পাঠিয়েছেন। এই দিনটি একই সাথে তাঁর জন্ম এবং ওফাতের স্মৃতি বিজড়িত। মুসলিম উম্মার কাছে এটি অত্যন্ত বরকতময় এবং মর্যাদাপূর্ণ একটি দিন। মক্কার বিখ্যাত কুরাইশ বংশে মা আমিনা কোল আলো করে পৃথিবীতে আগমন করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ আকরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম। তার আগমনে মানব জাহানে অন্ধকার দূর হয়ে আলোর দিশা ফুটে ওঠে। এই পবিত্র দিনে আমাদের আজকের শপথ নিতে হবে যেন আমরা লোভ, প্রতিহিংসা এবং অন্যায় পরিহার করে একটি সুন্দর, শান্তিময় সমাজ গঠনে ভূমিকা রাখতে সক্ষম হই। এ ব্যাপারে আমাদের প্রত্যেককেই এগিয়ে আসতে হবে এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কাজে, প্রতিটি ভূমিকায় আমাদেরকে দায়িত্ব নিয়ে চলতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি প্রতি প্রকৃত ভালোবাসা প্রকাশ পাবে তখনই এবং তার দেখানো পথে চলার মাধ্যমে আল্লাহ সবাইকে, আমাদের সবাইকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন করার তৌফিক দান করুন, এই প্রত্যাশাবাদ ব্যক্ত করে আজকে আমরা সন্ধ্যার এই সুন্দর একটি আসর, ভাদ্র মাসের শেষ প্রান্তের আসর আমরা শুরু করতে যাচ্ছি। তো সবাই ভালো আছে শুনেছি, ভালো থাকবে, ভালো থাকতেই হবে এবং কাজের কোনো বিকল্প নেই, কাজ নিয়ে আমরা ব্যস্ত আছি। তো লিলিবু বলো, তুমি কি কি কাজ করলে আর কেমন, মানে পারিবারিক জীবন যাপন কেমন চলছে?
1: আলহামদুলিল্লাহ, পারিবারিক জীবন ভালোই চলছে, নাতি নাত করলে
0: শেষ করে তোমার রতন যতন,
1: হ্যাঁ রতনও ভালোই আছে
0: মাশাআল্লাহ।
1: আর এখন যে আজকে পালান থেকে মেলা ঢেঁড়স পাঠাইছি,
0: হ্যাঁ হ্যাঁ,
1: ঢেঁড়সের বাগানটা বালাই হইছে,
0: হ্যাঁ এখন তো মৌসুম, ভালো মৌসুম,
1: ঢেঁড়সের ফলনটাও বালাই হইছে
0: মাশাআল্লাহ। শুনে
1: কিন্তু খুব বৃষ্টি বাদল হলে নালা কেটে দেই যার জন্য ক্ষতিগ্রস্ত হয় নাই,
0: হয় নাই,
1: হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ লিটন রে পাঠাইছি বাজারে, দেখা যাক কত টাকা
0: পায়, সন্ধ্যার পরে তাই পরে হিসাব আসবে না আসবে, আমরা দোয়া করি আশা করি। আর তুমি তো মানুষকে দিয়ে খাও, তাতে করে বরকত তো এমনি হয়,
1: এমনি তো যা দেওয়ার তো আশেপাশে দেই,
0: দেই
1: বাজারে না পাঠাইলে তো আমার আবার সংসার চলে না,
0: না না করতে হবে,
1: নগদ পয়সা দরকার হয় না
0: একেবারে, ওই যে বলে না নগদ দুটো পয়সা পাবো, হ্যাঁ
1: তাজা তুলে তাজা খাবো, নগদ দুটো পয়সা,
0: এই তো ছন্দে ছন্দে, সুন্দর তুমি বললে কথাটা এরকমই। তো যাই হোক, এর পাশাপাশি কিন্তু আমাদের বিভিন্ন রকম রোগ বালাই তো আছে, কি বলো নয়নদি?
2: আছে তো, তার মধ্যে বিশেষ করে ডেঙ্গু রোগ, দুই ভাই কেউ ছাড়া কেউ নাই, তাহলে ভালো মন্দ মিলে
0: দুঃখ রোগ এসে কষ্টের বিষয়টা, আর সুখ তো আমাদের জীবনে কম বেশি আছেই, ওই দুঃখই হয়ে গিয়েছে রোগ শোক, বিভিন্ন রকম প্রতিবন্ধকতা, জীবনে চলার পথে বাধা বিপত্তি এবং সমাজেও কিছু কিছু অসচেতনতা ঘটে থাকে বিভিন্ন মানুষের দ্বারা, এইগুলো হচ্ছে যে তুমি বললে দুঃখ, ওই দুঃখকে আমাদের মোকাবেলা করতে হবে। আর তাই তোমার কথাটা, সুখ দুঃখ দুই ভাই কারো ছাড়া কেউ নাই, সুন্দর কথা।
2: ও বরমণিক ভাই, তুমি তো আমারে কিছু জিজ্ঞাসা করলে, তোমার এই যে
0: ক্রমান্বয়ে না, তুমি তো আসলে হাসি মুখে অল্প কথাই অনেক কিছু বলে,
2: তোমার নাম তো হাসি,
1: একজন একজন করে জিজ্ঞাসা
0: করব, আরে আমি তো
1: একসাথে কথা,
0: আমি তো শিক্ষক না,
2: আমি নিজেই তাও বলে দিলাম,
0: শোনো আমি শিক্ষক না, আবার ইন্টারভিউ প্রধানও না, আমরা হলাম তোমাদের একসাথে মানুষ, সাথী সঙ্গী,
2: তো এই তো জানতে ভালো লাগে, তুমি তো ভালো আছো না
0: মাশাআল্লাহ, ভালো আছি, ভালো থাকতে চাই। ডেঙ্গু নিয়ে আমাদের প্রত্যেককে সচেতন থাকতে বলা হয়েছে বারবার, ডেঙ্গু কেন সবসময় অসুখ থেকে মুক্ত থাকতে হবে, তো বিশেষ করে ডেঙ্গু যাতে না হয়, হ্যাঁ ডেঙ্গু জ্বরে আমরা কেউ যাতে আক্রান্ত না হই, সেজন্য যে কিছু বুবো জানে তোমরা সবাই জানো, পানি জমতে দেবো না, তারপরে যে বিভিন্ন রকম ফল গাছ ফুল গাছের টবের মধ্যে পানি জমে বা ছাদে,
1: যাদের মূল কথা হলো বাড়ির আশেপাশে
2: পরিষ্কার
1: ভাঙ্গা পাতিল কো, নারিকেলের খোসা কো, ডাবের খোসা কো, মানে যেখানে পানি জমে
0: নোংরা ময়লা বলতে কিছুই
1: রাখো না, থাকে
2: পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতেই বুবু, এইটাই তো তুমি আমাকে শিখাইছো নাকি,
1: সব পাওয়ার গ্যারান্টি কো, নিজের আর বাড়ির আশেপাশে পরিষ্কার রাখতেই তাহলে আল্লাহ দিলে ওই যে ডেঙ্গু মশা যেটা এডিস মশা,
0: এডিস
1: না ডেঙ্গু হইব না, তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন তো হলো ইমানের অঙ্গ। আমাকে সব দিকেই লাভ,
0: দামি কথা,
2: মনও পরিষ্কার রাখতে হবে,
0: মনও পরিষ্কার। আর সেই পরিষ্কার দিনে আজকের দিনে আমরা শুনলাম ঈদে মিলাদুন্নবী করিম নিয়ে কথা শুনলাম। এখন আমরা তাহলে এই মুহূর্তে একটা গান শুনে আসছি, এর উপর ভিত্তি করে নাতে রাসুল ধরনের একটি গান, অত্যন্ত পবিত্র একটি ভাব এবং পরিবেশের মধ্যে দিয়ে আমরা শুনবো। পবিত্র ঈদে মিলাদুন্নবী করিম সরসুল গুরুত্ব আমরা গানে যাচ্ছে, তার আগে গুরুত্ব এবং তার যে তাৎপর্য এই বিষয়টা নিয়ে প্রফেসর আব্দুল কাদের অধ্যাপক আরবি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকায় তিনি কর্মরত আছেন, তিনি কে বলছেন আমরা একটু শুনে আসি।
2: হ্যাঁ
0: শুনে আসি আগে।
3: نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم সমস্ত আরব জাহান যখন জাহেরিয়াতের ঘোর আধারে নিমজ্জিত ছিল, অন্যায় অবিচার নির্যাতন নিপীড়ন মারামারি হানাহানি কাটাকাটি মদ্যপান বেবিচার জুয়া প্রতিটি ক্ষেত্রে নেমে এসেছিল অবক্ষয়, ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের কোথাও যখন শান্তির লেশমাত্র ছিল না, শিরোনা জান মার ও ইজ্জতের সামান্য নিরাপত্তা, সকল শ্রেণীর মানুষ ছিল সার্বিকভাবে স্ব অধিকার থেকে বঞ্চিত, পুরুষ দ্বারা নারী, শাসক দ্বারা শাসিত, মালিক দ্বারা শ্রমিক, সবল দ্বারা দুর্বল, ধনী দ্বারা দরিদ্র যখন না সীমাহীন নির্যাতনের শিকার হচ্ছিল, ঠিক তেমনি মুহূর্তে পৃথিবীতে পদার্পণ করলেন বিশ্বশান্তির অগ্রদূত সৈয়দুল আম্বিয়া ইওয়াল মুরসালিন খাতামুন নবীয়িন রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে মহান রব দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন, হে নবী আমি আপনাকে সমগ্র জগতের রহমত হিসেবে প্রেরণ করেছি, সূরা আম্বিয়া আয়াত 157। সে সময়ের নারী জাতির অবস্থা ছিল খুবই নাজুক, পিতা তার নিজ হাতে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। পবিত্র কোরআনে সেই লোমহর্ষক চিত্রের কথা বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদদান ওয়া হুয়া কাযীম, যখন তাদের কারো কাছে কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেয়া হতো তখন তাদের চেহারা কালো হয়ে যেত, তারা হয়ে পড়ত ক্লিষ্টকায়, সূরা নহল আয়াত 138। অসম্য পৃথিবীতে শান্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার ভোরবেলা প্রিয়নবী পৃথিবীতে আগমন করেন। এ সময় পৃথিবীতে সাজ সাজ রব পড়ে যায়, আকাশ পাতাল যেন আনন্দে নেচে উঠে, ফেরেশতা রাজি খুশিতে আত্মহারা হয়ে উঠে, প্রকৃতির মধ্যে কি যেন এক আনন্দের সমীরণ বইতে শুরু করে। অজ্ঞতার আধারে ঘোর অমানিসায় বইতে শুরু করল, শির বিদাতের মারকাজগুলো ধ্বংস হতে শুরু করল, পৃথিবীর মূর্তিশালায় নবুয়তের সূর্য উদিত হল, পারস্য সম্রাটের প্রাসাদ এক ভূমিকম্পে ভেঙ্গে চুরমার হয়ে গেল, পারস্যের শ্বেত পাহাড়ের অথই জলরাশি লাফিয়ে উঠল, পারস্যের অগ্নিকুণ্ডের সেই অগ্নি যা হাজার বছর ধরে প্রজ্বলিত ছিল তা মুহূর্তে নির্বাপিত হয়ে গেল। নবীজির হাদিসের বর্ণনায় জন্মের সময় নবীজির মায়ের উদর থেকে একটি নূরের বিচ্ছুরণ ঘটে যার আলোকে পূর্ব পশ্চিম সব আলোকিত হয়ে যায়। জন্মের পর হারিমা সাদিয়া নামক একজন ধাত্রী তার দুধ পান করান, 6 বছর বয়সে মায়ের কোলে ফেরত আসেন প্রিয় নবী রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পূর্বেই বাবাকে হারান আর 6 বছর বয়সে মাকে হারিয়ে বিশ্ব এতিমের কাতারে সামিল হন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনাথ অসহায় এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাদা লালন পালন করেন, তাও বেশি দিন নয়, 8 বছর বয়সে দাদার স্নেহ থেকে বঞ্চিত হন আর দাদা আব্দুল মুতালিবের মৃত্যুর পর চাচা আবু তালিব অতি যত্নে তাকে লালন পালন করেন। 12 বছর বয়সে প্রথমে মক্কার বাইরে পা রাখেন, চাচা আবু তালেবের হাত ধরে তিনি বাণিজ্য কাফেলার সাথী হয়ে সিরিয়া গমন করেন, কিন্তু পথিমধ্যে খ্রিস্টান পাদ্রি বুহায়রা পূর্ববর্তী আসমানী গ্রন্থের সূত্র ধরে শিশু মোহাম্মদকে সর্বশেষ নবী হিসাবে বুঝে ফেলেন, তাই আবু তালেবকে তার নিরাপত্তার জন্য মক্কায় ফেরত পাঠাতে বলেন। সে মোতাবেক নবীজি মক্কায় ফেরত আসেন। পনেরো বছর বয়সে হরবুল ফুজ্জারের বিভৎস কাহিনী তার বিবেককে নাড়া দেয়। তিনি এ সকল মারামারি রক্তপাত চিরতরে উৎখাতের নিমিত্তে চাষা জুবাইর এবনে আব্দুল মুত্তালিবকে নিয়ে তৎকালীন সময়ে সার্বিক কল্যাণের নিমিত্তে তিনি একটি সংগঠন তৈরি করেন যার নাম হল হিলবুল ফুজুল তথা শান্তি সংঘ। যুবক মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। বাণিজ্য কাফেলার মাধ্যমে মক্কার বাইরেও চলে যায় তার সুখ্যাতি। মাত্র ২৫ বছর বয়সে খাদিজার বিশাল ব্যবসায়ের তত্ত্বাবধায়ক নিযুক্ত হন। সেখানেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল। তার আমানতদারিতা আর ব্যবসায়ের সুখ্যাতি দেখে খাদিজাতুল কুবরা আকৃষ্ট হয়ে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। শিক্ষা ও দূরদর্শিতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রবল ছিল। তিনি কেমন করে এই ৩৫ বছর বয়সে রক্তক্ষয়ী যুদ্ধের হাত থেকে তিনি মক্কাবাসীকে বাঁচানোর মধ্য দিয়ে তিনি এক অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেন। হজরে আসওয়াদকে প্রতিস্থাপন করা হল। কুরাইশদের দ্বন্দ্ব মিটে গেল। এরপর নবীজির সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ল, কারণ তিনি সেদিন বিনা রক্তপাতে সেদিন হজরে আসওয়াদ প্রতিস্থাপন করেছিলেন। ৪০ বছর বয়সে তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন হয়ে আল্লাহ তাআলার কাছ থেকে বিশ্ব শান্তির জন্য পবিত্র কোরআন পান। প্রিয় নবী বিশ্বের কোন জাতি গোত্র বা কৌমের জন্য পৃথিবীতে আসেননি, তিনি এসেছিলেন বিশ্ব শান্তি আর কল্যাণের বাহক হিসেবে। তার বাণী বিকশিত হয়েছে দেশ থেকে দেশান্তরে। তার প্রদত্ত শান্তির আলোক আভায় উদ্ভাসিত হয়েছে গোটা পৃথিবী। পথ খুঁজে পেয়েছে অসহায় নিপীড়িত নির্যাতিত অত্যাচারিত পথহারা মানুষ। তাই তো তাকে বলা হয় রাহমাতুল্লিল আলামিন। মহান আল্লাহ তাকে সৃষ্টি না করলে এই জগতের কোনো কিছুই সৃষ্টি হতো না। তিনি হলেন সৃষ্টির মধ্যমণি। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সকল নবীদের সেরা হিসেবে সর্দার হিসেবে তাকে পাঠান। কিয়ামতের দিনেও তিনি সকলের নেতা হবেন। আমরা আল্লাহ তাআলার এই প্রিয় নবীর উম্মত হয়েছি, এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা এই পবিত্র ঈদে মিলাদুন্নবীতে তার আদর্শ অনুসরণ করে আমাদের প্রত্যেককে কল্যাণকামী একটি জীবন এবং পরকালীন জীবনের মুক্তির পাথে হিসেবে কবুল করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: আলহামদুলিল্লাহ, খুব চমৎকার বয়ান আমরা শুনলাম, খুব ভালো লাগলো, মানে বক্তব্য শুনলাম। এখান থেকে অনেক কিছু আমাদের শিক্ষণীয় বিষয়গুলো আমরা শিখলাম। আমাদের যারা চলমান যে আমাদের বংশ ধর আছে বা সামনে যারা আসবে তারা যেন এগুলো অনুসরণ অনুকরণ করে, কারণ সুস্থ ভালো এবং নেককার বান্ধব হবার জন্য এই কথাগুলো আমাদের জীবনে অপরিহার্য। এবং নবীকে অনুসরণ যে আদর্শ ছিল মানতে হবে, তার উত্তরসূরি হিসেবে তার উম্মত হিসেবে আমরা এগুলো মানব। আমাদের সামনে যারা আসবেন পরবর্তী বংশধারায় তাদেরকে আমরা কিন্তু এই কথাগুলো মানতে হবে। তো আমরা আজকের এই সুন্দর বিশেষ মুহূর্তে যেটা বলেছিলাম একটা গান শোনার খুব ইচ্ছা আমার, খুব এবং গানটা খুব ইসলামী সঙ্গীত, খুব ভালো লাগবে আমাদের এরকম একটি পরিবেশে। পবিত্র ঈদে মিলাদুন্নবী করিম সাল্লাল্লাহু উপলক্ষে নাথ হিসেবে আমরা এটা গান শুনবো। ইয়া মোহাম্মদ, শিল্পী হচ্ছেন ইউসুফ মাহমুদ খান, কথা সুর কাজী নজরুল ইসলাম। তো গানটা শুনে আসছি।
2: আচ্ছা আচ্ছা।

0: তো এই সমস্ত ভক্তিমূলক গানগুলো আমাদের হৃদয়কে একেবারে শান্ত সুশীতল করে দেয়, আর ভালোর দিকে আমাদের আহ্বান করে, ভালোর কথা শোনানো হয়। আর এইগুলো যদি আমরা আমাদের মনে রাখি, আমরা সবসময় ভালোর দিকে ধাবিত হব, মানুষের কল্যাণে, মানুষের মঙ্গলে এবং তমাম পৃথিবী সমস্ত সৃষ্টি কুলের কল্যাণে আমরা আত্মনিবেদনে ব্রতী হব। এই তো আমাদের শিক্ষা। তারপর আমাদের দুনিয়াবী কাজ কিন্তু করতে হবে, যেমন বুবুর মতো সবজি রানী, ওই যে হাসিবু হাসি রানী, তুমি আছো, তুমিও সফল একজন কৃষক, সৎ থাকতে হবে এবং দায়িত্বশীল হিসেবে কাজ করতে হবে, কোন রকম ফাঁকি দেওয়া যাবে না। কাজে কাজের কোনো বিকল্প নেই। সে কাজের প্রসঙ্গে আবার আসছি, সেটি হচ্ছে আমাদের এই যে পোশাক পরে প্রতিনিয়ত আমরা প্রথমে এগুলো তৈরি হয় কোত্থেকে, সুতা, বস্ত্র, কাপড়, তার মানে কি তুলা, তুলা থেকে, মৌলিক বা মূল হচ্ছে তুলা। আবার টেট্রন বা ভিন্ন রকমের আবিষ্কার হয়েছে বলে এটা একটা বিষয় হতে পারে, কিন্তু তুলা কিন্তু বিকল্প নাই,
1: তাই না?
0: তুলা তুলাই
1: তো না, শিমুল তুলার বালিশ তুলার লে,
0: শীতকালে বোঝা যায় তুলার কি গুরুত্ব, তাই না? ছোট ছোট শিশুগুলো যে ঘুমায় মাথায় বালিশ দেওয়া, গায়ে কাঁথা দেওয়া,
1: তুমি বুঝি পুরা বয়সে তুলার বালিশ দাও না মাথায়?
0: না, সেটা কথা না, তো ওরা বেশি আরাম পায় আর কি,
1: আমরাও আরাম পাই।
0: তো যেটা বলতে চাচ্ছি বুবু, হ্যাঁ, তুলা নিয়ে যেহেতু প্রসঙ্গ উঠেছে, তুলা গাছের বৃদ্ধির অনেকগুলো ধাপ বা পর্যায় রয়েছে, কিন্তু সেই পর্যায়ে তার কিছু আন্তঃপরিচর্যার বিষয় রয়েছে, মানে ধাপে ধাপে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে পরিচর্যা করতে হবে, অর্থাৎ যত্ন আত্তি করতে হবে, খেয়াল করতে হবে। সেই বিষয়গুলো যদি আমরা ভালো করে সুন্দর করে
2: বিশেষজ্ঞ
0: ভাইয়ের কাছে জানতে পারি নিয়ম কানুন, হ্যাঁ, তাহলে কিন্তু খুব ভালো হয়, কারণ আমরা আশা ছাড়বো না। তুমি একটা গাছ কেটেছ, আবার হবে, এই তো বহুত আছে, হ্যাঁ,
2: আমিও লাগাইছি,
0: ঠিক আছে, আমার তো অলরেডি আছে, এটা বলতে চাই না, তোমরা জানো তুলা গাছের যাই হোক, সেটা না, সবারই আমরা চেষ্টা করি করতে হবে, রাখতে হবে। তুলা গাছের বৃদ্ধির বিভিন্ন পর্যায়ের আন্তঃপরিচর্যা বিষয় নিয়ে একটা আলোচনা আমরা শুনব সুবীর কুমার বিশ্বাসের কাছে, তিনি তুলা উন্নয়ন কর্মকর্তা, তুলা উন্নয়ন বোর্ড ফার্মগেট ঢাকায় কর্মরত রয়েছেন। তো আমরা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি তিনি বিষয়ে আমাদেরকে কি পরামর্শ দিচ্ছেন।
2: আচ্ছা,
3: প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম, আমি সুবীর কুমার বিশ্বাস, তুলা উন্নয়ন কর্মকর্তা, তুলা উন্নয়ন বোর্ড সদর দপ্তর ঢাকা। আজকে আমি কথা বলবো তুলা গাছের বৃদ্ধির বিভিন্ন পর্যায়ের আন্তঃপরিচর্যা নিয়ে। তো তুলার বপন তো এখন সবার মোটামুটি শেষ, তুলা গাছের চারা গজানোর পর থেকে প্রাথমিক বৃদ্ধি পর্যায়ে কি কি আন্তঃপরিচর্যা করতে হবে সে বিষয়ে বলবো। চারা গজানোর পর প্রথম দুর্বল, রোগাক্রান্ত ও অতিরিক্ত চারা তুলে ফেলতে হয় এবং প্রতি গর্তে একটি সবল চারা রাখা হয়। এ সময় নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে যাতে চারা পর্যাপ্ত আলো, পানি ও পুষ্টি পায়। প্রয়োজন অনুযায়ী হালকা সেচ দিতে হবে এবং জমিতে পানি জমতে দেওয়া যাবে না। এছাড়া রোগ ও পোকামাকড়ের আক্রমণ নিয়মিত পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তুলা গাছের বৃদ্ধি পর্যায়ে আগাছা দমন ও মাটি আলগা করার গুরুত্ব ব্যাখ্যা করব। তুলা গাছে আগাছা দমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগাছা গাছের সঙ্গে পানি, আলো ও পুষ্টির জন্য প্রতিযোগিতা করে, ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং ফলন কমে যায়। তাই নিয়মিত নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করতে হয়। নিড়ানির মাধ্যমে মাটি আলগা হলে শিকড়ে পর্যাপ্ত বায়ু চলাচল হয়, পানি সহজে প্রবেশ করে এবং সারের কার্যকারিতা বৃদ্ধি পায়। এর ফলে গাছ সবল হয় এবং অধিক ফলন দেয়। তবে বর্তমানে একটি আধুনিক প্রযুক্তি এসেছে, সেটা হচ্ছে তুলার সাথে সাথী ফসল। তুলার সাথে সাথী ফসলের কি কি গুরুত্ব রয়েছে? শুধু মাটি আলগা করার প্রয়োজন আছে, আগাছা দমনের কোনো প্রয়োজন নেই, কারণ সাথী ফসল হিসেবে জায়গাটা দখল করে নেয় যেখানে আগাছা জন্মাত। যেহেতু প্রথম 50 দিনে শুধুমাত্র শিকড়ের বৃদ্ধি হয়, এ সময় 2টি সারির মাঝে সাথী ফসল চাষ করলে আগাছা নিয়ন্ত্রণে থাকে, আবার কৃষকের অতিরিক্ত আয় হয়। তুলার সাথে সাথী ফসল হিসেবে সবজি, মশলা, ডাল ও অন্যান্য ফসলের চাষ করা যায়, যেমন লাল শাক, ডাঁটা শাক ইত্যাদি। এছাড়া আন্তঃফসল হিসেবে মরিচ, হলুদ বা আদার চাষ করা যায়। তুলা গাছের বিভিন্ন বৃদ্ধি পর্যায়ে সার ব্যবস্থাপনা কিভাবে করবেন সে বিষয়ে একটু বলি। জমি তৈরির সময় গোবর, টিএসপি, জিপসাম ও প্রয়োজনীয় অন্যান্য সার প্রয়োগ করা হয়। ইউরিয়া ও এমওপি সার, মানে পটাশ সার, সাধারণত কয়েক কিস্তিতে উপরি প্রয়োগ করা হয়। প্রথম কিস্তি চারা প্রতিষ্ঠার পর এবং পরবর্তী কিস্তিগুলো গাছের বৃদ্ধি ও ফুল আসার সময় প্রয়োগ করা হয়। সার প্রয়োগের পর মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে হালকা সেচ দিলে সারের অপচয় কমে এবং গাছ দ্রুত পুষ্টি গ্রহণ করতে পারে। তবে টিএসপির পরিবর্তে যদি ডিএপি দেন অবশ্যই ইউরিয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে। তুলা গাছের ফুল আর বোল গঠনের সময় কি ধরনের অন্তঃপরিচর্যা প্রয়োজন সে বিষয়ে একটু জানিয়ে রাখি। ফুল ও বোল গঠনের সময় তুলা গাছের পুষ্টি ও পানির চাহিদা সবচেয়ে বেশি থাকে। এ সময় নিয়মিত সেচ দিতে হবে, তবে কোনো অবস্থাতেই জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হতে দেওয়া যাবে না। প্রয়োজন অনুযায়ী উপরিপ্রয়োগ সার দিতে হবে এবং রোগ পোকার আক্রমণ নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। আক্রান্ত পাতা ডাল বা বোল অপসারণ করে ফেলতে হবে এবং প্রয়োজন হলে অনুমোদিত বালাইনাশক ব্যবহার করতে হবে। এ সময় গাছের পরিচর্যা ভালো হলে বোলের সংখ্যা ও ওজন বৃদ্ধি পায়। এবার একটু রোগ বালাইয়ের পোকামাকড় নিয়ে বলি। তুলা গাছের বিভিন্ন পর্যায়ে রোগ ও পোকামাকড় দমনে কি কি ব্যবস্থা গ্রহণ করবেন সেগুলো জানা উচিত। তুলা গাছকে সুস্থ রাখতে শুরু থেকেই নিয়মিত ক্ষেত পরিদর্শন করতে হবে। আক্রান্ত গাছ বা অংশ দ্রুত অপসারণ করতে হবে এবং ক্ষেত পরিষ্কার রাখতে হবে। সমন্বিত বালাই ব্যবস্থাপনা, যেটাকে আইপিএম বলা হয়, এটা অনুসরণ করে ফেরোমন ফাঁদ, আলোক ফাঁদ, উপকারী পোকা সংরক্ষণ এবং প্রয়োজনীয় অনুযায়ী অনুমোদিত কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। পাশাপাশি সুষম সার প্রয়োগ, সঠিক সেচ এবং আগাছা দমন করলে রোগ ও পোকামাকড়ের আক্রমণ অনেকাংশে কমে যায় এবং তুলার ফলন ও গুণগত মান বৃদ্ধি পায়। যাদের বেলে মাটি বা বেলে দোআঁশ মাটিতে তুলা চাষ করেন তারা আগাম তুলা চাষ করতে পারবেন। আগাম ফসল যারা করেছেন এবার তাদের জন্য তো সুখবর রয়েছে, এখন বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে আপনাদের গাছের গ্রোথ অনেক ভালো হবে এবং আপনাদের অনেকেরই দেখবেন এখন বল এসে গিয়েছে এবং আপনারা সহজেই রবি মৌসুমে অন্য ফসলের চাষ করতে পারবেন এবং এই নভেম্বর ডিসেম্বরের মধ্যে তুলাটা পুরোপুরি আপনারা তুলে নিতে পারবেন। এজন্য আপনাদের অনেক সুবিধা। তবে এঁটেল মাটির জন্য যে একদম অসুবিধা তা নয়, এঁটেল মাটিতেও যারা করছেন তারাও ভালো সুবিধা পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
0: হ্যাঁ, আমরা কিন্তু পরামর্শমূলক অনেকগুলো কথা শুনলাম, তো যারা আমরা ভুল ভ্রান্তি করে আসছিলাম এই যাবৎকালে, এই ভুলের মধ্যে আমরা থাকবো না, যাইবো না এবং সময় অপচয় করা যাবে না, আমাদের সঠিক ফলন বের করে আনতে হবে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: আচ্ছা, অনেকগুলো মানে ফল ফ্রুটস এর মধ্যে আমাদের দেশে একটু অপ্রচলিত হলেও আবার অনেক কাজে লাগে, তো আমি এখন ধাঁধায় যাবো না, সরষের নামটা বলে দিই,
2: অর্জুন।
0: সুস্থতার জন্য বিভিন্ন সময় কার্যক্রম হয়, তো আমরা অর্জুনের উপর ভিত্তি করে একটা স্পট ড্রামা যদি শুনি, কিছু পরামর্শ আমরা পাবো, শুনে আসি তাহলে।
2: আচ্ছা,

0: এত সাত সকালে দা হাতে কই যাইতেছো?
1: যাইতাছি অর্জুন গাছের ছাল ছিলতে।
0: ছাল তোলার দরকার নাই, গতবার একটা গাছের ছাল তুলছিলা বইলা গাছটাই মইরা গেছে, নতুন গাছের ছাল তোলার কোনো দরকার নাই।
1: গাছের চিন্তা বড় নাকি সংসারে ভাবনা বড়? কবিরাজ চাচা অর্জুন গাছের ছালের কথা কয়ে গেছে, নগদ টাকা দিয়া নিয়ে যাইব।
0: টাকাটাই বড় কইরা দেখলা, গাছটার কথা চিন্তা করবে না?
1: আরে বাবা, মানুষ গাছের চিন্তা করে এইটা তোমার কাছে প্রথম শুনলাম।
2: প্রথম শুনলেও জমিলা ভাবি যেটা বলছে সেইটাই ঠিক।
1: মাস্টার ভাই আপনি?
2: হ্যাঁ, আসার সময় দেখলাম তোমার অর্জুন গাছের নিচে কবিরাজ দাঁড়ায় আছে। আমি কবিরাজ রে বুঝাইয়া চলিয়া যাইতে বলছি।
1: করছেন কি মাস্টার সাহেব, করছেন কি? আমি তো দরদাম করিয়া তারে আসতে খবর দিছিলাম।
2: আহারে, তোমার অর্জুন গাছ তো এখনো পরিপক্ক হয় নাই, এই গাছের ছাল ছিললে সেইটার বাঁচবে না। গাছের রক্ষা করা গাছের মালিক হিসেবে দায়িত্ব তোমার, বুঝছ?
0: শুনলা তো মাস্টার সাহেব কি কইলেন?
1: কিন্তু
2: শোনো, মানুষের যেমন জীবন আছে গাছেরও তেমন জীবন আছে। গাছের ছাল সম্পূর্ণ তুলে ফেললে সে গাছ মাটি থেকে তার খাদ্য সংগ্রহ করতে পারে না, ফলে সে গাছ আর বাঁচে না।
1: তাও অবশ্য ঠিক, আগের অর্জুন গাছটার সব ছাল ছিলছিলাম বইলা মরে গেছে গাছটা।
2: তাইলে বোঝো অর্জুন গাছের ঔষধি গুণ সবচেয়ে বেশি। হৃদরোগ, রক্তে নিম্নচাপ, রক্তক্ষরণের শ্বেত বা রক্ত প্রদাহ, ক্ষয়কাশে, হাঁপানিতে, হার্নিয়াতে অর্জুন গাছের ছাল ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, বুঝতে পারছো?
1: অর্জুন গাছের এত ওষুধি গুণ!
2: শোনো, এছাড়াও আমাশায় লিভার সিরোসিস টনিকেও কাজ করে অর্জুনের ছাল, মুখ, জিহ্বা, মাড়ির প্রদাহের চিকিৎসায় ব্যবহৃত হয়, খাদ্যে হজম ক্ষমতা বাড়ায়, খাদ্যতন্ত্রের ক্রিয়া স্বাভাবিক রাখতে অর্জুনের ছাল সাহায্য করে।
0: শুনলা তো অর্জুন গাছের ঔষধি গুণ কত!
1: তাইলে তো আমি হাসাই গাছের ছাল তুলা ভুল করছিলাম।
2: ছাল অবশ্যই তুলবে, তবে গাছকে বাঁচিয়ে রেখে। শুধু একটা গাছের উপর নির্ভর করে থাকলে চলবে না, আরো বেশি করে গাছ লাগাও, তাহলে ব্যবসা হিসেবেও অর্জুন গাছ তোমার আয়ের আর একটা পথ হবে। শোনো, অর্জুনের ছাল যেহেতু মূল্যবান সম্পদ, আমরা যদি এই ছাল প্রক্রিয়াজাত করি তাহলে দ্রুত নষ্ট হবে না এবং বিক্রির সময় মুনাফাও বেশি হবে।
0: মাস্টার সাহেব এটা ভালো কথা কইছেন, তুমি কৃষি অফিসের নার্সারিতে গিয়া ভালো জাতের অর্জুন গাছের চারা নিয়ে আসবা।
2: খেতশেতে উর্বর দোআঁশ মাটি অর্জুন গাছ চাষের জন্য উপযুক্ত স্থান।
1: আমগো গাছটা কিন্তু ওই পুকুর পারে খেতশেতে জায়গায়।
2: আর শোনো, বর্ষার সময় অর্জুন গাছ লাগানো উপযুক্ত সময়, তবে অন্য সময় লাগালে গাছের গোড়ায় পানি দিতে হবে।
0: মাস্টার সাহেব যা যা কইলেন সব মনে রাখো কিন্তু।
1: হ্যাঁ, সব মনে রাখছি।
2: আর একটা ব্যাপার তোমরা জানো না, অর্জুন কাঠ খুবই শক্ত। এই ধরো গৃহ নির্মাণ, গরুর গাড়ির চাকা, নৌকা, দ্বার, মাস্তল খনি আর নলকূপ খননে ব্যবহৃত হয়।
0: শুনলা তো অর্জুনের ঔষধি গুণ, সেই সঙ্গে কাঠও কত উপকারী।
1: মাস্টার সাহেব, আপনি না এলে আমি হাসাই অর্জুন গাছের ছাল ছিলা গাছটা মাইরা ফলাইতাম। আপনি আসায় অর্জুন গাছটা বাঁচছে। আজ কথা দিলাম আগামীতে বেশি করে অর্জুন গাছের চারা লাগাবো।
2: আর সেটাই হবে অর্জুন গাছ রক্ষার একমাত্র উপায়, বুঝেছো?
1: হ্যাঁ, আর মারুম না ঔষধি গাছ, বেশি করে লাগামু অর্জুন গাছ।
3: সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা অনেক কিছু শুনলাম, যাবার সময় হয়ে গিয়েছে। তো একটু আমরা সুপ্রিয় শ্রোতা মন্ডলের উদ্দেশ্যে জানিয়ে যেতে চাই, তারপর আমরা একসাথে উঠব। আপনারা এতক্ষণ শুনলেন আমাদের কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। আর আজকের আয়োজনের প্রযোজনার দায়িত্বে ছিলেন রনিয়া সুলতানা।
4: চলো,
3: হ্যাঁ চলো,
4: চলো একসাথে,
3: চলো চলো।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ভক্তিমূলক নজরুলসঙ্গীত সোহরাব হোসেনের কণ্ঠে।

0: শুনলেন পরপর দুখানি ভক্তিমূলক নজরুল সঙ্গীত, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নাতে রসুল এম এ মান্নানের কণ্ঠে, গীতিকার ও সুরকার আব্দুল লতিফ।
1: ও নামিতে জুড়াই ভাইরে

রে সকল দুঃখ জ্বালা, একটি নামে ক্লান্তি হরে, একটি নামে হৃদয় ভরে, একটি নামে ক্লান্তি হরে, একটি নামে হৃদয় ভরে, তমাম জাহান দরুদ পড়ে।

0: সকল দুঃখ জানা, ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জানা। দুনিয়ার সমস্ত
1: বাংলাদেশ বেতার শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 MHz এবং FM 106 MHz-এ। অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 kHz, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ 25 আগস্ট থেকে আগামী 8ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। বায়তুল মুকাররম জাতীয় মসজিদ ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে পক্ষকালব্যাপী এ অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
2: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠানমালার শুভ উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি।

বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব মুন্সি আলাউদ্দিন আল আজাদ এনডিসি সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবং আজকের অনুষ্ঠানের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করবেন মুফতি মোহাম্মদ আব্দুল মালিক, খতিব বাইতুল মোকাররম জাতীয় মসজিদ। পক্ষকালব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও ইসলামিক ফাউন্ডেশন পক্ষকালব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যার মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, কিরাত মাহফিল, হামনাদ মাহফিল, ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে সেমিনার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে রচিত কবিতা পাঠের মাহফিল, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, সিরাত স্মরণিকা ও ক্রোর পত্র প্রকাশ এবং ইসলামিক ক্যালিগ্রাফি প্রদর্শনী। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পূর্ব দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলারও আয়োজন করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, আগামীকাল পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি ইসলামের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাত দিবস। প্রাক ইসলামী যুগে যখন চরম উশৃঙ্খলতা, পাপাচার, দুরাচার, ব্যভিচার, মিথ্যা, হত্যা, লুণ্ঠন, মদ্যপান, জুয়ায় ভরপুর ছিল, অন্যায় অপরাধ, দ্বন্দ্ব, সংঘাত, সন্ত্রাস, নৈরাজ্য, নৈরাশ্য আর হাহাকার বিরাজ করছিল, ঠিক সেই সময় মানবতার মুক্তির দিশারী সর্বশ্রেষ্ঠ মহানবী, মহামানব ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জাহানের হিদায়তের জন্য আবির্ভূত হলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন বিশ্ব মানবতার জন্য আল্লাহর এক অনন্য রহমত স্বরূপ প্রেরিত পুরুষ। মহান আল্লাহ পাক ঘোষণা করেছেন, আমি তোমাকে প্রেরণ করেছি বিশ্ব জগতের জন্য বিশেষ রহমত স্বরূপ। শ্রোতা বন্ধুরা, অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তিনি আসার সঙ্গে সঙ্গেই আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে এবং তখন আমরা সরাসরি উদ্বোধনী অনুষ্ঠানটি সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত শোনা যাক ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গান।

শ্রোতা বন্ধুরা, এই মাত্র এসে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এবারে অনুষ্ঠানটি মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার করছি।

মুআজ্জাজ মোহতারাম অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আজ 11 রবিউল আউয়াল 1448 হিজরি, 25 আগস্ট 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ইসলামিক ফাউন্ডেশন।

وبشر المؤمنين بأن لهم وبشر

0: তেলাওয়াত কি তো সূরা আহজাবের 45 থেকে 47 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে সাক্ষীদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি এবং আল্লাহর আদেশ ক্রমে তার দিকে আহ্বায়ক রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে। আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট অনুগ্রহ রয়েছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুললিত ও হৃদয়স্পর্শী তেলাওয়াতের জন্য কারি মোহাম্মদ হাবিবুর রহমান মিশকাতকে। সম্মানিত উপস্থিতি, রাহমাতুল্লিল আলামিন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার অর্ঘ সাজাতে এবার সুরের মূর্ছনায় নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করা হবে। আপনাদের সামনে নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট শিল্পী জনাব শহীদ কবির পলাশ। জনাব শহীদ কবির পলাশ,
2: আসসালামু আলাইকুম। তুহিদেরি মুর্শিদ আমার

0: অনেক সুন্দর নাথ পরিবেশনের জন্য শিল্পী জনাব শহীদ কবির পলাশকে আন্তরিক ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে পক্ষকালব্যাপী সিরাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানমালা ও এই শুভ উদ্বোধনী দিনের প্রেক্ষাপট তুলে ধরে স্বাগত বক্তব্য রাখার জন্যে ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক মুফতি মোহাম্মদ মহিবুল্লাহিল বাকি নদভীকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সাদাকাল্লাহুল আযীম। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পক্ষকালব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানমালার শুভ উদ্বোধনের অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহামান্য রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
0: বাংলাদেশ।
1: তিনি আমাদেরকে, আমাদের অনুষ্ঠানকে উজ্জ্বল করেছেন, নূরানিন্দি করেছেন, তার কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদের উপর অনুগ্রহ করেছেন। আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করে আমাদের এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন আলেম ওলামাদের প্রিয় পাত্র, সব আলেম ওলামাদের স্থান, জনাব আলহাজ কাজী শাহ মুফাজ্জাল হোসেন কাইকুবাদ এমপি, মাননীয় ধর্মমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শামীম কাইসার এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আরও উপস্থিত আছেন জনাব মুন্সি আলাউদ্দিন আল আজাদ এনডিসি, সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মঞ্চে আরও উপস্থিত আছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত দায়িত্বশীল ব্যক্তিবর্গগণ, মহামান্য রাষ্ট্রপতির অন্যান্য সফর সঙ্গীগণ, প্রিয় সাংবাদিকবৃন্দ, এই অল্প সময়ে যারা এই অনুষ্ঠানকে বাস্তবায়ন করেছেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত কর্মকর্তা কর্মচারী, ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত কর্মকর্তা কর্মচারী সহ বিশেষ করে আপনারা যারা মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অনুষ্ঠিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রসুল প্রেমের উজ্জ্বল প্রমাণ উপস্থাপন করেছেন, সেই সমস্ত রসুল প্রেমিক মুরব্বিয়ানে আজম, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে এই মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল লিল আলামিনের নামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য উপস্থিত হইনি, বরং অল্প সময়ে এই অনুষ্ঠান করতে গিয়ে আপনাদের উপযুক্ত সেবা দিতে পারিনি, অনেক ত্রুটি বিচ্ছিত হয়েছে, সেই জন্য ক্ষমা চাইতে উপস্থিত হয়েছি। বিশেষ করে একটি কথা না বললেই অকৃতজ্ঞতা হবে, সেটা হলো আমাদের মহামান্য রাষ্ট্রপতি, আপনারা জানেন জুমার দিন শপথ গ্রহণ করেছেন, শনিবার দিন বন্ধের দিন, রবিবার দিন মহামান্য রাষ্ট্রপতির প্রথম কার্য দিবস, সেই দিন আমরা তাকে দাওয়াত পেশ করেছি। তার অন্তরের ভিতর কতটুকু মহাব্বত থাকলে এই কর্মব্যস্ততার মাঝে 24 ঘন্টা আগে মাত্র এই দাওয়াত কবুল করেছেন, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে দোয়া করব, তিনি যে অল্প সময়ে রসুলের নামে অনুষ্ঠান উপস্থিত হওয়ার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন, এটা রসুল প্রেমের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেই দায়িত্বে নিয়োজিত আছেন আল্লাহ পাক যেন তাকে সেই দায়িত্ব সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। আমি শুকরিয়া জ্ঞাপন না করলে অকৃতজ্ঞ হব, শুকরিয়া জ্ঞাপন করতে হবে আমাদের মাননীয় মন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আলহাজ কাজী শাহ মুহাজ্জল হোসেন কাইকোবাদ এমপি সাহেব, এই যে আমাদেরকে মাত্র 40-45 ঘন্টার ভিতর এই অনুষ্ঠানকে বাস্তবায়ন করার জন্য তিনি নিদ্রাহীন রাত্রি যাপন করেছেন, রাতের 1:30টার সময় আমাকে টেলিফোন করেছেন, আমাদের মাননীয় সচিব মহোদয়কে টেলিফোন করেছেন, উনি যতটুকু আমাদেরকে শুধরানোর দরকার শুধরাইতে গিয়ে আমরা কিছু শুধরাইতে পারছি আর কিছু পারি নাই। সেই জন্য আমি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছেও ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছেও ক্ষমা চাচ্ছি, কারণ এই অল্প সময়ে সব কিছু নিখুঁতভাবে করা আমাদের মতো অদক্ষ অযোগ্য ব্যক্তিদের জন্য সম্ভব না। তারপরও আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের নিরবিচ্ছিন্ন তদারকির কারণে যা হয়েছে তা হয়েছে, এখানে যদি কিছু ভালো হয়ে থাকে এটার উপযুক্ত প্রশংসার দাবিদার হলেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আর ত্রুটি যেগুলো হয়েছে সেগুলো আমাদের অযোগ্যতা। আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে আসছি। একটি কথা না বললে হয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমতুল লিল আলামিন। আপনারা জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে তাশরীফ নেওয়ার পর প্রথম তার মিশন ছিল অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র গঠন করা। ইহুদি নাসারা যে সমস্ত ধর্মাবলম্বী আছে সবার সাথে একই স্থানে সুসম্পর্কের মাধ্যমে বসবাস করা। আমাদের বর্তমান ধর্ম মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের মূল মিশন হল এরকম বহু ধর্ম যেখানে চর্চা হয় সেখানে রহমতুল্লিল আলমিনের উসওয়া সুন্নত অনুসরণ করে কীভাবে সবাইয়ের সাথে সহ অবস্থান করা তার জন্য কাজ এগিয়ে নিয়ে যাওয়া। আমি আশা করব আপনারা সহযোগিতা করবেন, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকেও সহযোগিতা থাকবে। আমরা যে সমস্ত বিশৃঙ্খলাগুলি হয়, ধর্মের নামে যে সমস্ত মাঝে মধ্যে অঘটনগুলি ঘটে, আমরা যেন আপনাদের পাশে থাকব, আপনারাও আমাদের পাশে থাকবেন, বিশ্বের মধ্যে যেন ইসলামের নাম নিয়ে সবচাইতে অসাম্প্রদায়িক একটা দেশ হিসেবে আমরা সমস্ত দেশের মধ্যে আমরা উজ্জ্বল আদর্শ যেন সারা বিশ্বকে পেশ করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ত্রুটি বিচ্ছেদগুলি আমার হয়েছে, আমাদের হয়েছে, আমরা আপনাদের সঠিক সেবা দিতে পারিনি, ক্ষমা চেয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
2: মূল্যবান স্বাগত বক্তব্য প্রদান করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক মহোদয়কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানে এদেশের দেশ বরণ্য ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। আমি আমাদের আসন ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, যারা এখনও পিছনে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুগ্রহ করে বসানোর ব্যবস্থা করে দিন, তাহলে আমাদের মাহফিল আরও সৌন্দর্যমণ্ডিত হবে। এছাড়াও আমাদের মাঝে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আওতাধীন সংস্থার সকল প্রধানগণ এবং ইসলামিক ফাউন্ডেশনের সকল পরিচালক, প্রকল্প পরিচালকগণ, অন্যান্য সকল কর্মকর্তা কর্মচারী আজকের এই মাহফিলে অংশগ্রহণ করেছেন। আমরা আয়োজকদের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা এই পর্যায়ে বিশেষ অতিথিগণের বক্তব্য আমরা শ্রবণ করব। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি। জনাব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি, সম্মানিত সচিব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
3: نحمدہ و نصلی علی رسول الکریم اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ পবিত্র বারুই রবিউল আওয়াল 1448 হিজরি এই দিনে মানব জাতির মুক্তির দূত মহামানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন, যাকে আমরা ঈদে মিলাদুন্নবী বলে থাকি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে আরব জাহানে যে হানাহানি, অশান্তি ও বিভেদ বিরাজমান ছিল, যাকে আমরা অন্ধকারময় যুগ বা আয়ামে জাহিলিয়াত বলে জানি, তিনি তার জীবনের কর্মকাণ্ড, আচরণ এবং মহান আল্লাহ ওহীপ্রাপ্তির পর ইসলাম কায়েমের মাধ্যমে সেই অন্ধকার বিদূরিত করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও শান্তির সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। পবিত্র কোরআন মজিদে মহান আল্লাহ ইরশাদ করেছেন, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ পাক আরও বলেন, সুতরাং ভালো কাজের প্রতিযোগিতা করো। সূরা বাকারা 148। সুতরাং পবিত্র রবিউল মাল মাস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আলোচনা এবং এ বিষয়ে বিভিন্ন প্রতিযোগিতা সবার জন্য উত্তম। বাংলাদেশ সরকার তথা ধর্ম মন্ত্রণালয়ের পক্ষে ইসলামিক ফাউন্ডেশন ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে পক্ষকাল ব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করেছে, যার মধ্যে রয়েছে মহানবীর জীবন আদর্শ নিয়ে আলোচনা সহ বিভিন্ন প্রতিযোগিতা। এই পক্ষকাল ব্যাপী অনুষ্ঠান মানার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অনুষ্ঠানের সভাপতি মাননীয় মন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জনাব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, এমপি বিশেষ অতিথি মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শামীম কায়সার এমপি, উপস্থিত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সম্মানিত খতিব জনাব হযরত মুফতি মোহাম্মদ আব্দুল মালিক, মাননীয় অতিথিবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক, সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সহকর্মীগণ, ইসলামের খেদমতে নিয়োজিত সম্মানিত আলেম ওলামা ও ধর্মীয় নেতৃবৃন্দ, সম্মানিত মুসল্লিগণ, সাংবাদিক ভাইরা, আপনাদের সবাইকে ঈদ মিলাদুন্নবী উপলক্ষে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্ম মন্ত্রণালয়ের গোড়াপত্তন করেছিলেন। ধর্ম মন্ত্রণালয়ের মিশন হচ্ছে, মিশন ও ভিশন হচ্ছে, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বিভিন্ন ধর্মীয় ব্যক্তিবর্গের ধর্মীয় কাণ্ড পরিচালনের মাধ্যমে সৌহার্দ্য বৃদ্ধি করা। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার সকল ধর্মের ধর্মীয় কর্মকাণ্ডে তথা প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ, যেমন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, যাজক, পালকদের মাসিক সম্মানী ও উৎসব ভাতা প্রদানের ব্যবস্থা করেছেন। এই বৎসরে এই খাতে 1,100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা 2,56,074 জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের মধ্যে বিতরণ করা হবে এই অর্থ বৎসরে। এবং আপনারা অবহিত আছেন, এই কার্যক্রম এই রবিউল মাল পবিত্র মাসের উপলক্ষে কিশোরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী এই কর্মসূচি এই বছর উদ্বোধন করেছেন। এছাড়া রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান উন্নয়ন কর্মকাণ্ডে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ইমাম, মুয়াজ্জিন, এই ধর্মীয় নেতৃবৃন্দদেরকে সম্পৃক্ত করা হবে, তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রণ জানানো হবে, উন্নয়ন কর্মকাণ্ডেও তাদের অংশগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয় দেশের বিভিন্ন স্থানে মসজিদ নির্মাণ, মসজিদ সংস্কার সহ অন্যান্য ধর্ম প্রতিষ্ঠান যেমন মাদ্রাসা, ঈদগাহ, মন্দির, গির্জা, প্যাগোডা সংস্কারে অনুদান প্রদান করা। এছাড়া বিভিন্ন ধর্মীয় কল্যাণ ট্রাস্ট রয়েছে, যা ট্রাস্টি বোর্ডের মাধ্যমে স্বশা ধর্মীয় কর্মকাণ্ড, প্রতিষ্ঠান পরিচালনা উন্নয়নে অবদান রেখে চলেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সৌন্দর্য বর্ধন ও সংস্কারের জন্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সম্মানিত অতিথিবৃন্দ, এখানে উল্লেখ করতে চাই, মাননীয় ধর্মমন্ত্রীর কঠোর পরিশ্রম এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ধর্মীয় কাজের প্রতি সমর্থন আগ্রহে হজের খরচ কমানো হয়েছে এবং হজ নিরাপদ ও সাশ্রয়ী হয়েছে, যা বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল। জাকাত ও ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা যুগোপযোগী করার প্রয়াস চলমান আছে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য মাননীয় প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতির প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার আগমনে আমরা ধন্য হয়েছি। মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয়, সকল সহকর্মী, উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লি সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। পরিশেষে আমি বিশ্বাস করি ঈদে মিলাদুন্নবী পক্ষকাল ব্যাপী জাতীয় কর্মসূচির মাধ্যমে মহানবীর জীবনাদর্শ সম্পর্কে আমরা আরও ভালোভাবে অবহিত হব এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত থেকে আমাদের সমাজে মহানবতা, মানবিকতা, ন্যায় বিচার, সৌহার্দ্য রক্ষা বৃদ্ধিতে অবদান রাখতে পারব। নবীর জীবন ও চরিত্র কেমন ছিল এ সম্পর্কে পারস্যের বিশিষ্ট কবি ও দার্শনিক হযরত শেখ সাদি একটি নাত লিখে গেছেন, যা সর্বশ্রেষ্ঠ নাত, তা আপনারা সবাই জানেন, আমি আবার জানাচ্ছি। বালাগাল এউলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে মদিনাবাসী তাকে স্বাগত জানানোর জন্য যে সঙ্গীত গেয়েছিলেন, আজ আমরাও তাই গাই। তালাল বদরু আলাইনা মিন সাদিয়াতিল বাদাই ওয়া জাবা শুক্রু আলাইনা মাদা লিল্লাহি দাই। বাংলা আমরা গাইতে পারি, রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল ওই, সারা জাহানের দিক বিদিকে আলোর ধারা ছুটল ওই, পাহাড় ঝর্ণা নদী সাগর সেই আলোতে হাসতে ওই, সেই আলোতে নিখিল ভুবন আকুল হয়ে ভাসতে। আমি নিজেকে পরম সৌভাগ্যবান মনে করছি, বিগত সরকার আমি নিগৃহীত অবহেলিত হয়ে থাকার পর, দীর্ঘ সংগ্রামের পর বর্তমান সরকার আমাদেরকে মূল্যায়ন করে আজ ধর্ম মন্ত্রণালয়ের সচিব হিসাবে আমি কাজ করছি। আমার মতো নাদান, এই আপনাদের মতো গুণীগুণী পদত হলরা আপনি মহামান্য রাষ্ট্রপতির দরবারে উপস্থিত হয়ে আমি থাকতে পারছি, এর জন্য অশেষ শুকরিয়া আল্লাহর দরবারে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।
4: বিশেষ অতিথির মূল্যবান বক্তব্য প্রদানের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয়কে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শামীম কায়সার এমপি। জনাব মোহাম্মদ শামীম কায়সার এমপি মহোদয়কে বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
5: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আল্লাহুম্মা মুআল্লিমা ইব্রাহিমা আল্লিমনা ওয়া মুফাহিমা সুলাইমানা ফাহহিমনা বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'উনা ওয়া যিদনা 'ইলমা। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله শত সহস্র লক্ষ কোটি শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বাংলাদেশের এই জাতীয় মসজিদে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই পক্ষকালব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানমালার শুভ উদ্বোধনের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, আমরা অত্যন্ত ভাগ্যবান যে শপথ গ্রহণের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তৌফিক দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র এই জিকিরের, তার স্মরণের এই অনুষ্ঠানে সবার প্রথম সম্মতি দিয়ে হাজির হওয়ার যে তৌফিক দিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার এই কাজটিকে পছন্দ করে, কবুল করে এই কাজটিকে তার নাজাতের ওসিলা করেন। আল্লাহুম্মা আমিন। আমরা আরও ধন্যবাদ দেই, অত্যন্ত অসুস্থতা সত্ত্বেও, একটা মেজর অপারেশন পরেও দিন রাত পরিশ্রম করে যিনি আজকের এই অল্প সময়ের মধ্যে এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য অভিভাবকত্ব করে নেতৃত্ব দিয়েছেন, আজকের সম্মানিত সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ কাজী শাহ মোহাম্মদ মুফাজ্জল হোসেন কাইকোবাদ এমপি মহোদয়কে আমি ধন্যবাদ দিয়ে খাটো করব না। যার ছাত্র হবার দূরবর্তী যোগ্যতা আমার নাই, সামনে থেকে একদিন মোলাকাতে যে সহবত পেয়েছি, পরবর্তীতে একটা মিটিংয়ে যখন এই জাতীয় মসজিদের খতিব সম্বন্ধে একটা সম্মানের ব্যাপারে একটা ক্লজ আসছে যেটা আগে থেকে নির্ধারিত ছিল না, তো হঠাৎ করে পরবর্তী মিটিংয়ে যখন এই ধারাটা চলে আসছে, এই সুপারিশটা আসছে, এটা দেখার সাথে সাথে যখন তিনি বলে উঠলেন, এটা কেন এখানে, এটা তো ছিল না, এটা তো থাকার যৌক্তিকতায় আসনের প্রশ্নই আসে না। সামনে প্রশংসা করলে মাটি ছুঁড়ে মারতে বলা আছে, না করে পারছি না, যার ছাত্র হবার যোগ্যতা নাই। বাংলাদেশের প্রথিতযশা আলেমে দিন, আমাদের জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুম আলিয়া হুজুরকে আমি শ্রদ্ধাভরে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের দোয়া পরিচালনা করবেন এবং পরবর্তী ওয়াজ করবেন ইনশা আল্লাহুল আজিজ। এবং যারা দিনরাত পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে সফল করেছেন, আমাদের মন্ত্রণালয়ের সম্মানিত সচিব সাহেব একটু আগে জ্ঞানগর্ভ আলোচনা করে গেছেন, এবং আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহোদয় উপবিষ্ট আছেন, মঞ্চকে আলোকিত করেছেন বাংলাদেশের আপামর দিক থেকে আসা আলেমে দিন উলামায়ে কেরাম, উলামা মাশায়েখ এবং আজকের মুসাল্লিয়ানে কেরাম, সফর সঙ্গীবৃন্দ, মিডিয়ার ভাইরা এবং আরও যারা আছেন সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে। এমন এক প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, এমন এক মহামান্য রাষ্ট্রপতি পেয়েছি যার প্রথম অনুষ্ঠানই হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপলক্ষ করে অনুষ্ঠান। এমন এক প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যিনি বাংলাদেশের মাটিতে পা রেখেই বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে এই রাষ্ট্রকে পরিচালনা করবেন। আল্লাহুম্মা আমিন। বক্তব্য দিব না, আমরা মাননীয় প্রধান অতিথির কাছ থেকে কথা শুনব, শুধু একটা কথা একটু বলে যাই। আজকে যে উপলক্ষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলছেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। এরপর তিনি শর্ত সাপেক্ষে এটার নাতিজাটা বলে দেন, ইউহিব্বুকুমুল্লাহ, এইটা যদি করো তাহলে তোমাদেরকে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। মানে এখানে ইউহিব্বু বললেন না, ওলামায়ে কেরাম আছেন এখানে মাজজুম করে বললেন, জবাবুর শর্ত দিয়ে বললেন ইউহিব্বুকুমুল্লাহ, মানে যদি ওইটা করো তাহলে এটা হবে। তাহলে সর্বোত্তম আদর্শ যার মধ্যে রয়েছে তাকে অনুসরণের মাধ্যমে যে রবের সন্তুষ্টি এবং তার ভালোবাসার অধিকারী হব, সেটা কিভাবে করব, কিভাবে করব তাকে তো দেখি নাই, সেই নসিব তো হয় নাই। আশায় আছি যদি কখনো মাটির নিচে গিয়ে দেখার সুযোগ হয় ইনশা আল্লাহুল আজিজ, কিভাবে করব। আমাদের এই উপমহাদেশে আমরা আমাদের আকাবিরের কাছ থেকে আমরা সেই মাসআলা নিব, কিভাবে নিব, আমাদের এই উপমহাদেশের প্রথিতযশা উলামায়ে কেরাম, এখানে ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির তার ফিকহগুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, সেই আলোকে আমরা আমাদের জীবন পরিচালনা করে থাকি। আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এখানে মিশন ভিশন নিয়ে কথা হয়েছে, আমরা এই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সমস্ত ধর্ম, এবং মনে রাখবেন এটা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, এটার নাম কি ধার্মিক মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সকল ধর্ম এবং যারা ধর্ম ব্যাপারেও উদাসীন তাদেরকে নিয়েও এই মন্ত্রণালয় কাজ করে, এবং এর ভীষণ হল একটি ধর্মীয় মূল্যবোধের সাথে মানে সাম্প্রদায়িক সম্প্রীতি রাখা, তার মানে যাতে মানুষ ধর্মীয় মূল্যবোধ নিয়ে নিজের জীবনকে পরিচালনা করতে পারে। যে যে ধর্ম পালন করছে তার স্ক্রিপচার যদি সে ভালোভাবে খেয়াল করে দেখে তাহলে কিছু কমন জিনিস তো পাবেই, তাই না? তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইকিনাকুম, সাম্প্রদায়িক সম্প্রীতি রেখে বজায় রাখার জন্য আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আমাদের ডিজি মহোদয় বলে গেছেন, সেখান থেকে আমরা একটা মুসলিম কমিউনিটিতে কীভাবে অমুসলিমরাও কীভাবে সহবস্থান করবে সেখান থেকে আমরা তার জীবন থেকে আমরা নিব ইনশাল্লাহ। আমাদের পরিণাম কি চাই? আমরা পরিণাম চাই আমাদের আহল পরিবারের সাথে মিলিত হব। ফাআম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহ, আর যার ডান হাতে আমলনামা দেওয়া হলো, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, অতি শীঘ্রই তার হিসাব নিকাশ সহজ করে দেওয়া হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সে তার আহল পরিবারের সাথে যারা ঈমান নিয়ে গেছে তাদের সাথে আনন্দ চিত্তে মিলিত হবে। আজকের এই অনুষ্ঠানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন এবং আমাদেরকে ডান হাতে আমলনামা দেওয়ার পাথেয় করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। মন্ত্রণালয়ের পক্ষ থেকে, ফাউন্ডেশনের পক্ষ থেকে, মসজিদের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের একটা আকুল আহ্বান আছে, আছে না? মহামান্য রাষ্ট্রপতি তার প্রথম কদম এখানে দিয়েছেন, তিনি তার শান অনুযায়ী, আমরা চাইব না, আমরা নির্ধারণ করে দিব না, আমরা অনুরোধ করব আমাদের গুস্তাখি মাফ করবেন, কথাবার্তার ভুল ত্রুটি মাফ করবেন, আল্লাহ আমাদের কবুল করুন। উনি ওনার শান মতো, ওনার মর্যাদা অনুযায়ী, ওনার শান শওকত অনুযায়ী আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, যে ক্ষমতা দিয়েছেন, যেই অ্যাভেলেবিলিটি দিয়েছেন, এটা অনুযায়ী আমাদের এখানে এই মসজিদের জন্য, এই ফাউন্ডেশনের জন্য কি করবেন তিনি ইনশাআল্লাহ তার বক্তব্যে বলবেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু ফিকুম জামিয়ান ওয়া জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। মা আসসালামু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে ভারসাম্যপূর্ণ মূল্যবান বক্তব্য প্রদানের জন্য মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মহোদয়কে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সৌধী মণ্ডলী, এ পর্যায়ে আমরা অনুষ্ঠানের সভাপতির বক্তব্য শ্রবণ করব। অনুষ্ঠানের এই পর্যায়ে সভাপতির বক্তব্য প্রদান করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব কাজী

0: সম্মানিত সুধী মণ্ডলী, এবার আমরা উপনীত হয়েছি আজকের অনুষ্ঠানের সবচেয়ে কাঙ্ক্ষিত মহিমান্বিত মুহূর্তে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোয় উদ্ভাসিত আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, একই সাথে মহামান্য রাষ্ট্রপতি পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা করবেন। সম্মানিত সুধী মণ্ডলী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় প্রধান অতিথির বক্তব্য ভাষণ পেশ করছেন।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহান অনুষ্ঠানের সভাপতি ধর্মবিষয়ক মন্ত্রী জনাব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপি, অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শামীম কায়সার এমপি, বিশেষ অতিথি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক, বায়তুল মোকাররম মসজিদের সম্মানিত খতিব, দেশের বিশিষ্ট আলেম ওলামা ও পীর মাশায়েখবৃন্দ, গণমাধ্যমের সহকর্মীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পক্ষকালব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন উপলক্ষে আমি দেশবাসী এবং বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহামান্বিত সময়। এই মহতী পবিত্র অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি মহান রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জানাই অগণিত সালাম ও দরুদ। একই সঙ্গে ইসলামের সকল নবী ও রসুল, নবী সাল্লাল্লাহু সাল্লামের পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন, সকল মুমিন মুসলমানের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করছি। প্রিয় মুমিন মুসলমানগণ, মহান আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েত, মুক্তি ও কল্যাণের জন্য সর্বশেষ নবী রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তার আগমন মানব সভ্যতার ইতিহাসে এক অনন্য ও অবিস্মরণীয় ঘটনা। তিনি সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, সূরা আল আম্বিয়া আয়াত 107। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবন ও আদর্শ বিশ্ব মানবতার জন্য চিরন্তন পথনির্দেশ। তার চরিত্রে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, ক্ষমাশীলতা, সহনশীলতা, মানবিকতা ও পরম মহত্ববোধের অনন্য সমন্বয় ঘটেছিল। দরিদ্র, এতিম, অসহায় ও নিপীড়িত মানুষের প্রতি তিনি ছিলেন মমতাশীল। নারী, শিশু, প্রতিবেশী, মেহনতি মানুষের অধিকার আদায়ে তিনি দিয়ে গেছেন সুস্পষ্ট নির্দেশনা। তিনি মানুষকে শিখিয়েছেন ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা, অঞ্চল কিংবা সামাজিক অবস্থানের কারণে কোনো মানুষকে অবজ্ঞা করা যাবে না। মানুষের মর্যাদা প্রতিষ্ঠা এবং ন্যায় ও ইনসাফের সমাজ গঠনই ছিল তার অন্যতম শিক্ষা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার চরিত্রে উত্তম। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুপম চরিত্রের প্রশংসা করে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সূরা আল আহাব আয়াত 21। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই পবিত্র চারিত্রিক বৈশিষ্ট্য ও শিক্ষা আমাদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সততা, নৈতিকতা ও উত্তম চরিত্রের সর্বোচ্চ গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়। আল্লাহ বলেন, রাসূল কবির সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন উসওয়াতুন হাসানা, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ আদর্শ। আজকের বিশ্বে হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যা ও নৈতিক অবক্ষয় যে বিস্তার ঘটছে, তা থেকে উত্তরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। তার বিদায় হজের ভাষণে মানব মর্যাদা, সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায় বিচার ও পারস্পরিক অধিকারের যে মহান শিক্ষা উচ্চারিত হয়েছিল, তা আজও সমগ্র বিশ্বে মানব জাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে আল্লাহ তাআলা সার্বজনীন, চিরন্তন ও পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, পবিত্র কুরআন নাজিল করেন। তার মাধ্যমে মানব জাতির শান্তি

সমাজ ও রাষ্ট্রকে পরিচালনা করা। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহ অবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ। এদেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির সঙ্গে বাস করে আসছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য ধর্মাবলম্বী সমন্বয়ে যে সমাজ ব্যবস্থা পারস্পরিক অধিকার ও সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমাদের জাতীয় জীবনেও শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণীয়। সেই দৃষ্টান্তকে পাথেয় করি আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন, সকল ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবেন, ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা, পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের রীতি। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, বাংলাদেশের মানুষের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও ইসলামী সংস্কৃতির সঙ্গে আমাদের জাতীয় জীবনের সম্পর্ক অত্যন্ত গভীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই অনুভূতির প্রতি সম্মান জানিয়ে সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেন। তিনি চারটি বিভাগীয় শহরে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করেন। তাঁর শাসনামলে ইমামদের প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের ধর্মীয় দায়িত্বের পাশাপাশি সমাজ কল্যাণ ও আর্থসামাজিক উন্নয়নে সম্পৃক্ত করার কার্যক্রম শুরু হয়। এজন্য প্রতিষ্ঠা করা হয় ইমাম প্রশিক্ষণ একাডেমি। পরবর্তীতে 1993 সালে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালু করেন। 2001 সালে ইমাম মসজিদ কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। এসব উদ্যোগের মাধ্যমে মসজিদ, ইমাম, ধর্মীয় শিক্ষা এবং সমাজে ইসলামী নৈতিক মূল্যবোধের বিকাশে প্রাতিষ্ঠানিক সহায়তার পরিধি সম্প্রসারিত হয়েছে। বর্তমান সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা বৃদ্ধি, তাদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যে ইমাম, মুয়াজ্জেম ও খাদেম সাহেবদের মাসিক সম্মানী ভাতা দেওয়া শুরু হয়েছে। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সেবাদানকারীদেরও সম্মানী ভাতা প্রদানের কাজ শুরু হয়েছে। আমি আশা করি 2030 সালের আগে প্রতিশ্রুতি অনুসারে দেশের সকল মসজিদ সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয় মাসিক সম্মানী ভাতা আওতায় আসবে। প্রিয় আলেম ও উলেমা ও পীর মাশায়েখবৃন্দ, আপনার ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের পথ প্রদর্শক। মসজিদের মেম্বার থেকে আপনার কোটি মানুষের কাছে সত্য, ন্যায়, সততা, ভ্রাতৃত্ব, মানবতার বাণী পৌঁছে দেন। তাই সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িক বিদ্বেষ, গুজব, হিংসা, নারী ও শিশু নির্যাতন এবং অসহিষ্ণুতা দূর করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবার পুনরায় বলছি, অসহিষ্ণুতা দূর করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব ইসলামের প্রকৃত শিক্ষা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ তুলে ধরে তরুণ প্রজন্মকে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ উদ্বুদ্ধ করতে আপনারা অনুপ্রাণিত করবেন। আমাদের মনে রাখতে হবে, বিভেদ, প্রতিহিংসা, প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না। অতীতের কর্তৃত্ববাদ, শাস্তিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে এবং ধর্মের শান্তি, ন্যায় ও সম্প্রীতির মর্মবাণীকে হৃদয়ে ধারণ করে গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। উপস্থিত আয়োজকবৃন্দ, এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আবারও সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের ধর্মীয় শিক্ষা, ইসলামী সংস্কৃতি, গবেষণা, প্রকাশনা, মসজিদ ভিত্তিক কার্যক্রম, ধর্মীয় মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমার বিশ্বাস, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত এই ধরনের কর্মসূচি

0: ইসলামের শান্তি, সৌহার্দ ও মানব কল্যাণের বাণী মানুষের কাছে পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবে। আমি এই মঞ্চে আসার আগে আমাদের মাননীয় ধর্মমন্ত্রী, পরবর্তীকালে প্রতিমন্ত্রী মহোদয়, ইসলামিক ফাউন্ডেশন এবং বাইতুল মোকাররমের সম্প্রসারণ উন্নয়ন এই বিষয়ে কথা বলেছেন। আমি অবশ্যই সরকারকে অনুরোধ করব যে তারা যেন এই বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে এবং এই বিষয়গুলো যেন বাস্তবায়িত করা সম্ভব হয় সেই বিষয়ে তারা উদ্যোগ গ্রহণ করবে। পরিশেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহিমান্বিত দিবস উপলক্ষে আমি সকলের প্রতি আহ্বান জানাই, আসুন আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য, ন্যায়, সততা, সহিষ্ণুতা, ক্ষমা ও মানব প্রেমের মহান আদর্শে নিজেদের জীবন ধারণ করি। ধর্মের নামে বিভেদ বৈষম্য নয়, ইসলামের শান্তি ও মানবতার বাণী ছড়িয়ে দেই। মহান আল্লাহ আমাদেরকে সকলকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমাদের দেশ ও জাতিকে সকল অনিষ্ট, বিভেদ ও অশান্তি থেকে রক্ষা করুন। বাংলাদেশকে শান্তি, ন্যায়, সাম্য, সম্প্রীতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান। আমি পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত পক্ষকার অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন, আমিন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: সম্মানিত সুধী মণ্ডলে, আমাদের জাতীয় জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ও আদর্শ অনুসরণের আহ্বান সম্বলিত উদ্দীপনামূলক অসাধারণ ভাষণ প্রদান করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে গভীর শ্রদ্ধা এবং অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহামান্য রাষ্ট্রপতি, আপনার ইসলামিক ফাউন্ডেশনের কাজের স্বীকৃতি আমাদেরকে উৎসাহিত করেছে। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্প্রসারণের প্রতি আপনার মমত্ববোধ জাতীয় মসজিদের মুসল্লিদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা আয়োজকদের পক্ষ থেকে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সম্মানিত সুধী মণ্ডলী,
2: শ্রোতা বন্ধুরা, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠান মালার শুভ উদ্বোধনী অনুষ্ঠান বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানা থেকে বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এখন বাইতুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র এশার নামাজের আজান দেওয়া হচ্ছে এবং সে কারণে এই অনুষ্ঠানটি সাময়িকভাবে বিরতি রয়েছে। আজানের পর আবারও অনুষ্ঠানটি শুরু হবে, সেখানে দোয়া এবং দোয়া করা হবে, দোয়া পরিচালনা করা হবে। আপনারা জানেন যে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানায় ইসলামিক ফাউন্ডেশন পক্ষকালব্যাপী যে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠান মালার আয়োজন করেছে, একই সঙ্গে এখানে মাসব্যাপী ইসলামিক বইমেলারও আয়োজন করা হয়েছে এবং এই বইমেলা কিন্তু আগে এই বইমেলা আগামী এক মাস পর্যন্ত চলবে মাসব্যাপী। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তার ভাষণে যেটি আপনারা শুনেছেন, আমাদের প্রাত্যহিক জীবনে যেন ইসলামের সুমহান বার্তা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন আদর্শ তা যেন ছড়িয়ে যায় এবং তার ধারণ করার মধ্য দিয়ে একটি শুদ্ধ সমাজ, সমৃদ্ধ সমাজ, সহনশীল সমাজ গড়ে উঠতে পারে সেই বিষয়ে তিনি বলেছেন। শ্রোতা বন্ধুরা, আজানের পরপরই আমরা আবারও এই অনুষ্ঠানটির সঙ্গে আপনাদের সম্পৃক্ত করব, যেখানে পরবর্তী কার্যক্রম বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।
1: আমরা একটু আগেই পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা মহামান্য রাষ্ট্রপতির মুখে শুনতে পেয়েছি। আমরা মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, পক্ষকালব্যাপী অনুষ্ঠান মালায় রয়েছে ওয়াজ মাহফিল, কিরাত মাহফিল, হামদাত মাহফিল, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, বাংলাদেশ বেতার এবং ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সেমিনার, কবিতা পাঠের মাহফিল, ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী এবং সিরাত স্মরণিকা প্রকাশ ও ইসলামী বই মেলার আয়োজন। আমরা এ পর্যায়ে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সিরাত স্মরণিকার মোড়ক উন্মোচন করতে যাচ্ছি। এই সিরাত স্মরণিকাটি মোড়ক উন্মোচন করবেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ। হ্যাঁ বলবো। মাশাআল্লাহ, মারহাবা। মোড়ক উন্মোচনের জন্য মহামান্য রাষ্ট্রপতির প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের পরম শ্রদ্ধাভাজন প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতিকে একটি বিশেষ উপহার তুলে দেওয়া হচ্ছে। মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়ের হাতে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত 6 খণ্ডের কালজয়ী গ্রন্থ আল কোরআনুল কারিম বিশ্বকোষ উপহার হিসাবে তুলে দিচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক।
3: মারহাবা, মারহাবা, বারাকাল্লাহ।
1: এক্ষেত্রে সহযোগিতা করছেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব মহোদয়। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে সভাপতির বক্তব্য প্রদান করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ এমপি মহোদয়। জনাব কাজী শাহ মোহাম্মদ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ এমপি মহোদয় মাননীয় মন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে সভাপতির ভাষণ প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি।
4: نحمده ونصلي على رسوله الكريم أما بعد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সবাই বলি ভাই জুড়ে আলহামদুলিল্লাহ। আজকের এই পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1448 হিজরি উপলক্ষে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পক্ষকালব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান মানে শুভ উদ্বোধন অনুষ্ঠান ঘোষণা করেছেন। আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবাই বলি ভাই আলহামদুলিল্লাহ। সমস্ত ক্ষমতার মালিককে, আর কারো কোনো ক্ষমতা আছে দুনিয়ায়, অন্য কোথায় আছে? আল্লাহ চাইছেন যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি দায়িত্ব নিয়ে বাইতুল মোকাররমে যাবেন আর ঈদের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ উদ্বোধনী ঘোষণা করবেন। এত বড় সৌভাগ্যবান কেউ আছে? আর কেউ নাই ভাইয়েরা আমার। ওনার জন্য দোয়া করবেন, বিশেষ করে আজকের অনুষ্ঠানে উপস্থিত ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শামীম কায়সার এমপি, সম্মানিত ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ এনডিসি ইসলামী ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক জনাব মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ বাকি, বাইতুল মোকাররমে মসজিদের সম্মানিত খতিব, যাকে এই দেশের মানুষ অন্তর দিয়ে শ্রদ্ধা করে ভালোবাসে, তাই না ভাইয়েরা আমার? এটা কি সত্য? ওনাকে অন্তর দিয়ে ভালোবাসে, দিল দিয়ে ভালোবাসে, কলিজাটা দিয়ে ভালোবাসে এই দেশের মানুষ ওনাকে। মাননীয় প্রধানমন্ত্রী এত সম্মান করেন, এত শ্রদ্ধা করেন, এত ভালোবাসেন যে আমি বুঝে শেষ করতে পারবো না। আবার সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উলামায়ে কেরাম, প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে থেকে মাত্র কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে আমাকে ছুটি দিয়েছিলেন চিকিৎসার জন্যে। আমার হিপ রিপ্লেসমেন্ট, হিপের ক্যাপ রিপ্লেসমেন্ট, দুইটা একসাথে। আল্লাহ পাক এমন মেহরবানি করেছেন, আমি আপনাদের সামনে হেঁটে এখানে আসছি লাঠি ছাড়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা চান তাই হয়, এত তাড়াতাড়ি এত সহজে হেঁটে আসা সম্ভব নয় লাঠি ছাড়া। ভাই আল্লাহ যা চান তাই, আমার মতো কাইকোপাধ্যায় আল্লাহ মন্ত্রী বানাইছে, যাবজ্জীবন কারাদণ্ড ছিল, কিভাবে কুদরতিভাবে মুক্ত করে নিয়ে দেশে নিয়ে এসে ইলেকশন করাইছে, করে আল্লাহ কি করছে মন্ত্রীও বানাইছে। আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা এই সরকারের জন্য খাস করে দোয়া করবেন। রাজি আছেন তো হাত তোলেন, তো হাত তোলেন, কারা কারা রাজি আছেন? তারেক রহমানের জন্য হাত দোয়া করবেন, আল্লাহ পাক জুনাকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, আল্লাহ পাক যেন ওনাকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, উনার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র, কারণ উনি জিয়া রহমান সাহেবের ছেলে, উনি খালেদা জিয়ার ছেলে, উনি ইসলামের একজন প্রেমিক, উনি আলেমদের, মুয়াজ্জিনদের, ইমামদের সম্মান করেন, মুসলমানদেরকে মন দিয়ে ভালোবাসেন, তাই না ভাইয়েরা আমার? ঠিক তো? এবং এমন একজন রাষ্ট্রপতি আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন যিনি অত্যন্ত সহজ সরল মনের অধিকারী। কালকে ওনার বাসায় গেছিলাম, আমি যখন আমার স্ত্রীকে গিয়ে বললাম মহামান্য রাষ্ট্রপতি আমাকে ফলটা উঠাই দিচ্ছেন, আমার স্ত্রী অভিভূত হয়ে গেছে। উনি তো আগের মতোই আছে, আমি বললাম যে আগের মতো তো আছে না, আগের চেয়ে আরো বেশি সহনশীল হয়েছে, সহানুভূতিশীল হয়েছে। ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমি বক্তব্য রাখবো না, কারণ আজান হওয়ার পরে মুসলমানের কোনো কাজ থাকে না, কথা বলার কোনো ব্যবস্থা থাকে না, তাই না ভাইয়েরা আমার? আমি দুইটা ওয়াদা করবো আপনাদেরকে, আমরা কি মুসলমান না? আমরা রসুল ইসলামের উম্মত না? হুজুর ইসলামের কথা অনুযায়ী আমাদেরকে চলতে হবে তো? আমরা ওয়াদা করি আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করব না, রাজি আছি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সংখ্যালঘুদের জান মাল ইজ্জত তোমাদের আমানা, বলে নাই? বলছে। তাহলে আমাদের মধ্যে যারা অন্য ধর্ম অবলম্বী আছে, সংখ্যালঘু ভাই আছে, তাদেরকে নিরাপদ থাকতে হবে, তাদেরকে শান্তিতে থাকতে হবে, তাদেরকে মাথা উঁচু করে থাকতে হবে, রাজি আছি আমরা? আমরা যদি এটাকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমরা রাজনীতিকভাবে অনেক উপরে উঠতে পারবো। ভাইয়েরা আমার, আজাদ হয়ে গেছে, আমরা অনেক কিছু বলার ছিল, আল্লাহ শুকরিয়া আদায় করার ক্ষমতা নাই, আমি যদি আমার আল্লাহর রাস্তায় কুরবানি করে কুচি কুচি করে গাইতে বিলাই দিই আমার আল্লাহ শুকরিয়া আদায় হয় না। আমার মতো কাইকোপাধ্যায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি করে নিয়ে দেশের এমপিও বানাইছে, মন্ত্রীও বানাইছে, আমি আপনাদের একজন কামলা, আমি আপনাদের একজন খাদেম, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা আমার বাসায় আসবেন, আমাকে তারেক জিয়া সাহেব আপনাদের খাদেম হিসাবে নিয়োগ করেছেন, যতক্ষণ আল্লাহ পাক রাখবেন ততক্ষণ আপনাদের খাদেম হিসাবে খেদমত করে যাব। আপনাদেরকে অনেক ধন্যবাদ, যেহেতু এখন আমার খতিব সাহেব যদি দোয়া করবেন একামত হয়ে যাবে, আমার অনেক কিছু বলার ছিল, বলবো, মাহফিল তো হবে, মাহফিলে আসবো তখন কথা বলবো। আসসালামু আলাইকুম।
1: আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়কে অত্যন্ত মূল্যবান এবং উদ্দীপনামূলক বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত উপস্থিতি সুধীমণ্ডলী, এ পর্যায়ে দোয়া এবং মোনাজাতের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানের প্রথম পর্বের শেষ হবে। বাদ এশা আমাদের একটি পর্ব রয়েছে, ওয়াজ মাহফিল। আজকের ওয়াজ মাহফিলে আমাদের ওয়াজ পেশ করবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন পর্বের দোয়া এবং মোনাজাত পরিচালনার জন্য আমরা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। মুফতি মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ।
3: আমরা ইস্তেগফার পড়ি, দুরুদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা নবিয়্যিনা মুহাম্মাদ। যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আমরা সংক্ষিপ্ত দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। يا الله আপনি মেহেরবানি করে আমাদের এই মাহফিলকে আপনি কবুল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানা এবং বোঝার আমল করার তৌফিক আমাদেরকে নসিব করেন। يا الله আমাদের রাষ্ট্রীয় মুরব্বীরা আজকে সিরাত সম্পর্কে, ইসলামী শরীয়ত সম্পর্কে, কোরআন করিম সম্পর্কে যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, ইয়া আল্লাহ সব কিছু আমাদেরকে মেনে চলার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ যা আলোচনা হলো ওটা যাতে বাস্তবে আমরা নিজেদের আমলের মধ্যে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরতের নির্দেশনাগুলো বাস্তবায়ন করতে পারি, সবাই করতে পারেন। ইয়া আল্লাহ আপনি সেই তৌফিক নসিব করেন। اللهم انا نسالك من خير ما سالك منه نبيك وعبدك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك وعبدك محمد صلى الله عليه وسلم। ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে এই দেশকে হেফাজত করেন, পুরো মুসলিম বিশ্বকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ আমাদের এই দেশের মাননীয় সরকারকে, ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে হিম্মত এবং কুয়ত দান করেন, তাদের শারীরিক শক্তি, মানসিক শক্তি, ইমানি শক্তি বাড়িয়ে দেন। ইয়া আল্লাহ সবাইকে সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।
1: খতিব মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, মহামান্য রাষ্ট্রপতি প্রস্থানের পরেই আপনারা উঠবেন। আমরা মহামান্য রাষ্ট্রপতি এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং সুধীমণ্ডলীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি।
2: শ্রোতা বন্ধুরা, ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্বোধনী অনুষ্ঠান জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পূর্ব সাহানা থেকে এতক্ষণ সরাসরি সম্প্রচার করা হলো। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ রুহুল আমিন, প্রকৌশল নির্দেশনায় তাপসকান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাদুল আজম ও মেজবা চৌধুরী, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এএসএম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার। এবং আজকের সরাসরি সম্প্রচার অনুষ্ঠান প্রযোজনা করলেন মোহাম্মদ রবিউল আওয়াল মারুফ। শ্রোতা বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবন নবী করিম হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শে অনুপ্রাণিত হোক এবং সহি এবং শুদ্ধভাবে যেন জীবনযাপনের মধ্য দিয়ে আমরা সবাই দেশ এবং জনগণের খেদমতে কাজ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে এবং পক্ষকালব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুষ্ঠান মালার সাফল্য কামনা করে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি আমাদের জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
5: এতক্ষণ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত আজ 25 আগস্ট থেকে আগামী 8ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
6: মাহবুবুল আলম, সব শেষে ছোট্ট করে জানতে চাইব যে আমরা যদিও জানি যে 18 আগে বিয়ে না এবং 20 আগে সন্তান নয়, সেক্ষেত্রে 18 বছরের আগে যদি কোনো কিশোরীর বিয়েও হয়ে যায় তাহলে সেসব কিশোরীদের জন্য কি করণীয় রয়েছে?
7: আইনগতভাবে আমরা 18 আগে বিয়ে নয় কথাটা বললেও আমরা সবাই জানি যে এখনো আমাদের দেশে বিশাল সংখ্যক মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে 18 বছরের নিচে। বিয়ে হয়ে যাওয়ার পরে আমাদের আইনগত যে বিষয়গুলো রয়েছে, বাল্য বিবাহ আইন বা অন্যান্য যে আইনগুলো রয়েছে, কোনো আইনি কিন্তু ওই বিয়েটাকে বাতিল করে না। যেটা করে, ওই বিয়ের সাথে সম্পৃক্ত যারা রয়েছে তাদেরকে হয়তো কিছু জরিমানার ব্যবস্থা করে, কিছু শাস্তিমূলক ব্যবস্থা নেয়, কিন্তু বিয়েটা বাতিল হয় না। তো সেক্ষেত্রে আমরা মনে করি, আমরা যে দম্পতিটা অল্প বয়সে বিয়ে করলো, বয়স হওয়ার আগেই বিয়ে করলো, তাদেরকে আরো বেশি করে যত্ন নেওয়া প্রয়োজন, তাদের জন্য আরো নিবিড় সেবাদান কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। তো বিষয়টা মাথায় রেখে পরিবার পরিকল্পনা অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে এবং আমরা ওই সমস্ত দম্পতি যাদের স্ত্রীর বয়স 18 বছরের নিচে তাদেরকে আমরা বিয়ের সাথে সাথে রেজিস্ট্রেশন করতেছি এবং আমাদের মাঠকর্মীরা নিয়মিতভাবে তাদেরকে মনিটরিং এ রাখতেছে, তাদেরকে আমরা বিভিন্ন ধরনের উদ্বুদ্ধকরণ কার্যক্রমে আমরা তাদেরকে দাওয়াত দিচ্ছি এবং আমরা তাদেরকে বিভিন্ন রকমের বার্তা দিচ্ছি যাতে করে সময়ের আগে তারা সন্তান না নেয়।
6: ধন্যবাদ আপনাদেরকে প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই, কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে। ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন।
8: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন 15 থেকে 19 বছর বয়সী মায়েদের পরিবার পরিকল্পনার পদ্ধতি ব্যবহারের হার বৃদ্ধিতে করণীয় বিষয় একটি আলোচনা। আশা করছি বিষয়টি সম্পর্কে জেনে আপনারা উপকৃত হয়েছেন। এবারে বন্ধুরা, আপনাদের শোনাব একটি জনসংখ্যা বিষয়ক গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আশিকুর রহমান আশিক ও মোর্শেদা শাহরিন। কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার এবং এতে সুর করেছেন দীপক কুমার দে।

0: শুন ছিলেন জনসংখ্যা বিষয়ক গান। আসুন দেশের জনসংখ্যা সীমিত রাখি, জীবনমান উন্নয়ন করি। আসুন সবাই দেশের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে দেশকে স্বনির্ভর করি। আমাদের সুদৃঢ় অস্তিত্ব আমাদের দেশের অস্তিত্ব।
1: কই গো বৌমা, তোমার বাপের পাতে মাদাটা তুলে দাও।
2: নেন আব্বা, এইডা নেন।
3: আর না না রে মা, যথেষ্ট খাইছি। আর
2: খালি মাছের মাথাটা খান।
3: তুই তো জানোস রাহেলা, পরিমাণের বেশি আমি খাই না।
1: এক বেলা একটু বেশি খেলে কিচ্ছু হয় না।
3: না বেন না, বিনা দরকারে একটু বেশি খাইয়া লাভ দেখি? বরং অনেক সময় দরকারের বেশি খাইলে শরীরে অশান্তি লাগে। খাইয়া যদি শান্তি না হইলো তো খাইয়া লাভ দেখি? দেমা পানি দে।
2: এই যে,
1: আরে আরে, হাত দিয়া ফেলাইলেন যে। বৌমা, তোমার আব্বার এক গ্লাস দুধ দাও।
3: বেয়ান সাহেবা যেমনি খাতির দাঁড়ি করতেছেন, তাতে তো ইচ্ছা করে বাড়ি ঘর থুইয়া এইখানে এসে পড়ে থাকি।
1: থাকতে পারলে থাকবে, আমার তরফ থেকে কোনো আপত্তি নাই।
3: শুকর আলহামদুলিল্লাহ, খুব মজার মজার খানা খাইলাম।
2: আমার হাতের রান্না তো তাই খুব মজা হয়েছে।
3: কেন, তুই রান্ধস নাই?
1: না বেয়াই সাহেব, বৌমা তো পোহাতি, তাই ওরে একটু একটু কাজ কাম কম করতে দি, বিশেষ করে পরিশ্রমের কাম। এই অবস্থায় একটু বিশ্রামে থাকা ভালা।
3: যে আপনি ঠিকই বলেছেন, এই কথাটা অনেকে জানে না, জানলেও মানে না।
1: বৌমা, তোমার আব্বারে পান আইনা দাও।
2: আব্বার তো পান সুপারির অভ্যাস নাই,
1: বড় নিয়ম মান্না চলেন দেখি বেয়াই সাহেব।
3: যে চেষ্টা করি, নিয়ম মান্না চলতে পারলে স্বাস্থ্য, শরীর, মন সবই ভালো থাকে। নিয়মের মধ্যে চলতে পারলে একটা শান্তি আছে।
1: হ্যাঁ ঠিকই কইছেন।
3: বেয়ান সাহেব, আপনি এজাজত দিলে আমরা বিকালেই রওনা হইতে চাই।
1: যাইবেন যখন, একটু আগে ভাগে যাওনি ভালো।
3: হ্যাঁ তাহলে তো তৈরি হইয়া গেলে ভালো হয়।
1: বৌমা,
2: জি আম্মা,
1: তুমি এইগুলা গোছ গাছ করিয়া তৈরি হয়ে লও।
2: আচ্ছা আম্মা।
4: দূরো, তুমি এইটা কি কও?
2: উমা, এমন কি কইলাম? তাড়াতাড়ি কাপড় বদলাইয়া তোমার তৈরি হইতে কইলাম।
4: না আমি যাবো না।
2: আরে আব্বাই তোমারে সাধলো, আম্মাও যাইতে কইল, তখন তুমি যাইবা না কেন?
4: আমার সরম করে।
2: উমা, তোমার আবার কিসের সরম?
4: তুমি প্রথম মা হইবা, বাপের বাড়ি যাইতেছ, আমিও যাই তোমার লগে থাকুম, এইটা জানি আমার কাছে কেমন লাগে।
2: আহারে ডং, তুমি না গেলে আমিও যাবো না, ব্যাস।

0: अरे वो शमशू
1: क्याडा जामिल भाई नी
0: अरे खड़े आओ
1: जामिल भाई बाजार सदा शेष
0: हाँ लाओ एक संगे बाड़ी जाए
1: हाँ चलें
0: शमशू
1: जे जामिल भाई कौन
0: तुम्हार बाबे तो ज्ञानी मानुष हकगुले मान्य कर তুমি এমন বেকুব হইলে কামনে
1: কেন বেকুবের কামটা কি করলাম আমি
0: বেকুবের মতো কাম করলা নাই তো কি শুনলাম বাড়িতে তোমার বোন আর বঞ্জামা আইছে অথচ তুমি বাজারটা করলে কি
1: খারাপটা কি করলাম
0: এই যে কচু ঘেঁচু কিনলা এটা একটা বাজার হলো তোমার মাথায় আসলে কিছু নাই
2: সত্যই রে রাহিলা তোর শাশুড়ি বড় ভালো মানুষ
3: আসলে সময় এমন একটা কথা কইল যে আমার মনে হইল ওইখানেই থাইকা যাই
2: কি কইলো
3: কইলো প্রথমবার মার কাছে যাইতেছ তা যাও পরে কইলো আমার যাইতে পারবা না আমিও সব বুঝি আমিও তো মা
2: বিয়ান কি মনে কষ্ট পেয়েছে
3: আমার এত আদর করে তাই হয়তো আইবার সময় খারাপ লাগছে
1: মা ও মা
2: কি রে শামসু বাজার আনছস
1: হ্যাঁ মা কিন্তু জামিল ভাই এটা কি কইলো
2: কি কইছে জামিলে
1: কইলো এইসব কচু ঘেঁচু লইয়া বাড়ি যাইতেছ এগুলো একটা খাদ্য হইল বইনার জামাই আইছে তা করে কি কচু ঘেঁচু দিয়া ভাত খাওয়াইবা
2: কেন জামাই লেগে মাছ কুস কিছু আনুস নাই
1: হ্যাঁ তা তো আনছি কিন্তু আব্বা যে বিশেষ করে কয়া দিল কচু শাক লতি পুঁই শাক এগুলা আনতে সেই জন্য তো আমি একটা বড় কচু কিছু লতি আর শাক আনলাম
2: তোর আব্বা
4: কি রে শামসু
1: জি আব্বা
4: বাজার আনছস
1: হ্যাঁ আনছি কিন্তু আব্বা জামিল ভাই যে কইলো
5: বুঝছি জামিলে কি কইছে আমি বুঝছি জামিলের মতো অনেকেরই ধারণা শাক সবজি আর কচু ঘেঁচু বুঝি নিজু মানের খাবার আসলে তা না রে ডিম দুধ পনির কলিজায় যে পুষ্টি আছে তার সমান পুষ্টি আছে কচু শাক পুঁই শাক লাল শাক আর মূলা শাকে এই কথাটা ওরা জানে না মায়ের শরীর থেকে সব কিছু নিয়ে আই গর্ভের শিশু দিনে দিনে বড় হয় মায়ের শরীরে পুষ্টি তো পায় ওই গর্ভের শিশু আর বাচ্চা হনের পরেও মায়ের দরকার প্রচুর আয়রন বা লৌহজাতীয় খাবার রক্ত শূন্যতা পূরণ কইরা আবার মার শরীরে স্বাস্থ্যে আগের মতো সৌন্দর্য আনে
1: আব্বা আমি যাইতাছি
5: কই যাস
1: জামিল ভাইরে কই আইতে বেকুব আসলে কেডা
6: শ্রোতা বন্ধুরা, ডেঙ্গু সহ অন্যান্য অসুখ থেকে বাঁচতে বাড়ির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। আসুন, রোগ জীবাণু ধুলাবালি থেকে বাঁচতে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করি। সুখী সংসার অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম শাহনাজ পারভীন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
7: শাহিদা মঞ্জুরি।
8: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছে শানাস পারভীন। শুরুতে শিরোনাম। যথাযথ ধর্মীয় মর্যাদায় আগামীকাল দেশে উদযাপিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী। পক্ষকালব্যাপী সিরাতুন্নবী অনুষ্ঠানমালার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্য সম্প্রচার মন্ত্রীর। দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে ইউএনডিপি আগ্রহী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবেলায় 4,500 কোটি টাকা সহায়তা দেবে ডেনমার্ক, জানালেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে 31 আগস্ট নির্ধারণ করেছেন আদালত। যুদ্ধবন্ধে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক পুনর্বহালে ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানাল পাকিস্তান। এবং ডারউইনে টপ অ্যান্ড টি-20 ক্রিকেট সিরিজে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি দলের কাছে 21 রানে পরাজিত হল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। দেশে আগামীকাল যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মানব জাতির জন্য শান্তির বার্তা নিয়ে 570 খ্রিস্টাব্দের হিজরি বর্ষপঞ্জির 12ই রবিউল আউয়াল সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 632 খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবন ও কর্মের মাধ্যমে সত্য, ন্যায়, ক্ষমা, সহমর্মিতা ও মানুষের মর্যাদার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন, মহানবীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী তার বাণীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, মহানবীর জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী অনুষ্ঠানমালা আজ থেকে শুরু হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব পাশে এই অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন,
2: ধর্মের নামে বিভেদ বৈষম্য নয়, তাদের শক্তি ও মহানবতার বাণী ছড়িয়ে দিন। মহান আল্লাহ আমাদেরকে সকলকে প্রিয়নবী হযরত মুহাম্মদ ইসলামের জীবন আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমাদের দেশ ও জাতিকে সকল অনিষ্ট বিভেদ অশান্তি থেকে রক্ষা করুন। বাংলাদেশকে

0: অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, কিরাত মাহফিল, হামদ নাত মাহফিল, ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে সেমিনার, কবিতা পাঠের মাহফিল, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মাসব্যাপী ইসলামী বইমেলা। এদিকে দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য বেসরকারি রেডিও স্টেশন ও টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। এছাড়া সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সরকার সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ। আজ বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাহুল আজিম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তারা অভিনন্দন জানান। সাক্ষাৎকালে তারা স্ব বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালে বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বুদ্ধিভিত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডি সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ আহ্বান জানান। শেখ হাসিনা সহ ভারতে পলাতক আসামিদের প্রসঙ্গে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, জুলাই আন্দোলন সহ বিগত সময়ের সব অপরাধের সঠিক বিচারের স্বার্থে যাদের মামলা রয়েছে তাদের সবাইকে ফেরত আনা হবে। এ নিয়ে শুনুন প্রতিবেদনে।
1: সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলন করে তথ্য মন্ত্রণালয়। উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও তথ্য সচিব সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বুদ্ধিভিত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের বয়কটের আহ্বান জানান।
2: ফ্যাসিস্ট গণমাধ্যমকে আমি ইন্টেলেকচুয়ালি ফ্যাসিজমের সাথে তুলনা করি। ওই ইন্টেলেকচুয়াল চিন্তা চেতনায় যদি কেউ ফ্যাসিজমকে সাপোর্ট করে, প্রমোট করে, সেই জিনিসটাকে তো আসলে আমরা সামাজিকভাবে ধিক্কার জানাবো ছাড়া কিছু করতে পারি না। ওই ব্যালেন্স আমাদের মাথায় রাখতে হবে যে ফ্রি জার্নালিজম কোনটা আর অ্যাকচুয়ালি ফ্যাসিজম কোনটা।
1: ব্রিফিং এ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী গণমাধ্যমের স্বাধীনতার কথা উল্লেখ করে বলেন, সরকারের বিরুদ্ধে বলার স্বাধীনতা সকলের আছে।
3: সরকারের বিরুদ্ধে বলার স্বাধীনতা সকলেরই আছে, গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত আছে। তবে রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য বা রাষ্ট্রের ক্ষতি হোক, রাষ্ট্রদ্রোহী কোনো সংবাদ বা কোনো কিছু প্রচার করাটা ঠিক না। সরকার এবং রাষ্ট্রের কিন্তু লাইন বিটুইন সরকার এবং রাষ্ট্র, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে।
1: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেন, দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে। গ্যাস সংকট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম প্রতি ইউনিট $12 থেকে $14 থেকে লাফিয়ে $24 পৌঁছেছে।
4: সরবরাহ পূর্ণ মাত্রায় প্রতিস্থাপিত হয়নি। আমাদের FSRU যেটা নষ্ট হয়েছিল, আগুন ধরেছিল, সেটা ঠিক করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে গ্যাসের যে কার্গো আছে সেই কার্গো সাপ্লাই আসতে একটু সমস্যা হচ্ছে, সেটা হলে এর মধ্যে ঠিক হয়ে যাবে। রিয়াল কথা বলা ভালো, যথেষ্ট ভালো একটা অবস্থায় যেতে আমাদের 2 বছরের মতো সময় লাগবে। আবারও বলছি, মানে এই না বাকি সময়গুলো আমরা আগের চেয়ে খারাপ থাকবো, আমরা আগের চেয়ে খারাপ থাকবো না।
1: অনুষ্ঠানের শুরুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সরকারের 6 মাসের বিশেষ অর্জন বিষয়ে তথ্য অধিদপ্তর প্রকাশিত আই হ্যাভ এ প্ল্যান গণতান্ত্রিক অভিযাত্রার 6 মাস শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধানের সংশোধন সহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স এই সহযোগিতার কথা জানান। বৈঠকে সাংবিধানিক সংস্কার, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, পুলিশের সামর্থ্য বৃদ্ধি, গুজব ও অপতথ্য রোধে প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত সহায়তা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য, অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করতে চায় ইউএনডিপি। স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে ইউএনডিপির ধারাবাহিক সহায়তার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই সহযোগিতা আরও বৃদ্ধি করার আহ্বান জানান। ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবেলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি আজ নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টেন ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠককালে একথা বলেন। বৈঠকে সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্প তৃতীয় ধাপে ডেনমার্কের অর্থায়ন ও সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পটিতে ডেনমার্ক সরকার 4,500 কোটি টাকা অর্থায়ন করবে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মির্শাহে আলম বলেন, সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্কের সহযোগিতা সরকারের জন্য একটি বড় সাফল্য। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা শহরে ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদার চাপ অনেকাংশে কমানো সম্ভব হবে। মাগুরায় 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামির ডেথ রেফারেন্স এবং আপিলের রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী 31 আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে সময় আবেদন করায় বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রায় ঘোষণার তারিখ পিছিয়ে দেন। গত 11 আগস্ট হাইকোর্টের এই বেঞ্চ বিষয়টির উপর শুনানি শুরু করেন। গতকাল শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করেছিলেন আদালত। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
5: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানী বালা। চলতি অর্থবছরের মধ্যে দেশের 5 ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মির্শাহে আলম। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাজেটে 6,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তিনি বলেন, এসব নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এর অংশ হিসেবে 26 আগস্ট রাত 12টা থেকে সংশ্লিষ্ট এলাকায় অস্ত্র বিস্ফোরক বহন সহ সভা, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার কথা জানানো হয়। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে 1,077 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। কলেরার মতো মারাত্মক পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকতে দেশ জুড়ে শুরু হয়েছে 2 ডোজের বিশেষ ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এই বিশেষ উদ্যোগে যৌথ সহযোগিতা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং ICDDRP। প্রাথমিক ধাপে দেশের 44টি উচ্চ ঝুঁকিপূর্ণ থানা উপজেলাকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে। টিকা পেয়ে স্বস্তি প্রকাশ করছে সাধারণ মানুষ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর প্রতি 1,000 জন মানুষের মধ্যে গড়ে 1.64 জন কলেরায় সংক্রমিত হন এবং দেশের প্রায় 6 কোটি 64 লাখ মানুষ এই রোগের উচ্চ ঝুঁকিতে রয়েছেন। এমন পরিস্থিতিতে কলেরা প্রতিরোধে বিনামূল্যে কলেরার টিকা প্রদান করছে সরকার। গেল 22 আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচির প্রথম ডোজ দেওয়া চলবে আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত, আর সম্পূর্ণ সুরক্ষার জন্য আগামী 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত দেওয়া হবে টিকার দ্বিতীয় ডোজ। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্দিষ্ট কেন্দ্রগুলোতে চলছে এই কার্যক্রম। টিকা পেয়ে খুশি টিকা গ্রহীতারা।
8: আসলে কলেরাকে আমরা অনেক ভয় পাইতাম, এখন যদি এই টিকাটা সঠিক মতো খাওয়ানো হয় শিক্ষার্থী যারা আছে তাদের অন্তত ভবিষ্যতে আমরা নিশ্চিত হতে পারবো।
9: আমরা অনেক আনন্দিত এবং উৎসাহিত সাথে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারছি এবং বাচ্চারা তো আনন্দের সাথে খাচ্ছে, এলাকাবাসী খাচ্ছে,
10: ওষুধের মতোই স্বাদ, ভালো একটা উদ্যোগ সরকারের।
7: প্রাথমিক ধাপে দেশের 64টি উচ্চ ঝুঁকিপূর্ণ থানা ও উপজেলাকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 17টি ওয়ার্ড সহ ঢাকার শেরে বাংলা নগর, খিলক্ষেত ও তেজগাঁও এবং ঢাকার বাইরে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের কিছু এলাকায় প্রায় 51,75,000 মানুষকে এই টিকা দেওয়া হচ্ছে। উৎসাহ উদ্দীপনা নিয়ে টিকা নিতে আসছেন এলাকাবাসী, এমনটা জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা।
11: বাচ্চারা খুবই উৎসুক, তারা আসতেছে দেখতেছে। এটা 3 চাপে আমাদের খাওয়ানো হয়, এটা কলেরা ভ্যাকসিন, আমরা এভাবে 3 বার চাপ দিই, তারপর পুরোটা আমরা খাওয়ানো শেষ করি।
12: সমস্ত লোকজন সুশৃঙ্খল ভাবে খাচ্ছে, আমাদের টিকার কার্যক্রমে কোনো সমস্যা নেই।
7: শতভাগ সুরক্ষা নিশ্চিত করতে এবং কলেরা মুক্ত বাংলাদেশ গড়তে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সঠিক সময়ে টিকার 2টি ডোজই সম্পন্ন করার আহ্বান জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাওহিদ হোসেন, বাংলাদেশ বেতার।
13: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
14: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
13: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পূর্বের সমঝোতা স্মারকটি পুনর্বহাল করতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি গতকাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘির গালিব ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব জেনারেল মোহসেন রেজাইয়ের সাথে সাক্ষাৎ করেন। এদিকে IRGC-র মুখপাত্র বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ শুরু করাই যুদ্ধক্ষেত্রে তাদের পরাজয়ের প্রমাণ। ইরান ও তার বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করার পর চীন তার স্বার্থ রক্ষা করার অঙ্গীকার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন তথাকথিত অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা করে এবং নিজেদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট গতকাল কয়েকটি নতুন পদক্ষেপ ঘোষণা করেন, যাতে ইরানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলা যে কোনো দেশকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এই প্রেক্ষাপটে চীন এই প্রতিক্রিয়া ব্যক্ত করে। যুক্তরাষ্ট্র ও কানাডা দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ বৃদ্ধির প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানিকৃত গাড়ির উপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন। ট্রাম্প গতকাল বলেন, তিনি আগামী 1 জানুয়ারি থেকে কানাডার গাড়ি ও ট্রাক এবং গাড়ির যন্ত্রাংশের উপর শুল্ক 25% থেকে বাড়িয়ে 50% করবেন। এল নিনোর প্রভাবে আবহাওয়ার দ্রুত পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রা নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা জানায়, গত শুক্র শনিবার ভূপৃষ্ঠের তাপমাত্রা 21.1 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা 2024 সালের মার্চের তাপমাত্রা 21.09 ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ছাড়িয়ে যায়। খেলার খবর। ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি-20 ক্রিকেট টুর্নামেন্টে আজ বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে 21 রানে পরাজিত হয়েছে। চলমান টুর্নামেন্টে বাংলাদেশের এটি প্রথম পরাজয়। এর আগে টানা 3 ম্যাচে বাংলাদেশ অপরাজিত ছিল। অ্যাডিলেড স্ট্রাইকার্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 164 রান করে। জবাবে বাংলাদেশ হাই পারফরম্যান্স 20 ওভারে 9 উইকেট হারিয়ে 143 রান করতে সক্ষম হয়। এছাড়া দিনের অন্যান্য খেলায় হায়দ্রাবাদ কিংসম্যান 20 রানে নিউজিল্যান্ড এ দলকে এবং নর্দার্ন টেরিটরি অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিকে পরাজিত করে। প্রিটোরিয়ায় 4 দিনের ক্রিকেট ম্যাচে আজ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এ এর কাছে বাংলাদেশ এ দল ইনিংস ও 413 রানে পরাজিত হয়েছে। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ এ দল 122 ও 112, দক্ষিণ আফ্রিকা এ দল 6 উইকেটে 647 রানে প্রথম ইনিংস ঘোষণা। দুই দলের মধ্যে দ্বিতীয় 4 দিনের ম্যাচটি 30 আগস্ট পচেফস্ট্রুমে শুরু হবে। এই সফরে দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দল 3টি ওয়ানডে ম্যাচও খেলবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সমুদ্রবন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলার সমূহকে আগামীকাল সকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যথাযথ ধর্মীয় মর্যাদায় আগামীকাল দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ মিলাদুন্নবী। পক্ষকালব্যাপী সিরাতুন্নবী অনুষ্ঠানমালা উদ্বোধন করলেন রাষ্ট্রপতি। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্য সম্প্রচার মন্ত্রীর। দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে ইউএনডিপি আগ্রহী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা সংকট মোকাবেলায় 4,500 কোটি টাকা সহায়তা দেবে ডেনমার্ক, জানালেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলা রায় ঘোষণার তারিখ পিছিয়ে 31 আগস্ট নির্ধারণ করেছে আদালত। যুদ্ধবন্ধে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক পুনর্বহালে ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানাল পাকিস্তান। এবং ডারুনের টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি দলের কাছে 21 রানে পরাজিত হল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। খবর শেষ হল।
15: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি তামান্না সিদ্দিকী। নিউজিল্যান্ড সম্প্রতি একটি যুগান্তকারী আইন প্রণয়ন করেছে, যেখানে বলা হয়েছে 16 বছরের কম বয়সী শিশু কিশোররা আর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবে না। এই সিদ্ধান্তটি মূলত শিশুদের মানসিক স্বাস্থ্য, নিরাপত্তা এবং শিক্ষাজীবনকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারে শিশু কিশোররা ক্রমেই ভার্চুয়াল জগতে বেশি সময় কাটাচ্ছে, যা তাদের পড়াশোনা, সামাজিক সম্পর্ক এবং মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। নিউজিল্যান্ড সরকার মনে করছে এই বয়সে শিশুদের জন্য বাস্তব জীবনের অভিজ্ঞতা, খেলাধুলা, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোই সবচেয়ে জরুরি, তাই আইন করে তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ শিশুদের মানসিক চাপ কমাবে, সাইবার বুলিং থেকে রক্ষা করবে এবং তাদেরকে বাস্তব জীবনের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করবে। নিউজিল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রাজিল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জার্মানি, ডেনমার্ক সহ বহু দেশ শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বয়সভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব পদক্ষেপে বয়স সীমা, অভিভাবকের সম্মতি, অ্যাকাউন্ট যাচাই ও কন্টেন্ট নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। বস্তুত অস্ট্রেলিয়ায় একই ধরনের আইন অর্থাৎ 16 বছরের নিচে শিশু কিশোরদের ক্ষেত্রে এই আইন ডিসেম্বর 2025 থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। শহর থেকে গ্রাম সব জায়গায় শিশু কিশোররা মোবাইল ফোন হাতে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ফেসবুক, ইউটিউব বা টিকটকে সময় কাটাচ্ছে। এর ফলে পড়াশোনায় অনাগ্রহ, পরিবার থেকে বিচ্ছিন্নতা, এমনকি মানসিক অস্থিরতা দেখা দিচ্ছে। অনেক সময় তারা ভুয়া তথ্য, অশালীন কন্টেন্ট কিংবা বিপজ্জনক চ্যালেঞ্জে জড়িয়ে পড়ছে, যা তাদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। বাংলাদেশে এখনও এ বিষয়ে কোনো নির্দিষ্ট আইন নেই, তবে শিশুদের

0: আইনগত নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে। দ্বিতীয়ত, অভিভাবক ও শিক্ষকদের সচেতনতা বাড়ানো জরুরি। তারা যদি শিশুদের মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে পারেন, তবে অনেক সমস্যাই কমে যাবে। তৃতীয়ত, সরকারকে প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে সমন্বয় করে শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট পরিবেশ নিশ্চিত করতে হবে, যেমন কন্টেন্ট ফিল্টারিং, সময়সীমা নির্ধারণ, শিশু বান্ধব অ্যাপ তৈরি ইত্যাদি। চতুর্থত, শিশুদের বিকল্প বিনোদনের সুযোগ বাড়াতে হবে। খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পাঠাগার এসব জায়গায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এতে তারা বাস্তব জীবনে আনন্দ খুঁজে পাবে এবং ভার্চুয়াল জগতের প্রতি আকর্ষণ কমবে। পঞ্চমত, গণমাধ্যমকে দায়িত্ব নিতে হবে। শিশু কিশোরদের সাফল্য, সৃজনশীলতা ও ইতিবাচক কর্মকাণ্ডকে সংবাদে অগ্রাধিকার দিতে হবে, যাতে তারা অনুপ্রাণিত হয়। সবশেষে বলা যায়, নিউজিল্যান্ডের এই আইন শুধু তাদের দেশের জন্য নয়, বরং বিশ্বব্যাপী একটি দৃষ্টান্ত। বাংলাদেশ যদি সময়মতো পদক্ষেপ নেয়, তবে আমাদের শিশু কিশোররা সাইবার আসক্তি থেকে মুক্ত হয়ে পড়াশোনা, খেলাধুলা ও সৃজনশীলতায় মনোযোগী হতে পারবে। রাষ্ট্রের দায়িত্ব হল তাদেরকে নিরাপদ পরিবেশ দেওয়া, যাতে তারা সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে সক্ষম হয়। এই প্রেক্ষাপটে মূল বার্তা হবে, শিশুদের ভবিষ্যৎ রক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি। নিউজিল্যান্ডের উদ্যোগ আমাদের জন্য এক সতর্ক বার্তা, আর বাংলাদেশের করণীয় হল দ্রুত আইন প্রণয়ন ও সচেতনতা বৃদ্ধি। শিশুদের হাতে মোবাইল নয়, বই, খেলাধুলা আর সৃজনশীলতার সুযোগ তুলে দেওয়া, এটাই হবে প্রকৃত বিনিয়োগ। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: বাংলাদেশ বেতার, এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামী 27 আগস্ট বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। সংসদ অধিবেশনের প্রতিদিনকার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 kHz, FM 106 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। আগামী 27 আগস্ট তৃতীয় অধিবেশনের সংসদ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রতিদিনকার সংসদ কার্যক্রম শোনার আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন দেশের গান শুনবেন। প্রথম শিল্পী বশির আহমেদ, গানের কথা লিখেছেন ইসাক ওবায়দি, সুর করেছেন শিল্পী নিজেই।

শুনছেন দেশের গান। এবারে শিল্পী সাবিনা ইয়াসমিন। গানটি কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।
2: মানুষের জীবনকে সুন্দর, সার্থক ও মহিমান্বিত করে তোলে শুধু জ্ঞান কিংবা সম্পদ নয়, এর সঙ্গে প্রয়োজন ভালোবাসা, সহমর্মিতা, ক্ষমাশীলতা, সত্যনিষ্ঠা ও মানবিকতার মতো মহৎ গুণ।
3: আর মানবতার সেই মহান আদর্শের কথা যখন মনে পড়ে, তখন আমাদের হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় উচ্চারিত হয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম।
2: আজকের উত্তরণ সাজানো হয়েছে সেই মহান মানবের পবিত্র জীবন, আদর্শ ও মানব কল্যাণের শিক্ষাকে স্মরণ করে।
3: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে স্মরণ করছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাঁর জীবন ছিল সত্য, ন্যায়, শান্তি, দয়া ও মানবতার এক অনন্য আলোকবর্তিকা।
2: তিনি মানুষকে শিখিয়েছেন অন্যায়ের কাছে মাথা নত না করে সত্যের পথে অবিচল থাকতে, অসহায়ের পাশে দাঁড়াতে, ক্ষুধার্তকে অন্ন দিতে, বিপন্নকে আশ্রয় দিতে এবং মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে। তার শিক্ষা শুধু একটি নির্দিষ্ট সময় বা সমাজের জন্য নয়, মানবতার জন্য চিরকালীন এক আলোকিত পথ নির্দেশ।
3: ক্ষমার মধ্য দিয়ে যে মহত্ব, দয়ার মধ্য দিয়ে যে সৌন্দর্য আর ভালোবাসার মধ্য দিয়ে যে সত্যিকারের বিজয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবন ও কর্মের মধ্য দিয়ে আমাদের সেই শিক্ষাই দিয়েছেন। তাঁর আদর্শ আমাদের মনে করিয়ে দেয় মানুষের মর্যাদা রক্ষা করা, প্রতিবেশীর অধিকার নিশ্চিত করা এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা প্রত্যেক মানুষের দায়িত্ব।
2: আজকের এই পবিত্র দিনে তাই আমাদের প্রত্যাশা, আমাদের হৃদয় থেকে দূর হোক হিংসা, বিদ্বেষ, অহংকার ও বিভেদ, মানুষের প্রতি মানুষের ভালোবাসা আরও গভীর হোক, পরিবারে, সমাজে ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও শান্তির সংস্কৃতি।
3: পবিত্র ঈদে মিলাদুন্নবীর এই মাহাত্ম্যময় দিনে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে আরও সুন্দর, সত্যনিষ্ঠ ও মানবিক করে গড়ে তোলার অঙ্গীকার করি।
2: মানবতার আলোয় আলোকিত হোক প্রতিটি হৃদয়, ভালোবাসায় পূর্ণ হোক প্রতিটি সম্পর্ক, শান্তি ও সম্প্রীতিতে ভরে উঠুক আমাদের সমাজ ও পৃথিবী।
3: এই পবিত্র অনুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসাকে হৃদয়ে ধারণ করে শুরু করছি শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সমসাময়িক বিষয় নিয়ে সাজানো বেতার ম্যাগাজিন উত্তরণ।
2: আজকের অনুষ্ঠান শুরু করছি পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা বিস্ময়, বৈচিত্র্য ও অজানা তথ্যের গল্প নিয়ে বিশ্ববিচিত্রা পর্ব দিয়ে। প্রকৃতি, মানুষ, বিজ্ঞান কিংবা সভ্যতা, সবখানেই লুকিয়ে আছে বিস্ময়। চলুন সেই বিস্ময়ের জানালাটি খুলে দিই।
3: বিশ্ববিচিত্রার শুরুতেই জানাব চাঁদের দক্ষিণ মেরুর বিস্ময় নিয়ে, যা মহাকাশ গবেষণার নতুন গন্তব্য হয়ে উঠছে। প্রিয় শ্রোতা, মানুষের চাঁদে পা রাখার অর্ধ শতাব্দীরও বেশি সময় পরে আবারও নতুন উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ এখন চাঁদের দক্ষিণ মেরু নিয়ে ব্যাপক গবেষণা করছে, কারণ এই অঞ্চলেই স্থায়ীভাবে ছায়ায় ঢাকা কিছু গহ্বরে বরফের অস্তিত্বের শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে। চাঁদের এই বরফ শুধু পানির উৎসই নয়, এটি থেকে অক্সিজেন ও হাইড্রোজেনও উৎপাদন করা সম্ভব। ভবিষ্যতে মহাকাশচারীদের পানীয় জল, শ্বাস প্রশ্বাসের অক্সিজেন এবং এমনকি রকেটের জ্বালানি তৈরিতেও এটি কাজে লাগতে পারে। এই কারণেই চাঁদের দক্ষিণ মেরুকে অনেক বিজ্ঞানী ভবিষ্যতের মহাকাশ স্টেশন হিসেবে দেখছেন। এখান থেকে মঙ্গল গ্রহসহ আরও দূরের মহাকাশ অভিযানের প্রস্তুতি নেওয়া সহজ হতে পারে। মানুষের মহাকাশ অভিযানের ইতিহাসে তাই চাঁদের দক্ষিণ মেরু এখন নতুন আশা, নতুন সম্ভাবনা এবং ভবিষ্যৎ মহাকাশ সভ্যতার অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
2: মরুভূমিতে আবার ফিরছে সবুজের সমারোহ, এ বিষয়ে জানব এবার। যে মরুভূমিতে একসময় শুধু বালু আর ধুলোর রাজত্ব ছিল, সেখানে এখন ধীরে ধীরে জন্ম নিচ্ছে সবুজ বন। চীন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে বিশাল আকারে বৃক্ষরোপণ ও ভূমি পুনরুদ্ধার প্রকল্প পরিচালিত হচ্ছে। কোথাও ড্রোন ব্যবহার করে বীজ ছড়িয়ে দেওয়া হচ্ছে, কোথাও আবার লবণাক্ত ও শুষ্ক মাটিতে জন্মাতে পারে এমন বিশেষ প্রজাতির গাছ লাগানো হচ্ছে। এসব প্রকল্পের লক্ষ্য শুধু গাছ লাগানো নয়, বরং মরুকরণ রোধ, বালুঝড় কমানো, বন্যপ্রাণীর আবাস ফিরিয়ে আনা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা করা। বিশেষজ্ঞরা বলছেন, একটি পরিণত গাছ বছরে কয়েক কেজি কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে, ফলে লাখ লাখ নতুন গাছ ভবিষ্যতে পৃথিবীর উষ্ণতা কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকৃতির প্রতি মানুষের যত্ন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আজ মরুভূমির বুকেও নতুন করে লেখা হচ্ছে সবুজ জীবনের গল্প।
3: বিশ্ববিচিত্রায় এবার শুনব, সমুদ্রের অতল গহ্বরে মিলছে প্রতিনিয়ত নতুন প্রাণীর সন্ধান, সে বিষয়ে। প্রিয় বন্ধুরা, পৃথিবীর প্রায় 70% জুড়ে রয়েছে সমুদ্র। অথচ বিজ্ঞানীরা বলছেন, সমুদ্রের তলদেশের প্রায় 80% এখনো মানুষের কাছে অজানা। আর সেই অজানা জগতেই প্রতিনিয়ত আবিষ্কৃত হচ্ছে নতুন নতুন প্রাণী। প্রশান্ত, আটলান্টিক ও ভারত মহাসাগরের 4-6 হাজার মিটার গভীরে পরিচালিত সাম্প্রতিক অভিযানে গবেষকেরা এমন সব প্রাণীর সন্ধান পেয়েছেন যাদের আগে কখনো দেখা যায়নি। এর মধ্যে রয়েছে কাচের মতো স্বচ্ছ দেহের মাছ, অদ্ভুত আকৃতির সামুদ্রিক শসা, রঙিন অক্টোপাস এবং আলো বিচ্ছুরণকারী বিভিন্ন প্রাণী। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, সূর্যের আলো যেখানে কখনো পৌঁছায় না, সেখানে প্রচণ্ড চাপ ও তীব্র শীতের মধ্যেও এসব প্রাণী দিব্যি বেঁচে আছে। তাদের শরীর এমনভাবে অভিযোজিত হয়েছে যে মানুষ যেখানে এক মুহূর্তও টিকে থাকতে পারে না, সেখানে তারা পুরো জীবন কাটিয়ে দেয়। বিজ্ঞানীরা মনে করছেন, এসব প্রাণীর শরীরের গঠন ও জিনগত বৈশিষ্ট্য ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞান, জৈব প্রযুক্তি এবং পরিবেশ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সমুদ্রের অতুল গহ্বর আজও পৃথিবীর সবচেয়ে রহস্যময় গবেষণাগুলোর একটি। বিশ্ববিচিত্রা আজ এই পর্যন্তই।
2: শুনছিলেন বিশ্ববিচিত্রা। অজানাকে জানার এই আগ্রহই আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে, পৃথিবীকে গড়ে তোলে আরও পরিচিত।
3: এবার সময় আপনাদের সঙ্গে একটু হৃদয়ের কথোপকথনের। বেতারের এই অদৃশ্য তরঙ্গে আমরা হয়তো একে অপরকে দেখতে পাই না,
2: কিন্তু আপনাদের চিঠির প্রতিটি শব্দ, প্রতিটি অনুভূতি আর প্রতিটি শুভেচ্ছা আমাদের খুব কাছে নিয়ে আসে। আপনাদের দূরত্ব যতই হোক, একটি চিঠি কিংবা একটি ইমেইল মুহূর্তেই মুছে দিতে পারে সেই দূরত্বের দেয়াল।
3: আপনাদের ভালোবাসা, মতামত, প্রশ্ন, পরামর্শ আর অনুভূতির ডানায় ভর করে আমাদের কাছে উড়ে আসে যে বার্তা, সেই ভালোবাসার পাখিটির নাম বিহঙ্গ। আপনাদের সঙ্গে আমাদের হৃদয়ের সেতু বন্ধন আরও দৃঢ় করে তুলতেই এবার থাকছে বিহঙ্গ।
2: চলুন শুনি আপনাদেরই লেখা, আপনাদেরই মনের কথা।
3: শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই বিহঙ্গ পর্বে। আজকে প্রথমেই চিঠি। শিকদার ইসাহাক আলী, সভাপতি প্রগতি বেতার শ্রোতা সংঘ আড়াইসিধা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছেন, বিহঙ্গ উত্তরণ ম্যাগাজিন, প্রিয় ভাইয়া ও আপু, সালাম ও শুভেচ্ছা নিবেন। গত 5 আগস্ট 2026 ইং তারিখে প্রচারিত উত্তরণ ম্যাগাজিনের পুরো আয়োজন মন দিয়ে শুনেছি, খুব ভালো লেগেছে, জেনেছি অনেক তথ্য। সেদিনের আয়োজনগুলোর মধ্যে বিশ্ববিচিত্রা, স্মরণে বরণে, বিহঙ্গ সহ একটি গান ছিল অসাধারণ। এছাড়াও আপনার লেখা, বিহঙ্গ, বই পরিচিতি, জীবন ও প্রকৃতি, নন্দিতজন খুব ভালো লাগে। নন্দিতজন পর্বে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মিনার রহমান ভাইয়ার একান্ত সাক্ষাৎকার শুনতে চাই। নন্দিতজন পর্বে যার কথা শুনতে চান সেটা আমরা আমাদের কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম, কোন এক সময় হয়তো হাজির হয়ে যাবে এই মাইক্রোফোনে।
2: এবারের লেখা মোহাম্মদ শহীদুল ইসলামের, শেখপাড়া সোনাপুর বাগাতিপাড়া নাটোর থেকে লিখেছেন এবং আমরা কিন্তু এই মুহূর্তে হাতে তুলে নিলাম ইমেইল। বলেছেন, লিপিকা শরতে বিহঙ্গ তথা উত্তরণ পরিবারের সবাইকে এবং সকল শ্রোতাদের জন্য শরতের বৃষ্টিস্নাত কদম কেয়া ও শিউলি ফুলের সুরভিত শুভেচ্ছা জানালাম। আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ অনুষ্ঠানের সকল আয়োজন আমার খুবই ভালো লাগে। গত 5-7-2026 তারিখে গ্রন্থ পরিচিতি পর্বে বিশিষ্ট উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস নিয়ে আলোচনা বেশ ভালো লেগেছে। এছাড়া স্মরণী বরণী অনুষ্ঠানে গত 6/7/2026 তারিখে ইন্দ্র কিশোর, 5/8/2026 তারিখে সিকান্দার আবু জাফরকে নিয়ে আলোচনা অনেক ভালো লেগেছে। ভালো লেগেছে নন্দিত জন পর্বে 15/7/2026 তারিখে ফুটবল স্টার লিওনেল মেসি, 10/8/2026 তারিখে মনির খান, 17/8/2026 তারিখে দিলরুবা খানের সাক্ষাৎকার বেশ উপভোগ্য ছিল। আবার গ্রন্থ পরিচিতি পর্বে 16/8/2026 তারিখে পল্লীকবি জসীমউদ্দিনের রম্য রচনা বাঙালির হাসির গল্প নিয়ে আলোচনা শুনে বেশ মজা পেলাম। আমি আগামীতে এই পর্বে কবি কাজী নজরুল ইসলামের শিউলিমালা উপন্যাস নিয়ে আলোচনা করার অনুরোধ জানালাম। পরিশেষে উত্তরণ অনুষ্ঠানের কল্যাণ কামনা করছি। বাহ, একদম বিস্তারিত লিখে দিয়েছে কবে কি অনুষ্ঠান কি পর্ব শোনাচ্ছে।
4: একনিষ্ঠ শ্রোতা আমাদের,
2: একদম অনেক ধন্যবাদ, সাথেই থাকবেন।
4: মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, সভাপতি বেলকুচি, হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ, গাবগাছি, চন্দনগাতি, বেলকুচি, সিরাজগঞ্জের বন্ধু বলছেন যে শরতের কাশফুলে নরম ছোঁয়া, শীতল করা ভালোবাসা, ইথারে ইথারে দিলাম পাঠিয়ে, গ্রহণ করলাম, চমৎকার করে সেই শরতের শুভেচ্ছা জানিয়েছেন। আর বলেছেন যে 17 আগস্ট শুনলাম নন্দিতজন পর্বে দিলরুবা খানের সাক্ষাৎকার, অনেক ভালো লাগলো। 20 আগস্ট বিশ্ব বিচিত্রার বিস্ময়কর খবর ভালো লাগলো। বিশ্ব সাহিত্য পর্বে ফিলিস্তিনির কলম যোদ্ধা মাহমুদ দরবিশ এর লেখার কাহিনী জানলাম। দেশ বিদেশি খাবার এর লোভনীয় ঐতিহ্য খাবার, মরক্কোর বিভিন্ন আইটেম এবং এর নিয়মাবলীও জানা হল। তাই তো বলি, উত্তরণ যেন প্রতিদিন রাতে নতুন করে বিশ্বময় খবরাখবর এনে দেয় আমাদের মাঝে। তাহলে কেন শুনব না, কেন অপেক্ষা করব না এই প্রিয় অনুষ্ঠানের জন্য? বসে রয়েছি এখনো 9:05। চমৎকার করে ভালোবাসার প্রকাশ, অনেক ভালো বন্ধু। এমন কথা যদি পাই আমরা চিঠি ইমেইলে, তাহলে মনটা সত্যি ভরে ওঠে। যদি সত্যি কিছুটা হলেও আপনাদের ভালো লাগাতে পারি, তাহলে উত্তরণ পরিবার সার্থক।
2: এবারের লেখা আব্দুল ওয়াহাব প্রধান সম্রাটের, কুকিবাজিত, বড়িয়াহাট, মোকামতলা, বগুড়া থেকে লিখেছেন। আপনি লিখেছেন, উত্তরণ মানেই আমার হৃদয়ে বয়ে যাওয়া এক মিষ্টি সমীরণ। বলেছে, ভাই আপু, গত 20/8/2026 তারিখে প্রিয় ম্যাগাজিন উত্তরণে বিশ্ব সাহিত্য পর্বে ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দারবিশ এবং দেশ বিদেশের খাবার পর্বে মরক্কোর খাবার আপনার লেখা পর্ব এবং সব শেষে দুই দুয়ারি সিনেমার চমৎকার একটা গান সহ পুরো আয়োজন ছিল প্রাণকাড়া। ভালো লেগেছে 21/8/2026 তারিখের জীবন ও প্রকৃতি পর্বে কিশোরগঞ্জের নিকলি মিঠামইন হাওর নিয়ে পর্বসহ পুরো আয়োজন। ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, সব সময় সাথে আছি। ধন্যবাদ কিন্তু আসলে আপনারও পাওনা হয়ে গেল, এই যে এমন চমৎকার করে বিশ্লেষণ প্রতিটি পর্বের আলাদা আলাদাভাবে।
4: এবারের ইমেইল তোমাকে নিয়ে কিন্তু মনিরা।
2: আচ্ছা,
4: আমাদের বন্ধু মেহেদি হাসান মামুন, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, জিয়নপুর, চড়িডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে লিখেছেন। শুরু করেছেন এমন করে, বেতার শুনে ভরে মন, সাথে হই সচেতন। হে প্রিয় সুহৃদগণ, লিপির শুরুতে রইল শরতের কাশফুলের শুভেচ্ছা। বোধ করি আপনারা বেশ কুশলে আছেন।
2: আমাদের এই বন্ধু কিন্তু সবসময় এমন করেই ছন্দে ছন্দে শুরু করে থাকে,
4: ভালোবাসার কথা জানান, প্রকৃতির কথা জানান, ভালো লাগার কথাগুলো জানান। আরো বলেছেন, বৃহস্পতিবারের উত্তরণে ইদানিং সুরাইয়া সুলতানা মনিরা আপুকে পাচ্ছি না, যা আমাদের জন্য কষ্টকর, কেননা সেদিন থাকে শ্রোতাপ্রিয় আপনার লেখা পর্ব, যেখানে শফিকুল ইসলাম বাহার ভাইয়ের সাথে জুটি মিলিয়ে সুরাইয়া সুলতানা মনিরা আপু খুবই চমৎকারভাবে কবিতাগুলো পড়েন। তাই অনুরোধ থাকবে, আপনার লেখা পর্বটিতে বাহার ভাই ও সুরাইয়া আপুকে দেয়া হোক। ভালো থাকবেন, নিয়মিত বেতারের সাথেই আছি, এই সাথে থাকাটাই আমাদের অনেক বড় প্রাপ্তি।
2: আসলে তাই, এটা এক প্রকার ভালোবাসা আমরা বলবো। তবে হয় কি যে আমরা অনেক সময় একটি শুনতে শুনতে বা কোনো কিছুতে অভ্যস্ত হয়ে যাই, এক্ষেত্রে হয় কি যে এই যে এখন নতুন করে আবার যা শুনছেন এগুলি শুনতে শুনতে কিন্তু আবার অভ্যস্ত হয়ে যাবেন এবং ভালো লাগবে। এর জন্য কিন্তু কিছুদিন একটু শুনতে হবে, তারপরেই কিন্তু ভালো লাগবে।
4: নিশ্চয়ই আরো ভালো করবার চেষ্টা তো আমাদের সবসময়ই থাকে, সবসময়ই থাকবে। উত্তরণ আপনাদের প্রিয় আয়োজন, আমাদেরও অনেক ভালো লাগার এই আয়োজন।
2: এবারে লেখা আলী আহমেদ আরিফের, তিলনা খোঁজাপাড়া, তিলনা সাফাহান নগা থেকে লিখেছেন। বলেছেন, আমি এবং আমার আব্বা দুজনেই উত্তরণ শুনলাম ওই দিন অনুষ্ঠানে জীবন ও প্রকৃতি পর্বে কিশোরগঞ্জের নিকলি মিঠামইন হাওর সম্পর্কে জানতে পারলাম। অনুষ্ঠানের শেষের দিকে একটি ব্যান্ড সঙ্গীত শুনলাম, কারিয়ার মন দিবি তুই, এই ব্যান্ড সঙ্গীতটি সত্যি সত্যি আমার আব্বার মন ছুঁয়ে গেছে। বাহ, এই যে এই কথাটি কিন্তু আমাদেরও হৃদয় একদম গেঁথে রইল, ভালো লাগলো ভীষণ।
4: মানে যখন অভিভাবকরাও আমাদের সাথে যোগ দেন তখন আমাদের ভালো লাগার মাত্রা বাড়ে এবং তার সাথে দায়বদ্ধতাও বাড়ে। আমরা সে চেষ্টাটি করি, সে চেষ্টাটি করে যাচ্ছি, ভালো লাগার পূর্ণতা আপনাদের কাছে আমাদের চেষ্টাটা অব্যাহত রয়েছে। ফয়সাল আহমেদ শিপন, সভাপতি মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়াদাইয়ের সুলতানশাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন, প্রিয়জনেরা, 21 আগস্ট প্রচারিত জীবন ও প্রকৃতি পর্বে নিকলি ও মিঠামইন হাওর সম্পর্কে বিস্তারিত জেনেছি। শুধু পর্যটনের আকর্ষণ নয়, এটি প্রকৃতি, জলজ জীবন, মৎস্য সম্পদ, কৃষি ও লোক সংস্কৃতির এক অপূর্ব সমন্বয়, বর্ষাকালে যার সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে ওঠে। এবং এই সময়ের বিশ্ব সংগীত পর্বে বিশ্বের বিভিন্ন প্রান্তে টপ চার্টে থাকা গানগুলি সম্পর্কে ধারণা পেতে সাহায্য করল। অনুষ্ঠান সংশ্লিষ্টদের ধন্যবাদ। ফয়সাল আহমেদ শিপন, নিয়মিত বন্ধু আমাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমনি করেই বাংলাদেশ বেতারের সাথে থাকবেন, প্রিয় আয়োজন, প্রিয় ম্যাগাজিন উত্তরণের সাথে থাকবেন। বিহঙ্গ আপনাদেরই পর্ব, বিহঙ্গে চাই আরও বেশি করে আপনাদের সবাইকে। শুনছিলেন বিহঙ্গ, আপনাদের প্রতিটি চিঠি আমাদের কাছে ভালোবাসার স্মারক।
2: আপনারা লিখবেন, আমরা শুনব, এভাবেই বেতার আর শ্রোতার এই সুন্দর সম্পর্ক আরও গভীর হোক।
4: বন্ধুরা, ফুটবল শুধু একটি খেলা নয়, কোটি কোটি মানুষের আবেগ, স্বপ্ন আর ভালোবাসার নাম ফুটবল। আর সেই ফুটবলের আকাশে মিশরের এক উজ্জ্বল নক্ষত্র মোহাম্মদ সালাহ।
2: তাঁর গতি, দক্ষতা, গোল করার অসাধারণ ক্ষমতা এবং পরিশ্রম তাকে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকায় পরিণত করেছে। আজকের ক্রীড়াঙ্গনের মুখ পর্বে থাকছে মোহাম্মদ সালাহকে নিয়ে জানা অজানা তথ্য। গবেষণা ও গ্রন্থনায় সাগর আহমেদ, পাঠ করেছেন মোহাম্মদ শামসুল ইসলাম।
5: মোহাম্মদ সালাহ একজন মিশরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তাকে সেরা মিশরীয় ক্রীড়াবিদ হিসেবে বিবেচনা করা হয়। মিশরের অনেকের কাছেই তিনি জাতীয় নায়ক। মোহাম্মদ সালাহ 15 জুন 1992 সালে মিশরের বাসিউনে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার ভাই এবং বন্ধুদের সাথে ফুটবল খেলতেন এবং একজন ভালো খেলোয়াড় হয়ে ওঠেন। সালাহ 14 বছর বয়সে তার প্রথম চুক্তিতে স্বাক্ষর করেন এল মকাউলুন বা আরব কন্ট্রাক্টর স্পোর্টিং ক্লাবের সাথে। কায়রোতে দলের সাথে প্রশিক্ষণের জন্য সালাহকে দিনে 9 ঘন্টা পর্যন্ত ভ্রমণ করতে হয়েছিল। ফলস্বরূপ তিনি দিনে প্রায় 2 ঘন্টা স্কুলে কাটাতেন। দীর্ঘ যাত্রা এবং প্রশিক্ষণ অবশেষে সালাহকে সাফল্যের দিকে নিয়ে যায়। 19 বছর বয়সে তিনি মিশরীয় জাতীয় দলের সদস্য হিসেবে নির্বাচিত হন। 2011 থেকে 2018 সাল পর্যন্ত তিনি মিশরীয় দলের হয়ে 34 গোল করেছেন। সালাহ ইউরোপের বেশ কয়েকটি ক্লাবের হয়েও খেলেছেন। তিনি 2016 সালের রোমা প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হন। 2017 সালের জুনে সালাহ ইংল্যান্ডে ফিরে আসেন এবং লিভারপুল FC-তে যোগ দেন। তিনি 2017-18 মৌসুমে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে 32 গোল সহ সর্বোচ্চ স্কোরার ছিলেন। সেই মৌসুমে তার পারফরমেন্সের জন্য সালাহকে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট পুরস্কৃত করা হয় এবং সিজনের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। ফুটবল মাঠের বাইরে সালাহ তার দেশ মিশরে অনেক দাতব্য কাজ করে থাকেন। তিনি স্কুল এবং হাসপাতালে সাহায্য করার জন্য অর্থ দান করেছেন এবং নিজের শহরের কাছে একটি পয় নিষ্কাশন শোধনাগারের জন্য জমি দান করেছেন। মাঠে ও মাঠের বাইরে মোহাম্মদ সালাহর প্রভাব এক প্রকার কিংবদন্তি তুল্য। ইংল্যান্ডের শীর্ষ ক্লাব লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে মিশরীয় রাজার চেয়ে বেশি গোল পাননি অল রেডদের কেউই। তবে সালাহ শুধু ফুটবলার হিসেবেই নন, তিনি মুসলিম অ্যাথলেটদের মধ্যেও সবচেয়ে জনপ্রিয় মুখ। বিশেষ করে নিজের দেশ মিশর এবং আরব বিশ্বে তার জনপ্রিয়তা গগনচুম্বী। মিশরীয় ফরওয়ার্ডের উপস্থিতি এমনকি বদলে দিয়েছে ইংলিশদের অবস্থানও। একজন তারকার জন্যে একটি সমাজের দৃষ্টিভঙ্গি বদলে যাওয়ার এমন ঘটনা আগেও ঘটেছে। সর্বকালের সেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী এর একটি বড় উদাহরণ। এছাড়া করিম, আব্দুল জব্বার, জ্যাকি রবিনসন এবং বিলি জিন কিংরাও অতীতে এই ভূমিকা পালন করেছেন। তবে সালার প্রচেষ্টা শুধু লিভারপুলেই সীমাবদ্ধ নয়। এর আগে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। এমনকি মধ্যপ্রাচ্যের নারী অধিকার আন্দোলনেরও বড় সমর্থক হিসেবে পরিচিত তিনি। সর্বশেষ ফিলিস্তিন ইসরায়েল লড়াইয়ের সময়ও তিনি নিরীহ মানুষ হত্যা থামানোর আহ্বান জানিয়েছিলেন।
2: শুনছিলেন ক্রীড়াঙ্গনের মুখ পর্বে মিশরীয় ফুটবল তারকা মোহাম্মদ সালাহকে নিয়ে বিশেষ আয়োজন।
4: একজন ক্রীড়াবিদের সাফল্যের পেছনে থাকে প্রতিভার পাশাপাশি নিরলস পরিশ্রম, শৃঙ্খলা এবং নিজের লক্ষ্যের প্রতি অটুট বিশ্বাস। সালার পথ চলাও সেই কথাই মনে করিয়ে দেয়।
2: আজকের পবিত্র দিনের আবহে এবার আমরা চলে যাব ভক্তি ও ভালোবাসায় পূর্ণ সুরের ভুবনে।
4: মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও ভক্তি নিবেদিত একটি নজরুল সঙ্গীত ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। গানটি গেয়েছেন সাদিয়া আক্তার নেলি।

0: গান শেষ হয়েছে, কিন্তু ভক্তির আবেশ যেন রয়ে গেল আমাদের হৃদয়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ থেকে আমরা শিখি মানুষকে ভালোবাসা, অসহায়ের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে সত্যের পথে থাকা এবং ক্ষমা ও দয়ার চর্চা করা।
1: শ্রোতা বন্ধুরা, আজকের পবিত্র দিনে আমাদের প্রত্যেকের হৃদয়ে জেগে উঠুক ভালোবাসা ও মানবিকতার আলো। ধর্মের শিক্ষা আমাদের হৃদয়কে আরও কোমল করুক, মানুষের প্রতি দায়িত্ববোধকে আরও গভীর করুক।
0: বিদ্বেষ নয় ভালোবাসা, প্রতিহিংসা নয় ক্ষমা, বিভাজন নয় সম্প্রীতি, এই হোক আমাদের প্রত্যয়।
1: এই সুন্দর প্রার্থনা আর শুভকামনা নিয়ে আজকের উত্তরণে রীতি টানছি। আজকের অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা
0: এবং আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম,
1: এবং উত্তরণ প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
0: পবিত্র ঈদ মিলাদুন্নবীর শুভেচ্ছা ও ভালোবাসা সবার জন্য। শান্তি ও সম্প্রীতিতে ভরে উঠুক আমাদের সমাজ,
1: আমাদের দেশ,
0: আমাদের পৃথিবী।
1: শুভরাত্রি।
0: শুভরাত্রি।

মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন। এরা দেশ ও জাতির শত্রু। এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন ইংরেজি সংবাদ।

0: Assalamu alaikum. 9:30 PM. This is Bangladesh Betar. The news read by Shamima Nasrin. First, the headlines. Holy Eid Milad al-Nabi will be celebrated in country tomorrow with two religious fervor. President inaugurates fortnight Sirat al-Nabi programs. Prime Minister calls for building peaceful Bangladesh by following ideals of Holy Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Information and Broadcasting Minister calls for boycotting those practicing intellectual fascism. UNDP offers support for country's overall reform process, says Home Minister. Denmark will provide 4,500 crore taka to address Dhaka's growing demand for clean water, informs LGRD Minister. High Court defers verdict in Asia rape and murder case to 31st August. Pakistan announces significant progress in talks with Iran on restoring MOU signed between Tehran and Washington to end war. And Bangladesh high-performance team lost to Adelaide Strikers Academy team by 21 runs in top-end T20 cricket series at Darwin. Those were the headlines, now the details. The Holy Eid Milad al-Nabi will be celebrated across the country tomorrow with due religious fervor. On the 12th of Rabiul Awal of the Hijri calendar in 570 AD, Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Makkah, bringing divine blessings and a message of peace for mankind. He passed away on the same day in 632 AD, marking the day President Mirza Fakhrul Islam Alamgir and Prime Minister Tariq Rehman issued separate messages greeting Muslims across the world. In his message, the President said Holy Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam, through his life and deeds, set an unparalleled example of truth, justice, forgiveness, compassion and human dignity. He called upon all to draw inspiration from the life and teachings of the Holy Prophet and pledged to build a just society and state based on peace, harmony, equality and humanity. In his message, the Prime Minister called for building peaceful Bangladesh by following ideals of Holy Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. He said following the Holy Prophet's life and philosophy could help build a peaceful and welfare-oriented society based on justice, responsibility and human values at individual, family, social and state levels. Tomorrow will be a national holiday. Meanwhile, different government and non-government organizations, including the Islamic Foundation, chalked out elaborate programs to mark the day. On the occasion, President Mirza Fakhrul Islam Alamgir inaugurated the Islamic Foundation's fortnight program titled Sirat al-Nabi program at the Baitul Mukarram National Mosque this evening. The programs include Waj Mahfil, seminar jointly organized by Islamic Foundation and Bangladesh Betar, month-long Islamic book fair and discussion meeting. Bangladesh Betar, Bangladesh Television and other electronic media outlets will broadcast special programs while newspapers published special supplements marking the day. Meanwhile, the government has taken comprehensive arrangements across the country for the peaceful observance of Eid Milad al-Nabi. Chiefs of three services paid a courtesy call on President Mirza Fakhrul Islam Alamgir at Bangabhavan today. Chief of Army Staff General Barkar Uzzaman, Chief of Naval Staff Admiral Kondukar Mizbahul Azim and Chief of Air Staff Air Chief Marshal Hassan Mahmud Khan met the President. During the meeting, they congratulated the President on his assuming office as the President and conveyed their best wishes for his tenure. They also briefed the President on various activities of their respective forces and sought his guidance and cooperation as the Supreme Commander of the Armed Forces in discharging their responsibilities. The President expressed satisfaction with the activities of the Armed Forces and said the incumbent government is working to develop the armed forces into a modern four-dimensional force. Major Fakhrul Islam Alamgir assured the chiefs of the three armed forces that all-out cooperation would be extended for the overall development of the armed forces alongside enhancing their professional skills. Information and Broadcasting Minister Anzalif Rehman has called for a social boycott of those who practice intellectual fascism. He made the call at a weekly press briefing on the progress of various government activities at the conference room of the Press Information Department, PID, at the Secretariat today. Describing the institutional pictures under the previous regime, Andalev Rahman said, over the past 17 years, all systems in the country were corrupt. Regarding Sheikh Hasina and other fugitives, the Information and Broadcasting Minister said all those with cases against them for past crimes, including the July uprising, will be brought back for the sake of proper justice. At the briefing, State Minister for Information and Broadcasting Yasir Khan Chaudhry said the freedom of the press is greater today than it has ever been in the past. He said everyone has the freedom to speak against their government, whether it is against or in favor of the government. Instructions have been given to BTV and government media to broadcast news of opposition parties proportionately, Yasir Khan Chaudhry added. At the briefing, Prime Minister's advisor for Information and Broadcasting, Dr. Jahidur Rahman, said there is no shortage of fertilizer in the country, rather the stock is adequate compared to the demand. Earlier, Information and Broadcasting Minister Andalev Rahman unveiled the cover of a book titled I Have a Plan, 6 Months of the Democratic Journey, published by the PID, highlighting the government's special achievements over the past 6 months. This is Bangladesh Betar giving you the news. The United Nations Development Programme, UNDP, has expressed its willingness to extend full cooperation to Bangladesh in its overall reform process, including legal and judicial reforms and constitutional amendments. The UNDP has shown the keenness when its resident representative Stephen Rodriguez paid a courtesy call on Home Minister Salahuddin Ahmed at his office at the Secretariat today. During the meeting, the two sides discussed a wide range of issues of mutual interest, including constitutional reform, assistance for Rohingya refugees, capacity building of Bangladesh police, institutional and technological support to combat rumours and misinformation. Local Government, Rural Development and Cooperatives Minister Dr. Abdul Moin Khan has said Denmark's cooperation will play an important role in addressing the capital's growing demand for clean water and worsening water crisis. He made the remarks when Danish Ambassador to Bangladesh Christian Brix Møller called on him at the Secretariat in the capital today. Dr. Abdul Moin Khan said they discussed various aspects of Denmark's financing and cooperation in the Sadabad Water Treatment Plant Project Phase 3. The Danish government will finance 4,500 crore taka in the project, he added. The High Court has deferred the delivery of its verdict on the death reference and appeals in the case over the rape and murder of 8-year-old Asia in Magura to August 31. The High Court Division Bench of Justice Bishwadev Chakraborty and Justice K. M. Rashiduzzaman Raja said the date today. Earlier, Magura Women and Children Repression Prevention Tribunal on May 17 last year convicted and sentenced the prime accused Hitu Sheikh, father-in-law of the elder sister of Asia, to death in the case. Pakistan's Interior Minister Mohsin Naqvi has said significant progress has been made during talks with Iran's president to restore a previous memorandum of understanding between Washington and Tehran. He met Iranian President Masoud Pezeshkian, Parliament Speaker Mohammad Baghir Ghalibaf, as well as Secretary of the Supreme National Security Council General Mohsen Rejavi yesterday. Meanwhile, IRGC spokesperson said the U.S. restoring to economic warfare against Iran is itself proof of defeat on the battlefield. Cricket and Adelaide Strikers Academy beat Bangladesh High Performance 11/21 runs in the top T20 cricket tournament in Darwin, Australia today. Batting first, Adelaide Strikers scored 164 for 9 in the stipulated 20 overs. In reply, Bangladesh managed to score 133 for 9 in 20 overs. Dhaka Meteorological Office says squally weather is unlikely over the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to lower signal. All fishing boats and trawlers over North Bay have been advised to proceed with caution till tomorrow morning. Finally, weather and focus. Volatile 1 to 9 says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Holi Eid Milad al-Nabi will be celebrated in country tomorrow with due religious fervor. President inaugurates fortnight Sirat al-Nabi programs. Prime Minister calls for building peaceful Bangladesh by following ideals of Holy Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Information and Broadcasting Minister calls for boycotting those practicing intellectual fascism. UNDP offers support for country's overall reform process, says Home Minister. Denmark will provide 4,500 crore taka to address Turkey's growing demand for clean water, informs LGRD Minister. High Court defers verdict in Asia rape and murder case to 31st August. Pakistan announces significant progress in talks with Iran on restoring MOU signed between Tehran and Washington to end war. And Bangladesh High Performance Team lost to Adelaide Strikers Academy team by 21 runs in top T20 cricket series at Darwin. And that is the end of the news. Our next bulletin will be Bishwabetare Bangladesh at 10 p.m. in English.
1: Now, here is the news comment written by Moinur Rahim and read by Muhammad Ishtiaq Hassan. New Zealand has recently enacted a landmark law stipulating that children and adolescents under the age of 16 will no longer be allowed to use social media platforms. This decision was taken primarily to safeguard their mental health, personal safety and educational focus. With the rapid expansion of digital platforms, young people are spending increasing amounts of time in the virtual world, which has been shown to negatively affect their studies, social relationships, and psychological development. The New Zealand government believes that at this age, children need real-life experience, sports, family interaction, and friendships rather than immersion in social media. Hence, legislation has been introduced to keep them away from these platforms. Once implemented, this law will create a new social environment for young people in New Zealand. They'll no longer waste hours on Facebook, Instagram, TikTok or similar platforms. Instead, their attention will be directed toward education, sports and creative activities. Experts argue that this measure will reduce stress, protect children from cyberbullying and encourage them to engage more deeply with real life. Beyond New Zealand, several other countries, including France, Brazil, Indonesia, Malaysia, Germany, and Denmark, have introduced age-based restrictions on social media use. Australia has passed a similar law banning access for those under 16, effective from December 2025. In Bangladesh, the issue is particularly pressing. Social media use is rising rapidly across the country. From urban centers to rural areas, children and teenagers spend hours on Facebook, YouTube or TikTok, often neglecting their studies, distancing themselves from family and suffering from emotional instability. Many are exposed to misinformation, inappropriate content or dangerous online challenges, putting their future at risk. What Bangladesh needs now is a multi-step approach. First, age-based restrictions similar to New Zealand and other countries should be introduced, legally prohibiting social media use for those under 16. Second, awareness among parents and teachers must be strengthened, enabling them to monitor and limit children's mobile use. Third, the government should collaborate with technology companies to ensure a safe online environment for minors through measures such as content filtering, time limits, and child-friendly apps. Fourth, alternative recreational opportunities must be expanded. Sports, culture programs, and libraries should be made more accessible to children. Finally, the media must play its part by prioritizing stories of children's achievements and creativity in inspiring them to pursue positive activities. In conclusion, New Zealand's law is not only a milestone for its own society, but also a global example. If Bangladesh acts promptly, its children will be freed from digital addiction and encouraged to focus on education, sports, and creativity. The state has a responsibility to provide them with a safe environment so that they can grow up healthy and capable of leading the nation forward. The central message here is clear. Controlling social media use among minors is now a necessity. New Zealand's initiative serves as a warning, and Bangladesh must respond with swift legislation and awareness building. Placing books, sports and creative opportunities in children's hands instead of mobile phones will be the most meaningful investment in their future. And that is the end of the news commentary.
0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
2: সংবাদ প্রবাহ। আজকের পরিবেশনা সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিং। ডেনমার্কের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিং এবং খিলগাঁও এ আর মেমোরিয়াল ডিগ্রি কলেজের নতুন ভবনের উদ্বোধন। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান এমপি বলেন,
3: আমাদের সাবেক ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন এখন ভারতে আছেন, আমরা জানি, এবং আমাদের সরকারের তরফ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে কন্ডিশনগুলি দেওয়া হয়েছে, আমার জানা মতে ফর্মালি না, ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা আমরা দেখেছিলাম যে ব্যাপারটা নাকি এখন ওনারা আদালতের মাধ্যমে নাকি করবেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে তো অনেকখানি মনে হয় যে উনি ওখানে গিয়েছিলেন একভাবে, ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায় ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য সংবাদটা খুব একটা সুখকর হবে না। বাট আমাদের তো দাবি একই যে একটাই, সেটা হলো যে শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই, যারা যারা যাদের নামে মামলা, যাদের নামে সবকিছু, বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই যাতে করে এই জুলাই আন্দোলন থেকে আরম্ভ করে এর আগেও যে ঘটনাগুলি সেগুলির সঠিক বিচার হবে। দেখুন, গণতন্ত্র বিশ্বাস করাটা আসলে মানসিকতার ব্যাপার, এটা কোনো সিস্টেমের ব্যাপার না, এটা মানসিকতার ব্যাপার। আমরা 17 বছর যাবৎ যেটা দেখেছি সেই মানসিকতাটা ছিল না, সমালোচনা শোনার মানসিকতা ছিল, এবং সেই কারণেই হয়তো মনে করে দেওয়া হতো যে টিভি চ্যানেল আমরা গিয়েছি, আমাদের পক্ষে কথা বলতে হবে। আপনারা কিছু রিমেম্বার আগে যে গত 6 মাসে আমাদের তরফ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন বা কোনো মানসিকতার কোনো বহিঃপ্রকাশ আমি শোর আপনারা দেখতে পাননি। এবং আমি প্রথম দিনও যেটা আপনারা, আমি যখন আমার তথ্য মন্ত্রণালয়ের রেলিভেন্ট টপ সিনিয়র মেম্বারদের সাথে মিটিং করি, সেখানেও আমি বলেছি যে আমরা কাউকে নিয়ন্ত্রণ করব না, আমরা কারো মুখ বন্ধ করে দেব না। এবং আমি বিশ্বাস করি আপনারা গণতন্ত্রের আরেকটা স্তম্ভ, আপনারা আছেন তাই আমরা এখানে আছি, আমরা আছি তাই আপনারা আছেন, আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবো। এবং আমাদের ওই কোনো মানসিকতা নেই কাউকে বন্ধ করার, কাউকে থামিয়ে রাখার বাড়িটা, এবং আমাদের সরকারের মানে উপর পর্যায় থেকে এই ধরনের কোনো মানুষ আপনারা এই 6 মাসে দেখতে পান নাই। বাট আমরা আপনাদেরকে এটা তো অনুরোধ করবো, আপনারা যখনই নিউজ করবেন, অফকোর্স আপনাদের নিউজ তো আপনারা করবেন, উই আর নট ইন আ পজিশন টু ডিক্টেট অর কমেন্ট অন দ্যাট। আর আমরা বলবো যে আমরা 17 বছর পর যেই দায়িত্বটা পেয়েছি এটা বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় আমরা পার করছি। ইভেন কি একটা দেশ যদি প্রথম থেকেও আরম্ভ করা হয় সেটা একটা ব্যাপার, কিন্তু এটা একটা ভঙ্গুর না, দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড, এটা আরো কঠিন ব্যাপার, ওয়ে দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড কমপ্লিটলি গত 17 বছরে। আমাদেরকে সহযোগিতা করতে হবে যাতে করে আমরা ভালো করে করি। আপনি তো নিউজ করতেই পারেন, আজকে বাংলাদেশ 4,500 ইউনিয়ন আছে, 4,500 ইউনিয়নে 9টা করে ওয়ার্ড হলে 34,000 ওয়ার্ড আছে, 34,000 ওয়ার্ডে কোথাও না কোথাও কোনো না কোনো পেটি ক্রাইম হচ্ছে। আপনি যদি সবটাই পত্রিকার পাতায় নিয়ে আসেন তাহলে তো মানুষ মনে করবে এই দেশে কোনো মানুষ বাস করতে পারছে। তো আমাদেরও যেমন দায়িত্ব, অবশ্যই আপনারা আমাদের সমালোচনা করবেন বস্তুনিষ্ঠ, সেটা কোনো কিছু না, কারণ এটা মাথায় রাখবেন যে এটা কোনো স্বাভাবিক সময় আমরা সরকারের দায়িত্বে আসিনি। আমরা গ্লোবালিও যদি আপনি মনে করেন বা এমনিও বাংলাদেশে যে 17 বছর যে সিস্টেম ছিল সবকিছু মিলিয়ে আমরা প্রচন্ড একটা সেন্সিটিভ টাইম পার করছি। এবং আমি হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড উই হ্যাভ দ্য সেম ব্যুরোক্রেসি, আই এম নট সেইং ব্যুরোক্রেসি আমাদেরকে সাপোর্ট করছে না এইটা না, বাট মাথায় রাখতে হবে আমার বিশ্বাস আপনারা সাথে থাকলে, দেশের মানুষ সাথে থাকলে আমরা ঠিক মতো এগিয়ে যাবো।
2: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এমপি বলেন,
4: সরকারের বিরুদ্ধে বলার স্বাধীনতা সকলেরই আছে, গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত আছে, তবে রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য বা রাষ্ট্রের ক্ষতি হোক রাষ্ট্রদ্রোহী কোনো সংবাদ বা কোনো কিছু প্রচার করাটা ঠিক না। গণমাধ্যমের যে স্বাধীনতাটা এখন আছে, অতীতের চেয়ে সবচেয়ে বেশি স্বাধীনতা এখন আমরা গণমাধ্যমে দেখছি। আমরা কিন্তু সবচেয়ে বেশি, আমরা কিন্তু এটার প্রতিফলন নিউজে কিন্তু কখনো আমরা দেখিনি যে কোথাও লেখা আছে যে গত ৬ মাসে গোয়েন্দা সংস্থার কোন ব্যক্তি গণমাধ্যমে ফোন করেনি। আমরা কখনো দেখিনি যে ৬ মাসে কোন গুম হয়নি এবং বিচার বহির্ভূত সরকারের মদদে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। তো আপনারা যখন পজিটিভ নিউজ করবেন আমরা কিন্তু এনকারেজ হব, সরকার এনকারেজ হবে, আমরাও তো মানুষ, তো আমাদেরকে যখন পজিটিভ নিউজ গুলো তুলে ধরবেন তখন আমরা আরো ভালো কাজ আরো ইম্প্রুভ করার অনুপ্রেরণা পাবো। অফকোর্স আপনাদের যেগুলো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেগুলো তুলে ধরার জন্য যা তুলে ধরবেন, আমি অতীতেও বলেছি সরকারের বিরুদ্ধে বলার স্বাধীনতা সকলেরই আছে, গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত আছে, তবে রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য বা রাষ্ট্রের ক্ষতি হোক, রাষ্ট্রদ্রোহী কোনো সংবাদ বা কোনো কিছু প্রচার করাটা ঠিক না। সরকার এবং রাষ্ট্রের কিন্তু there is a difference, there is a line between সরকার এবং রাষ্ট্র, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা মন্ত্রী সাহেব বলেছেন বিটিভি প্লাস, আমরা কিন্তু এই জিনিসটা আজকে আলোকপাত করেছি এবং আমরা কঠোর নির্দেশনা দিয়েছি যে বিটিভি এবং সরকারের যে সংসদ টিভি এক্সেট্রা আছে সেখানে শুধু শুধু সরকারের সংসদ সদস্যদের এবং মন্ত্রীদের খবর যাবে তা কিন্তু না, আনুপাতিক হারে অপোজিশন মেম্বার্স ইন পার্লামেন্ট এন্ড অপোজিশন পার্টিজ আউট অফ পার্লামেন্ট তাদের খবরও প্রচার করতে হবে আনুপাতিক হারে এবং গভর্নমেন্ট টেলিভিশন গুলোতে। ওনাদের কথা যেগুলো বলছেন সরকারের বিরুদ্ধে হোক পক্ষে হোক জনগণের পক্ষে যে কথাগুলো সেগুলো তুলে ধরতে হবে, এটাই হচ্ছে গণতন্ত্র এবং আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি এবং এই বিষয়ে সিদ্ধান্ত কার্যকর করার জন্য আজকে থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
2: মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদ উর রহমান বলেন,
5: বাৎসরিক সম্পূর্ণ চাহিদা হচ্ছে 1.3 or 1.4 TCF এক্সিস্টিং অবস্থা, অর্থনীতির আকার বাড়লে হয়তো এটা 1.5-2 হবে, তার স্টিল আমাদের কত পরিমাণ গ্যাস আছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এবং আমরা আবারও বলতে চাই স্থলভাগের গ্যাস অনুসন্ধান বন্ধ রেখে কিছু অলিগার্কের হাতে এটা তুলে দেওয়ার জন্য আসলে এটা করা হয়েছে। আমরা জনগণের ক্রাইসিস এর প্রতি সমব্যথী কিন্তু আমরা একই সাথে এই কথাটা বলতে চাই এই সংকটটা বহু বছরের পুঞ্জীভূত সমস্যা, 2 বছরের মতো সময় ইন্টারিম সরকার ছিল, তারাও কি স্থলভাগে গ্যাস খোঁজার জন্য খুব চেষ্টা করেছেন? উত্তর হচ্ছে না। সৌভাগ্য তাদের তখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয়নি, প্রতি ইউনিট এলএনজির দাম গত বছরের এই সময়ে ছিল $12 থেকে $14, এই মুহূর্তে ওটা $24, এটা 30-এ চলে যাবে বা ক্রস করবে এই সম্ভাবনা আছে। সুতরাং আমরা যখন বলে ফেলি যে ওই সময় হয়নি কেন এখন হচ্ছে কেন এই ব্যাপারটা একটু বুঝতে হবে। দিনের শেষে আমরা অনেক বেশি গ্যাস এনে মারাত্মক রকম সাবসিডি দেব নাকি আমরা কিছুটা লোডশেডিং মেনে নেব, শর্ট টার্মের কথা বলছি, আমি বলছি না এটা আমাদের চিরকাল করতে হবে, সেই সিদ্ধান্তের একটা জায়গায় আমার মনে হয় আমাদের আসতে হবে। এটা আমরা জানি না আসলে কোন দিকে যাবে, ইউক্রেন যুদ্ধের পর থেকে ইউরোপ এলএনজির উপর ডিপেন্ডেন্ট হতে শুরু করেছে কারণ সে রাশিয়া থেকে নর্থ স্ট্রিম পাইপলাইন দিয়ে নিতে চাইছিল না কারণ ওর সাথে যুদ্ধ আছে, তো তারা বিরাট ক্রেতায় পরিণত হয়েছে, শীত আসছে তারা তাদের সাপ্লাই স্টোরেজ বৃদ্ধি করার চেষ্টা করছে, সো ক্রাইসিস আছে। আমরা জনগণকে আমাদের প্রতি অন্তত খানিকটা সহানুভূতিশীল থাকার অনুরোধ করব, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন গ্যাসের জন্য, কাতারের সাথে আলোচনা হয়েছে স্থায়ী চুক্তি করে বা দীর্ঘমেয়াদী চুক্তির মধ্যে, দুটো দেশের মধ্যে বেশি আমরা কাতার থেকে, কাতার আর ওমানের সাথে আছে, সেখানে রীতিমতো আমাদের মন্ত্রী এবং উপদেষ্টারা গেছেন নতুন করে যাতে সেখান থেকে কিছু পাওয়া যায়। আমরা আশা করি আমরা সমস্যা সহনীয় অবস্থায় যাব এবং মাননীয় অর্থমন্ত্রী যেটা বলেছেন রিয়াল কথাটা বলা ভালো, যথেষ্ট ভালো একটা অবস্থায় যেতে আমাদের 2 বছরের মতো সময় লাগবে। আবারও বলছি মানে এই না বাকি সময়গুলো আমরা আগের চেয়ে খারাপ থাকবো, আমরা আগের চেয়ে খারাপ থাকবো না আশা করছি, কিন্তু এটা বলেই শেষ করে আমাদের যে ডিমান্ড ছিল 400 কোটি CFT প্রতিদিন সেটা বহুদিন থেকে 270-280 কোটি CFT মধ্যে ছিল, যদি সেটা থাকে ঘাটতি তো আগেই ছিল আসলে। আর একটা কথা মনে রাখতে হবে অর্থনীতির সাইজ তো বাড়ছে আর বিশেষ করে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের সময় অর্থনীতি অনেক ফাস্ট গ্রো করার প্রবণতা থাকে ফলে ডিমান্ডও এনার্জির বাড়তে থাকে। সো এই সবকিছু মাথায় রেখে আমরা এরকম একটা সময়ের কথা বলছি এবং আমরা গ্র্যাজুয়ালি ভালোর দিকে যাবো ইনশাআল্লাহ। সাম্প্রতিক যে ক্রাইসিসটা হয়েছে আপনি নিশ্চয়ই খুব ভালোভাবে জানেন, একটা FSRU দুর্ঘটনা হয়েছে, সেই দুর্ঘটনার কারণে কয়েকদিনের যে সংকট ছিল সেটা ইনএভিটেবল, এটা ওনাদের সময় হতে পারে, তো ওনারা লাকি যে ওনাদের সময় এটা হয় নাই, এটা হলো এক। দুই হচ্ছে গ্যাস পাওয়া খুব সহজ হচ্ছে না, প্রচুর টেন্ডার হচ্ছে কিন্তু যে রেট বলা হচ্ছে সেই রেট অনেক হাই, 2/3 এর মতো খরচ বেড়ে গেছে, 66-70% বেশি দামে এলএনজি আনতে হচ্ছে এবং ক্রাইসিসের কারণে অনেক বেশি দাম হাঁকানো হচ্ছে। এখন সরকারকে এই ডিসিশনটা নিতে হবে, তারা এ কারণেও লাকি

0: পারে, সেটা আমরা অ্যাকনলেজ করি, সেটা করতে পারি। কিন্তু আমি বলবো যে মূলত যুদ্ধটাই এফএসআরইও ধরুন কিছু হলো না, যে দামে গ্যাস আসছে যদি কদিন পরে এটা 30 গিয়ে থাকে দ্বিগুণ দামে, তাহলে আমরা কত টাকা আসলে ভর্তুকি দিতে পারি এবং প্রতিটা বৈদেশিক মুদ্রায় কেনা হচ্ছে, আমাদের রিজার্ভের প্রশ্ন আছে। তো এই চ্যালেঞ্জগুলো তো তাদের ছিল।
1: আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন,
2: ওয়াসা ওয়াটার সাপ্লাইয়ে তারা একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। ডেনমার্কের রাষ্ট্রদূতের সাথে মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার পুনর্বাসন সমবায় বিভাগের ডক্টর আব্দুল মঈন খানের সাথে এবং আমাদের টিমের সাথে যে বৈঠকটি ছিল, আমাদের ওয়াসা ওয়াটার সাপ্লাইয়ে তারা একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন যে ঢাকা শহরে প্রত্যেক দিন পানির চাহিদা হচ্ছে 3,25,00,000 লিটার। এর মধ্যে ওয়াসা ভূগর্ভস্থ থেকে এবং সারফেস ওয়াটার উপরিভাগ থেকে আমরা পানি সরবরাহ করে থাকি 2,95,00,000 থেকে 3,05,00,000 পর্যন্ত। আমাদের কিছু শর্টেজ থেকে যায় আর কি প্রত্যেক দিন। এই শর্টেজকে মাথায় রেখে এবং আগামী দিনগুলোতে ঢাকার জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা যেহেতু বাড়ছে, সব মিলিয়ে ইতিমধ্যে আমাদের একটি প্রকল্প গন্ধপুর প্রকল্প যেটি মেঘনা থেকে আসছে সেটি অচিরেই চালু হবে। সেটি থেকে আমরা 50 কোটি লিটার পানি পার ডে ঢাকা শহরে সেটা যাবে। আর আজকে যে প্রজেক্টটি নিয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত আমাদেরকে সহযোগিতা করবেন সরকার, সেটি হচ্ছে টোটাল 16,000 কোটি টাকার একটা প্রজেক্ট, সাইদাবাদ প্রজেক্ট। এটা মেঘনা থেকে আমরা পানি ট্রিটমেন্ট প্ল্যান্ট করে সরাসরি ঢাকা ওয়াসার মাধ্যমে ঢাকা শহরে নিয়ে আসব। 95 কোটি লিটার পানি আসবে এটাতে। এই 16,000 কোটি টাকার মধ্যে ইতিমধ্যেই আমাদের প্রায় 11,000-12,000 কোটি টাকার কাজ শেষ হয়েছে। এই প্রকল্পটি ছিল 2015 থেকে 2030 শেষ হবে, কিন্তু আমরা টার্গেট করেছি আমরা 2029 মধ্যে শেষ করব। এখন ডেনমার্কের সরকার আমাদেরকে সহযোগিতা করবে এই যে লাস্ট ফেজের যে কাজটি এটা সম্পন্ন করবার জন্য। টোটাল ওনারা সহযোগিতা করবে আমাদের প্রায় 4,500 কোটি টাকা। এর মধ্যে ওনাদের 1,500 কোটি টাকা গ্রান্ট থাকবে, এটা ফ্রি, এবং বাকি 3,000 কোটি টাকা ওনারা আমাদের সফট লোন দেবে মাত্র 1.5-2% টাকা, এবং কর্ম চলাকালীন পর্যন্ত গ্রেস পিরিয়ড থাকবে এবং এই টাকা পরিশোধ করতে হবে আমাদের 20 বছর মেয়াদী। ফলে সরকারের উপর খুব একটা চাপ হবে না, আমরা এটা গ্রহণ করেছি এবং আমরা ওনাদেরকে সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছি যে আমাদের এই প্রকল্পটি শেষ করবার জন্য শেষ পর্যায়ে তারা যে এত বড় একটি গ্রান্ট এবং সরাসরি ঋণ আমাদেরকে দিচ্ছে। এটাই মূলত ছিল আলোচনায়।
1: আজ সকালে রাজধানীর খিলগাঁওয়ে এ আর মেমোরিয়াল ডিগ্রি কলেজের নতুন ভবনের উদ্বোধন করে সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেন,
3: তারেক রহমান তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ যে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন এগিয়ে যাচ্ছে, আমাদের ঢাকা নয় তার সাথে সম্পৃক্ত হয়ে সমান্তরালে এগিয়ে যাওয়ার জন্য আমরা তা চাই। আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানের যাতে আমাদের শিক্ষার মানের উন্নত হয়, পরিবেশ উন্নত হয়, আমরা সেটিও চাই। আমরা শুধু দৃষ্টিনন্দন যেমন ভবন নির্মাণ হবে সেটি চাই না, সাথে সাথে চাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ যাতে গড়ে ওঠে। আমরা একটি গণতান্ত্রিক সরকার, মানুষের ভোটে 12 ফেব্রুয়ারি ভোটে আমরা নির্বাচিত হয়েছি। আমরা সকলকে নিয়ে দেশকে এগিয়ে নিতে চাই। এই দেশের প্রতিটি সন্তান যাতে উপযুক্ত শিক্ষার পরিবেশ পায়, এ এলাকায় যাতে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, এ এলাকায় ছাত্র ছাত্রীরা অভিভাবক যাতে তাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন, সেই মানসিকতা নিয়ে কিন্তু আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দাঁড়াই এবং সেগুলি উন্নত করার চেষ্টা করি। আমরা সবাইকে নিয়ে দেশকে, দেশের শিক্ষা ব্যবস্থা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যেতে চাই। এটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে শিখিয়েছেন এবং আমরাও আমাদের বিএনপি অঙ্গসঙ্গে সেই কাজ করতে চাই। জুলাই অগস্টে কোন পরিবারের সদস্য সরকারি জমি দখল করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল করে সেখানে অবৈধ স্থাপন, অবৈধ ব্যবসা করবে, এটির জন্য জনিরা অথবা জুলাই অগস্টে বা আমাদের সহযোদ্ধারা কিন্তু জীবন দেয় নাই।
1: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা সৈয়দা জামিলা আখতার, সম্পাদনা এ এস এম আহাদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
4: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
5: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

কিছু গান শেষ হয়ে যায়, অথচ তার আবেশ রয়ে যায়। বিশেষ করে রাতের সঙ্গে কিছু সুরের সম্পর্ক যেন জন্ম জন্মান্তরের। চাঁদ উঠলে যেমন অন্ধকারের ভেতরেও একটুকরো আলো এসে পড়ে, তেমনি প্রিয় কোনো স্মৃতিও নিঃশব্দ রাতে হঠাৎ মনের আকাশে জেগে ওঠে। আজকের দ্বিতীয় গানটি সেই রাত, চাঁদ আর মনের একান্ত কথোপকথনের মতো। মোহাম্মদ রফিকুজ্জামানের কথায়, আবিদ হোসেন খানের সুরে, সুবীর নন্দীর মায়াময় কণ্ঠে শুনব রাত এলেই চাঁদ উঠবে, এমন তো নাও হতে পারে। এ যেন রাতের নির্জনতায় চাঁদের আলোয় ভেসে

শ্রোতা বন্ধুরা, স্মৃতি কখনো আমাদের কাছে ফিরে আসে মানুষের মুখ হয়ে, কখনো কখনো গন্ধ হয়ে, আবার কখনো একটি সুরের ভেতর দিয়ে। কিছু স্মৃতি এত গভীরে থাকে যে সময় তাদের মুছে ফেলতে পারে না, বরং সময়ের দূরত্বে তারা আরও স্পষ্ট হয়ে ওঠে, আরও আপন হয়ে ওঠে। আজকের তৃতীয় গানটি তেমনই একটি স্মৃতি বেদনার কথা বলে। শাজাহান চৌধুরীর কথায় লাকি আখন্দের সুরে সুমনা বর্ধনের কণ্ঠে শুনব স্মৃতির বেদনা তারা হয়ে জ্বলে। এ যেন হারিয়ে যাওয়া দিনের অন্ধকার আকাশে স্মৃতির ছোট ছোট তারার মতো জ্বলে থাকা কিছু অনুভব।

বৃষ্টি এলে প্রকৃতি যেমন নিজের পুরনো গন্ধ ফিরে পায়, তেমনি মানুষের মনও ফিরে পায় তার কিছু পুরনো গল্প। জানালার কাঁচে বৃষ্টির শব্দ, দূরে মেঘের ডাক আর নিঃশব্দ রাত কখনো কখনো এমন আবহ তৈরি করে যেখানে মনে হয় অতীত খুব বেশি দূরে নয়। আজকে চতুর্থ গানটি সেই বৃষ্টি ভেজা রাতেরই এক অনুভূতি নিয়ে হাজির। মাসুদ করিমের কথায় মোহাম্মদ ইসহাকের সুরে এম এ খালেকের কণ্ঠে শুনব অনেক বৃষ্টি ঝরছে রাতে রিমঝিম ছন্দে বকুলের গন্ধে। বৃষ্টির শব্দের সঙ্গে মিশে যাক আজ হারানো দিনের সেই পরিচিত সুর।

শ্রোতা বন্ধুরা, কিছু অশ্রু চোখের জল হয়ে ঝরে, আবার কিছু অশ্রু থেকে যায় চোখের গভীরে। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন কষ্টকে ভাষায় প্রকাশ করা যায় না, তখন নীরবতাই কথা বলে আর গান হয়ে ওঠে সেই নীরবতার সবচেয়ে আপন অনুবাদ। আজকের শেষ গানটি সেই অশ্রুসিক্ত অনুভূতির কথা নিয়ে, মোহাম্মদ লিয়াকত আলীর কথায়, গোলাম হোসেনের সুরে। লায়লা আর জুমানদের কণ্ঠে শুনব, আমার চোখের জলে থাকতো যদি দাম এত কাছে পেয়েও তোমায়। এ যেন হৃদয়ের গভীরে জমে থাকা কোনো পুরনো ব্যথাকে সুরের কাছে সমর্পণ করে দেওয়ার গল্প।

শ্রোতা বন্ধুরা, এভাবে আজকে সুরের ভেলায় আমরা পেরিয়ে এলাম ভালোবাসা, চাঁদের আলো, স্মৃতির বেদনা, মিষ্টি ভেজা রাত আর চোখের জলে লেখা কিছু হারানো দিনের গল্প। সময় চলে যায়, মানুষ বদলে যায়, চারপাশের পৃথিবীও বদলে যায়, কিন্তু কিছু গান সময়ের সীমানা পেরিয়ে আমাদের কাছে ফিরে আসে বারবার। হয়তো এই কারণেই পুরনো গান কখনো সত্যি পুরনো হয় না। একটি সুরের ভেতরে আমরা ফিরে পাই নিজেরই কোনো একদিনকে, কোনো প্রিয় মুখকে, কিংবা এমন কোনো অনুভূতিকে যার নাম আমরা ভুলে গিয়েছিলাম কিন্তু গানটি ভুলে যাইনি। আবারও ফিরে আসব হারানো দিনের আরও কিছু গান, আরও কিছু স্মৃতি আর হৃদয় ছুঁয়ে যাওয়া সুরের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুরে থাকুন, স্মৃতির আলোয় থাকুন। সুরের মোহনা, হৃদয়ের তীরে হারানো দিনের সুরের গল্প।

ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত হারানো দিনের গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান সুরের মহানায় এখানে শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন ফারহানা ত্রিনা, তত্ত্বাবধানে ফারজানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সারওয়ার মোর্শেদ। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান ইয়া রাসূলুল্লাহ সালাম। গ্রন্থনায় ও উপস্থাপনায় মহিউদ্দিন তাহের।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকের এই পবিত্র দিনে বাংলাদেশ বেতার ঢাকা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে বিশ্বের শ্রেষ্ঠ মানব, মানবতার মহান শিক্ষক, শান্তি ও সাম্যের দূত বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 570 খ্রিস্টাব্দের এই দিনে মা আমিনার কোল আলো করে তাঁর আগমন ঘটেছিল অন্ধকার পৃথিবীতে, আলোর দিশা, সত্য, ন্যায়, মানবতা, ক্ষমা ও ভালোবাসার অনন্য শিক্ষা নিয়ে। তাহলে আসুন হৃদয়ে ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে শুনি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিশেষ কবিতা আবৃত্তির অনুষ্ঠান ইয়া রাসূল লাউ সালাম। কবি আল মাহমুদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতায় মহানবীর আগমনকে অন্ধকার পৃথিবীতে আলোর আবির্ভাব এবং মানবতার মুক্তির সূচনা হিসেবে তুলে ধরা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময়ে পৃথিবীতে আবির্ভূত হন যখন মানুষ অজ্ঞতা, কুসংস্কার, অন্যায়, বৈষম্য ও নানা অনাচারে নিমজ্জিত ছিল। তাঁর শান্তি, সত্য, ইমান ও মানবতার আহ্বানে সেই অন্ধকার দূর হতে থাকে। প্রথমেই শুনবেন কবি আল মাহমুদ এর কবিতা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবৃত্তি করছেন শায়লা আহমেদ।
1: গভীর আঁধার কেটে ভেসে ওঠে আলোর গোলক, সমস্ত পৃথিবী যেন গায়ে মাখে জ্যোতির পরাগ, তাঁর পদপ্রান্তে লেগে নড়ে ওঠে কালের দোলক, বিশ্বাসে নরম হয় আমাদের বিশাল ভূভাগ। হেরার বিনীত মুখে বেহেস্তের বিচ্ছুরিত শেদ, শান্তির সোহাগ যেন তাঁর সেই ললিত আহ্বান। তারই কড়াঘাতে ভাঙে জীবিকার কুটিল প্রভেদ, দুঃখীর সমাজ যেন হয়ে যাবে ফুলের বাগান। লাথমানাতের বুকে বিদ্ধ হয় দারুণ শায়ক, যে সব পাষাণ ছিল গঞ্জনার গৌরবে পাথর, একে একে ধসে পড়ে ছলনার নকল নায়ক। পাথর চৌচির হয়ে ভেসে আসে ইমানের স্বর, লাঞ্ছিতের আসমানে তিনি যেন সোনালী ইগল, ডানার আওয়াজে তাঁর কেঁপে ওঠে বুন্দির দুয়ার, ছিন্ন ভিন্ন হয়ে যায় জাহেলের সামান্য শিকল, আদিগন্ত ভেদ করে চলে সেই আলোর জোয়ার।
0: বন্ধুরা, জাগে মানুষের নাম কবিতায় কবি আব্দুল কাদির মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্বের প্রশস্তি করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আল্লাহর আলোক রশ্মি আপন ললাটে নিয়ে পৃথিবীতে এসেছেন তাবৎ অজ্ঞতা ও অমানবিকতার অন্ধকার দূর করবার জন্য। বন্ধুরা, জাগে মানুষের নাম কবিতাটি আবৃত্তি করছেন হুরে জান্নাত।
2: আল্লাহর আলো রশ্মি তাহার ললাট সহসা চুমে, বেহেশত হতে সে বিদায় মাগে মক্কার মরুভূমি, জন্মের রাসূল আমিনার ঘরে তাই হেজাজের পথে জলসা করিতে জিব্রিল আসে জৌলুস রাঙা রথে, দুনিয়া ভেস্তে জাগে উৎসব অনাহত অবিরাম, হুর নরগাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাত দ্বার খোলা পড়ে আজ প্রহরীর নাই ভিড়, হুর পরিষবে দরুদ পড়িছে চোখে হর্ষের নীর, আল্লাহ সে নিজে মানব মহিমা গাহিছেন অভিনব, ফেরেশতা তুলি আগুনের পাখা করছে নরের স্তব, অনাদি যুগের ইতিহাস ঠেলি জাগে মানুষের নাম মুমিনের মুখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
0: ইসলামী কবিতার জগতে কাজী নজরুল ইসলামের আগমন ছিল রাজসিক। তাঁর মরুভাস্কর কাব্যগ্রন্থভুক্ত অভ্যুদয় কবিতাটিতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকে পৃথিবীর অন্ধকার দূর করে নতুন আলোর উদয় হিসেবে চিত্রায়ন করা হয়েছে। তাঁর আগমনে পৃথিবীতে সত্য, শান্তি, ন্যায়, পবিত্রতা ও মানবতার নতুন যুগের সূচনা হয়। কাজী নজরুল ইসলামের কবিতা অভ্যুদয়ে এখন নিবেদিত হচ্ছে। আবৃত্তি করছেন শিল্পী টিটু মুন্সি।
3: আধারে কেন গো ঘনতম হয় উদয় উষার আগে, পাতা ঝরে যায় কাননে যখন ফাগুন আবেশে লাগে। তরু ও লতার তনুতে তনুতে কেন কে বলিতে পারে, সুঁড়ে বাঁধিবার আগে কেন গুনি ব্যথা হানে বিনা তারে। টানিয়া টানিয়া না বাঁধিলে তারে ছিড়িয়া যাবারে মতো, ফোটে নাকি বাণী না করিলে তারে সদা অঙ্গুলি ক্ষত। সূর্য ওঠার যবে দেরি নাই বিহগেরা প্রায় জাগে, তখন কি চোখে অধিক করিয়া তন্দ্রার ঝিম লাগে। কেন গো কে জানে নতুন চন্দ্র উদয়ের আগে হেন, অমাবস্যার আধার ঘনায় গ্রাসিবে বিশ্ব যেন। পুণ্যের শুভ আলোক পরিবে যবে শতধারে ফুটে, তার আগে কেন বসুমতি পাপ পঙ্কিল হয়ে ওঠে। ফুল ফসলের মেলা বসাবার বর্ষা নামার আগে কালো হয়ে কেন আসে মেঘ, কেন বজ্রের ধাঁধা লাগে। এই কি নিয়ম, এই কি নিয়তি নিখিল জননী জানে, সৃষ্টির আগে এই সে অসহ প্রসব ব্যথার মানে। এমনই আধার ঘনতম হয়ে ঘিরিয়াছিল সেদিন, উদয় রবির পানে চেয়েছিল জগৎ তমশালীন। পাপ অনাচার দেশ হিংসার আশি বিষ ফনা তলে, ধরণীর আশা যেন ক্ষীণ জ্যোতি মানিকের মতো জলে। সে পাপ গন্ধে ছিড়িয়া যাইত যেন ধরণীর স্নায়ু, ভূমিকম্পে সে মোচড় খাইত যেন শেষ তার আয়ু। এমনি আধার গ্রাসিয়াছে যবে পৃথিবী নিবিড়তম, ঊর্ধ্বে উঠিল সঙ্গীত হল আশার সময় মম। ঘন তমসার সূতিকা আগারে জনমিল নবিশী, নব আলোকের আভাসে ধরণী উঠিল গো উচ্ছ্বসী। ছুটিয়া আসিল গ্রহতারা দল আকাশ আঙিনা মাঝে, মেঘের আঁচলে জড়াইয়া শিশু চাঁদের পুলক লাজে। দাঁড়াল বিশ্ব জননী যেন রে পাইয়া সুসংবাদ, চকর চকরি ভিড় করে এলো নিতে সুধার প্রসাদ। ধরণীর নীল আঁখি যুগ যেন সায়রে শালুক সুদি, চাঁদের না হেরে ভাসিত গো জলে ছিল এতদিন মুদি। ফুটিল যে তারা অরুণ আভায় আজ এতদিন পরে, দুটি চোখে যেন প্রাণীর সকল ব্যথা নিবেদন করে। পুলকে শ্রদ্ধা সম্ভ্রমে উঠে দুলিয়া দুলিয়া কাবা, বিশ্ব বিনায় বাজে আগমনী মারহাবা মারহাবা।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুনছেন পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান ইয়া রসুল লও সালাম। কবি কাজী কাদের নওয়াজের নাত কবিতাটি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও ভক্তির প্রকাশ। নাত মূলত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা ও গুণকীর্তনমূলক কবিতা। চলুন বন্ধুরা, মনোয়ার মাহমুদ জুয়েল এর উপস্থাপনায় শুনে আসি কবি কাজী কাদের নওয়াজের কবিতা নাত।
4: বলগল উলাবি কামালিহি হে নবী শ্রেষ্ঠ তুমি, সন্দেহ তাই একটু নিহি। মারহাবা আল আরাবি খুশলুক বি কুমলিওয়ালা, জিব্রাইল যার কাছেতে আনলো ওহি রোজ নিরালা। চকিতে তিনখানা হয় চাঁদ যাহারি হুকুম পেয়ে, গেলে মান ফেরেশতা যার জনম শুনি উঠল গে। উটেরা নুবজ দেহে কুজ পিঠে মরুর কুলে, উঠিল মুফতা আলুন ছন্দ দোলাই দোদুল দুলে। পে যার চরণ পরশ ধন্য হলো আরব ভূমি, খরজুর খরমা হয়েই ঝর্ণা যাহার চরণ চুমি, নেহারি রশ্মি নূরের অন্ধ হলো দৈত্য দানব, আসিলেন ধরার পরেই সেই নবী সেই শ্রেষ্ঠ মানব, মেঘেরা মস্তকে তাঁর ফেলল ছায়া অসীম সুখে, ফুলিল দজলা ফোরাত ঢেউ দুলিল নদীর বুকে, উড়িল পায়রারি ঝাঁক ঝুমুর ঝুমুর বাজিয়ে ঘুমুর, সোহাগে ফাটল ডালিম কুমরি তুতি গাইল মধুর, দুনিয়ায় শান্তি এলো ভ্রান্তি গেল ফুল সে ফুল, ছিটাই শান্তি বাড়ি শঙ্কা হারি এলেন রাসুল।
0: ইয়া রসুল লো সালাম কবিতায় কবি আবুল খায়ের মুসলিউদ্দিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি ও সালাম নিবেদন করেছেন। কবিতাটি মূলত রসুলের মহত্ব ও মর্যাদার প্রশংসায় রচিত। কবি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব জাতির আদর্শ, পথপ্রদর্শক, মুক্তির দূত হিসেবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। তাঁর পবিত্র জীবন, চরিত্র ও মানব কল্যাণের শিক্ষা মানুষের জন্য অনুসরণীয়। কবির হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে গভীর প্রেম ও আকুলতা সৃষ্টি হয়েছে কবিতায় তারই আবেগময় প্রকাশ ঘটেছে। তাঁর দরবারে নিজের শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করে সালাম জানিয়েছেন কবি। বন্ধুরা, এ পর্যায়ে শুনবেন কবি আবুল খায়ের মুসলিউদ্দিনের কবিতা ইয়া রসুল লও সালাম, আবৃত্তিতে শারমিন সুলতানা ইসলাম।
2: হেরা গুহায় মগ্ন ধ্যানে মৌনব্রতী হে রাসুল, লক্ষ কোটির মর্মে আজি উচ্চারিত লও সালাম। জাহিলিয়াতের শক্ত পাষাণ চূর্ণ করে আনলে তুমি, বিশ্বব্যাপী সুরের জ্যোতি সত্য দিশা আল কালাম। অন্ধকারের বন্ধ প্রাচীর পড়ল ভেঙে বন্যা স্রোতে, বিশ্বভুবন শুভে সাদিকের দীপ্ত বিভায় জ্যোতিষ্বান। লা শারিকের অমোঘ বাণী দৃপ্ত স্বরে ছড়িয়ে দিলে, কণ্ঠে তোমার স্পষ্ট এলান সত্য দিশা আল কোরআন। খোদার নূরের তাজল্লিতে আনলে প্লাবন আকাশ ভেঙে, রুদ্ধ প্রাণের অন্ধকারায় ছড়িয়ে দিলে আবহায়াতে। বিশ্বব্যাপী তৌহেদেরই অমোঘ বাণী প্রতিধ্বনি তুলিলে তুমি রাত্রি শেষে, আনলে নবীন সুপ্রভাত। খেজুর পাতার শয্যা তোমার রাত্রি ঘরে নেই প্রদীপ, ছিন্ন পোশাক জীর্ণ কুটি খুত পিপাসায় রক্ত কাতর। অত্যাচারীর সে কি পীড়ন আজ নবী নিজ জন্মভূমি, পাহাড় সম অটল তবু ধরছে তুমি রও পাথর। তাইফে তোমার শুভ্রবাদন রক্তস্রোতে ভাসল যখন, আঘাতকারীর জন্য দুহাত তুললে নবী নেই কো ক্রোধ। বন্ধু বলে করলে বরণ খড়গধারী দুশ্মনেরে, সালাম সালাম দিয়ে এলান শান্তি শুধু নেই বিরোধ। স্পর্শে তোমার পাষাণ গলে জাগল মূর্হ মুহ্যমান, সত্য পথের ধ্রুব দিশা পেল কাফের গুনহাগার। দুই জাহানের বাদশাহ তবু এতিম ছেলে বন্ধু, তব নিঃসহায়ের জন্য তোমার দুই নয়নে অশ্রুভার। তরবারি লয় মন্ত্রে ক্ষমতার করলে বিজয় বিশ্বভূমি, ভাই বলে ঠাই দিলে ঘরে নিষ্ঠুরতম শত্রুজনে। অত্যাচারী হত্যাকারীর মুক্তি দিলে করলে বিজয় খুন পিয়াসী হিংস্র হৃদয় পাক কালিমায় নিমন্ত্রণে। হেরা গুহায় মগ্ন ধ্যানে ইয়া রাসূল লও সালাম, অন্ধ আমার মর্ম মূলে আলোক জ্যোতি আল কালাম।
0: কবি ফররুখ আহমদের সিরাজুম মুনিরা কবিতায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকে পৃথিবীর অন্ধকার দূর করে আলোর নতুন যুগের সূচনা হিসেবে তুলে ধরা হয়েছে। সিরাজুম মুনিরা অর্থ আলোকোজ্জ্বল প্রদীপ। এই কবিতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আলোর প্রতীক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে মানুষের নৈতিক ও সামাজিক পুনর্জাগরণ সম্ভব, এটাই সিরাজুম মুনিরা কবিতার মূল ভাব। চলুন বন্ধুরা, শুনে আসি আজকের বিশেষ অনুষ্ঠানের শেষ নিবেদন, কবি ফররুখ আহমেদের কবিতা সিরাজুম মুনিরা, আবৃত্তিতে নাসিম আহমেদ।
5: পূর্বাচলের দিগন্ত নীলে সে জাগে শাহান শাহের মত, তার স্বাক্ষর বাতাসের আগে ওড়ে নীলাভ্রে অনবরত। ঘুম ভাঙল কি হে আলোর পাখি মহানীলিমায় ভ্রাম্যমান, রাত্রিরুদ্ধ কণ্ঠ হতে কি ঝরবে এবার দিনের গান। এবার কি সুর ঘন অশ্রুর কারাতট থেকে প্রশান্তির, এবার সে কোন আলোর স্বপ্নে তাকাবে ক্ষুব্ধ প্রলয় নীর। এবাবধির আকাশ এবার ভুলবে কি তার নীরবতাকে, সেই মুসাফির সুদূর চারির সুগভীর সুরে দরদি ডাকে। ওই আসে আসে সেই বিহঙ্গ সাত রঙা তার শ্বেত পাখায়, আকাশের বুক ঘন হয়ে ওঠে নীলমর্কত স্বচ্ছতায়। সোনালি আলোয়ে সাপদ রাত্রি আহত লুপ্ত নিমেষ মাঝে, থির বিদ্যুৎ আভাতরঙ্গ আলোকের সুর আকাশে বাজে।
0: শুনছিলেন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিশেষ কবিতা আবৃত্তির অনুষ্ঠান ইয়া রাসূল লও সালাম। আর কবিতার আবহে ফুরিয়ে এলো সময় বাংলাদেশ বেতার ঢাকা থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবারও দরুদ ও সালাম জানাচ্ছি। যাবার আগে জানিয়ে দেব, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আবৃত্তি বিষয়ক বিশেষ অনুষ্ঠান ইয়া রাসূল লও সালাম অনুষ্ঠানটির গবেষণা, গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মহিউদ্দিন তাহের। শব্দগ্রহণ ও সম্পাদনা মোহাম্মদ নিজামুদ্দিন, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, আর আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাদিয়া ফেরদৌস।

Dice. বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, আয়োজন ডালিতে এবারে রয়েছে ভক্তিমূলক নজরুল সঙ্গীত, প্রথম শিল্পী ইসমত আরা।

এতক্ষণ ভক্তিমূলক নজরুল সঙ্গীত শুনলেন। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: বর্ষপঞ্জির ১২ই রবিউল আওয়াল সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৬৩২ খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবন ও কর্মের মাধ্যমে সত্য, ন্যায়, ক্ষমা, সহমর্মিতা ও মানুষের মর্যাদার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, মহানবীর জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী অনুষ্ঠান মালা আজ থেকে শুরু হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব পাশে এ অনুষ্ঠান মালার উদ্বোধন করেন। অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, কিরাত মাহফিল, হামদ নাত মাহফিল, ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে সেমিনার, কবিতা পাঠের মাহফিল, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মাসব্যাপী ইসলামী বইমেলা। এদিকে দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য সরকারি রেডিও স্টেশন ও টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। এছাড়া সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সরকার সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডির সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যেসব গণমাধ্যম ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিবৃত্তিক চিন্তা চেতনায় ফ্যাসিজমকে সাপোর্ট, প্রমোট কিংবা চর্চা করে তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। শেখ হাসিনা সহ ভারতে পলাতক আসামিদের প্রসঙ্গে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, জুলাই আন্দোলন সহ বিগত সময়ের সব অপরাধের সঠিক বিচারের স্বার্থে যাদের নামে মামলা রয়েছে তাদের সবাইকে ফেরত আনা হবে। ব্রিফিংয়ে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা বর্তমানে অতীতের চেয়ে সবচেয়ে বেশি। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে বলার স্বাধীনতা সকলেরই আছে। সরকারের বিরুদ্ধে হোক কিংবা পক্ষে জনগণের কথা তুলে ধরাই গণতন্ত্র। ইয়াসের খান চৌধুরী আরও বলেন, বিটিভি ও সরকারি মাধ্যমে এখন থেকে আনুপাতিক হারে বিরোধী দলগুলোর খবরও প্রচার করার নির্দেশনা দেওয়া হয়েছে। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান, দেশে সারের কোনো সংকট নেই, বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে। তিনি বলেন, ক্ষেত্রবিশেষে বিতরণ প্রক্রিয়ার কিছু সমস্যা আছে, এ সাময়িক সমস্যা দূর করতে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধন সহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স এ সহযোগিতার কথা জানান। বৈঠকে সাংবিধানিক সংস্কার, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, পুলিশের সামর্থ্য বৃদ্ধি, গুজব ও অপতথ্য রোধে প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত সহায়তা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবেলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি আজ নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টেন ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠককালে একথা বলেন। বৈঠকে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প তৃতীয় ধাপে ডেনমার্কের অর্থায়ন ও সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পটিতে ডেনমার্ক সরকার ৪.৫ কোটি টাকা অর্থায়ন করবে। মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামির ডেথ রেফারেন্স এবং আপিলের রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী 31 আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে সময় আবেদন করায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় ঘোষণার তারিখ পিছিয়ে দেন। গত 11 আগস্ট হাইকোর্টের এই বেঞ্চ বিষয়টির উপর শুনানি শুরু করেন। গতকাল শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করেছিলেন আদালত। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকালে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথ ও পাথে অনুষ্ঠানে মানবতার মুক্তিদূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলবেন মুফতি মোহাম্মদ সিফাতুল্লাহ। কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির অন্যতম মাসির সকাল 7টা 45 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আমাদের প্রিয় নবী সকাল 9টা 5 মিনিটে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বিশেষ গীতি নকশা মরুর ফুল সকাল 10টা 30 মিনিটে। শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু বেলা 11টা 5 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11টা 30 মিনিটে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বিশেষ আলোচনা ও দোয়া শুনবেন বেলা 2টা 20 মিনিটে। জনসংঘের স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4টা 5 মিনিটে। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5টা 30 মিনিটে। কৃষি বিষয় কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6টা 5 মিনিটে। সন্ধ্যে 7টা 5 মিনিটে কৃষি বিষয় কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7টা 30 মিনিটে। রাত 8টা 10 মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9টা 5 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। রাত 10টায় আন্তবেতার নাট্যানুষ্ঠানে শুনবেন চট্টগ্রাম কেন্দ্রের নাটক প্রতিচ্ছবি রচনা মুক্তা সরকার প্রযোজনা মোহাম্মদ মঈনুদ্দিন। এছাড়া FM 90 মেগাহার্জে রাত 12টা 15 মিনিটে নিঃশ্রুতি অনুষ্ঠানে শুনবেন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিশেষ গীতি নকশা ধরায় নূরের নবী FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মোহাম্মদ মিজানুর রহমান। দেশে আগামীকাল যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মানবজাতির জন্য শান্তির বার্তা নিয়ে 570 খ্রিস্টাব্দের হিজ

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গাতে 35.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 76%, সন্ধ্যে 6টায় 69%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 38 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা বেজে 23 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 ও FM 90 মেগাহার্টজে। এখন শুনবেন পবিত্র কোরআন তিলাওয়াত ও তরজমা।

0: হে ইমানদারগণ, খোদাকে ভয় করো ঠিক যেমন ভাবে তাকে ভয় করা উচিত। তোমাদের মৃত্যু হওয়া উচিত নয় সে অবস্থা ছাড়া যখন তোমরা হবে মুসলিম। সকলে মিলে খোদার রজ্জু শক্ত করে ধারণ করো এবং দলাদলিতে পড়ো না। সফলতা লাভের জন্য আমাদের দলাদলি পরিহার করে একতাবদ্ধ হতে হবে। সকলেরই উচিত ইমানের উপর দৃঢ় আস্থা পোষণ করা।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: প্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 90 মেগাহার্জে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা দুজন,
1: মুখলেসুর রহমান সরকার
0: এবং ফয়সাল আহমেদ অনন্ত। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ মেজবাহ চৌধুরী, মোহাম্মদ সুলেমান হোসেন খান, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ রাশেদুল ইসলাম, মোহাম্মদ শাকিল আহমেদ এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মীর মোহাম্মদ শহীদুল্লাহ।
1: এবারে জানিয়ে দেব নিশ্চিত অধিবেশন জুড়ে যা যা থাকছে। রাত ১২টায় বাংলা সংবাদ, ১২:০৫ ইংরেজি সংবাদ, দেশের গান রাত ১২:১০, রাত ১২:১৫ এলেন ধরায় নূরের নবী, নূরের নবী পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিশেষ গীতিনকশা। ১২:৪৫ ভক্তিমূলক গান হামদনাথ রাত ১:১৫, রাত ১:৩০ ভক্তিমূলক নজরুল সঙ্গীত, রাত ২টায় নাতের রসুল, রাত ২:২০ ভক্তিমূলক গান, রাত ২:৫৫ আবহাওয়া বার্তা এবং দিনের অনুষ্ঠান পরিচিতির মধ্য দিয়ে শেষ হবে নিশুতি অধিবেশনের আজকের।

আসসালামু আলাইকুম। রাত 12টা, বাংলাদেশ বেতার ঢাকা, খবর পড়ছি আন্না ইসলাম। দেশে আগামীকাল যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপিত হবে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী। মানবজাতির জন্য শান্তির বার্তা নিয়ে 570 খ্রিস্টাব্দের হিজরি বর্ষপঞ্জির 12ই রবিউল আওয়াল সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 632 খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণী বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবন ও কর্মের মাধ্যমে সত্য, ন্যায়, ক্ষমা, সহমর্মিতা ও মানুষের মর্যাদার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন,

0: মানবী জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী অনুষ্ঠানমালা আজ থেকে শুরু হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব পাশে এই অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, কিরাত মাহফিল, হামদ নাত মাহফিল, ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে সেমিনার, কবিতা পাঠের মাহফিল, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মাসব্যাপী ইসলামী বইমেলা। এদিকে দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য বেসরকারি রেডিও স্টেশন ও টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। এছাড়া সংবাদপত্রগুলো বিশেষ করপত্র প্রকাশ করবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সরকার সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বুদ্ধিভিত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডির সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যেসব গণমাধ্যম ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিভিত্তিক চিন্তা চেতনায় ফ্যাসিজমকে সাপোর্ট, প্রমোট কিংবা চর্চা করে তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। শেখ হাসিনা সহ ভারতে পলাতক আসামিদের প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জুলাই আন্দোলন সহ বিগত সময়ের সব অপরাধের সঠিক বিচারের স্বার্থে যাদের নামে মামলা রয়েছে তাদের সবাইকে ফেরত আনা হবে। ব্রিফিংয়ে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা বর্তমানে অতীতের চেয়ে সবচেয়ে বেশি। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান, দেশে সারের কোনো সংকট নেই, বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুদ রয়েছে। তিনি বলেন, ক্ষেত্রবিশেষে বিতরণ প্রক্রিয়ার কিছু সমস্যা আছে, এই সাময়িক সমস্যা দূর করতে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধন সহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন রড্রিক্স এই সহযোগিতার কথা জানান। বৈঠকে সাংবিধানিক সংস্কার, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, পুলিশের সামর্থ্য বৃদ্ধি, গুজব ও অপতথ্য রোধে প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত সহায়তা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ঢাকায় ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবেলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান। তিনি আজ নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টেন ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠককালে একথা বলেন। বৈঠকে সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্প তৃতীয় ধাপে ডেনমার্কের অর্থায়ন ও সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পটিতে ডেনমার্ক সরকার 4,500 কোটি টাকা অর্থায়ন করবে। মাগুরায় 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামির ডেথ রেফারেন্স এবং আপিলের রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী 31 আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে সময় আবেদন করায় বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় ঘোষণার তারিখ পিছিয়ে দেন। গত 11 আগস্ট হাইকোর্টের এই বেঞ্চ বিষয়টির উপর শুনানি শুরু করেন। গতকাল শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করেছিলেন আদালত। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেদার, দি নিউজ রেড বাই তানভীর ফুয়াদ চৌধুরী। The holy Eid Miladunnabi will be celebrated across the country tomorrow with a due religious fervor. On the 12th of Rabiul Awwal of the Hijri calendar in 570 AD, Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Mecca, bringing divine blessings and a message of peace for mankind. He passed away on the same day in 632 AD. Marking the day, President Mirza Fakhrul Islam Alamgir and Prime Minister Tariq Rahman issued separate messages greeting Muslims across the world. In his message, the President said, Holy Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam, through his life and deeds, set an unparalleled example of truth, justice, forgiveness, compassion, and human dignity. In his message, the Prime Minister called for building peaceful Bangladesh by following ideals of Holy Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. He said, following the Holy Prophet's life and philosophy could help build a peaceful and welfare-oriented society based on justice, responsibility and human values at individual, family, social and state levels. Tomorrow will be a national holiday. Meanwhile, different government and non-government organizations, including the Islamic Foundation, chalked out elaborate programs to mark the day. On the occasion, President Mirza Fakhrul Islam Alamgir inaugurated the Islamic Foundation's fortnight program titled Siratul Nabi Program at the Baitul Mukarram National Mosque this evening. The programs include Waz Mahfil and Seminar, jointly organized by Islamic Foundation and Bangladesh Betar, month-long Islamic book fair and discussion meetings. Bangladesh Betar, Bangladesh televisions and other electronic media outlets will broadcast special programs, while newspapers will publish special supplements marking the day. Meanwhile, the government has taken comprehensive arrangements across the country for the peaceful observance of Eid-e Milad-un-Nabi. Information and Broadcasting Minister Andalib Rahman has called for a social boycott of those who practice illegal, or rather intellectual, fascism. He made the call at a weekly press briefing on the progress of various government activities at the conference room of the Press Information Department at the Secretariat today. Regarding Sheikh Hasina and other fugitives, the Information and Broadcasting Minister said all those with cases against them for past crimes, including the July uprising, will be brought back for the sake of proper justice. At the briefing, State Minister for Information and Broadcasting, Yasir Khan Chowdhury, said, "The freedom of press is greater today than it has ever been in the past." He said, "Everyone has the freedom to speak against the government, whether it is against or in favor of the government." Instructions have been given to BTV and government media to broadcast news of opposition parties proportionately, Yasir Khan Chowdhury added. At the briefing, Prime Minister's Advisor for Information and Broadcasting, Dr. Zaidur Rahman, said, "There is no shortage of fertilizer in the country. Rather, the stock is adequate compared to the demand." The United Nations Development Programme, UNDP, has expressed its willingness to extend full cooperation to Bangladesh in its overall reform process, including legal and justice reforms and constitutional amendments. The UNDP has shown the keenness when its resident representative, Stephen Rodriguez, paid a courtesy call on Home Minister Salahuddin Ahmed at his office at the Secretariat today. Local Government, Rural Development and Cooperative Minister Dr. Abdul Momin Khan, Dr. Abdul Moin Khan, has said Denmark's cooperation will play an important role in addressing the capital's growing demand for clean water and worsening water crisis. He made the remarks when Danish Ambassador to Bangladesh, Christian Brix Mahler, called on him at the Secretariat in the capital today. The High Court has deferred the delivery of its verdict on the death reference and appeals in the case over the rape and murder of 8-year-old Aisha in Magura to August 31st. The High Court Division Bench of Justice Bishwadeep Chakraborty and Justice K.M. Rashiduzzaman Raza set the date today. Finally, weather. And forecast valid till 9 tomorrow morning, says there is no inland riverboard warning and no signal is to be hoisted. And that is the end of the news. Our next bulletin will be at 7 in the morning in Bangla.
2: Bangladesh Betar Dhaka. শুনছেন নিশুতি অধিবেশন, প্রচার হচ্ছে FM 90 MHz-এ। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। শিল্পী বশির আহমেদ, গীতিকার ইসাক উবায়দী, সুর করেছেন শিল্পী নিজেই।

0: দেশের গানটি শুনলেন বশির আহমেদের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বিশেষ গীতি নকশা, এলেন ধরায় নূরেন্দ্র।

0: সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আমাদের বিশেষ গীতি নকশা এলেন ধরায় নূরের নবী এ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
1: মানবজাতির চিরকালের পথের দিশা রহমাতুল্লিল আলামিন মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম জানিয়ে অনুষ্ঠান নিবেদন করছি।
0: মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে শুধু আরব জাহান নয়, সমগ্র বিশ্ব নানা ধরনের কুসংস্কার, অনাচার ও অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত ছিল। সেই অমানিশার অন্ধকারে উজ্জ্বল আলোক বর্তিকা রূপে এই ধরাধামে তাঁর আবির্ভাব। তাঁর আগমনে আলোয় আলোয় রঙিন হয়ে উঠল সারা

0: পবিত্র কুরআনে আল্লাহ তাআলা তাঁর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানান অভিধায় অভিষিক্ত করেছেন। কখনো আল আমিন অত্যন্ত বিশ্বস্ত, কখনো রাহমাতুল্লিল আলামিন জগৎসমূহের রহমত, সিরাজাম মুনিরা সূর্যসম উজ্জ্বল দীপশিখা,
1: কখনো সাহেবুল মিরাজ সপ্ত আকাশ বা ঊর্ধ্বলোক পরিভ্রমণের মালিক, সাইয়েদুল মুরসালিন সমস্ত নবী রাসূলগণের নেতা, খাতিমুন নাবিয়িন নবী আগমনের ধারার সমাপ্তকারী।
0: তিনি শেষ নবী, রোজ কিয়ামত পর্যন্ত তাঁর আদর্শ ও শিক্ষাই মানব জাতিকে ইহকালের শান্তি ও পরকালের নাজাতের পথ দেখাবে।
1: আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেসব অভিধায় অভিষিক্ত করেছেন তার কিছু দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে এবারের গান।

0: মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। উত্তরে তিনি বলেছিলেন, তোমরা কি কুরআন পড়ো না? তাঁর চরিত্র ছিল কুরআন, অর্থাৎ পবিত্র কুরআনেরই প্রতিচ্ছবি ছিলেন তিনি।
1: আল কোরআনের যে আলোকবর্তিকা নিয়ে তিনি এসেছিলেন, সে কোরআনের আলো, নবীজির চরিত্র মাধুরী ও আদর্শের নূরানি প্রভায় সবকিছু যেন আলোয় আলোয় আলোকিত। নূরে নূর, নূরে নূরে আলা।

0: এই মাটির পৃথিবী থেকে আল্লাহ তাআলার আরশ,
1: আল্লাহ তাআলার আরশ থেকে মাটির পৃথিবী, যোগাযোগের সেতু বন্ধন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতি আনুগত্য ও তাঁর প্রতি ভালোবাসা।
0: আরশে মুআল্লার সাথে সংযোগ স্থাপন ও পথের দিশা সেই পাবে যার হৃদয়ে দরুদ আছে, আছে নবীর প্রতি ভালোবাসা।
1: আসুন এবার শোনা যাক এই গানটি। আল্লাহ তাআলার আরশ থেকে মাটির ধরণী, নূরে নূরে উজালা এক প্রেমের সরণি।

0: প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে এসেছে। এখন আমরা শুনব এলেন ধরাই নূরের নবী গীতিনকশার শেষ গানটি।
1: সালাম লহ ইয়া নবীজি, লাখো দরুদ লাখো সালাম।

0: সুপ্রিয় শ্রোতা, আসুন মানব জাতির পথ প্রদর্শক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম ও দরুদ পেশের মাধ্যমে আমাদের হৃদয় মন আলোয় আলোয় ভরে তুলি।
1: আমাদের দরুদ ও সালাম পৌঁছে যাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে,
0: এবং নবীজির রওজা মুবারক থেকে এই ধ্বনি প্রতিধ্বনিত হয়ে পৌঁছে যাক আরশে মুআল্লা পর্যন্ত।

0: এতক্ষণ শুনলেন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম উপলক্ষে বিশেষ গীতি নকশা এলেন ধরায় নূরের নবী। গবেষণা গ্রন্থনা ও গীত রচনায় নুরুল ইসলাম মানিক, সুর সংযোজনায় মোহাম্মদ রুবায়ত শামীম চৌধুরী, সঙ্গীত পরিচালনা ইবনে খালদুন রাজন, উপস্থাপনায় সৈয়দা জামিলা আক্তার ও শামীম আহমেদ, সঙ্গীত পরিবেশনায় মিরাজুল জান্নাত সোনিয়া, শেখ জসিমউদ্দিন কবির, তঞ্জিনা করিম স্বরলিপি, শান শাহ, হাসান শিহাবি, বাবু সরকার, ওয়াদুদ সরকার, আসমাউল হুসনা, মমতাজ রহমান লাবুনি, সোমা হক, মোহাম্মদ আরিফুর রহমান চৌধুরী ও কামরুজ্জামান রাব্বি, শব্দগ্রহণ ও সম্পাদনা রিঙ্কু ভট্টাচার্য, অনুষ্ঠান সম্পাদনায় আব্দুল আউয়াল, তত্ত্বাবধানে শাহনাজ বেগম। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম উপলক্ষে বিশেষ গীতি নকশা এলেন ধরায় নূরের নবী, প্রযোজনায় মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুনছেন নিশুতি অধিবেশন, প্রচার হচ্ছে FM 90 মেগাহার্জে। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি ভক্তিমূলক গানের আয়োজনে। প্রথম শিল্পী রাহাত আরা গীতি, গানের কথাগুলো সাজিয়েছেন খালেদ বুলবুল, সুর করেছেন মোহাম্মদ আব্দুন নূর খান।

শুনছেন ভক্তিমূলক গান, প্রচার হচ্ছে FM 90 মেগাহার্জে। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন সর্দার গিয়াসউদ্দিন আহমেদ, সুর করেছেন আব্দুল আজিজ ঢালি, গানে কথা সাজিয়েছেন আব্দুল আজিজ ঢালি, সুর করেছেন শিল্পী নিজেই।

শুনছেন ভক্তিমূলক গান। এবারের শিল্পী জাহানারা মফিজ কথা সাজিয়েছেন এবং সুরারোপ করেছেন কবি ফারুক আহমেদ। মানুষে

খালেদ হোসেনের পর ভক্তিমূলক গানটি শুনলেন জাহানারা মফিজের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা শুনছেন ভক্তিমূলক গান, প্রচার হচ্ছে FM 90 মেগাহার্জে। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ ইয়াকুব আলী খান, কথা সাজিয়েছেন সাব্বির আহমেদ চৌধুরী, সুর করেছেন আলাউদ্দিন মিয়া।

এতক্ষণ ভক্তিমূলক গান শুনলেন, বাংলাদেশ বেতার ঢাকা। শুনছেন নিশ্রুতি অধিবেশন, প্রচার হচ্ছে FM 90 মেগাহার্জে। প্রিয় শ্রোতা, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এখন পরিবেশিত হচ্ছে হামদ ও নাত।

নামেতে জুড়াই ভাইরে সকল দুঃখ জ্বালা। দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা, ও নামেতে জুড়াই ভাইরে সকল দুঃখ জ্বালা।

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এতক্ষণ হামদুনাদ পরিবেশিত হল বাংলাদেশ বেতার ঢাকা। শুনছেন নিশতি অধিবেশন, প্রচার হচ্ছে FM 90 মেগাহার্জে। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি ভক্তিমূলক গানের আয়োজনে। শোনাব ভক্তিমূলক নজরুল সঙ্গীত। প্রথম শিল্পী MA মান্নান।

একেএম শহীদ কবিরের কণ্ঠে ভক্তিমূলক নজরুল সঙ্গীত শুনলেন। শুনছেন ভক্তিমূলক নজরুল সঙ্গীত। এবারে শিল্পী সাদিয়া আফরিন মল্লিক।

0: মোস্তফা জামান আব্বাসীর কণ্ঠে ভক্তিমূলক এই নজরুল সঙ্গীতের সঙ্গে শেষ হলো ভক্তিমূলক নজরুল সঙ্গীতের আয়োজন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, আপনারা অনুষ্ঠান শুনছেন FM 90 মেগাহার্জে। আয়োজন ডালিতে বারে রয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে নাতে রাসুল।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এতক্ষণ নাতে রসুল পরিবেশিত হল। শুনছেন নিঃশুতি অধিবেশন, প্রচার হচ্ছে FM 90 মেগাহার্জে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ভক্তিমূলক গান। কণ্ঠ দিয়েছেন সালমা জাহান।

নীলুফার ইয়াসমিনের পর আপনারা গানটি শুনলেন মাহমুদুন নবীর কণ্ঠে। শুনছেন ভক্তিমূলক গান। এবারের শিল্পী রওশন আরা মোস্তাফিজ।

ভক্তিমূলক গান শুনছেন, প্রচার হচ্ছে FM 90 মেগাহার্জে। সুপ্রিয় শ্রোতা, এবারের গানের শিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী, গানের কথা সাজিয়েছেন আব্দুল হাই আলহাদি, সুর করেছেন ইউনুস আলী।

আব্দুল আজিজ ডালের কথায় সর্দার গিয়াসউদ্দিন আহমেদের কণ্ঠে ও সুরে ভক্তিমূলক গানটি শুনলেন। এরই সাথে শেষ হল ভক্তিমূলক গান। বাংলাদেশ বেতার ঢাকা। সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ এমদাদুল ইসলাম। পথপাথে অনুষ্ঠানে মানবতার মুক্তিদূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলবেন মুফতি মোহাম্মদ সিফাতুল্লাহ। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা 50 মিনিটে। জনসংঘ স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামাশির সকাল 7টা 45 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আমাদের প্রিয় নবী সকাল 9টা 5 মিনিটে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিশেষ গীতিনকশা মরুর ফুল সকাল 10টা 30 মিনিটে। শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু বেলা 11টা 5 মিনিটে। জনসংঘ স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11টা 30 মিনিটে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিশেষ আলোচনা ও দোয়া শুনবেন বেলা 2টা 20 মিনিটে। জনসংঘ স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসব গড়ি ছোট পরিবার বিকেল 4টা 5 মিনিটে। ইংরেজি

সাংস্কৃতিক অনুষ্ঠান দরবার সন্ধে 7:30। রাত 8:10 জনসংঘ স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। রাত 10:00 আন্তবেতার নাট্যানুষ্ঠান শুনবেন চট্টগ্রাম কেন্দ্রের নাটক প্রতিচ্ছবি, রচনা মুক্তা সরকার, প্রযোজনা মোহাম্মদ মঈনুদ্দিন। এফএম এর অনুষ্ঠান FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশ্রুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।